আজ বৃহস্পতিবার 14 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 20 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 4 জুন 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন 5:55 হয়ে 30 সেকেন্ড। আকাশবাণী মুর্শিদাবাদ, শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে, এফএম প্রচার তরঙ্গে।

আকাশ বাণী মুর্শিদাবাদ। অমৃত বাণী অনুষ্ঠানে আচার্য জগদীশ চন্দ্র বসুর রচনা থেকে পাঠ। প্রকাশের অতীত যে রহস্য প্রকাশের আড়ালে বসিয়া দিন রাত্রি কাজ করিতেছে, বৈজ্ঞানিক তাহাকেই প্রশ্ন করিয়া দুর্বোধ উত্তর বাহির করিতেছেন এবং সেই উত্তরকেই মানব ভাষায় যথাযথ করিয়া ব্যক্ত করিতে নিযুক্ত আছেন। এই যে প্রকৃতির রহস্য নিকেতন, ইহার নানা মহল, ইহার দ্বার অসংখ্য। প্রকৃতি বিজ্ঞানবিদ, রাসায়নিক জীবতত্ত্ববিদ ভিন্ন ভিন্ন দ্বার দিয়া এক এক মহলে প্রবেশ করিয়াছেন, মনে করিয়াছেন সেই সেই মহলই বুঝি তাঁহার বিশেষ স্থান, অন্য মহলে বুঝি তাঁহার গতিবিধি নাই। তাই জড়কে, উদ্ভিদকে, সচেতনকে তাঁহারা অলঙ্ঘভাবে বিভক্ত করিয়াছেন। কিন্তু এই বিভাগকে দেখায় যে বৈজ্ঞানিক দেখা, এ কথা আমি স্বীকার করি না। কক্ষে কক্ষে সুবিধার জন্য যত দেয়াল তোলাই যাক না, সকল মহলেরই এক অধিষ্ঠান। সকল বিজ্ঞানী পরিশেষে এই সত্যকে আবিষ্কার করিবে বলিয়া ভিন্ন ভিন্ন পথ দিয়া যাত্রা করিয়াছেন। সকল পথই যেখানে একত্র মিলিয়াছে সেখানেই পূর্ণ সত্য। সত্য খণ্ড খণ্ড হইয়া আপনার মধ্যে অসংখ্য বিরোধ ঘটাইয়া অবস্থিত নহে। সেই জন্য প্রতিদিনই দেখিতে পায় জীবতত্ত্ব, রসায়নতত্ত্ব, প্রকৃতিতত্ত্ব আপন আপন সীমা হারাইয়া ফেলিতেছে। বৈজ্ঞানিক ও কবি উভয়েরই অনুভূতি অনির্বচনীয়, একের সন্ধানে বাহির হইয়াছে। প্রভেদ এই, কবি পথের কথা ভাবেন না, বৈজ্ঞানিক পথটাকে উপেক্ষা করেন না। কবিকে সর্বদা আত্মহারা হইতে হয়, আত্মসম্বরণ করা তাহার পক্ষে অসাধ্য। কিন্তু কবির কবিত্ব নিজের আবেগের মধ্য হইতে তো প্রমাণ বাহির করিতে পারে না, এজন্য তাহাকে উপমার ভাষা ব্যবহার করিতে হয়, সকল কথায় তাহাকে যেন যোগ করিয়া দিতে হয়। বৈজ্ঞানিককে যে পথ অনুসরণ করিতে হয় তাহা একান্ত বন্ধুর এবং পর্যবেক্ষণ ও পরীক্ষণের কঠোর পথে তাহাকে সর্বদা আত্মসম্বরণ করিয়া চলিতে হয়। সর্বদা তাহার ভাবনা পাছে নিজের মন নিজেকে ফাঁকি দেয়, এজন্য পদে পদে মনের কথাটা বাহিরের সঙ্গে মিলাইয়া চলিতে হয়। দুই দিক হইতে যেখানে না মিলে সেখানে তিনি একদিকের কথা কোনো মতেই গ্রহণ করিতে পারেন না। ইহার পুরস্কার এই যে তিনি যেটুকু পান তাহার চেয়ে কিছুমাত্র বেশি দাবি করিতে পারেন না বটে, কিন্তু সেটুকু তিনি নিশ্চিত রূপেই পান এবং ভাবি পাওয়ার সম্ভাবনাকে তিনি কখনো কোনো অংশে দুর্বল করিয়া রাখেন না। কিন্তু এমন যে কঠিন নিশ্চিতের পথ, এই পথ দিয়াও বৈজ্ঞানিক সেই অপরিসীম রহস্যের অভিমুখেই চলিয়াছেন। এমন বিস্ময় রাজ্যের মধ্যে গিয়া উত্তীর্ণ হইতেছেন যেখানে অদৃশ্য আলোকরশ্মির পথের সম্মুখে স্থূল পদার্থের বাধা একেবারেই শূন্য হইয়া যাইতেছে এবং যেখানে বস্তু ও শক্তি এক হইয়া দাঁড়াইতেছে। এইরূপ হঠাৎ চক্ষুর আবরণ অপসারিত হইয়া এক অচিন্তনীয় রাজ্যের দৃশ্য যখন বৈজ্ঞানিককে অভিভূত করে, তখন মুহূর্তের জন্য তিনিও আপনার স্বাভাবিক আত্মসম্বরণ করিতে বিস্মৃত হন এবং বলিয়া ওঠেন, যেন নহে এই সেই। অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ আচার্য জগদীশ চন্দ্র বসুর রচনা থেকে পাঠ শুনলেন।

0: এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন ভক্তিগীতি। আজকের শিল্পীরা ছিলেন গীতা সিংহ, প্রতাপ মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা এবং সবশেষে শ্রীকান্ত আচার্য। ভক্তিগীতি এখনকার মতো এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এবং প্রচার তরঙ্গে। এখন খবর কলকাতা কেন্দ্র থেকে।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে BS6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026-এ আজ ভার্চুয়ালি অংশ নেবেন। সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়নশিপে ভুটানকে 1-0 হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। ভারত ভেনেজুয়েলার সম্পর্কের বিভিন্ন দিক, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি বিষয়ে তাঁদের কথা হবে। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। তার সঙ্গে রয়েছেন বিদেশ, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, যোগাযোগ, তথ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রীদের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল এদেশে জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশ্মীর বিশ্ববিখ্যাত GI ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6 পণ্য প্রদর্শন করবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের উপপ্রধানমন্ত্রী

0: প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থংসাভান ফোমবিহানের সঙ্গে দশম ভারত লাও পিডিআর যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, জ্বালানি, ডিজিটাল যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন নিয়েও কথা বলেছেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং লাও পিডিআর এর মধ্যে ঘনিষ্ঠ সভ্যতার সম্পর্ক রয়েছে যা বৌদ্ধ ধর্ম এবং রামায়ণের অভিন্ন ঐতিহ্যের মধ্যে প্রতিফলিত হয়। তিনি বলেন, গভীর সাংস্কৃতিক এবং মানুষে মানুষের যোগাযোগের উপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে।
1: Our relations go back in history. It is based on deep cultural and people-to-people linkages. Our own Prime Minister visited Lao PDR in October 2024. On that occasion, a number of agreements and MOUs were signed. And today, we have an opportunity to review them, to explore a wide-ranging agenda.
0: পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। এরাজ্যে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হবে। এর ফলে রেলের উন্নয়নে কেন্দ্র রাজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। শ্রী মাঝি জানান, ওইদিন গেলে রেল সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও কলকাতায় আসবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কথা বলেন।
2: আজ মানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে অধ্যক্ষতা মে ক্যাবিনেট মে বহুত বড়ে মহত্বপূর্ণ ফেসলে লিয়ে গয়ে, জিসমে আজ কি যে ওয়েস্ট এশিয়া ক্রাইসিস কে কারণ ATF এভিয়েশন টারবাইন ফিউল উসকা যে প্রাইস বড়া হ্যায় আর উসকা যে ইম্প্যাক্ট আ রহা হ্যায় এভিয়েশন সেক্টর পে, উসকো মিটিগেট করনে কে লিয়ে 10,000 crore rupees কা এক ATF প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড ক্রিয়েট কিয়া গয়া।
0: তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে। মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালুর জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নতুন দিল্লির মালব্যনগর এলাকায় গতকাল একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে 21 জন প্রাণ হারিয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে 9 জন ভারতীয় নাগরিক এবং 12 জন বিদেশি নাগরিক রয়েছেন। পুলিশ জানিয়েছে, 49 জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কিছু সংখ্যক এখনও চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। সূত্রের খবর, যে ভবনে আগুন লেগেছিল তার মালিক লবকেশ বাজাজকে আটক করা হয়েছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে ত্রুটি ঘটেছে তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্পত্তির মালিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেকে 50,000 টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। ভারত ও দক্ষিণ আফ্রিকা ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরায় দুদিনের সফরে আজ সন্ধ্যায় আগরতলায় আসছেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কাপুরায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের প্রচেষ্টা তুলনায় সেটা দ্রুত ছড়িয়ে পড়ছে। জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে WHO ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম গেব্রেয়েসুস জানান, ভাইরাসটি অনেকটাই ছড়িয়ে পড়েছে, যা সামাল দেওয়ার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আজ ভার্চুয়াল মাধ্যমে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026 যোগ দেবেন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদে। শ্রী মোদী বলেন, এই মঞ্চ সারা বিশ্বের যোগ অনুরাগীদের একত্রিত করেছে। প্রধানমন্ত্রী যোগাসনের জন্য বিশ্বব্যাপী ক্রীড়া পরিকল্পনার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। ফুটবলে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। গোয়ার মারগাঁওয়ে গতকাল সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। ম্যাচের 58 মিনিটে জয়সূচক গোলটি করেন সানফিদা নংরুম। তার একমাত্র গোলেই 6 বছর পর প্রথমবার সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছল ভারত। পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত শনিবার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। 5 দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ ও আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন 7:25।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী ইন্দ্রাণী সেন।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পীরা ছিলেন ইন্দ্রাণী সেন, সুমন চট্টোপাধ্যায়, মিতা চট্টোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য এবং কণিকা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীত এখনকার মতো এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন নজরুল গীতি। প্রথম শিল্পী ধীরেন বসু।

নজরুল গীতি শুনছিলেন। আজকের শিল্পীরা ছিলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্র, সুস্মিতা গোস্বামী, শঙ্কর ঘোষাল এবং ফিরোজা বেগম। নজরুল গীতি এখনকার মতোই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন। আগামী দু তিন দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। ঝড় বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফল দ্রুত সংগ্রহ করুন। সবজি ও লম্বা ফসলের জন্য, বিশেষ করে কলা এবং পেঁপে, খুঁটি দিন যাতে গাছ হেলে না পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করুন। শুকনো এবং নিরাপদ স্থানে সংগ্রহ করুন। ঝোড়ো হওয়া এবং বৃষ্টির সময় কীটনাশক বা সার প্রয়োগ এড়িয়ে চলুন। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ শুনলেন। এবারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার পূর্বাভাস। আজ এবং পরবর্তী চার দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু স্থানে। সতর্কবার্তায় জানানো হয়েছে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বইতে পারে দু এক জায়গায়। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে জানানো হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু স্থানে। সতর্কবার্তায় জানানো হয়েছে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বইতে পারে দু এক জায়গায়। আগামী 48 ঘণ্টায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন লোকগীতি। প্রথম শিল্পী সনজিৎ মণ্ডল।

লোকগীতি শুনছিলেন আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দেব চলতি অধিবেশনে পরবর্তী কি কি অনুষ্ঠান আপনাদের জন্য। 7:25 কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর, 7:45 স্থানীয় বাংলা সংবাদ, 7:45 পিপাসা কবিতা এবং কমললতা বাংলা ছায়াছবির গান, 8:00 শুভ সকাল অনুষ্ঠানে আজকের বিষয় আধো কথার সময় হতে, 9:05 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ, 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্র থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, 1:00 বিজ্ঞাপন দাতার অনুষ্ঠান, 1:30 আবারও কলকাতা কেন্দ্র থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, 2:20 না বলা বাণী উপস্থাপনায় রুমা বন্দ্যোপাধ্যায়, 3:05 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ, 3:10 দিনান্তিকা, 3:30 বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 5:00 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 5:00

পনেরো মিনিটে নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে পাবেন। সাড়ে পাঁচটায় কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান, আজকের বিষয় ক্ষেত বাঁচাও অভিযান। অংশগ্রহণে ডক্টর ভানুপ্রকাশ মণ্ডল, ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার। সন্ধ্যে ছটায় দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, ছটা বেজে পাঁচ মিনিটে লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সাড়ে ছটায় জীবিকার জন্য অনুষ্ঠানে কর্মখালী সংক্রান্ত খবরাখবর, কলকাতায় কেন্দ্র থেকে গ্রামীণ সংবাদ ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে, ছটা চল্লিশে ভক্তিগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সাতটা দশে আজ সন্ধ্যায় সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কলকাতায় কেন্দ্র থেকে বাংলা খবর, সাতটা বেজে পঞ্চাশ মিনিটে স্থানীয় বাংলা সংবাদ, আটটা এবং আটটা বেজে পাঁচ মিনিটে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ, আটটা বেজে চল্লিশ মিনিটে আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত নটায় দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ, অব্যবহিত পরেই নটা বেজে পনেরো মিনিটে বিশেষ অনুষ্ঠান, রাত দশটায় কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর, দশটা দশে কথাও গানে অনুষ্ঠানে আজকের বিষয়ে ঘুম পাড়ানি গল্পের একাল সেকাল, উপস্থাপনায় জয়িতা সরকার। এরই মাঝে বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান সাড়ে সাতটায়, আটটা দশ এবং আটটা বেজে পঁচিশ মিনিটে, রাত এগারোটায় আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনে পরবর্তী কী কী অনুষ্ঠান আপনাদের জন্য। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন একশো দুই দশমিক দুই মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন খবর কলকাতা কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026-এ আজ ভার্চুয়ালি অংশ নেবেন। মঙ্গোলিয়ার উলানবাটারে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। অংশ নেবেন এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী 6 ভারতীয় কুস্তিগির। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি বিষয়ে তাঁদের কথা হবে। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। তার সঙ্গে রয়েছেন বিদেশ, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ ও তথ্য এবং পরিবহন দপ্তরের মন্ত্রীদের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল এদেশে জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশ্মীর বিশ্ববিখ্যাত জিআই ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6 পণ্য প্রদর্শন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে গঠিত বিভিন্ন টাস্কফোর্সের কাজও পর্যালোচনা করা হবে। এছাড়া পর্যটন, কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ বৃদ্ধি, দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে স্বনির্ভরতা, খেলাধুলার উন্নয়ন, পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা এবং তাঁত ও হস্তশিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হবে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বের 8 রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থংসাভান ফোমভিয়ানের সঙ্গে 10ম ভারত লাও পিডিআর যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, জ্বালানি, ডিজিটাল যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে

0: বিস্তারিত আলোচনা করেন। তারা ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন নিয়েও কথা বলেছেন। ড জয়শঙ্কর বলেন, ভারত এবং লাও পিডিআরের মধ্যে ঘনিষ্ঠ সভ্যতার সম্পর্ক রয়েছে যা বৌদ্ধধর্ম এবং রামায়ণের অভিন্ন ঐতিহ্যের মধ্যে প্রতিফলিত হয়। তিনি বলেন, গভীর সংস্কৃতি এবং মানুষে মানুষে যোগাযোগের উপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে।
1: Our relations go back in history. It is based on deep cultural and people-to-people link. PDR in October 2024. On that occasion, a number of agreements and MOUs were signed. And today, we have an opportunity to review them, to explore a wide-ranging agenda.
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিক জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা বলেন। তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে। মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানান। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদ দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে। নতুন দিল্লির মালব্যনগর এলাকায় গতকাল একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে 21 জন প্রাণ হারিয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে 9 জন ভারতীয় নাগরিক এবং 12 জন বিদেশি নাগরিক রয়েছেন। পুলিশ জানিয়েছে, 49 জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বাকিরা এখনও চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তও চলছে। সূত্রের খবর, যে ভবনে আগুন লেগেছিল তার মালিক লবকেশ বাজাজকে আটক করা হয়েছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে ত্রুটি ঘটেছে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্পত্তির মালিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেকে 50,000 টাকা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারে আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পাদন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। গতকাল রাতে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে শুনানিতে তার সাম্প্রতিক ভারত সফর সম্পর্কে প্রশ্নের জবাবে রুবিও বলেন, ওয়াশিংটন ও নতুন দিল্লির চুক্তি শেষ হওয়ার পথে। রুবিও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে তুলে ধরেন। রুবিও আরও বলেন, কোয়াডের 4টি দেশ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে বর্ধিত সামুদ্রিক সহযোগিতাকে সন্তোষজনকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক উপমন্ত্রী ডক্টর নোমা লুঙ্গেলো জিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ভারত দক্ষিণ আফ্রিকার সম্পর্কের পরবর্তী পর্যায়টি অবশ্যই উদীয়মান প্রযুক্তি, উদ্ভাবন সহায়ক পরিবেশ, স্টার্ট আপ অংশীদারিত্ব এবং শিল্প সংযুক্ত গবেষণার দ্বারা পরিচালিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরায় 2 দিনের সফরে আজ সন্ধ্যায় আগরতলায় আসছেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কামুড়ায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংবা জানিয়েছেন, মেঘালয় রাজ্য সরকার নতুন করে সোয়াইন ফ্লু সংক্রমণ দেখা দেওয়ায় সব দিক বিচার বিবেচনা করে যথাযথ রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যের পানি সম্পদ বিকাশ দপ্তর সম্ভাব্য রোগ ছড়িয়ে পড়া রুখতে সবরকম সাবধানতা অবলম্বন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আজ ভার্চুয়াল মাধ্যমে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026 যোগ দেবেন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদে। শ্রী মোদী বলেন, এই মঞ্চ সারা বিশ্বের যোগ অনুরাগীদের একত্রিত করেছে। প্রধানমন্ত্রী যোগাসনের জন্য বিশ্বব্যাপী ক্রীড়া পরিকল্পনার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরেন। মঙ্গোলিয়ার উলানবাটারে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। চারদিনব্যাপী এই টুর্নামেন্টে ভারতীয় কুস্তিগিরা পুরুষদের ফ্রিস্টাইল, মহিলাদের কুস্তি এবং গ্রেকো রোমান তিন বিভাগেই অংশ নিচ্ছেন। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী 6 জন ভারতীয় কুস্তিগিরও এতে অংশ নেবেন। ফুটবলে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। গোয়ার মারগাঁওয়ে গতকাল সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। 5 দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। খবর এখনকার মতো শেষ হলো। পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন তিনি। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো শক্তিশালী করতে রাজ্য সরকার বিএসএফ কে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। 20 জুন আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। কয়লাপাচার মামলায় এ রাজ্যের 9 জন আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করেছে ইডি। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলনার অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার সব সরকারি দপ্তরে কর্মীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করেছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। এ রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হবে। এর ফলে রেলের উন্নয়নে কেন্দ্র রাজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। শ্রী মাঝি জানান, ওই দিন বিকেলে রেল সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও কলকাতায় আসবেন। সন্ধ্যায় রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে তারা বৈঠক করবেন।
1: আগামী 6 জুন মাননীয় রেলমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গে। নবান্নের সভাগৃহে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা মিটিং হচ্ছে পূর্ব রেলের, দক্ষিণ পূর্ব রেলের এবং আমাদের এনএফ রেল, নর্থ ফ্রন্টিয়ার রেল। এই তিনটে রেলওয়েকে নিয়ে মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে যেসব ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে চর্চা হবে। তাতে আমাদের মাননীয় বিধায়কগণগুলো থাকবেন, ওনাদের বিভিন্ন ধরনের সাজেশন, বিভিন্ন ধরনের ডিমান্ড এরিয়া ওয়াইজ সেগুলো আলোচনা হবে। ইনফ্যাক্ট এই মিটিংটার মধ্যে দিয়ে একটা প্রপার সেন্টারের সাথে যে স্টেটের কোঅর্ডিনেশন সেটা শুরু হচ্ছে।
0: ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো শক্তিশালী করতে রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গতকাল বিএসএফ এর হাতে সীমান্তে বেড়া নির্মাণ, সীমান্ত চৌকি গঠন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি মালদা, নদিয়া ও কোচবিহার জেলায় 3টি সীমান্ত চৌকি নির্মাণের জন্য আরও 1.53 একর জমি হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর জেলার 11টি স্থানে সীমান্তে বেড়া নির্মাণ ও পরিকাঠামোগত কাজে বিএসএফ কে আরও 12.72 একর সরকারি জমি হস্তান্তর করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। নাগরাকাটা বামুনডাঙ্গা চা বাগান এলাকায় 20 একর সরকারি জমি উত্তর পূর্ব সীমান্ত রেলকে দেওয়া হবে। সেবক, রংপো, ব্রডগেজ রেল প্রকল্পে ক্ষতিপূরণমূলক বনসৃজন কর্মসূচিতে ওই

0: সত্যজিৎ নাথ মিত্রের নিয়োগেও অনুমোদন দিয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের মাসিক একত্রিত বেতন 18,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত হয়েছে। রাজ্য সরকার মা ক্যান্টিনের নাম পরিবর্তন করে রেখেছে মা আহার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। একই সঙ্গে ক্যান্টিনের সংখ্যা 390 থেকে বাড়িয়ে 500 করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মা আহার ক্যান্টিনে 5 টাকায় সপ্তাহে 2 দিন করে মাছ ও ডিম এবং বাকি 3 দিন সুষম ও নিরামিষ খাবার দেওয়া হবে। রাজ্যের মানুষ যাতে অনায়াসেই নিজেদের অভাব অভিযোগ সরকারকে জানাতে পারেন, সেই লক্ষ্যে আপনার সরকার আপনার পাশে নামে একটি নতুন পরিষেবার সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে এই কর্মসূচির সূচনা করেন। সোম থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত রাজ্যের নাগরিকরা 8282082820 নম্বরে ফোন করে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকাল নবান্নে বৈঠক করেন আদানি গোষ্ঠীর অন্যতম কর্তা করণ আদানি। পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, লজিস্টিক্স এবং গ্রিনফিল্ড সড়ক নির্মাণ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে দুপক্ষের কথা হয়েছে। 2/3 বিধায়কের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 18 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। গতকাল সাংবাদিকদের তিনি জানান, দলনেত্রী মমতা ব্যানার্জির পরামর্শেই তাঁরা কাজ করতে চান। বিধানসভায় তাঁরা দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধিতায় অংশ নেবেন বলেও জানান ঋতব্রত।
1: রাজ্যের 18 বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউসের ভেতর যে অ্যাম্পিথিয়েটার, সেই অ্যাম্পিথিয়েটারে যেমন লড়াই হবে, হাউজের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকার প্রশংসা করতেও পিছপা হব না।
0: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি প্রতিবাদের মুখ হিসেবে ক্ষমতায় এলেও প্রকৃতপক্ষে দলটার কোনো আদর্শ ছিল না বলে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার মন্তব্য করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, এতদিন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এই দলের সদস্যরা একত্রিত হয়েছিলেন, পালাবদল হতেই দলের অভ্যন্তরে দ্বন্দ্ব ও বিভাজন প্রকাশ্যে এসে গেল।
2: তৃণমূল কংগ্রেস ক্ষমতার জন্য এক ছিল, মমতা ব্যানার্জি প্রতিবাদের মুখ হিসেবে ক্ষমতায় আসার পর দলটার কোন আদর্শবাদ কিছু ছিল না, একটাই লক্ষ্য ছিল লুটে পুটে খাওয়া, সমস্ত ক্ষেত্রে চুরি করে আখের গোছানো। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এই দলে কে বেশি খেয়েছে কম খেয়েছে এমনি তো ভাঙন হবেই, কোনোটাই ভালো নয়, টোটালটাই চোরের দল। তাই তারা 2 টুকরো কেন, 5 টুকরো হতে পারে, শুধু সময়ের অপেক্ষা।
0: কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, দুর্নীতি অনিয়মের মামলা থেকে বাঁচতে তৃণমূল কংগ্রেস নতুন সরকারের কাছে আত্মসমর্পণ করছে।
3: যেদিন থেকে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার উৎখাতে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হল, সেদিন থেকে তৃণমূল পার্টির কাছে আর কোন রাজনৈতিক লক্ষ্য থাকলো না। তৃণমূল দল কখনো কোনো আইডিওলজিক্যাল মুড়িং, অর্থাৎ কোনো আদর্শগত ভিত্তি তার নিয়ে তারা দল করেনি। তাদের লক্ষ্য ছিল একটাই, বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে হবে।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কয়লা পাচার মামলায় এরাজ্যের 9 আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করেছে ইডি। এদের মধ্যে রয়েছেন সেলভা মুরুগান, রাজীব মিশ্র, সুকেশ জৈন, তথাগত বসু, কোটেশ্বর রাও। 15 জুনের পর থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। 2020 সালে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং আসানসোল অঞ্চলে অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগ ওঠে। ওই আইপিএস আধিকারিকরা কয়লা পাচারকারীদের মদত দিয়েছিলেন বলে অভিযোগ। সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখনও পর্যন্ত মূল অভিযুক্ত অধরা এবং চার্জশিটও অস্পষ্ট থাকায় দায়িত্বের গাফিলতির অভিযোগে এই মামলার তদন্তকারী অফিসার শাশ্বত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করতে বলা হয়েছে। 10 দিনের মধ্যে রাজ্য পুলিশের মহানির্দেশককে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। এই ঘটনায় ধৃত কোচবিহারের তৃণমূল কংগ্রেস নেতা সজল সরকারের জামিনের আবেদনও গতকাল খারিজ করে দেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি কোন অংশ অবৈধ, নথি সমেত বিস্তারিতভাবে 7 দিনের মধ্যে তা জানাতে কলকাতা পুরসভাকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি স্মিতা দাসদের অবকাশকালীন বেঞ্চে পুরসভার নোটিশ খারিজের আর্জি জানিয়ে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় দায়ের করা মামলার

0: গতকাল শুনানি হয়। বাড়ির বেআইনি অংশ নিয়ে পুরসভার দেওয়া নোটিশ অসম্পূর্ণ এবং তাতে পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। রাজ্য সরকার সব সরকারি দপ্তরে কর্মীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করেছে। অর্থ সচিব প্রভাত মিশ্র জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 15 জুন থেকে নবান্নে এই পদ্ধতি শুরু হবে। 31 জুলাইয়ের মধ্যে বাকি সরকারি দপ্তরে ধাপে ধাপে এই ব্যবস্থা কার্যকর করতে হবে। নতুন নির্দেশ অনুযায়ী সকাল 10:15 মধ্যে সমস্ত কর্মীদের অফিসে ঢোকা বাধ্যতামূলক। অফিসে ঢুকতে 11টা বেজে গেলে লেট মার্ক পড়বে, 11টা পেরিয়ে গেলে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। পঞ্চায়েত স্তরে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার রূপরেখা স্থির করতে রাজ্য সরকার বৈঠকে বসছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ আজ বিধাননগরের মৃত্তিকা ভবনে রাজ্যের সব বিধায়ক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন তিনি। 20 জুন আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন পিপাসা ছবি থেকে, মান্না দে।

0: আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: বাংলা ছায়াছবির গান শুনছেন। কমললতা ছবিতে শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।
1: Thank you.

0: বিভিন্ন বাংলা ছায়াছবি গান শুনছিলেন। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন শুভ সকাল। শুভ সকাল অনুষ্ঠানে আজকের যে বিষয়, আধো কথার সময় হতে। আপনারা জানেন আজকের যে তারিখ 4 জুন, আজকের এই দিনটি একটা বিশেষ কারণে আমাদের কাছে স্মরণীয়, সেটা হলো ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ অ্যাগ্রেশন। এই যে বিষয়, অর্থাৎ নিরপরাধ শিশুদের উপর যে আগ্রাসন, তাকে সামনে রেখে আধো কথার সময় হতে। আমরা জানি আধো কথার সময় হতে বলতে ঠিক সেই সুন্দর এবং মিষ্টি সময়কে বোঝায় যখন শিশুরা সবেমাত্র কথা বলতে শিখছে, খুব ছোট্ট বয়স থেকে। আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের প্রত্যেকের ঘরে যে শিশুরা আছে, সেই শিশুদের জন্য আমরা এমন কি করতে পারি যাতে করে আমার, আপনার বা পৃথিবীর সমস্ত শিশুকে সুরক্ষিত, সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আর এই উপলক্ষেই আজকের বিষয়, আধো কথার সময় হতে। কেমন আমাদের সঙ্গে সরাসরি কথা বলবার জন্য ফোন নম্বর 9434921300 অথবা 03482259648, এবং সেই সঙ্গে আপনাদের মতামত পাঠাতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9434921300। কেমন, তাহলে আমরা আজকের যে বিষয় রেখেছি আমরা, আধো কথার সময় হতে, এ নিয়ে অনেক বন্ধুরা ফোনেও এসেছেন। কে আছেন একটু দেখে নিই। নমস্কার,
1: তপন দাস ওরাহাট থেকে দাদা ভাই।
0: তপন বাবু বলুন।
1: আমার নাতনির জন্য আমি 25,000 টাকা জমা করে ফিক্সড করে রেখেছি, যেন বিয়েতে কোনো অসুবিধা হয় না, কেন শিশুরাই ভবিষ্যৎ। এই নাতনির জন্য একটা প্রস্তাব দিচ্ছে, আপনি যদি 1,000 টাকা দেন না তো সরকার বাহাদুর দিবে 1,000 টাকা। এইভাবে তার নামে জমা করে রেখেছি, তার ভবিষ্যৎ জনে সুমধুর হয়। হ্যাঁ, লেখাপড়ায় জানে কোনো অসুবিধা না, এটাই বলি দাদা ভাই ছোট করে। হ্যাঁ, সব শিশুদের আমি অন্যদের সমবেদনা জানাই ও শুভকামনা জানাই। ভালো থাকুন, সবাই ভালো রাখুন, ধন্যবাদ।
0: আপনিও খুব ভালো থাকবেন, নমস্কার। 9434921300, 03482259648, এবং সেই সঙ্গে আপনারা আপনাদের মতামত পাঠাতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9434921300। কেমন, চলে যাব 03482259648-এ। নমস্কার, নমস্কার, কে আছেন বন্ধু 03482259648-এ? যারা ফোনে আসছেন একটু সতর্ক থাকুন, কেননা অনেক বন্ধুরা চেষ্টা করছেন যোগাযোগ করবার জন্য। কেমন,
2: হ্যালো,
0: নমস্কার।
2: নমস্কার
0: বাবু। নমস্কার,
2: আমি মারজাম শিবতলাপাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
0: হ্যাঁ বলুন কিশোর বাবু।
2: হ্যাঁ দাদা বাবু, বলছি আমি একটু বিষয় নিয়ে কিছু বলছি না, আমি খুব অসুস্থ, এটুকুই বললাম দাদা ভাই। নমস্কার, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন আপনিও, আপনার সুস্থতা কামনা করি। কেমন, ভালো থাকবেন, নমস্কার। মতামত পাঠিয়েছেন সৌভিক সরকার ঢাকুরিয়া থেকে। আধো কথার সময় হতে, আধো কথারও এক আলাদা ভাষা আছে। সব অনুভূতি শব্দে প্রকাশ পায় না, কিছু কথা চোখের চাউনি, নীরবতা আর মনের গভীরে লুকিয়ে থাকে। আধো কথার সেই সময়ে মানুষ একে অপরকে বুঝতে শেখে, যেখানে অসম্পূর্ণ বাক্যও পূর্ণ অর্থ খুঁজে পায়। জীবনের অনেক সুন্দর স্মৃতি, না বলা অনুভূতি আর অপ্রকাশিত ভালোবাসা যেন আধোকথার মাঝেই রয়ে যায়, সময়ের স্রোতে ধীরে ধীরে আরও গভীর হয়ে ওঠে। এভাবে শেষ করেছেন সৌভিক সরকার ঢাকুরিয়া থেকে। সৌভিকবাবু, খুব খুব সুন্দর করে আপনি প্রকাশ করেছেন যে আধোকথারও এক আলাদা ভাষা আছে, একদম খুব সুন্দর। আর সব অনুভূতি শব্দে প্রকাশ পায় না, কিছু আছে যা চোখের চাউনি এবং নীরবতা আর মনের গভীরে লুকিয়ে থাকে, একদম বাস্তব কথা। ভালো থাকবেন সৌভিকবাবু, কেমন চলে যাব ফোনে। নমস্কার।
3: নমস্কার।
0: নমস্কার।
3: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ বলছি দাদা ভাই।
0: হ্যাঁ অমিতাভ বাবু বলুন।
3: শুভ সকাল। শুভ সকাল।
0: শুভ সকাল।
3: হ্যাঁ দেখুন, যখন কুঁড়ি থেকে একটা সম্পূর্ণ ফুল হয়, তাহলে সেই কুঁড়ি থেকে সম্পূর্ণ ফুল ফুটতে যেটা সময় লাগে, একটা বাচ্চার আধো আধো কথা শুনতে তেমনই ভালো লাগে। তো আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা, মানে খুবই মানে ছোট আর কি, প্রথম যখন সে কথা বলেছিল, প্রথমেই তার মুখ থেকে যেটা উঠেছিল মা, তারপরে বাবাকে একটা বা বাদ দিয়ে বা, এরপরে যে কথাগুলো সে বলতে শিখেছিল তাতে করে বলেছিল মা আমি টান করব। হ্যাঁ, তো টান করব মানে টান করব আর কি। তো এইভাবে যে আধো আধো যে কথাগুলো একদিন পূর্ণরূপে প্রকাশ পায়, তখন আমরা কিন্তু বুঝতে পারি যে এই বাচ্চাটা একদিন বড় হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। আসলে কথার মাধ্যমে তার বোঝা যায়। আবার অনেক বাচ্চাও দেখেছি খুব দেরিতে কথা মানে শেখে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে তাদের কথাগুলো তখন কিন্তু অস্পষ্ট বা জড়িয়ে যাওয়ার মতো হয়। তো এই যে আধো আধো কথা, যার সঙ্গে আমাদের স্নেহের বন্ধন, যারা আমাদের মানে কি বলবো মানে অন্তরের ধন, তাদের যখন আধো আধো কথাগুলো শুনি, মনটা এক অপরূপ আনন্দে ভরে ওঠে। এবং আমরাও মনে হয় কখনো কখনো সেই ছোটবেলায় ফিরে যাই, সেই যে মা বাবা টান দল দল খাবো, মানে জল খাবো। তো এই আধো আধো কথার মাঝে যে আনন্দটা আছে দাদা ভাই, সেটা কিন্তু সত্যিকারের আনন্দ। এবং এই আনন্দ ছড়িয়ে পড়ে চারিপাশের চারিপাশে। এটুকু শেয়ার করলাম, ভালো থাকবেন। নমস্কার।
0: খুব ভালো থাকবেন, আপনিও নমস্কার। 9434921300 এবং 03482259648। নমস্কার।
4: নমস্কার।
0: নমস্কার।
4: হ্যাঁ নমস্কার, আমি পূর্ব বর্ধমানের জাইহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: হ্যাঁ সুজয় বাবু বলুন।
4: এখন আধো আধো কথার সময়ে একটা ছোট্ট শিশু যখন জন্মগ্রহণ করে, তা সেই শিশুটি কিন্তু জন্মগ্রহণ করার সময় থেকেই তার যে ভবিষ্যতে যে তার কি হবে, তার জন্য কিন্তু দরকার আমাদের বড়দের যেভাবে তাকে রক্ষা করা, তার প্রতি তার যে কর্তব্য, সেই কর্তব্যটা করার কিন্তু প্রয়োজন রয়েছে। আমরা জানি যে ঘুমিয়ে রয়েছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। এই যে

0: শিশু, সেই শিশুটি বড় হয়ে কি হবে না হবে তার উপর নির্ভর করছে কিন্তু বড়দের উপর। তারা যখন ঠিক দেড় বছর দু বছরে যখন আদৌ আদৌ কথা শোনে, তখন কিন্তু এই যে বাবা মা এবং তার সঙ্গে সঙ্গে তাদের প্রতিবেশী, সেই তাদের উপর কিন্তু, সেই শিশুদের উপর কিন্তু খুব যত্ন সহকারে কথা বলার প্রয়োজন, তাকে শিক্ষা দেবার প্রয়োজন। তাকে যেভাবে আমরা শিক্ষা দেব সে কিন্তু সেভাবেই বড় হয়ে উঠবে। আজকে তাকে, সেই শিশুটিকে আমাদের দেখতে হবে যেন আমরা ঠিকভাবে তার সঠিক অনুকরণ করি, তাকে যেন আমরা ঠিকভাবে কথাবার্তা শেখাই, তাকে যাতে আমরা সমস্ত কিছু ঠিক মতো নিয়ম শৃঙ্খলা সমাজের সমস্ত কিছু জিনিস তাকে যাতে আস্তে আস্তে মানে শেখাই সেইভাবে শেখাতে হবে। আমরা যেমন চাঁদ মামাকে শেখাই আয় আয় চাঁদ মামা বলে, আমরা যেমন সূর্যকে শেখাই, তেমনি প্রকৃতির প্রত্যেকটা জিনিসকে ধৈর্য ও মনোযোগের সহকারে পিতামাতাকে শেখানোটাই হচ্ছে কিন্তু সবথেকে কর্তব্য। তবেই তো সেই শিশুটা বড় হবে, বড় হয়ে সে তার সাফল্য করবে, সাফল্য করে সে তার দেশের নিজের পরিবারের সকলের উন্নতি করবে। নমস্কার।
1: নমস্কার, খুব ভালো থাকবেন। মতামত পাঠিয়েছেন বেলাইপাড়া খৈরাটি থেকে আব্দুল হাদি। তিনি লিখছেন, শুভ সকাল। আজকের বিষয় আধো কথার সময় হতে। বিষয়টি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ। শিশুর মুখে যখন সবে আধো আধো কথা উচ্চারিত হয় তখন তার ভাষা শুনতে খুব ভালো লাগে। তার আধো কথার ফুলঝুরি আত্মীয়দের কাছে খুব সুখদায়ক হয়। একটা শিশুকে তার ওই ভাষা শোনার জন্য কত রকম আদর করে ডাকে, মিষ্টি বুলি আর মধু ঝরা ছোট্ট মুখের হাসি মনে আনে এক অনাবিল আনন্দ। আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে মতামত পাঠিয়েছেন। ভালো থাকবেন আব্দুল হাদি সাহেব। নমস্কার। নমস্কার। নমস্কার। শুভ সকাল।
2: আমি জয়নাল আবেদিন বুন্দাইপাড়া গোয়ালিয়ার থেকে বলছি। আজকের বিষয় হচ্ছে যে আধো কথা বলার সময় হচ্ছে। তো বাচ্চা ছেলেরা যখন কথা বলতে চায়, তারা ধরুন ছ মাসের বাচ্চা হলে মা কিংবা বা এই সমস্ত করে, তারপরে সাত মাস হলেই মানে ওই শুরু করে আর কি মা মা বা এই করে কথা বলার। তারপরে হয়তো বছর খানিক পরেই সে কথা বলবার চেষ্টা করে। এবং ওই যেহেতু আগে শুনলাম ওই চান করবো, জল খাবো কি ইয়ে খাবো, এই ধরনের কথাবার্তা মানে জড়িয়ে জড়িয়ে বলার চেষ্টা করে থাকে। যে বাচ্চা ছেলেদের মিষ্টি কথা শোনার জন্য আদর করে। এবং ওই আপনার বাবা মারা বা আত্মীয় স্বজনরা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ের কথা আদো আদো কথা শোনার জন্য তাদেরকে আদর করে থাকে এবং তাদেরকে ভালোবেসে কথা বলা কথা শোনার চেষ্টা করে যে কী কী কথা সে বলতে চাইছে, কী কথা বলার মধ্য দিয়ে তার মনের ইচ্ছা প্রকাশ করছে, এই ধরনের আদর করে তাদের কাছ থেকে জানবার চেষ্টা করা হয়। তাই আরো আরো কথা বলার সময় হচ্ছে। আমরা বাচ্চা ছেলেদেরই আরো আরো কথা বলার মধ্য দিয়ে বুঝতে পারি যে তাদের প্রতিভাটা কী হবে, তারা কীরকমভাবে মানুষ হবে, তারা তাদের যেটা বুদ্ধিমত্তা কীরকম জায়গায় যাবে এই সমস্ত সে বোঝা যায়। তাই আরো কথা বলার পর থেকেই মানে চেষ্টা করতে হবে তাকে সেইভাবে মানুষ করার জন্য। তাহলে আমাদের সমাজটা আরো সুদৃঢ় হবে, দেশটা আরো এগিয়ে যাবে এবং মানুষ আরো কর্মদক্ষতা অর্জন করতে পারবে, মানুষ আরো বিজ্ঞানের এতে আরো উন্নয়নে এতে পৌঁছাতে পারবে। আমি এই বলে আপনাকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার।
1: নমস্কার, খুব ভালো থাকবেন। 03482259648। নমস্কার।
3: হ্যালো, নমস্কার। শুভ সকাল।
1: শুভ সকাল।
3: আমি বাহিরি বীরভূম থেকে অমৃতা মন্ডল বলছি।
1: বলুন।
3: দেখুন সত্যি তাই, বাচ্চারা যখন আধো আধো বল বলতে শেখে তখন কিন্তু তাদের সেই সুমধুর মানে কথাগুলো শুনতে এত ভালো লাগে। হ্যাঁ, তাদেরকে তারা সব কথা হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু সেগুলো শুনতে খুব ভালো লাগে। এবং তাদেরকে সেই বয়স থেকেই কিন্তু আমরা অনেক কিছু শেখানোর চেষ্টা করি। কোনো যদি ছড়া বলা শেখায় তাহলে সেই ছড়াটা যখন সে আমাদের কাছে বলে তখন সেটা শুনতে খুবই ভালো লাগে। এছাড়াও তখন সেই বাচ্চাদের আমরা আদর যত্ন করে থাকি, তো সেইভাবেই আমরা এই বাচ্চাদের ওপর একটু মানে যত্ন নেব এবং তাদের সেই আধো আধো কথা বলা বলতে শিখবে তখন থেকেই তাদেরকে আমরা একটু একটু করে ভালো শিক্ষাগুলাও দেব। এইটুকুনি বললাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
1: নমস্কার, ভালো থাকবেন আপনিও। মন্টালি দে বিরাটি থেকে। প্রথমেই তিনি কিশোরবাবুর সুস্থতা কামনা করে বিষয় সম্পর্কে লিখছেন, আধো কথার সময় হতে, মানুষ যখন কথা বলা শেখে তখন আধো আধো কথা বলে আর শুনতেও খুব ভালো লাগে। আবার যখন একটা বয়স আসে 80 বা তারও বেশি, তখন সেই বয়সে আধো কথা, সেই মানুষের ভেতর থেকে আধো কথাও আসে। যেমন বর্তমানে আমি 80 বছরে পার দিয়েছি, আমি ভাবি স্পষ্টভাবে কথা বলবো, কিন্তু আমার আধো কথা চলে আসে, যে কথা আমার নাতি অভিরূপ ঠিক মতো বুঝতে পারে না, জানি না কথাটা ঠিক হচ্ছে কি না। ভালো থাকবেন, মন্টালি দে বিরাটি থেকে পাঠিয়েছেন। হ্যাঁ, বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হয়ে যায়, এটা খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। সুতরাং আপনি যে বয়সে এসেও যেভাবে আমাদের পাশে আছেন খুব ভালো লাগলো, ভালো থাকবেন। কেমন 03482259648-এ কে আছেন? নমস্কার, শুভ সকাল। হ্যাঁ বঙ্কিম বাবু বলুন।
4: দেখুন আধো কথা সময়, আমাদের যখন ছোট অবস্থায় ছিলাম আমরাও বা এখন যারা বর্তমানে ছোট অবস্থায় তাদের কিন্তু আমাদের পরিবারের প্রতি একটা দায়িত্ব বা কর্তব্য বর্তায় থেকেই যায়। দেখুন তাদের, তারা হয়তো কথা বলতে পারবে না কিন্তু তাদের প্রতি আমাদের সুনজর দেওয়া অবশ্যই প্রয়োজন, কারণ তারা আধো আধো কথা বলতে পারে, তাদের অসুবিধাগুলো হয়তো বলে বোঝাতে পারবে না, কিন্তু তারা যখন কিছু অসুবিধায় পড়বে, হয় কান্না বা কোনো রকম হয়তো অঙ্গি ভঙ্গিতে, সেইগুলো আমাদের পরিবারের লক্ষ্য করে কিন্তু তাদের প্রতি আমাদের যত্ন নিতে হবে। আর আমাদের তাদেরও একটা সব থেকে বড় স্বাস্থ্য বা তাদের যে সুস্থ থাকার জন্য যে এখন বর্তমানে যে সবগুলো টিকাকরণ করা, সেগুলো কিন্তু আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে সেই না বলা কথা শিশুদেরকে কিন্তু নজর দিতে হবে, যাতে তারা ভবিষ্যতে রোগমুক্ত থাকে এবং আমাদের আজকের শিশুরা যেন ভবিষ্যতে একজন সুস্থ এবং ভালো মানে মানুষ হয়ে উঠতে পারে, সেটার দিকে কিন্তু আমাদের প্রত্যেকটা পরিবারের সদস্যেরই একটা দায়িত্ব বা কর্তব্য। দাদা ভাই এটুকুই আমি শেয়ার করলাম,
1: ভালো থাকবেন। খুব ভালো থাকবেন আপনি, নমস্কার। খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত, তিনি লিখছেন, একজন শিশু জন্মাবার পর থেকে অনেকগুলো দৈহিক, মানসিক এবং সামাজিক স্তর পার করার পরই সে প্রথমে অনুকরণ করে আধো আধো কথা বলার বোল ফোটাতে শেখে, আর তার এই আধো আধো মিষ্টি কথা শোনার জন্য তার পরিবার সহ আর সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। শিশুর এই আধো কথার সময় থেকেই তার পরিবার পরিজনদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। রবীন্দ্রনাথের খোকাবাবুর প্রত্যাবর্তন ছোট গল্পে নদীর পাড়ে ফুটে থাকা বুনো ফুল দেখিয়ে ভৃত্য রায়চরণকে উদ্দেশ্য করে খোকার মুখের সেই আধো বলি, চন্ন ফু, আজ ও যেন কানে বাজে। আর আধো কথার বুলি ফোটার সময়টা শিশু ও তার পরিবারের কাছে আস্তে আস্তে শিশুর বড় হয়ে ওঠার সন্ধিক্ষণ। সবাই মনে রাখার চেষ্টা করে যে শিশুর মুখের মিষ্টি প্রথম সেই বুলি। এই সবই সময়ের নিয়মে বাঁধা। কখনো যদি এমনও হয় যে অন্য পাঁচটা শিশুর মতো কোনো শিশুর মুখে মোটামুটি একটা সঙ্গত সময়ের পরেও আধো কথার কোনো রকম বুলি ফোটার লক্ষণ দেখা যাচ্ছে না, তাহলে সতর্ক হন, চিকিৎসকের পরামর্শ নিন। কারণ শিশুর অন্য কোনো শারীরিক সমস্যা থাকলেও থাকতে পারে। আর আমরা তো জানি সঠিক সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্ত অনেক সমস্যারই সুন্দর সমাধান করতে সক্ষম। তাই কোনো রকম দুশ্চিন্তা না করে আধো কথার সময় থেকেই শিশুর সঠিকভাবে বেড়ে ওঠার দিকে নজর দিন। সবাই ভালো থাকবেন। সুব্রত দত্ত খাগড়া কান্তনগর থেকে পাঠিয়েছেন। সুব্রতবাবু, খুব ভালো লাগলো। শিশুর সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রত্যেকের নজর রাখা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবারে আবারও চলে যাব ফোনে। নমস্কার। নমস্কার
5: বাবু।
1: হ্যাঁ শিশু মোহাম্মদ বাবু বলুন।
5: শিশু যখন শুনতে পাচ্ছে কিনা দেখার জন্য আমরা ঝুমঝুমিটা এই কান থেকে ওই কানে নিয়ে গেলে শিশু তখন মাথাটা ঘোরায়, তখন আমরা বুঝতে পারি শিশু শুনতে পাচ্ছে। আর কথা শিখে শুনে শুনে শেখে শিশু। আধো আধো কথা বলে কখন, যে পরিপূর্ণ বাক্যটা শব্দটা বুঝতে পারছে না, তার মনে যেটা হচ্ছে সেটা যেমন বলে দিচ্ছে। যেমন যদি বলে জল খাবো, আপনি বুঝে নিলেন যে জল খাবে, কিন্তু আপনি ওর মতন করে জল খাও বলবেন না কখনো। আপনি ওর সঙ্গে শুদ্ধ বাংলায় কথা বলুন, শুদ্ধ ইংরেজিতে কথা বলুন, তাহলে ও স্পষ্ট ভাষা শিখবে। এবং ভবিষ্যতে শিশু কি হবে অত ছোটতে বোঝা যায় না, কিন্তু তার ন্যাপটা বোঝা যায় কি নিয়ে খেলাধুলা করছে, তাতে আমরা বুঝতে পারি শিশুর কীরকম উৎপত্তি। এবং মনে রাখার ক্ষমতা ছড়া বলে ছড়া মুখস্থ করিয়ে আরও কিছু করিয়ে তাদেরকে এই দিকে আনা যেতে পারে। শিশুর বুদ্ধি বিকাশ ঘটে আরেকটু বয়স হলে পরে, 8-9 বছরের পর থেকে তার বুদ্ধির বিকাশ হতে থাকে এবং সেই বিকাশটা চলে 25 বছর অবধি। তারপরে সে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। এইটুকুনি বললাম দাদা,
1: খুব ভালো থাকবেন। নমস্কার। আবারও কথা হবে, তবে ছোট্ট বিজ্ঞাপন, সঙ্গে থাকুন কেমন।

0: সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: কথা মতো আবার চলে এলাম। নমস্কার।
2: হ্যালো।
1: নমস্কার।
2: বহরমপুর কাশিমবাজার পালপাড়া থেকে মনা দাস বলছি।
1: বলুন।
2: বেশি কথা বলা বুদ্ধিমানের কাজ না, আবার চুপ করে থাকাও খুব একটা ভালো কাজ না। যেটুকু দরকার সেটুকুই বলা উচিত, আর বাকি চুপ করে শোনা উচিত, তাহলে বুদ্ধিমান লোকে বলবে। এইটুকুই বলার ছিল। নমস্কার।
1: ভালো থাকবেন আপনি। নমস্কার। নমস্কার।
3: অনেক দিক দিয়ে আমরা আলোচনা করতে পারি। আমি একটা দিকে একটু নিয়ে যেতে চাইছি, যে আদৌ কথা সময় থেকে যে সু অভ্যেস গুলো তৈরি করতে হয় শিশুতে, সেই অভ্যেস গুলো কে তৈরি করবে? মা। তুমি মানে তাকে যে আমি পড়াচ্ছি বলে যে তাকে আমি পড়াবো তা কিন্তু নয়, আমি পড়ছি তুমি দেখো, এবং তাকে যে আমি দেখতেও বলছি তা নয়, সে তার তো মনে একটা কৌতূহল আছে। আচ্ছা মা কি করছে? মা কিছুটা পড়ছে, ও তাহলে পড়তে হয়, তাহলে আমিও আমার মতন করে পড়ার চেষ্টা করি। কথাটাই পড়ি, এখন মা পড়ে, বাবা কি করছেন? বাবা অফিস থেকে ফিরে এসে ভালো ভালো কথা বলছেন, তাহলে আমি কি করব? আমি ভালো কথা বলবো বাবার মতন, কারণ বাবা সেটা করে। এই যে সু অভ্যেস গুলো, সেই সু অভ্যেস গুলো শিশুর অজান্তেই শিশু মনে ঢুকিয়ে দিতে হবে, তাহলেই বোধ হয় ভালো হবে, তাই না?
1: একদম।
3: এই যে পরিবেশটা তৈরি করে দেওয়া, এই যে আপব্রিঙ্গিং, এই আপব্রিঙ্গিংটা না থাকলে আজকে শিশু কালকে জাতির ভবিষ্যৎ হতে পারবে না। আর খবরদার, কখনোই আমি মাদের কাছে অনুরোধ করব, যেন তো অজ্ঞানত কোনো মিথ্যে কথা শিশুর সামনে বলবেন না, যতই প্রয়োজন হোক। আপনি বলছেন যে আমি একটা মিথ্যে কথা মানে মনের অজান্তে বলে ফেলছি, শিশুরা সঙ্গে সঙ্গে সেটা ক্যাচ করে নিচ্ছে। কোনো মিথ্যে কথা বলার বা কোনো অসত্য কথা বলার কোনো দরকার নেই, কখনোই দরকার নেই, তাহলে তো ওরা সেটা শিখে নেবে, তাই না?
1: ঠিক।
3: খুব কঠোর বাস্তব বলে কাট কাট লাগতে পারে আমার কথাগুলো, কিন্তু এটাই কিন্তু সত্য,
1: একদম খুব বাস্তব কথা।
3: তাহলে কি দাঁড়ালো? তা পরিবেশ দিতে হবে। ভালো থাকবেন দাদা।
1: খুব ভালো থাকবেন। খুব ভালো থাকবেন আপনি। নমস্কার। বানপুর চাঁদপুর নদিয়া থেকে রজত বিশ্বাস। আধো কথার সময় হতে, অনেক সময় পুরো গল্পটাই লুকিয়ে থাকে, কিছু কথা মুখে বলা যায় না কিন্তু চোখ বলে দেয়, কিছু অনুভূতি শব্দ খুঁজে পায় না তবু নীরবতার মধ্যেই পৌঁছে যায় ঠিক মানুষের কাছে। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন অর্ধেক কথাগুলোই সবচেয়ে বেশি মনে থাকে, কারণ বাকি অর্ধেকটা আমরা নিজের অনুভূতি দিয়ে পূরণ করি। তাই কখনো কখনো আধো কথার সময়ই সবচেয়ে সুন্দর সময়। রজত বিশ্বাস, বাদ বানপুর চাঁদপুর নদিয়া থেকে। ভালো থাকবেন রজতবাবু। নমস্কার। নমস্কার। হ্যাঁ সাইফান সাহেব বলুন।
4: আমার নাতি আছে 2 বছর বয়স, তা আমাকে বলছে নানাজি নানাজি, হা বললো যে ও 3টি শিখেছে, তা বলছে আমাকে বল অমন করলায় অ বলো তারপর থলা খান বলো, তাহলে কোন থলা রে? যে তাঁতি বালি বেঙ্গল বাতা কোলা মেঙের তা গুঙ্গা, ও তো বুঝছে গুঙ্গা, ও আমাকে ঘুরি বলছে, কিন্তু আমি বা আমার যতটুকু মনে হয়, আমি দুটো নাতি মানুষ করলাম, একটা ভাইপো মানুষ করলাম, আমার মানে ছেলে সন্তান নাই, তিনটিকে মানুষ করলাম আমি, আমার কাছে থাকে ওর মার ধারণা, আমি খাওয়াই আমি পড়াই, তো যা শিখলাম বা শিখাচ্ছি তাতে করে মনে হচ্ছে ওদের সাথে খুব নম্র বিনয়ী হয়ে কোমল ভাবে ওদের শিক্ষা দিতে হবে,
1: একদম,
4: আর ওদের সাথে এমন ওই আচরণ এমন আচরণ করা যাবে না, সেই আচরণটা ঘড়ি যেন ও না বলে,
1: একবারে
4: আপনি যা বলবেন আপনার জেরোস্কোপি ও দিয়ে দিবে,
1: ভালো থাকবেন, একদম ভালো থাকবেন, আপনিও নমস্কার। আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। আধো কথার সময় হতে, শিশু যখন আধো আধো কথা বলতে শুরু করে সেই সময় থেকেই শিশুকে সঠিক শিক্ষা এবং ভালো অভ্যাস শেখানো প্রয়োজন। এই সময়ে শিশু যা শেখে সেইটি স্থায়ী হয়, যা চরিত্র গঠন এবং প্রকৃত মানুষ হতে সাহায্য করে। লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। আর এটাও ঠিক, মুখে জানে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছায়, অভ্যাস ব্যবহার ভালো যত শিক্ষাও তার জানিস তত। আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। আসলে আদিত্যবাবু বলতে চাইছেন যে ঠিক একেবারে শিশু অবস্থা থেকেই যদি এই বিষয়গুলোর দিকে আমরা নজর রাখি তাহলে শিশুর ভবিষ্যৎ জীবন

0: এমনভাবেই গড়ে উঠবে। আদিত্যবাবু ভালো থাকবেন, কেমন? চলে যাব আবারও ফোনে। নমস্কার,
1: শুভ সকাল।
0: শুভ সকাল,
1: চন্দ্রমোহন সিং।
0: হ্যাঁ চন্দ্রমোহন বাবু বলুন।
1: আজও কথা সময় হতে শেষ পর্যন্ত দুর্বলকে আজও সবলের দ্বারা নির্যাতিত নিপীড়িত শোষিত হতে হয়। এই শোষণ বন্ধ হচ্ছে না একমাত্র কারণে সবার আর্থসামাজিক কাঠামো মজবুত হচ্ছে না, আত্মনির্ভর না হতে পারা পর্যন্ত এই শোষণ চলতেই থাকবে। রাজনীতি স্বচ্ছতা এবং সুস্থতায় বৈষম্য মুহূর্তে ঘুচিয়ে দিতে পারে, সেই চেষ্টা চলছে। কায়েমি স্বার্থবাদীরা এই পথে অন্তরায়, তাদের সরিয়ে দিতে পারলে সবাই আত্মপ্রকাশ করতে পারে, সেই স্বপ্নের ভোর আনাটা সম্ভব। ভারতবর্ষের এইটাই সাধনা। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
0: ভালো থাকবেন, আপনি কেমন? তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে মনোজ কুমার পাল। মনোজবাবু লিখছেন, আজ 4 জুন, আন্তর্জাতিক আগ্রাসনের শিকার নিষ্পাপ শিশু। এই দিনটি বিশ্বজুড়ে যুদ্ধের শিকার এবং নির্যাতিত শিশুদের অবিচার এবং নির্যাতিত শিশুদের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। আধোকথার তাৎপর্যই হল পুরো সত্য বা মূল উদ্দেশ্যর আংশিক প্রকাশ বা মনের ভাব প্রকাশ করা। আধোকথা রহস্য তৈরি করতে পারে বা অপরপক্ষের মনোযোগ আকর্ষণের জন্য পুরো কথাটি না বলে আধা বলে থাকেন, এতে রহস্য বা কৌতূহল সৃষ্টি হয়। আধোকথা আর অসম্পূর্ণ গল্পগুলো কখনো কখনো জীবনের সুন্দর মুহূর্ত উপহার দেয়। অনেক সময় বাস্তবকে সরাসরি প্রকাশ না করে অস্পষ্টতা ও খণ্ডিত বাক্যের মাধ্যমে জটিলতা, হতাশা, শূন্যতা ফুটিয়ে তোলা হয়। আজকের এই বিশেষ দিনে আমরা সকলেই যদি আমাদের ছোট্ট শিশুর সুলভ আচরণের সঙ্গে তার আধো আধো কথা বলার সুন্দর মুহূর্তগুলোর সাথে পরিচিত হই, তাহলে দেখা যাবে যে শিশুরা যখন প্রথম বলতে শেখে, বাবাকে পাপা বলে, মাকে মাম্মা বলে, দাদাকে তাতা বলে, কাউকে যাওয়ার সময় বাই বাই, টাটা বলতে শেখায়, পিপি শিশুদের হাঁটা এবং দৌড়ানোর সময়, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু বোঝাতে সুবিধা হয়। নোংরা জিনিস বা খারাপ কোনো জিনিস বোঝানোর চেষ্টা না করাই ভালো। একটা শিশু যখন আধো আধো কথা বলে তখন আমাদের খুশির সীমা থাকে না। এটা একটা বড় আনন্দের পরম প্রাপ্তি। জন্মের পর শিশু যখন প্রথম কথা বলতে শেখে আধো আধো অস্পষ্ট, তখন তার সব থেকে কাছের মানুষটি হলো মা, তিনি সব কিছুই বুঝতে পারেন। তবে আধো আধো কথাও 3 বছরের শিশুদের পরেও যদি থেকে যায়, তাহলে সেক্ষেত্রে যে সমস্যাগুলো হতে পারে সেই সমস্যাগুলোর জন্য উপযুক্ত চিকিৎসক বা উপযুক্ত মানুষের কাছে পরামর্শ নিলে খুব ভালো হবে। প্রতিটি শিশুর ভবিষ্যৎ খুব সুন্দরভাবে তৈরি হোক, এই কামনা করে শেষ করেছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। মনোজবাবু ভালো থাকবেন, আপনি কেমন? নমস্কার।
2: নমস্কার দাদাভাই।
0: নমস্কার।
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল বলছি দাদাভাই।
0: বলুন প্রবীর বাবু।
2: হ্যাঁ হ্যাঁ দাদাভাই, দেখুন বুদ্ধিমান লোকরা কম কথা বলে, আর যারা বোকা হয় মানে একটু পাগলা টাইপের, তারা কিন্তু বেশি কথা বলে। তো সেই কথাগুলো যদি বলতে হয় তাহলে অল্প কথায় সব কিছু সামঞ্জস্য আছে, এবং বাচ্চাদের কাছে সব সময় সব কথা বলতে নেই, কারণ তারা সেইটা দেখে তোতা পাখি, তো তারা কিন্তু সেইটা আমার যে কথা সেটাই শিখে যাবে। তো সেই জন্য অল্প কথায় তাদের সামনে বলতে হবে যে বাবা তুমি পড়াশোনা শেখো, পড়াশোনা করো। হ্যাঁ, এইভাবে তাদেরকে যদি শিখিয়ে রাখা যায় তারা কিন্তু সেই কথাটাই বলবে। হ্যাঁ, এবং আমাদের যে খারাপ কথাগুলো সেইগুলো তাদেরকে না শেখানোই ভালো। এইটুকু বললাম দাদাভাই, ভালো থাকবেন।
0: খুব ভালো থাকবেন আপনিও, নমস্কার। বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা। আধো কথার সময় হতে, এ বাক্য মূলত শৈশবের সূচনাকালে প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার এক অদম্য প্রয়াস। শারীরিক অভিব্যক্তির মাধ্যমে নিজের ইচ্ছে বা প্রয়োজনের অস্পষ্ট ভাষা, সব কিছুকে নিজের মতো করে চিনতে শেখার একাগ্র দৃষ্টি, অন্যের সাথে তাল মিলিয়ে নিজের প্রতিষ্ঠা পাওয়ার কৌশল। তখনও কোনো শিশু স্পষ্ট কথা বলতে শেখে না, শুধু শোনে শোনে, আর এই সামান্য ধারণা তৈরি হয়, তা থেকে তার ভাষায় সে প্রকাশ করে, কখনো বা কোনো ইঙ্গিত দিয়েও বোঝানোর চেষ্টা করে। এখান থেকেই তার জীবনের সঠিক পাঠের মূল ভিত্তি তৈরি হয়। তার মনের বিকাশের সাথে সাথে সে আরও কৌতূহলী হয়ে ওঠে। অবচেতন মন সব কিছু দ্রুত শিখতে চায়। দরকার হয় সঠিক শিক্ষা, নিয়মানুবর্তিতা ও সহনশীলতার সহজ পরিবেশ, যেখানে সে খেলার ছলে সবটাই রপ্ত করতে পারে। এভাবেই তৈরি হয় তার দৃঢ় মানসিকতা ও শক্ত মেরুদণ্ডের মানুষ হয়ে বেঁচে থাকার, বেঁচে থাকে সারাটা জীবন। বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা। চন্দ্রনাথবাবু, খুব ভালো থাকবেন আপনি, কেমন? হ্যাঁ, চলে যাব ফোনে। নমস্কার।
2: নমস্কার।
0: নমস্কার।
2: শুভ সকাল।
0: শুভ সকাল
2: দাদা ভাই। অনেকদিন পরে আমি ফোনে আসলাম, মানে যে এই ইলেকশনটা হয়ে গেল, মানে তারপরে এই ফোনটা আপনাদের কাছে আজকে যোগাযোগ করলাম। মানে অনুষ্ঠান শুনি, বেশি ফোন করি না, তবে আজকের বিষয় খুব ভালো দিয়েছেন দাদা ভাই, ভালো থাকবেন। কিন্তু শিশুরা, হ্যাঁ, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক, তাদের সাথে যদি ভালোভাবে ব্যবহার করা যায় তারা ভালো ভালো কথা শিখবে। ওই আদা আদৌ আপনি যেরকম বললেন, আরো ভাইরা বললো যে কথা বলার সময় যদি তার সাথে, মানে সেই প্রথম ধাপটা যে ভালোভাবে যদি বলা যায়, এই যে একটু আগে যে দাদা ভাই বললো যে বাচ্চা ছেলেদের সামনে যদি একটা কটু কথা বলেন, গালাগালি দেন, ওরা ওই কথাটাই আগে ধরে নেয়, মানে সেই কথাটাই আগে শিখে নেয়। বাচ্চাদের সামনে কোনো সময় অন্য কথা বলা যাবে না, ওদের মানে যেই যেভাবে শিখাবেন সেভাবে শিখবে।
0: আজকের বিষয় আধো কথার সময় হতে। আধো কথা শিশুর মুখে শুনতে খুব ভালো লাগে। আমার নাতি 4 বছর, সে একটু দেরিতে কথা বলতে শিখেছে। তার নাম গুগল। গুগল আধো আধো কথা বলে আর শুনতে খুব ভালো লাগে। আমার পাড়ার প্রতিবেশীরা গুগলের কথা শোনার জন্য আমার বাড়িতে আসে। আধো কথা শুনতে সকলেই ভালোবাসে। শিশুদের যত্ন নিতে হবে, শিশুরাই দেশের ভবিষ্যৎ। সকলে ভালো থাকবেন। এভাবেই শেষ করেছেন রীতা দে চুয়াপুর জলকল থেকে। ভালো থাকবেন আপনিও। নমস্কার।
3: নমস্কার।
0: নমস্কার।
3: আপনার টপিকটা একটু অন্যরকম হয়।
0: আসলে আমরা প্রত্যেকেই চেষ্টা করি আপনাদের মনের কাছাকাছি পৌঁছতে। কেমন?
3: একদম দাদা ভাই, জিনিসগুলো কোন সুন্দর লাগে, আজকের টপিকটা কোন সুন্দর। কিন্তু অনেকেই শিশুর কথা বললো দাদা, শিশুরা তো শুরু থেকেই তো আধো আধো কথা বলে। যে আমাদের বাড়িতে একটা শিশু দাদা দাদা দাদা করতে শুরু করেছে, প্রথমে মা বাবা বাবা করে না, দাদা দাদা শুরু করেছে। যারাই শুধু যারাই শিশু তারাই কি শুধু আধো আধো কথা বলে? বড় মানুষরা কিন্তু যারা চিবিয়ে কথা বলে দেখবেন দাদা, তারাও তো আধো আধো কথা বলে। যারা আবার কথা বানিয়ে করা বলার চেষ্টা করে তারাও কিন্তু আধো আধো কথা বলে। এটা আমি মনে করি, আমি অনেক লোকের সঙ্গে মিশিয়েছি, অনেক লোক আছে চিবিয়ে কথা বলে দেখবেন দাদা ভাই, চিবিয়ে চিবিয়ে। আর অনেক লোক আছে দেখবেন একটু বানিয়ে কথা বলার চেষ্টা করে, তখনই কিন্তু সেই কথাটা আধো আধো ধরা পড়ে যায় দাদা ভাই। এইটুকুই বললাম দাদা ভাই, কিছু মনে করবেন না।
0: খুব ভালো থাকবেন। কেমন?
3: হ্যাঁ, ভালো থাকবেন দাদা ভাই।
0: নমস্কার।
3: নমস্কার দাদা ভাই।
0: সুমিতা রায় ঢাকুরিয়া থেকে। শুভ সকাল। আজকের বিষয় আধো কথার সময় হতে। একটা শিশু যখন আধো আধো গলায় বলে, তখন বাড়ির সবাই খুব খুশি হয়। খুশি হয়ে তাকে কোলে তুলে নেয়, তার আদর বেড়ে যায়। এই আধো আধো সুর শোনার জন্য একজন শিশু অবশ্যই দরকার প্রত্যেকটা বাড়িতে। বাহ, খুব ভালো থাকবেন। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে তাঁর মতামত পাঠিয়েছেন। চলে যাব আবারও, পরের মতামত পাঠিয়েছেন তন্ময় প্রামাণিক কেবল রামপুর মন্দিরপাড়া থেকে।

0: ধদ কথার সুর আজকের বিষয়ের সাথে যোগ করে দেয়। শেষ করেছেন তন্ময় প্রামাণিক মন্দির পাড়া কেবল রামপুর থেকে। এভাবে শেষ করেছেন তন্ময় প্রামাণিক। ভালো থাকবেন আপনি, কেমন? চলে যাব। আবারও মতামত পাঠিয়েছেন খোরশেদ আলী মণ্ডল তালপুকুর হাড়িভাঙা মুর্শিদাবাদ থেকে। তিনি লিখছেন, শুভ সকাল, আজকের বিষয় আধো কথার সময় হতে। আজকের দিনে আমাদের প্রত্যেকের ঘরে যে সমস্ত শিশু আছে তাদের প্রত্যেকের প্রতি যত্ন নেওয়া, তাদেরকে ভালোবাসা, এটা কিন্তু অবশ্যই করতে হবে। শিশুরাই দেশের ভবিষ্যৎ, এবং তারা যদি সঠিকভাবে মানুষ হতে পারে তাহলে দেখা যাবে যে তাদের দ্বারায় দেশ এবং মানুষের প্রকৃত কল্যাণ সাধিত হবে। এভাবেই শেষ করেছেন খোরশেদ আলী মণ্ডল তালপুকুর হাড়িভাঙা থেকে। খুব ভালো থাকবেন খোরশেদবাবু। চলে যাব, পরে আবারও মতামত পাঠিয়েছেন কাজী আবু জাফর আত্রায় বাংলাদেশ থেকে। তিনি লিখছেন, আজকের বিষয় আধো কথার সময় হতে। কখন কিভাবে কথা বলতে শিখেছি না, একদম মনে নেই। তবে অন্য শিশুর কথা বলা শুনে মনে হয় আমার শুরুটাও হয়তো এভাবেই হয়েছিল। শিশুকে ভালো ভাষা উপহার দিতে পারে একমাত্র তার মা বাবা। মায়ের ভাষা যত সুন্দর হবে শিশুর ভাষাও তত বেশি সুন্দর হতেই হবে। যেহেতু শিশুদের নিয়ে অনুষ্ঠান, তাই বলি শিশুদের ঠোঁট কাটা এ সম্পর্কে অনুষ্ঠান করলে খুব ভালো হবে। এই রোগ আমাকে ভীষণভাবে মর্মাহত করেছে। বেশ, কাজী আবু জাফর সাহেব একটা পরামর্শ দিয়েছেন যে আগামী দিনে শিশুদের ঠোঁট কাটা নিয়ে নিশ্চয় আমাদের পরামর্শ বা আমরা যখন বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসক দিয়ে আমরা যে অনুষ্ঠানগুলো করে থাকি নিশ্চয়ই আমরা চেষ্টা করব আপনার এই মতামতকে আমরা ঠিক আমাদের উল্টতন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়ে দেব। কেমন? ভালো থাকবেন কাজী আবু জাফর সাহেব। চলে যাব, আবারও মতামত পাঠিয়েছেন মধুমঙ্গল পাল ত্রিমোহিনী থেকে। তিনি লিখছেন, আজকের বিষয় আধো কথার সময় হতে। শিশুরা আধো কথার যে সময়, পরিবারে সবার মুখে হাসি ফোটানোর জন্য এক অপূর্ব উপহার হচ্ছে শিশুর মুখের আধো আধো কথা। তাদের সেই ছোট্ট ছোট্ট শব্দ, ভুল উচ্চারণ আর নিষ্পাপ কথাগুলো শুনলে মন ভরে যায় আনন্দে। দিনের সব ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যায়। যখন আমার আড়াই বছরের নাতি বলে যে, দাদু ওষুধ, ওষুধটা কে নাও, আমি বিউ নিয়ে চলো, তার মনের এই যে ভাব প্রকাশ করার যে চেষ্টা, এই মধুর মুহূর্তগুলো আমাদের পরিবারের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আসলে এই যে দাদু যখন বলছে যে ওষুধটা কে নাও, অর্থাৎ সে আমাকে বলছে যে ওষুধটা খেয়ে নাও এবার, আর আমাকে বিউ নিয়ে চলো, মানে আমাকে একটু বাইরে নিয়ে চলো। বা এভাবেই শেষ করেছেন মধুমঙ্গল পাল ত্রিমোহিনী থেকে। খুব ভালো থাকবেন মধুমঙ্গলবাবু, কেমন? আবারও চলে যাব, মতামত পাঠিয়েছেন লক্ষ্মীনারায়ণ চৌধুরী রায়চাঁদপুর জিয়াগঞ্জ মুর্শিদাবাদ থেকে। তিনি লিখছেন যে শিশুদের আধো আধো কথা বলা প্রত্যেকটা মানুষেরই আগ্রহ এবং মানুষকে আকর্ষণ করে। প্রত্যেকটা শিশুরই জন্মের পর থেকে যা দেখে বা যা শোনে তার উপরেই নির্ভর করে তার মুখের বুলি, এবং তখন থেকেই মায়েরা কথা বলা শেখায়। আমার ছোটোবেলায় আধো আধো বুলি যদি কেউ শোনাতে পারত খুব ভালো হতো। লক্ষ্মীনারায়ণ চৌধুরী চাঁদপুর জিয়াগঞ্জ মুর্শিদাবাদ থেকে। লক্ষ্মীনারায়ণবাবু, সত্যি আপনি সেই পুরনো স্মৃতিকে পাতা উল্টে আবার সেই ফিরে যেতে চাইছেন সেইখানে। সম্ভবত এই প্রশ্নের উত্তর আপনার মা বা আপনার আত্মীয় পরিজনে দিতে পারবে, তাই না? ভালো থাকবেন, কেমন? নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি খায়রুল বাসার কুনিয়া মুর্শিদাবাদ থেকে কথা বলছি।

0: হ্যাঁ খাইরুল বাবু বলুন।
1: আসল কথা হচ্ছে আজকের যে বিষয়, সেই বিষয়ের সঙ্গে কথা বলতে গেলে আমার চোখে জল আসছে। তার কারণ হচ্ছে আমার যে মেজ বোন, যাকে আমি নিজে বিয়ে দিয়েছিলাম বীরভূমে একটা বিখ্যাত ফ্যামিলিতে, সেই বোনটা আজকে আর নেই, মারা গিয়েছেন। উনি বলতেন যে বদ নাকে বদ, এ বদে বদরে বদরে বদরে বলতেন। তো আসলে বাচ্চা অবস্থায় যেসব কথাগুলো আমরা বলি বাচ্চারা, কিন্তু সেখানে আমরা অনেকেই মস করা চলেনি, এবং সেটা কিন্তু তাদের যে আকৃতি, তাদের যে ব্যাকৃতি এবং কথাতে ভাব প্রকাশ করা, যেটা সেটা আমরা পরবর্তীতে তাদেরকে রাগাবার খোরাক হিসাবে খুঁজে নিই যে তুই এইরকম বলতিস, তুই এই করতিস। কিন্তু আজকে যে বিষয়, সেই বিষয়টা সত্যি আমাদের যে শৈশব, সেই শৈশবে আমরা প্রত্যেকে ফিরে যাচ্ছি। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপনার উপস্থাপনায় এই প্রোগ্রাম। ধন্যবাদ,
0: ধন্যবাদ আপনাকেও খাইরুল বাবু, ভালো থাকবেন। কেমন আবারও চলে যাব, মতামত পাঠিয়েছেন রীনা রায় মণ্ডল বহরমপুর গোড়াবাজার থেকে। আজকের বিষয় আধো কথার সময় হতে, সন্তানেরা আধো আধো কথা, সন্তানের আধো আধো কথা প্রত্যেক বাবা মায়ের কাছে এক নৈসর্গিক অনুভূতি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই বাক্যটির মাধ্যমে মূলত সন্তানের সুখ শান্তি এবং আর্থিক সচ্ছলতাই সূচিত হয়। কিন্তু সন্তানের প্রকৃত সুখ শুধুমাত্র আর্থিক সচ্ছলতায় নয়, তার ভিত শক্ত করে তৈরি করতে হবে শিক্ষায় দীক্ষায় এবং শারীরিক সুস্থতায়। ছোট্ট শিশুর আধো আধো কথা তখনই শোনা যাবে যখন সে সুস্থ হয়ে জন্মগ্রহণ করবে। তার জন্য ভাবি মাকে অনেক সংযত এবং সঠিক জীবনযাপন করতে হবে। আর শিশুর আধো আধো কথা শেষ হতে না হতেই তাকে বিভিন্ন প্রতিযোগিতায় লড়াইয়ে না নামানোই ভালো। শিশুর মনের এবং শরীরের বিকাশের জন্য তার সঙ্গে মিলেমিশে খেলা আকাশের, তার সঙ্গে মিলেমিশে খোলা আকাশের নিচে সবুজ মাঠে কিছুদিন অতিবাহিত হতে দিতে হবে। জোর করে কিছু চাপিয়ে না দিয়ে তাদের মনকে বোঝার দায়িত্ব আমাদের, কারণ বর্তমানের সুস্থ শিশু ভবিষ্যতের সুস্থ নাগরিক। এভাবেই শেষ করেছেন রীনা রায় মণ্ডল বহরমপুর গোড়াবাজার থেকে। সত্যি এখানে একটি বিষয় ভীষণভাবে ভাবিয়ে তুলল একটি ছোট্ট লাইন, সেটা হচ্ছে যে এই যে শিশু সন্তানের এই আধো আধো কথা শোনার জন্য ভাবি মাকে অনেক সংযত এবং সঠিক জীবনযাপন করতে হবে, এই যে প্রক্রিয়া, এই যে বিষয়টা, এইটার প্রতি বোধহয় আমাদেরকে সত্যি খুব সচেতন এবং সজাগ হতে হবে। যারা আগামীতে ভাবি মা হতে যাচ্ছেন বা হবেন, তাদের প্রত্যেকের কাছেই এই একটা খুব সুন্দর বার্তা পাঠিয়েছেন রীনা রায় মণ্ডল, খুব ভালো লাগলো। ভালো থাকবেন, কেমন চলে যাব। মতামত পাঠিয়েছেন শ্রীজাত সাউ, শুভেন্দু সাউ, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি লিখছেন, শুভ সকাল। সবসময় শিশুদের আধো আধো কথা শুনতে খুব ভালো লাগে, তারা যে কি বলতে চাইছে বাইরের কোনো মানুষ বুঝতে না পারলেও আত্মীয় পরিজনেরা কিন্তু সবাই বুঝতে পারে। আমার মেয়ের বয়স যখন আড়াই বছর ছিল, ছোট্ট থেকে আধো আধো করে কথা বলতো, তখন থেকেই বাবা মা ঠাকুরদা ঠাকুমা, গ্রামের নাম, থানা, পোস্ট অফিস, জেলা, পিনকোড, এমনকি বাবা ঠাকুরদার মোবাইল নাম্বার সবই তার মুখস্থ হয়ে গিয়েছিল। ও আরও বলতো ঘুঘুকে ডুহু, কুকুরকে তুতুর, বিড়ালকে মিউ, গরুকে দরু। ছেলে ছোট, এখনও কথা বলতে শেখেনি। শুভেন্দু সাউ, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। শুভেন্দুবাবু খুব ভালো থাক, ভালো থাকুন, কেমন। আর ছোট্ট যে শিশু আপনার বাড়িতে, অবশ্যই তার প্রতি নজর রেখেছেন, আমার দৃঢ় বিশ্বাস। ভালো থাকবেন, কেমন।

চলে যাব আবারও মতামত পাঠিয়েছেন সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে। জ্যৈষ্ঠের বৃষ্টিহীন তপ্ত প্রাতে সুপ্রভাত শুভ সকাল এবং বন্ধুদের সুস্বাগতম। চৌঠা জুন আন্তর্জাতিক আগ্রাসনের শিকারে শিশুদের উপলক্ষে আজ শুভ সকাল অনুষ্ঠানের বিষয়ে লিখেছেন আধো কথার সময় হতে। রবীন্দ্রনাথ ঠাকুর তার আত্মকথা জীবনচরিত গ্রন্থে বলছেন, আদরে শিশুদের কতখানা উপকার আসে জানা নাই, কিন্তু অভিভাবকদের মনোবাসনা কামনা পূর্ণ হয়। বিপরীতে মানুষের বিকৃত মানসিকতার পরিচয় আগ্রাসনের শিকার শিশুরা। একদম বাস্তব সত্য, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। পরিবার থেকেই শিশুরা তাদের কথার পাঠ শিখে থাকে। কথা দিয়েই মানুষকে কাছে টানা যায়, মানুষের মনকে জয় করা যায়, আবার দূরেও সরিয়ে রাখা যায়। নিষ্পাপ শিশুর আধো আধো কথা সকলকেই আকর্ষণ করে। আন্তরিক শুভেচ্ছা সহ সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে। সোমনাথবাবু খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। 03482259648 কে আছেন বন্ধু? না বন্ধু, যারা এই ফোনে আসছেন একটু সতর্ক এবং সজাগ থাকুন, তার কারণ অনেক বন্ধুরা কিন্তু চেষ্টা করছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবার জন্য, তাই ফোনে যোগযুক্ত হলেই একটু খেয়াল রাখুন কেমন। এবারে একটি গান শুনব, মানবেন্দ্র মুখোপাধ্যায়।

সজনী গো সজনী ছবির এই গানটি সাবিনা ইয়াসমিন ও কুমার শানুর কণ্ঠে শুনতে শুনতেই শেষ করব গানে গানের দ্বিতীয় পর্ব।

আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই লোকগীতির গানের ভেলা। আমরা গানের ভেলা আজ ভাসাব লোকগানের অথৈ সমুদ্রে। জানি আপনারা সকলে রয়েছেন রেডিওর ওপারে, এ কথাও সকলের জানা যে ঠিক কিভাবে আপনারা চলে আসতে পারেন আমাদের কাছাকাছি, আমাদের সঙ্গে কথা বলতে এবং মনের কথা জানাতে। শুরুতেই বলে দিই, আপনারা চলে আসতে পারেন 03322131342 এই নম্বরে। শুরু করি আজকের লোকগীতির গানের ভেলা।

শিকার বলে সে ভাত উঠল আপন গলে।

হ্যাঁ, অনুপ ঘোষালের কণ্ঠে লালনের এই গান শুনতে শুনতেই শুরু করলাম আজকের পথচলা। একাধারে আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক, অসংখ্য গানের গীতিকার, সুরকার, গায়ক, বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। ঠিক ধরেছেন, আজ এই বৃহস্পতিবারের গানের ভেলায়, অর্থাৎ লোকগীতির গানের ভেলায় কিছুটা সময় থাকব লালনের কথায়, শুনব গান। তাকে আমরা অনেকেই চিনি, মানে লালন এক বাক্যেই আমরা জানি লালন নাম তার, কিন্তু এছাড়াও ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন নামেও কিন্তু তিনি পরিচিত। বহুমুখী প্রতিভার অধিকারী একথা বলাই বাহুল্য। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে সব সময় মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন এবং এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন, যে গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং আরও অনেক খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। শুনব আজ তাঁরই গান, থাকব তাঁরই কথায়। অরুন্ধতী হোমচৌধুরী।

0: লালনের জীবন সম্পর্কে যদিও বিশদ কোনো বিবরণ সেভাবে পাওয়া যায় না, তার গানে তার জীবন সম্পর্কেও কোনো তথ্য তিনি রেখা যাননি, তবে কয়েকটি গানে তিনি নিজেকে লালন ফকির হিসেবে আখ্যায়িত করেছেন। তার মৃত্যুর 15 দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত একটি পত্রিকায় সম্পাদকীয় নিবন্ধে বলা হয় যে ইয়ার জীবনী লিখিবার কোনো উপকরণ পাওয়া কঠিন, কারণ তিনি নিজে কিছু বলিতেন না আর শিষ্যরা তাহার নিষেধক্রমে বা অজ্ঞাতবশত কিছুই বলিতে পারেন না। জন্ম কোথায় তা নিয়েও রয়েছে বিতর্ক। এক সূত্রে জানা যায় তার পিতার নাম কাজী দরিবুল্লাহ দেওয়ান, পিতামহের নাম কাজী গোলাম কাদের ও মাতার নাম আমিনা খাতুন। তবে তারা যে কয় ভাই ছিলেন এ নিয়েও কিন্তু ভিন্ন ভিন্ন মত রয়েছে, এক একজনের মুখে এক এক রকম শোনা যায়। তাই তার জীবনী সম্পর্কে সঠিকভাবে কিছু লিপিবদ্ধ নেই, তা সত্ত্বেও যতটুকু জানা যায় তাই নিয়েই আমাদের একটুখানি লালনকে চেনার চেষ্টা, জানার চেষ্টা। এক পত্রিকায় একটি সংবাদ নিবন্ধে বলা হয়েছিল যে লালন নাকি তরুণ বয়সে একবার তীর্থভ্রমণে বের হয়ে পথে গুটি বসন্ত রোগে আক্রান্ত হন, তখন তার সাথীরা তাকে মৃত ভেবে পরিত্যাগ করে যার যার গন্তব্যে চলে যায়। কালীগঙ্গা নদীতে ভেসে আসা মুমূর্ষু লালনকে উদ্ধার করেন মলম শাহ। মলম শাহ ও তার স্ত্রী মতিজান তাকে বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন। এরপর লালন তার কাছে দীক্ষিত হন এবং কুষ্টিয়ার ছেউরিয়াতে স্ত্রী ও শিষ্য সহ বসবাস শুরু করেন এবং ওই রোগেই নাকি একটি চোখ হারান লালন। এমনই বহু কথা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেসব নিয়েই আজকে আমাদের লোকগীতির গানের ভেলা। আমরা শুনব পরের গান, কিন্তু তার আগে দেখে নেব কোনো এক বন্ধু টেলিফোনের ওপারে অপেক্ষা করছেন। হ্যালো, হ্যালো, হ্যালো,
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: সুখদেব পাল বলছি, বেরুগ্রাম থেকে। আপনি যা গান শোনাচ্ছেন তাতে শুনতে খুব খুব ভালো লাগছে, আর খুব তথ্য দিচ্ছেন ওটা খুব ভালো লাগছে।
0: ধন্যবাদ, ধন্যবাদ।
1: আর সব লোকে কল আলোর কি যা সংসারে,
0: হ্যাঁ নিশ্চয়ই চেষ্টা
1: করবো, এই গানটা দেখে চেষ্টা করবেন, যে কোনো শিল্পী কণ্ঠে।
0: একদম একদম, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ।

দীনেন্দ্র চৌধুরী।

0: আরও এক বন্ধু অপেক্ষা করছেন রেডিওর ওপারে, শুনে নেব তার মনের কথা। হ্যালো হ্যালো, কে বলছেন বন্ধু, কোথা থেকে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আপনি রেডিও রেডিও সেটটা একটু ফোনের থেকে দূরে রাখুন। হ্যাঁ, বর্ধমান থেকে কে বলছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, যে কোনো কারণেই হোক আপনার কথা পরিষ্কার পৌঁছচ্ছে না, কিন্তু জানি আপনি আমাদের সঙ্গে আছেন। আচ্ছা আচ্ছা, আর অনেক ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য। আমাদের রেডিওর ওপারে যারা রয়েছেন, যেসব বন্ধুরা রয়েছেন, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যখন ফোনের মাধ্যমে চলে আসছেন আমাদের কাছে, আমরা একসঙ্গে একটু কথা বলতে পারছি, দূরটাকে কমিয়ে ফেলতে পারছি এই কথার মাধ্যমে, তাদের কাছে একটাই অনুরোধ, রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে কথা বলুন, আর রেডিও সেটের ভলিউমটা একটু কমিয়ে দিন, তাহলে দেখবেন আপনার সমস্ত কথা, আপনার মনের কথা আমরা শুনে নেব। আচ্ছা, আরও এক বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি হারাখান থেকে সুকুমার রায় কথা বলছি।
0: সুকুমার রায়,
1: হ্যাঁ আমি কি নাম নিয়ে শুনছি আপনার প্রোগ্রাম? এই প্রথম মানে ফোন পেলাম, মানে 25 বছর এই প্রথম পেলাম ফোন, 25 বছর পর।
0: 25 বছর পর, তাহলে
1: আমি সেই 97 সাল থেকে এই ফোন করছি, সবসময় আমাকে বন্ধুরা চেনে, আমিও করি, অনেক চেষ্টা পাই না, চাইছি আমি কিছু কথা বলতে চাইছি।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনি যে এতদিন পর পেয়েছেন তার জন্য আপনাকেও অভিনন্দন।
1: আমি মানে চিন্তা করতে পারবে না, আমরা সেই আমরা এফএম এর সময় অনেকদিন ধরে জড়িত আছি, আমি গানের বেলা আমরা যাই, আমার কাছে আমরা যাত্রা আছে আমাদের, তাও বলছি আমি আপনাকে অনেক দেখেছি, আমি এখন বলতে চাইছি না, আমাকে পড়াই চেনে, কিন্তু এইরকম অসংগত কথাবার্তা একদম ভালো লাগে না, যে অনুষ্ঠান থেকে নষ্ট করে দেয় এরা,
0: একদম সঙ্গে মানে
1: যারা জানত রোজের নামের উপস্থিত কি দরকার, ওই লোক অনেকদিন ধরে চিনি।
0: সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, হাওড়া থেকে যে বন্ধু এক্ষুনি আমাদের ফোন করলেন, আসল কথা তিনি তার মনের কথা এটাই জানালেন যে সত্যি কথা, প্রাসঙ্গিক কথা বললে হয়তো আমাদের সময়টাও বাঁচে এবং অন্য বন্ধুরাও খুব সংক্ষেপে কথা বললে আরও অনেক বন্ধুরা সুযোগ পায়, তাই না? সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো আপনি সঙ্গে ছিলেন।

0: লালনের ধর্মবিশ্বাস নিয়ে গবেষকদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে, যা অবশ্য তার জীবদ্দশাতেও বিদ্যমান ছিল। বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে লালনের জীবদ্দশায় তাকে কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করতেও দেখা যায়নি। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও তার ছিল না, কিন্তু নিজ সাধনা বলে তিনি হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম উভয় শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন, যার পরিচয় পাওয়া যায় তার গানে। আসলে ওই যে বারবার বলছি, প্রকৃতপক্ষে তিনি ছিলেন মানবতাবাদী। জাত, ধর্ম, কুল, বর্ণ, লিঙ্গ ইত্যাদি অনুসারে মানুষের ভেদাভেদ তিনি বিশ্বাস করতেন না। লালনের ধর্মবিশ্বাস সম্পর্কে ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় এক জায়গায় বলেছেন যে লালন ধার্মিক ছিলেন, কিন্তু কোনো বিশেষ ধর্মে রীতিনীতি পালনে আগ্রহী ছিলেন না। সব ধর্মের বন্ধন ছিন্ন করে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন জীবনে। সুধীর চক্রবর্তী লিখছেন যে কাঙাল হরিনাথ তাঁকে চিনতেন, মীর মোশাররফ চিনতেন, ঠাকুরদের হাউসবোটে যাতায়াত ছিল, লেখক জলধর সেন বা অক্ষয় কুমার মৈত্রেয় তাকে সামনাসামনি দেখেছেন কতবার, গান শুনেছেন, তবু জানতে পারেননি লালনের জাত পরিচয়, বংশধারা বা ধর্ম। হ্যাঁ, কথা বলতে বলতে আরও এক বন্ধু চলে এসেছেন, দেখেনি আসল কথা, বন্ধুদের তো ভীষণ আশা থাকে যে একটু কথা বলা। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন বন্ধু, কোথা থেকে
1: বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর জেলার বেল্লা থানা থেকে বলছি।
0: হ্যাঁ, কে বলছেন?
1: রামসরিষা গ্রাম, আমার নাম লক্ষ্মীকান্ত দাস।
0: আচ্ছা বলুন, কি বলুন?
1: আমি ওই আপনাদের এই গানের বেলা শুনতে খুবই ভালোবাসি। আমার বয়স 60-এর উপরে, বুঝতে পারছেন।
0: আজকে কেমন লাগছে?
1: আজকে খুবই সুন্দর লাগছে, কিন্তু ওই লালন গীতি খুবই সুন্দর গান। আমার একটা অনুরোধ আছে, যদি ওই অমর পালের কণ্ঠে একটা লালন গীতি শোনান।
0: নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই শোনাবো,
1: খুব সুন্দর লাগবে। আর একটা কথা বলছি দিদি।
0: হ্যাঁ বলুন।
1: আপনাদের কথাটা সুন্দর শোনা যাচ্ছে, গানটা একটু কম আসতে শোনা যাচ্ছে, এটা কি কোথায় কি হচ্ছে একটু দেখবেন।
0: একদম একদম, ধন্যবাদ, সঙ্গে থাকুন।
1: কথা খুব শুনতে পাচ্ছি এবং খুব ভালো লাগছে, এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
0: আপনাকেও ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকুন। আমরা চলে যাব পরের গানে, শুনব তপন রায়ের কণ্ঠে এই গানটি।

0: সত্যি লালনের এই সমস্ত গান শুনতে শুনতে মনটা যেন কোথায় দূরে চলে যায়, তাই না? বন্ধুরা, আপনাদের সঙ্গে আজ গানের ভেলায় রয়েছি আপনাদের বন্ধু আমি অমৃতা হালদার রায়। রয়েছি লালনের কথায়। লালন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়াতে একটি আখড়া তৈরি করেন, শোনা যায় যেখানে তিনি তার শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন। তার শিষ্যরা তাকে সাঁই বলে সম্বোধন করতেন। প্রতি শীতকালে সেখানে একটি মহোৎসবের আয়োজন হতো যেটির নাম ছিল ভাণ্ডারা, যেখানে সহস্রাধিক শিষ্য এবং বিভিন্ন সম্প্রদায়ের লোক একত্রিত হয়ে হতেন এবং সেখানে সঙ্গীত হতো, আলোচনা হতো। চট্টগ্রাম, রংপুর, যশোর এবং পশ্চিমের অনেক দূর দূর থেকে বহু সংখ্যক মানুষ লালন ফকিরের শিষ্য ছিল। শোনা যায় তার শিষ্যের সংখ্যা নাকি প্রায় 10,000-এরও বেশি ছিল। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের অনেকের সঙ্গেও কিন্তু লালনের পরিচয় ছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। বিরাহিমপুর পরগনায় ঠাকুর পরিবারের জমিদারিতে তার বসবাস ছিল এবং ঠাকুর জমিদারদের প্রজা ছিলেন তিনি। আর লালনের জীবদ্দশায় তার একমাত্র স্কেচটি তৈরি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। লালনের মৃত্যুর বছর খানেক আগে তারকে বোটে বসিয়ে, পদ্মায় তার বোটে বসিয়ে তিনি এই পেন্সিল স্কেচটি করেন 5 মে 1889 সালে, যা ভারতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। যদিও অনেকেই অবশ্য দাবি করেন যে এটাতে নাকি লালনের আসল চেহারা ফুটে ওঠেনি, কিন্তু একমাত্র স্কেচ এটিই পাওয়া যায়। আমরা চলে যাব পরের গানে, কিন্তু আরও এক বন্ধু অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন, একটু শুনে নেব তার কথা। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন? নমস্কার।
1: আনুমানিক 1774 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর থেকে 1890, এই 116 বছরের জীবন চর্যায় লালন ফকির যে আধ্যাত্মিকতার ভাব দেখিয়েছেন আমাদের কাছে, উপনিষদের যে ভাবাদর্শ তুলে ধরেছেন, দেহতত্ত্বের যে সহজ মীমাংসা দিয়েছেন, সহজ সুর, মন পাগল করা, মন কাড়া শব্দ তার তাকে অমরত্ব দেবে, আর সেই সময়ে 10,000 শিষ্য তৈরি করাটাও খুব কঠিন ব্যাপার, কারণ তখন যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। সবচেয়ে বড় কথা, রবীন্দ্রনাথ ঠাকুরও তার গানে উদ্বুদ্ধ হয়েছেন, আপনি একটু ভাই বললেন, নমস্কার জানাই।
0: আপনার নামটা একটু বলবেন, নামটা?
1: আমি সুখময় মিশ্র, রঘুরামপুর, কাশীপুর।
0: অনেক অনেক ধন্যবাদ বন্ধু, এইভাবেই তো আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনাদের কথায় আমরাও সমৃদ্ধ হই। খুব ভালো লাগলো আপনাকে পেয়ে। এবারে শুনব লালনের সেই গান, যে গানটি একটু আগেই আমাদের এক বন্ধু শুনতে চেয়েছেন, তার মনের ইচ্ছে পূরণ করতে পেরে আমারও ভালো লাগছে। গীতা চৌধুরীর কণ্ঠে এবারের গান।

0: ঠিক তাই, লালনের গানেই মানুষ ও তার সমাজই ছিল মুখ্য। লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ, আর সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় আত্মসাধনার মাধ্যমে। দেহের ভেতরেই মনের মানুষ বা যাকে তিনি অচিন পাখি বলেছেন তার বাস। সেই অচিন পাখির সন্ধান মেলে পার্থিব দেহ সাধনার ভেতর দিয়ে দেহত্তর জগতে পৌঁছনোর মাধ্যমে, আর এটাই বাউলতত্ত্বে নির্বাণ বা মোক্ষ বা মহামুক্তি লাভ। তিনি সব কিছুর ঊর্ধ্বে মানবতাবাদকে সর্বোচ্চ স্থান দিয়েছেন, মানবাত্মাকে বিবেচনা করেছেন রহস্যময় অজানা এবং অস্পৃশ্য এক সত্তারূপে। শুনব পরের গান, কিন্তু তার আগে আবারও একবার দেখে নেব কোন বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন বন্ধু?
1: আমি পূর্ব বর্ধমান আলঘাটি গ্রাম থেকে নির্মল চট্টোপাধ্যায় বলছি। ভালো আছেন আপনি? একটা কথা চট করে ছাড়বো, দেরি করবো না আপনি।
0: হ্যাঁ বলুন।
1: বলছিলাম যে লালনের যে গানগুলো শোনাচ্ছেন মানে অপূর্ব গান, এটা তো ব্যাখ্যা করে কিছু হবে না। তবে লালন ফকিরের যে এই যে গান, এই যে মানেগুলো, এই মানেটা আমরা সত্যি করে উপলব্ধি করি না বলি আমরা গানগুলো অনেক হয়তো ডিসলাইক করে, কিন্তু এত ভালো গান আপনি শোনাচ্ছেন মানে আমার খুব ভালো লাগে। এর আগে যে দাদা বললেন, এত সুন্দর ডিসকাস গুলো করলেন উনি, খুব ভালো লেগেছে বুঝলেন। আমি ওই জন্যই আমি খুব ভালো লেগেছে, আর অনেকদিন বাদ আমরা ফোনটা পেলাম। আমরা র্যাঙ্কানিং তো তুলনা করা যায় না, এত সুন্দর র্যাঙ্কানিং তারা কিছু বলবো না। আমি আমাকে গোষ্ঠ কবল দাসের একটা যদি গান শোনান খুব ভালো হয়,
0: চেষ্টা করবো। সঙ্গে থাকুন, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যে কথা বলছিলাম, নিশ্চয়ই এই মুহূর্তে সকলের এই গানটা শুনতে ইচ্ছে করছে, খাঁচার ভেতর অচিন পাখি নিশ্চয়ই শোনাবো।

0: খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই গানে তিনি মনের ভিতরের সত্তাকে তুলনা করেছেন এমন এক পাখির সাথে, যেটা আমরা সত্যি বুঝতে পারি কিন্তু যা বুঝতে পারি না, যে খাঁচারূপী দেহের মাঝে আসা যাওয়া করে কিন্তু একে বন্দি করে রাখা যায় না। বন্ধুরা, আজ বৃহস্পতিবার লোকগীতির গানের ভেলা ভাসিয়েছি আমরা লালনের গানে এবং তার কথায়। আর লোকগীতির গানের ভেলা হবে, অথচ বাউলের কথা আসবে না তা তো হয় না। আর এটা আমরা সবাই জানি যে বাউলেরা উদার ও অসাম্প্রদায়িক ধর্মসাধক, তারা মানবতার বাণী প্রচার করেন। বাউল মতবাদের মাঝে বৈষ্ণব ধর্ম এবং সুফিবাদের প্রভাবও লক্ষ্য করা যায়। বাউলেরা সবচেয়ে কিন্তু গুরুত্ব দেন আত্মাকে, তাদের মতে আত্মাকে জানলেই পরমাত্মা বা সৃষ্টিকর্তাকে জানা যায়। আত্মা দেহে বাস করে, তাই তারা দেহকে পবিত্র জ্ঞান করেন। আর লালনকে বাউল মত এবং গানের একজন অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। বলা হয় যে লালনের গানের জন্য 19 শতকে বাউল গান জনপ্রিয়তা অর্জন করে। বাউল গান মানুষের জীবন দর্শন সম্পৃক্ত বিশেষ সুর সমৃদ্ধ, সে তো আমরা প্রমাণই পাই তার গানে। দেখে নেব, আরও একজন বন্ধু আছে, তারপরে চলে যাব গানে। হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন বন্ধু, কোথা থেকে বলছেন?
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ,
1: আমি শ্রী নারায়ণগঞ্জ মল্লিক বলছি, উত্তর 24 নম্বর হাবড়া। বলছি কি, আপনার তো অনুষ্ঠান খুব ভালো লাগছে। আমার বয়স 70 বছর পার হয়ে গেল, তা আমার একটু ইচ্ছা আছে বৈষ্ণব গেলে ওই আপনি লালনের একটা গানা ছিলাম জিয়ের পেটে মায়ের জন্য।
0: আমরা চেষ্টা করব বন্ধু।
1: হ্যাঁ, দেখুন একটু চেষ্টা করুন। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, ভালো থাকবেন।
0: হ্যাঁ, এই মুহূর্তে আরও এক বন্ধু বলেছিলেন যে অমর পালের একটি গান শুনতে চান লালনের কণ্ঠে, শোনাব সেই গান।

0: আমরা রয়েছি আজ লালনের গানে কথায়, লোকগীতির গানের ভেলায়। হ্যাঁ বন্ধুরা, অনেকক্ষণ থেকে অপেক্ষা করেছেন বা অনেকে অনেক দিন পর ফোন পাচ্ছেন, তাদের জন্য আবারও শুনে নেব তাদের একটু মনের কথা। কে আছেন? হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ,
1: আমি খড়গপুর থেকে আশিস কুইলা বলছিলাম।
0: খড়গপুর থেকে আশিস কুইলা, হ্যাঁ বলুন।
1: আমি বেরিয়ে যাচ্ছিলাম, আমার হিয়ারিং ছিল, আমি আপনার লাল রঙের গান শুনে বসে গেছি রেডিওতে। তো আমি একটা বলবো, আমি লোকগীতি শুনলেন, মানে আই মিন লালনের গান, কিন্তু নির্মলেন্দু চৌধুরী শুনবো না, এটা
0: অনুরোধের আসন নয়, ওই জন্য সবসময় সবার অনুরোধ রাখতে পারি না, আমাদেরও কিছু মানে সীমাবদ্ধতা থাকে, বা এই সময়টাও এখন আমরা অনেকটাই পেরিয়ে এসেছি। ঘড়ির কাঁটা প্রায় বলছে যে এবার কিন্তু গানের ভেলা শেষ করতে হবে, তাই আগামী দিনে নিশ্চয়ই আপনার মনের ইচ্ছে পূরণ হবে। আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকুন, বরং যেতে যেতে দীপা ব্রহ্মর কণ্ঠে এই গানটি থাক, আপনার এবং আমার এবং আমাদের সকলের জন্য।

সত্যি ধন্য ধন্য বলি তারে। আজ লালনের কথায় ও গানে বৃহস্পতিবারের লোকগীতির গানের ভেলা ভাসিয়েছিলাম। সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু অমৃতা হালদার রায়। লালনের সঙ্গীত ধর্মদর্শন নিয়ে দেশ বিদেশে নানা গবেষণা হয়েছে হচ্ছে, আমরাও অপেক্ষায় রইলাম আরও অনেক অনেক তথ্য জানার লালনকে নিয়ে। কানে এই গানটি রাখতে রাখতেই শেষ করব আজকের গানের ভেলা।

গানের ফেলা আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন যুববাণী। আপনাদের সঙ্গে প্রিয়াশা চক্রবর্তী এবং অর্ণব চক্রবর্তী।

0: এই যে চলো লেটস গো শুনলে তার মানেটা তোমরা বুঝতেই পারছো। চলো লেটস গো মানে এবার বেরিয়ে পড়ার পালা,
1: একদমই।
0: আর বেরিয়ে পড়ার পালা মানে আমরা কি করে থাকি তাও তোমরা জানো। এই যে বৃহস্পতিবারটায় আমরা একসঙ্গে বসি তার মানে হচ্ছে আজকে আমরা তোমাদেরকে বেরিয়ে পড়ার ঠিকানার সন্ধান দেব।
1: একদম একদম, মানে প্রত্যেক মাসেই এরকম দুটো ঠিকানার সন্ধান আমরা দিয়ে থাকি। এই যে রোজ আমরা প্রচণ্ড হাঁপিয়ে যাই না, এই রোজ কাজ করতে করতে, তো সেই হাঁপিয়ে যাওয়া থেকে এক টুকরো শান্তি, সেই কারণে আজকেও আমরা বেরিয়ে পড়বো, তাই তো?
0: এক টুকরো যেটাকে বলতে পারি যে ঠান্ডা বাতাস, এক টুকরো প্রাণের মানে প্রাণ ভরে নেওয়া নিঃশ্বাস, আর সেই সবটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে অর্ণব আর প্রিয়াশা হয়েছি হাজির। কেন বলতো? কারণ আজকে তোমাদের জন্য রয়েছে বেরিয়ে পড়ি।
1: একদম একদমই তাই।
0: সো নাও লেটস স্টার্ট আমাদের প্রিয় বেরিয়ে পড়ি। ওকে, সো বেরিয়ে পড়ি তো স্টার্ট করে ফেলেছি। এবার যেটা করা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে বলি আজকে আমরা কি নিয়ে আড্ডা দেব।
1: আজকে আমরা কোথায় যাব? বেসিক্যালি
0: কোথায় যাব?
1: আজকে
0: আমরা হাঁটাহাঁটি করব এবং হাঁটা পথে পাহাড়কে ঘোরার যে মজা সেই মজাটুকু নেব আর কি। তো সেই মজাটা কোথায় নেব? আজকের গন্তব্য কিন্তু উত্তরাখণ্ডে। আজকে আমরা আর এখানে নেই, মানে বাংলায় নেই, আজকে আমরা সুদূর হিমালয়তে পাড়ি দেব। কিন্তু ওই যে যেমনটা প্রিয়াশা বললো, হাঁটি হাঁটি পাপা করে।
1: একদম একদম, আমরা আজকে হাঁটি হাঁটি পায়ে ট্রেক করতে করতে পৌঁছে যাব গঙ্গোত্রী যমুনোত্রীর পাড় ধরে। আরও টুকটাক বেশ কয়েকটা জায়গা আমরা সেগুলোও কিন্তু ঘুরবো।
0: একেবারেই তাই। তো সেই সমস্ত জায়গা ঘুরতে হলে যেটা তোমরা করতে পারো, যে তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে আমাদের সঙ্গে শেয়ার করতে পারো, আমাদেরকে কানেক্ট করতে পারো 0332231342 নম্বরে, কিংবা আমাদেরকে কানেক্ট করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে।
1: একদম, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেখানে আজকের বেরিয়ে পড়ের যে পোস্টার রয়েছে সেই পোস্টারের কমেন্ট বক্সে এসে অবশ্যই আমাদের জানাতে পারো এমন হুট করে বেরিয়ে পড়ার কোনো গল্প তোমার কাছে আছে কিনা।
0: একেবারেই তাই। তো এবার আমরা দুজন তো পাড়ি দেবই, এবং শুরুতে যেমনটা শুনলাম যে চলো লেটস গোর মাধ্যমে যে পাড়ি দেওয়া মোটামুটি আমরা শুরু করে দিয়েছি। তো এইবার যেটা বক্তব্য সেটা হচ্ছে গিয়ে প্রথম কলটার জন্য ওয়েট করব, কারণ প্রথমে আজকে আমার ইচ্ছে রয়েছে আমরা গল্প শুরু করার আগে দেখতে চাই যে তোমাদের কারোর এই এক্সপিরিয়েন্সটা আছে কি না, তোমাদের থেকে শুনে তারপর শুরু করব। কারণ আমাদের ঝুলিতে আজকে এই যে রুটটা, এই রুটটা নিয়ে অনেক রকম কথা আছে, তার ভালো মন্দ, তার যাওয়া আসা সবটা। তো আমরা একদম গোড়া থেকে শুরু করব। তবে তার আগে দেখবো তোমরা কেউ ফোন লাইনে আসছো কিনা। দেখি ফোন লাইনে কে রয়েছে আমাদের সঙ্গে, কে রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো? না, কোনো কারণে শোনা গেল না। তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যখন বন্ধুকে ফোন লাইনে পেলাম না, তখন আমরা শুরু করে দিই, আমরা বলেই দিই এই যে রুটটা কি করে যাতায়াত করা যেতে পারে। প্রথম যেটা করতে হবে বস, সেটা হচ্ছে কি, বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে, যেটা সবচেয়ে কঠিন বিষয়। তো সেই কঠিন বিষয়টাকে
1: তার আগে ব্যাগটা গোছাতে হবে।
0: না, ব্যাগ গোছানো তো এইটা না ইম্পর্টেন্ট, আমি তো বলে গিয়েছিলাম তুমি ট্রেক করবে ঠিক করলে তোমাকে ব্যাগ গোছানোটা খুব মন দিয়ে করতে হবে।
1: একদম, তো সেটা রুকস্যাকটা একদম পারফেক্টলি প্যাক করে তারপর বেরোতে হবে।
0: হ্যাঁ, মানে ওটা কিন্তু যদি তুমি ঠিকমতো রেডি না করো তাহলে বস মুশকিল আছে। মানে তুমি এগিয়ে তো গেলে মানে ট্রেক করার পথে, কিন্তু এগিয়ে গিয়ে তুমি কিন্তু ফেসে যেতে পারো। তো সেটা ফাসবে না কখন, যখন তুমি ঠিকমতো প্যাকিং করবে। সেটা কিরকম করা যেতে পারে?
1: মোটামুটি আমরা যেহেতু একটু শীতের দেশের দিকে যাচ্ছি, সেই কারণে একদম ঠান্ডা থেকে বাঁচতে যত রকম ঠান্ডার জিনিসপত্র সেগুলো নেমে, আর যদি বরফের রাস্তা হয়, আমরা এখানেও কোথাও না কোথাও বরফ পাবো, তো সেই যে রাস্তাগুলো সেখানের জন্য যে প্রিকশনসগুলো সেগুলো যেন আমরা নিয়ে নিই। আর অবশ্যই নিতে ভুলবে না শুকনো খাবার, মানে ট্রেক রুটে যেটা খুব ইম্পর্টেন্ট, আর তার সঙ্গে চকলেট।
0: হ্যাঁ, চকলেট কেন বলো তো? চকলেট
1: তার কারণ এই যে তুমি হাঁটতে হাঁটতে যে ক্লান্ত হয়ে যাবে সেই সময় তোমার এনার্জি যোগাবে ওই চকলেটটা।
0: একেবারেই তাই, চকলেট তোমাকে এনার্জি যোগাবে এবং আমরা তোমাকে প্ল্যান যোগাবো যে কি করে ঘুরতে পারো। সো বেরিয়ে পড়ো ভালো করে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে, এবং কিছু ট্রেকিং এসেনশিয়ালস আছে সেগুলোকেও নিতে ভুলো না, যার মধ্যে ধরো একটা টর্চ বা হেডল্যাম্প যেটাকে বলে থাকি সেরকম কিছু একটা, তারপর ধরো ক্যাম্পিংয়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো, যদি নিজেরা নিজেদের খাবার তৈরি করতে চাও তার জন্য যে গ্যাস ক্যান এবং যে স্টোভ, পোর্টেবল স্টোভ, এগুলোর প্রয়োজন হতে পারে।
1: আর অবশ্যই কিছু ইমার্জেন্সি ওষুধপত্র,
0: ভীষণ ইম্পর্টেন্ট ওষুধপত্রগুলো। এবং এই হায়ার অল্টিটিউডে যাওয়ার আগে আরও একটা জিনিস অনেকে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে গিয়ে এই যে অল্টিটিউড সিকনেস, হায়ার অল্টিটিউড সিকনেস, সেগুলোর জন্য কী করা যেতে পারে, তার জন্য কিছু ওষুধপত্র আছে সেগুলো ক্যারি করতে পারো। এবং অবশ্যই যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে বলে মনে করছো অন্তত, তারা ওই একটা ইনহেলার বা একটা অক্সিজেন ক্যান এগুলো কিন্তু তোমরা ক্যারি করতেই পারো।
1: একদম একদমই তাই। তাহলে এই যে সমস্ত কিছু ক্যারি ট্যারি করে নিয়ে বাড়ি থেকে, অর্ণবের কথা অনুযায়ী বেরোনোটা খুব টাফ, তো বাড়ি থেকে বেরোনোর পর আমরা সরাসরি পৌঁছে যেতে পারি আমাদের প্রথম গন্তব্য, প্রত্যেকবার আমরা যেখান থেকে শুরু করি, হাওড়া।
0: হ্যাঁ ইয়েস, এবার হাওড়া গিয়ে তোমরা যেটা করতে পারবে, হাওড়া গিয়ে তোমরা কিন্তু ট্রেন ধরবে, যদি ট্রেনে যাও, আর যদি তোমরা বিমান পথে যাও তাহলে তো অবশ্যই তোমরা বিমান ধরতেই পারো। সেক্ষেত্রে তোমরা দেরাদুন পৌঁছতে পারবে বিমানে করে, এবং যদি তোমরা ট্রেনে যাও তাহলে কিন্তু উত্তরাখণ্ডে পৌঁছানোর জন্য দেরাদুন কিংবা হরিদ্বার, যেটাতেই তোমরা পৌঁছতে চাও সেখানে পৌঁছানোর জন্য কিন্তু কয়েকটা ট্রেনের অপশন রয়েছে, যার মধ্যে তোমরা পেতে পারো কি কি ট্রেন, তোমরা পেতে পারো কুম্ভ এক্সপ্রেস এবং তোমরা পেতে পারো দুন এক্সপ্রেস। সেগুলো কবে কবে কোথা দিয়ে ছাড়ে সবটা বলে দিচ্ছি, চিন্তা নেই।
1: দুন এক্সপ্রেসটা রাত্রেবেলা থাকে এবং টাইমিংটা খুব ভালো।
0: আগে কুম্ভটা বলে নি, কুম্ভটা যখন মানে দিনের শুরু থেকে শুরু করি, একটা দুপুর একটা থেকে একটার সময় হাওড়া থেকে ছাড়ে এবং সেটা পরের দিন মানে সন্ধে ছটা দশ নাগাদ পৌঁছে দেয়। দুন এক্সপ্রেস সপ্তাহের প্রতিদিন থাকে না, শুধুমাত্র মঙ্গল এবং বৃহস্পতিবার বাদে প্রতিদিন থাকে। তো এই মঙ্গল এবং বৃহস্পতিবার কি তোমরা যেতে পারবে না? না না, তারও চান্স, সরি আমি ভুল করলাম, মঙ্গল এবং শুক্রবার। তো মঙ্গল এবং শুক্রবারও তোমরা যেতে পারবে। সেটাই তোমাদের কি করতে হবে, ওই একই ট্রেন একই সময়, শুধু নামটা পাল্টে যায়, তার নাম হয়ে যায় উপাসনা এক্সপ্রেস। তো সেটা করেও তোমরা যেতে পারো। আর এছাড়া যেটা বলছিল, যেটা ওর বোধহয় প্রিয় ট্রেন, যদিও অনেকের প্রিয় নয়, অনেক বেশি সময় লাগায়, একটু বেশি সময় যাদের হাতে আছে তাদের জন্য দুন এক্সপ্রেস।
1: একদম একদম, দুন আমি বলছিলাম টাইমিংটা খুব ভালো, রাত্রেবেলা ছাড়ে 8:25 হাওড়া থেকে এবং মোটামুটি পৌঁছে দেয় তারপরের দিন।
0: টাইমটা ভালো কি, হয়তো রাতে ছাড়লো ঠিকই, কিন্তু তারপরে একটা গোটা দিন তোমাকে ট্রেনে বসে থাকতে হবে,
1: ট্রেনে থাকতে হবে। তারপর দিন ভোরবেলা তুমি পৌঁছবে মোটামুটি 5:30-6টার মধ্যে হরিদ্বার তুমি নামবে। আর এই যে আমাদের আজকের জার্নিটা যদি আমরা হরিদ্বার থেকে শুরু করি তাহলে মোটামুটি প্ল্যান করতে বেশ সুবিধা হবে, মানে দেরাদুন থেকেও তোমরা স্টার্ট করতে পারো, বাট হরিদ্বার থেকে স্টার্ট করলে সেটা মোর কমফোর্টেবল আর কি।
0: একেবারেই তাই। তো তোমরা ভেবে ফেলো, আর বন্ধুরা কিন্তু ফোন লাইনে এসে গেছে, তো ঝট করে শুনে নেবো কে রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে।
1: একদম,
0: কে বলছো, কোথা থেকে বলছো?
1: নমস্কার।
0: না প্রথম কল কিছুতে কানেক্ট হচ্ছে না, ঠিক আছে কোনো ব্যাপার না, যাদের প্রথম কল কানেক্ট হচ্ছে না তাদের জন্য বলবো, তোমাদের জন্য আমরা ওয়েট করবো, নো চিন্তা বস। আর ততক্ষণ ট্রেনে করে জার্নি শুরু হলো, এবং ট্রেনে করে ওই যে গোটা একটা দিন সময় লেগে যাবে, তার বেশি লেগে যাবে, তো ততক্ষণে তোমরা গিয়ে পৌঁছবে। তো আপাতত সেই প্ল্যানটুকু থাক, পরের প্ল্যানটায় আসছি এক্ষুনি, কারণ আজকে পায়ে পায়ে হেঁটে দেখার পালা হিমালয়কে। হিমালয়ের কোথায়? আমাদের গঙ্গা এবং যমুনার উৎপত্তি স্থল গঙ্গোত্রী এবং যমুনোত্রীকে। তো অবশ্যই সেই কথা নিয়ে ফিরবো, অর্ণব আর প্রিয়াশা তোমাদের সঙ্গে রয়েছি, তবে তার আগে একটা সুন্দর গান থাকবে তোমাদের জন্য। আর তোমাদের জন্য এই কারণে বলা, কারণ এই ফোন লাইনে যে তোমাদেরকে পাচ্ছি না, আর সেই মানে কি বলবো, সেই দুঃখটাকে খানিকটা মেটানোর চেষ্টা বিভাগী ফোন শুনে। ফিরছি এক্ষুনি, কোথাও যেও না, তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর প্রিয়াশা।

0: বেরিয়ে তো পড়লাম এবং ট্রেনে করে কুম্ভ এক্সপ্রেস হোক কিংবা দুন এক্সপ্রেস হোক উত্তরাখণ্ডের পথে পাড়ি দিলাম, এবং না না হরিদ্বারে কিংবা দেরাদুনে নেমে হয়তো পাহাড়টা তুমি দেখতে পাবে না, কিন্তু পাহাড় দেখার শুরু তারপরে হবে যখন তুমি গাড়িতে করে রওনা দেবে।
1: একদম, তবে আমরা যেদিন হরিদ্বার পৌঁছবো বা দেরাদুন পৌঁছবো সেই দিনটা সেই রাতটা আমরা সেখানে স্টে করতে পারি, আশপাশটা একটু আধটু ঘুরে দেখে পরের দিন থেকে আমরা কিন্তু আমাদের জার্নিটা শুরু করতে পারি।
0: একেবারেই তাই, তো ওই দিনটা একটু রেস্ট নেওয়ার পালা, এবং খুব ইম্পর্টেন্ট মনে রাখো কোনো ট্রেক শুরু করার আগে শরীরকে একটু যত্ন নেওয়া, শরীরকে একটু রেস্ট দেওয়া, মানে ওই এনার্জিটাকে রিফিল করে নেওয়া, যেটা ওই পিয়াসার ভালো লাগলেও সবার তো ভালো লাগে না একদিন দেড় দিন ধরে ট্রেনে বসে থাকা। না না ট্রেন জার্নি আমার পছন্দ,
1: মানে ট্রেনে বসে থাকা কেন, ট্রেনে তুমি ঘুমিয়েও থাকতে পারো।
0: নিশ্চয়ই থাকা যায় ট্রেনে, কত মানে ভালো সুন্দর ঘুমানো যেতে পারে যখন এইরকম লং রুটে যাওয়া হয়, সেটা যারা জার্নি করে তারা জানে। হ্যাঁ অনেকে পারে, আমার মতো যারা একটু পাবলিক যারা ঘুমোতে পারে খুব ভালো তাদের জন্য ঠিক আছে, কিন্তু অনেকেরই হয় না, তো ওই দিনটা গিয়ে একটু রেস্ট নেওয়া প্রয়োজন।
1: একদম,
0: তো বেশ ভালো খাওয়া দাওয়া করলে দেরাদুনের আশেপাশে বা হরিদ্বারের আশেপাশে এবং খেয়ে দে জাস্ট ঘুম।
1: একদম ঘুম
0: সকালবেলা, উঠতে উঠতে তো নিশ্চয়ই খুব খুব তাড়াতাড়ি হবে না, কিন্তু যদি তাড়াতাড়ি উঠতে পারো সেই সময়টা কাজে লাগিয়ে নিতে পারো, একটু হরিদ্বারে তো বিভিন্ন ঘোরার জায়গা রয়েছে, বিভিন্ন ঘাট রয়েছে সেগুলো একটু ঘুরে নিতে পারো, দেরাদুনেও যদি তুমি থাকো তাহলেও সেই জায়গাগুলো তুমি ঘুরতে পারো বিভিন্ন জায়গা, কিন্তু খুব ঝট করে, মানে ওই এক দেড় ঘন্টা যদি তুমি নিজের ঘুমকে স্যাক্রিফাইস করে ঘুরতে পারো তাহলেই ঘুরবে, আদারওয়াইজ সময় নষ্ট একদম নয়।
1: একদমই তাই, আর পরের দিন মোটামুটি আমরা যদি আমাদের জার্নিটা সকাল 9টা নাগাদ শুরু করি তাহলে আমরা টাইমটা আমাদের পারফেক্টলি ম্যানেজ হবে।
0: হ্যাঁ মানে 9টা মানে বুঝতে পারছো তোমার 6টায় উঠে যদি 8টার মধ্যে ঘুরতে পারো দ্যাটস ওকে।
1: সেটাই তো, 9টা নাগাদ আমরা আমাদের জার্নি শুরু করতে পারি, আর মোটামুটি হরিদ্বারে আবহাওয়া তুমি যদি সেপ্টেম্বর অক্টোবরের দিকটাতে যাও তাহলে আবহাওয়া খুব ভালো থাকে, তো সেটা নিয়ে অসুবিধা হয় না, মানে সেই হয় না যে ঝলমলে রোদ নীল আকাশ শরৎ শরৎ একটা ফিল, ঠিক ওই রকম একটা ফিলই তুমি পাবে। তো পথে এবারে একদম তুমি যখন জার্নিটা শুরু করলে স্টার্ট করে একটু কিছুটা এগোনোর পর, এই যে অর্ণব বলছিল না যে আমরা হরিদ্বারে পৌঁছেই পাহাড়টা দেখতে পাবো না, কিন্তু স্টার্ট করলেই পাহাড়টা দেখতে পাবো, ঠিক এখান থেকে তুমি ওই হিমালয়ের যে প্রথম দেখা, হিমালয়কে যে প্রথম দেখা, ওই আনন্দটা তুমি পেতে পারো।
0: একেবারেই, পথে যেতে যেতে উত্তরের আকাশে হিমালয়ের প্রথম দর্শন, আহাহা সে এক অদ্ভুত খুশি এনে দেবে মনে, আর প্রথমবার পাহাড় যারা দেখছো তাদের জন্য তো ওটা প্রথমবার প্রেমে পড়ার সমান
1: পাওয়া, ওটা
0: ওটা ওই প্রথম পাহাড় দেখা প্রথম প্রেমে পড়ার সমানই হয়।
1: একদম,
0: তো যাই হোক তুমি উড়ালপুল ধরে খুব দ্রুত পেরিয়ে যাবে রাজাজি অভয়ারণ্যকে ভেদ করে, এবং সেই রাজাজি অভয়ারণ্যের মধ্যে থেকে তুমি দেখতে পাবে চারদিকের সবুজের সমারোহ, এবং রায়ওয়ালা থেকে রাস্তা বাঁ দিকে ঘুরে গেছে দেরাদুনের দিকে যদি তুমি হরিদ্বার থেকে যাতায়াত করো, তবেই বলছি এটা। আর ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, মিলিটারি একাডেমি, দেরাদুন চক্রতা রোড ধরে মানে সবকিছু পার করতে করতে তুমি গিয়ে থামতে পারো কোথায়,
1: ডাকপাথার।
0: ডাকপাথারে?
1: একদম।
0: ডাকপাথার কেন থামবে?
1: ডাকপাথারে একটা বড় জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, মানে খুব রিসেন্টলি আর কি বানানো হয়েছে, সেটা হচ্ছে তোমার যমুনার জলকে ওই বাঁধ দিয়ে বেঁধে ওখানটা বানানো হয়েছে, এবং ওখানে যে পরিবেশটা সেটা ভীষণ সুন্দর, ভীষণ শান্ত, মানে একদম চলতে চলতে খুব জার্নি করেই তো আমরা স্টার্ট করছি, তো একটুখানি যদি ওই শান্তি পাওয়া যায়, একটুখানি যদি বসা যায় গিয়ে ওই সামনেটায়, সেইটা একটা আলাদা পাওয়া আর কি।
0: মানে যমুনার সঙ্গ কিন্তু শুরু হয়ে গেল।
1: একদম,
0: তো যমুনার সঙ্গ এই যে তুমি শুরু করলে শেষ করবে একেবারে যমুনাকে ছেড়ে যখন গঙ্গার দিকে যাবে তখন।
1: আর এই যে অর্ণব আমরা এই যে ডাকপাথারের কথা বললাম, এই যে ব্যারেজটা এর পিছনে পাহাড়টা অসাধারণ ভাবে সাজানো, এবং মানে তুমি দেখতে পাবে যে মনে হবে পাহাড়টা যেন পাহাড়ের ভিতর কোথাও গিয়ে একটা হারিয়ে গেছে,
0: পাহাড়
1: অদৃশ্য হয়ে গেছে।
0: সুন্দর বললো, পাহাড়টা পাহাড়ের ভিতর গিয়ে হারিয়ে গেছে। আসলে এটা হয় মানে যখন সারি সারি পাহাড় আমাদের চোখের সামনে ভেসে থাকে মনে হয় যেন সেটা সত্যি ভাসছে, মানে একটার পর একটা লেয়ার আস্তে আস্তে যেন দূরে গিয়ে ফেড আউট হয়ে যাচ্ছে, এবং এই ছবিটা তখন এটাই আমাদের মনে মনে বলায় যে পাহাড়টা যেন পাহাড়ের মধ্যে গিয়েই হারিয়ে গেল।
1: একদমই তাই, আর এই ডাকপাথার থেকে আমরা একটুখানি এগোতে পারি, একটা ছোট্ট গ্রাম পরে এখানে, গ্রামটার নাম হচ্ছে ভেরিয়ানা, এবং এই গ্রামটার কাছে ছোট ছোট কটেজ আছে, তো সেই কটেজে আমরা প্রথম দিনটা স্টে করতে পারি
0: একেবারে,
1: এবং মোটামুটি রিজনেবল প্রাইস, তোমার বাজেট অনুযায়ী তুমি সেখানে কটেজ পেতে পারো, সেখানে থাকতে পারো। আর আরেকটা কথা বলে দিই, আমরা এই যে চক্রতা মুসৌরি রোডটা ধরে তো এগোচ্ছিলাম, এই রোডটা ধরে আরো কিছুটা মানে যদি তুমি যাও তাহলে পড়বে মুসৌরি বেন্ড। এবং এখান থেকে সোজা রাস্তাটা চলে গেছে বারকোটে, আর আমরা সেখান থেকে জার্নিটা শুরু করবো ডান দিকে মুসৌরির দিকে।
0: এই যে বললো প্রিয়াশা যে তোমাকে ডাকপাথারে যদি তুমি স্টে করে নাও তাহলে ভালো, কেন বলো তো? কারণ মুসৌরি থেকে এই যে বললো না যে বারকোট বলে জায়গাটা, বারকোট খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা আজকে রুটটা নিয়ে কথা বলছি সেখানে বারকোট ভীষণ ইম্পর্টেন্ট, কারণ মুসৌরি থেকে প্রথমত 94 কিলোমিটার পথ অতিক্রম করে তোমাকে বারকোটে পৌঁছতে হবে।
1: একদম।
0: এবং বারকোট হচ্ছে সেই মিডল পয়েন্টটা যেখান থেকে গঙ্গোত্রী এবং যমুনোত্রী যাওয়ার রাস্তা কিন্তু বিভক্ত হয়, মানে তার একদিকে চলে যাচ্ছে গঙ্গোত্রীর দিকের রাস্তা এবং অন্যদিকে যমুনোত্রীর দিকের রাস্তা। তো ওই বারকোট, এবং অনেকে কিন্তু বারকোটেও স্টে করতে পারে, বারকোটেও যথেষ্ট স্টে করার অপশনস রয়েছে।
1: কিন্তু একটা ব্যাপার হচ্ছে বারকোট জায়গাটা মানে যেহেতু খুব পরিচিত জায়গা, সেখানে ওখানে ভিড়টা তুলনামূলক
0: একটু বেশি, একটু বেশি। ঠিক। তো যারা একটু নিরিবিলি পছন্দ করো তাদের জন্য ডাকপাথার ইজ এ গুড অপশন, সেখানে থাকতে পারো। আচ্ছা, ফোন লাইন ব্লিঙ্ক করছে, চেষ্টা করি বন্ধুকে ফোনে নেওয়া, দেখা যাক যদি বন্ধুকে ফোনে পাওয়া যায়। কে রয়েছে আমাদের সঙ্গে?
1: নমস্কার।
2: হ্যালো।
0: হ্যাঁ, কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি কৃষ্ণনগর থেকে আর্য সিং বলে বলছি।
0: হ্যাঁ আর্য বলো।
2: হ্যাঁ, তোমার জীবনী অনুষ্ঠান খুব ভালো লাগছে, তো এখানে আমি এখনো যাইনি, কিন্তু আমার যাওয়ার ইচ্ছে আছে, আমার বন্ধু ঘুরে এসছে এখানে।
0: তাই? বাহ, তাহলে তোমার নিশ্চয়ই ইচ্ছে রয়েছে এবং সেই ইচ্ছেকে খুব শিগগিরই পূরণ করো। এবং পূরণ করার জন্য যেটা বললাম, প্রথম কাজ কিন্তু নিজেকে সুস্থ রাখা, কারণ ট্রেক করে যাওয়া মানে কিন্তু শারীরিক কষ্ট হবে বস, সেটার জন্য তৈরি থাকতে হবে।
1: অর্ণব, আমরা যে রুটটাতে যাচ্ছি, মানে যতই আমরা প্রথম থেকে এরকম ধীরে ধীরে জার্নিটা শুরু করি না কেন, মেন যে দেখতে যাওয়া গঙ্গোত্রী যমুনোত্রী, সেটা কিন্তু পুরোটাই পায়ে হেঁটে, সেখানে গাড়ির অপশন নেই।
0: গাড়ির অপশন আলটিমেটলি অনেকটা পর্যন্ত গাড়িতে যেতে পারবে বর্তমানে, কিন্তু তারপরে একটা পর্যায়ে পর্যন্ত যাওয়ার পরে নিজের পায়ের উপর ভরসা রাখতেই হবে, এটা কিন্তু কিচ্ছু করার নেই। হ্যাঁ, যমুনোত্রীতে তাও কিছুটা অপশন রয়েছে যারা পায়ে হেঁটে উঠছো না তাদের জন্য।
1: হ্যাঁ, তাদের জন্য ওই
0: পিটটা, সেটা আসছে, আমি সে কথায় আসবো, আমি এক্ষুনি বলে দিচ্ছি না সবটা, তবে পায়ের উপর ভরসা রাখতেই হবে। এবং জানপ্রিয় আশা বলছি বটে যে পায়ে ছাড়া অপশন আছে, ওখানে একটা মাঝখানের একটা প্যাচ রয়েছে যে জায়গাটা কিন্তু তোমাকে যদি তুমি ওই অন্য কোন অপশনে করে ওঠার চেষ্টা করো, ওইটুকু তোমাকে হাঁটতেই হবে, এবং সেই জায়গাটা বেশ ডেঞ্জারাস, মানে সেটা কিন্তু ঘোড়া টোড়াটাও খুব সহজে পার করে না, বলতো ওইখানটা তোমায় হাঁটতে হবে এবং সেটা বেশ কঠিন হাঁটা। তো প্রথম কাজ, সুস্থ থাকো এবং নিজেকে প্রস্তুত করো। যাক, প্রস্তুত প্রস্তুত হয়ে গেলাম, বেরিয়ে পড়লাম এবং দেরাদুনে বা হরিদ্বারে একটা রাত কাটালাম, সেখান থেকে আরও পথ পাড়ানো শুরু করলাম এবং আরও পথ পেরিয়ে একের পর এক পাহাড় যখন মিলিয়ে যেতে থাকছে চোখের সামনে, তখন একটা অসাধারণ রাত কাটালাম বারকোটে কিংবা কোথায়,
1: ডাকপাথারে।
0: তো তারপরে কি কাজ? তারপরে এবার
1: পরে আমরা একদম যমুনোত্রীর পথেই এগোবো, কিন্তু তার আগে ছোট্ট করে আমরা স্টে করতে পারি যতুগৃহতে।
0: ছোট্ট করে
1: যতুগৃহ গ্রামটা কিন্তু খুব সুন্দর সাজানো।
0: না না, এবার একটা কথা বলে দিই, এই স্টে, এতগুলো স্টে নিশ্চয়ই তোমরা করবে না, আমরা কিন্তু অপশন বলছি, মানে হয় ডাকপাথার, নয় বারকোট, নয় তো যতুগৃহ গ্রাম।
1: একদম,
0: কারণ
1: যতুগৃহ গ্রামে তোমরা নাও স্টে করতে পারো, তোমরা ঘুরেও দেখতে পারো।
0: হ্যাঁ, মানে খানিকটা সময় যদি হাতে পাওয়া, যদি দেখা গেলো তোমরা বারকোটে স্টে করছো বা বারকোটে স্টে করলে বেটার হবে, তাহলে তোমরা বেরিয়ে একটু সকাল সকাল যদি বেরোতে পারো তাহলে ওইখানটা একটু এক দেড় ঘন্টা সময় নিয়ে গ্রামটা ঘুরে দেখতে পারো।
1: একদমই তাই। অ্যাকচুয়ালি যতুগৃহতে মানে খুব সুন্দর শিব মন্দির আছে এবং ওখানে লোককথা মানে সবার মুখে মুখে শোনা যায় যে এই শিব মন্দিরটার পেছনে সেই মহাভারতের পুরনো গল্প লুকিয়ে আছে। তো কাজেই ওই শিব মন্দিরটা ওখানকার সাধারণ মানুষজন খুব পবিত্র বলে মনে করেন। তো বেসিক্যালি মানুষজন যতুগৃহতে মন্দিরটা দর্শন করতেই যান। তো তোমরা ওই যতুগৃহর আশপাশটা ঘুরে মন্দিরটা দর্শন করে তোমাদের ট্রেকটা শুরু করতে পারো, মানে আমরা আমাদের যমুনোত্রীর পথে এগোতে পারি।
0: একেবারেই তাই। তো এবার আমরা আস্তে আস্তে এগোবো এবং তোমাদেরকে নিয়ে যাব যমুনোত্রীর দিকে, মানে প্রথমে ওই যে যমুনার সঙ্গ তুমি পেলে, এইবার যমুনার সঙ্গ যখন পেয়ে গেছো তার উৎস সন্ধানে তো যেতেই হবে, সেই উৎস সন্ধানে নিয়ে যাব অর্ণব আর প্রিয়াশা, আর সেই জন্যই আজকে বেরিয়ে পড়ি নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমরা দুজন। ঝটপট করে তোমাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করতে চলে এসো, কিংবা তোমাদের যদি ভালো লাগা, খারাপ লাগা বা কোনো সাজেশন যেটাই থাকবে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসো 0332131342 নম্বরে কিংবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতায়। আর ততক্ষণ তোমাদের জন্য থাকবে একটা দারুণ গান ফ্রম আমার বস ফিল্ম। গানটা শুনে ফিরছি, এক্ষুনি কোথাও যেও না, কারণ বাকি রয়েছে গঙ্গোত্রী যমুনোত্রীর গল্প।

0: চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে আমরা অনেকক্ষণ আগেই পড়েছি, আমরা ট্রেনের জার্নি কমপ্লিট করে, গাড়ির জার্নি শুরু করে, একটা রাত স্টে করে, এবার মনকে আর বাঁধ বানানো যাচ্ছে না। এবার আমরা যাচ্ছি কোথায়? উৎস সন্ধানে, গঙ্গার নয়, এবার কিন্তু যমুনার।
1: একদম।
0: কেন এত কিছু বলছি, যারা সবে সবে টিউন করলে তাদেরকে একবার মনে করিয়ে দিই, আজকে অর্ণব আর প্রিয়াশা তোমাদের সঙ্গে রয়েছি বেরিয়ে পড়ি নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি গঙ্গোত্রী যমুনোত্রী দেখতে, ঘুরতে, তবে গাড়িতে নয়, মূলত পায়ে হেঁটে।
1: একদমই তাই। যমুনোত্রীর দিকে যাওয়ার জন্য তোমরা সকালবেলা একদম ফার্স্ট আওয়ারে তোমাদের জার্নিটা শুরু করলে সব থেকে বেস্ট হয়, মোটামুটি সকাল 7টার মধ্যে যদি তোমরা স্টার্ট করো। এবার বলে রাখি, অবশ্যই সঙ্গে কিছু শুকনো খাবার দাবার, কেক, বিস্কিট এগুলো অবশ্যই নেবে, আর জলের বোতল।
0: হ্যাঁ, জলের বোতল, কারণ জল ছাড়া চলবে না। না না, তুমি জলকে মানে গঙ্গা যমুনার পার দিয়ে যাবে বলে ভেবো না যে তুমি সবসময় তুমি মানে নদী থেকে জল পান করতে পারবে। জলের বোতলটা ক্যারি করা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই যদি পরিষ্কার জলের সোর্স পাওয়া যায় তুমি সেখান থেকে ফিল করতে পারো, এটাই পাহাড়ের ট্রেকের বা হিমালয়ান ট্রেকের মজা। আবার সাজাও কিছু ক্ষেত্রে বটে, তো সে কথায় আসবো পরে।
1: আরেকটা ব্যাপার হচ্ছে, মানে যদি আমরা একটা সিনারিওটা বলি মোটামুটি, সেটা হচ্ছে রাস্তায় মোটামুটি কিছু দূর অন্তর অন্তর তোমরা ছোট ছোট দোকানপাট পাবে, সেখানে চা, কফি, ম্যাগি ইত্যাদি পাওয়া যায়।
0: হ্যাঁ, একেবারেই তাই। তো মানে মাথায় রেখো যে খাবার দাবার পাবে, মানে অন্যান্য যে একটু মানে দূরের যে সমস্ত ট্রেক, একটু যেখানে একটু স্যাক্রেড অঞ্চল, যেগুলো একটু আলাদা, মানে যেখানে জনমানুষের ছোঁয়া একটু কম পড়েছে, সেরকম ট্রেক এটা নয়। এটা কিন্তু জনবহুল, এখানে তুমি মানুষজনকে পাবে, তোমার টুকটাক খাবার দাবার, কেক, বিস্কুট, নুডলস, যা খুচকার জিনিসপত্র তুমি পেয়ে যাবে। কিন্তু ওই নিজেকে হাইড্রেটেড রাখা এবং পেটকে খালি না রাখা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটার দিকে খেয়াল রাখবে। এবং আরও একটা জিনিস খেয়াল রাখবে, খেয়ে তো নিলে তোমার পছন্দের বিস্কিটটি কিংবা কোনো একটি কুকিজ বা কেক খেয়ে নিয়ে তারপর কী করবে, ব্যাপারটাকে ফেলে দেবে ওখানে? একদম নয়, এইটা কিন্তু করা যাবে না।
1: একদম তাই। ওখানে ইভেন লেখাও থাকে যে এটা প্লাস্টিক বর্জিত এলাকা, কিন্তু অনেক সময় হয় যে আমরা অভ্যেসবশত ফেলে দিই, সেটা করো না, সেটা অবশ্যই নিজের সঙ্গে পকেটে আবার ওই খালি প্যাকেটটা ঢুকিয়ে নিয়ে চলে আসবে, ব্যাক করে চলে আসবে।
0: এবং তুমি যদি দেখো না যে তোমার কোনো বন্ধু এরকম গিয়ে করছে তোমার সঙ্গে, যারা আজকে আমাদের এই রুটটা শুনে প্ল্যান করছো, তারা পরের দিন এসে আমাকে নালিশ করো, আমি তাকে খুব বকা বকে দেবো, এটা একদম করা চলবে না। পাহাড়কে যাবে, পাহাড়কে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের, এটা মাথায় রেখো। আর এবার এই যে যাতায়াত শুরু করলাম, আমরা যমুনোত্রীর পথ নিলাম, এবার যমুনোত্রীর পথ শুরু হবে হাঁটার পথটা কোথা থেকে বলতো? জানকীচট্টি থেকে। জানকীচট্টি অনেকে বাংলায় বলে জানকীচট্টি, যে নামেই তুমি তাকে ডাকো, কিন্তু জায়গাটা খুব সুন্দর জায়গা, তবে জনবহুল জায়গা, কারণ ওখান থেকে বেশ কিছু ট্রেক রুটের শুরু ওদিকটা থেকে। তো জানকীচট্টি থেকে আমরা শুরু করলে হাঁটা, খুব বেশি পথ নয়। জানকীচট্টি থেকে যদি শুরু করা যায়, আচ্ছা জানকীচট্টি কিন্তু বারকোট থেকে প্রায় 45 কিলোমিটার, এটা মাথায় রাখো, যে বললাম বারকোট থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, তো 45 কিলোমিটার। তবে এই যে 45 কিলোমিটার তোমরা আসবে গাড়িতে, এই রাস্তাটা খুব চ্যালেঞ্জিং, জানো তো প্রিয়াশা, মানে গঙ্গোত্রীর দিকের রাস্তার থেকে কিন্তু যমুনোত্রীর দিকের রাস্তা একটু বেশি চ্যালেঞ্জিং আমি বলবো, খুব একটা অবস্থা ভালো নয়। তো যাই হোক,
1: গাড়ি নিয়ে আসা যায়।
0: হ্যাঁ, আসা যায়। এবার জানকীচট্টি থেকে তুমি শুরু করলে যমুনোত্রীর পথে হাঁটা, সেই হাঁটার রাস্তা মাত্র 6 কিলোমিটার। এই যে 6 কিলোমিটার, যেটা আমি আর প্রিয়াশা বলছিলাম তোমাদেরকে যে তোমরা হেঁটে পার করতে পারো, এছাড়াও কিছু অপশনস তোমাদের কাছে থাকবে।
1: একদম থাকবে।
0: কি রকম অপশন?
1: সেটা হচ্ছে যে তুমি দেখবে রাস্তায় হাঁটতে হাঁটতে পিছন থেকে ঘোড়ার গলায় যে ঘন্টি থাকে,
0: সেই ঘন্টার আওয়াজ শুনতে পাবে। তুমি ঘুরে তাকিয়ে দেখবে সেটা একটি ঘোড়া, কিংবা ঘোড়া নয়, সেটি একটি খচ্চর, যাকে আমরা বলি, সেই জাতীয় প্রাণী। তার কারণ দুটো, ঘোড়া হলে তার পিঠে মানে তার পিঠে দেখবে মানুষ বসে আছে, আর যদি খচ্চর হয় দেখবে তার পিঠে মানুষের বোঝাই করা ব্যাগ বসে আছে।
1: একদম তাই। আর এছাড়াও একটা যেটা হয় সেটা হচ্ছে পিঠে সওয়ারি নিয়ে মানুষই চলেন আর কি, মানে যেটা আমরা বলি পিট্টু, যাদেরকে বলা হয়,

0: তো সেটাও একটা অপশন।
1: খুব খুব খুব কি বলবো, খুব টায়ারিং একটা জব, সেটা খুবই কষ্টকর, তবু অনেক মানুষ সেটা করে থাকেন, সেটা তাদের রুটি রুজি। ফলত সেখানেও যারা ভাববেন তারা যেতে পারেন, আসলে এটা যারা একান্ত অসুস্থ চলতে পারেন না, বহু মানুষ ওই চারধাম যাত্রার সময় এই যাত্রাটা করে থাকেন, অনেক বয়স্ক মানুষ তীর্থযাত্রার জন্য এই যাত্রাটা করে থাকেন, শুধুমাত্র অ্যাডভেঞ্চার যাদের উদ্দেশ্য নয় তারা অনেক ক্ষেত্রে এটা অ্যাভেল করার চেষ্টা করেন, এই পিট্টুতে করে যাওয়া কিংবা ঘোড়ায় করে যাওয়া, কারণ তাদের পক্ষে হয়তো শারীরিকভাবে সম্ভব নয় পুরোটা হেঁটে যাওয়া, তো তারা অ্যাভেল করতে পারেন। তবে আমি সাজেস্ট করব যারা একটু ফিট, যারা মনে করছে পারবে, তারা পায়ে হেঁটে সফরটা করো, তাহলে আসল মজাটা পাবে।
0: একদম তাই। আর এছাড়াও পালকি বা ডুলি এটাও তোমরা পেতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে যখন তুমি হাঁটছো এবং যখন তুমি দেখছো যে তার সঙ্গে পিছনে ঘোড়া আসছে বা কোনো মানুষই হয়তো আসছেন, তো তাদেরকে অবভিয়াসলি জায়গা করে দেওয়া আগে, সেটাই শ্রেয়। বা যারা পালকি নিয়ে টেনে নিয়ে আসছেন তাদেরকেও আগে জায়গা করে দিয়ে
1: শ্রেয়টাও বললে বটে, তবে যদি ঘোড়াকে জায়গা না করে দাও তাহলে মুশকিল আছে।
0: না ওরকম কোনো ব্যাপার নেই, মানে ঘোড়া দেওয়ায় ফেলে দেবে না রাস্তা।
1: না না শোনো, বলা কিছু যায় না, এরকম আমার তো হয়েছে। আমি উত্তরাখণ্ডে একটি ট্রেক করতে গিয়ে, তা খুব বেশি দিন হয়নি, মাস তিনেক বোধহয়, মাস তিনেক এখন পুরোপুরি হয়তো হবে, হ্যাঁ আজকে 4 তারিখ, তো ঠিক আজ থেকে ঠিক 3 মাস আগে আমি পাহাড়ের ওপরে। তো এরকম হয় কিন্তু, হ্যাঁ ঘোড়া বা খচ্চরকে রাস্তা তুমি না যদি ছাড়ো তাহলে মুশকিল আছে, আর ওই ভয়টা তুমি এমনি সরে যাবে, কারণ ওরা দল বেঁধে আসে, তো সেই দলের সামনে তুমি একা কিন্তু দাঁড়াতে পারবে না।
0: আর এবার হচ্ছে এই যে রাস্তাটা অসাধারণ, মানে আমরা যত হাই অল্টিটিউডে উঠি তত কি হয় আকাশটা আরো নীল হয়, ওই ডিপ যে নীল কালারটা সেটা আমাদের চোখে পড়ে, এবং তার সঙ্গে সঙ্গে পাহাড়ের উপরে একদম যদি বরফের দেখা মেলে তাহলে তো ওটা হচ্ছে আরো ষোলোয়ানা পাওয়া আর কি।
1: মানে মোটামুটি পাবে, ধরে রেখে এগোনেই ভালো, গঙ্গোত্রী বা যমুনোত্রী পথে তুমি মানে পাহাড় চূড়াতে বরফ দেখতে পাবে আশা করা যায়। তো আর হ্যাঁ, নীল আকাশের কথা পিয়াসা বলল, এক অদ্ভুত সৃষ্টি, এই ঈশ্বরের এমন এক অদ্ভুত সৃষ্টি যা তুমি অন্য কোথাও গেলে পাবে না। এবং আমি এটুকু তোমাকে হলপ করে বলতে পারি, তুমি মানে যদি হেঁটে ট্রেক না করো তাহলে আর কোথায় এত নীল আকাশ পাবে তা বলা খুব মুশকিল। তুমি বিভিন্ন হিল স্টেশনে ঘুরতে যেতে পারো, পছন্দের আমাদের হিল স্টেশন যেগুলো রয়েছে সব জায়গায় যেতে পারো, তবে সেখানে গিয়ে এত ঝকঝকে গাঢ় নীল আকাশ তা বোধ হয় পাওয়া যায় না। তার জন্য ওই যে ট্রেক করেই কিন্তু উপরে উঠতে হয়।
0: একদমই তাই। আর এই যে ট্রেক রুটটা অন্য, সেটা কিন্তু ভীষণ সুন্দর, একদম কংক্রিটের সেই ঢালাই রাস্তা। আর হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে একটানা চড়াই যমুনোত্রীর দিকটা, মানে একটু হাঁটার পরে মনে হবে একটু করে রেস্ট নিই, এবং অবশ্যই রেস্ট নিতে নিতেই এগোবে, এক লাফে অনেকটা উঠে গিয়ে তারপর অনেকটা হাঁপিয়ে গিয়ে সেটা না করাই ভালো আর কি।
1: এবং তবে ওই যারা পিট্টুতে বা পালকি ডুলিতে করে যাচ্ছ বা ঘোড়ায় করে যাচ্ছ, তাদেরকে খানিকটা পথ মাঝখানে একটা জায়গা রয়েছে সেটা কিন্তু হেঁটেই পার করতে হবে, সেই জায়গাটা আরও বেশি চড়াই। তো মনে রেখো একটু শারীরিক জোর থাকা প্রয়োজন, আগেও বলেছি আবারও বলছি এই ট্রেকটা করার জন্য। আর এই যে যমুনোত্রীর দিকে এগোচ্ছ, তোমরা উঠলে দেখতে পাবে যে একটা মন্দিরের চূড়ো, সেই মন্দিরের চূড়ো যখন দেখলে তাহলে মোটামুটি বুঝবে যে আমাদের রাস্তা প্রায় কমপ্লিট।
0: একদম।
1: এবং দেখতে পাবে পাহাড় শ্রেণী বেষ্টন করে রেখেছে মা যমুনার মন্দিরকে, আর মন্দিরের মধ্যেই 3টে উষ্ণ কুণ্ড। প্রথম উষ্ণ কুণ্ডে অবগাহন এবং তারপরে মায়ের দর্শন, এই মোটামুটি হয়ে থাকে আমাদের শিডিউল যমুনোত্রী গেলে, এটাই প্রথা বলতে পারি। আর মন্দির প্রাঙ্গনকে দেখবে তুমি বাঁধানো, বেশ পরিচ্ছন্ন, আর দর্শনার্থীর ভিড় আছে, তবে তা কেদারনাথের মতো নয়, অতটাও নয়।
0: একদমই তাই। এবং মন্দিরের পাশ দিয়ে যমুনা বয়ে চলেছে, এই যে অসাধারণ জায়গা। আর এইখানটায় তোমরা যেটা করতে পারো, যমুনাকে ছুঁতে পারো, এবং ওই যে জল তুলে খাওয়ার কথা একটু আগে হচ্ছিল, জল তুলে না খেলেও জলটা হাত দিয়ে ছুঁয়ে সেই জলটা তুলে নিয়ে আসতে পারো।
1: হ্যাঁ,
0: এবং সেইখানে এখানে কি হয়েছে, নদীর গতিপথ বরাবর যদি তুমি সামনের দিকে তাকাও তাহলে মনে হবে একটা পাহাড়, ঠিক পাহাড়ের পাশ থেকে জাস্ট যমুনাটা মিলিয়ে গেছে পাশ থেকে ঢুকে। এবং এই যমুনাত্রী ধামকে ঘিরে রয়েছে বন্দরপুছু পর্বতের অংশ, এটা হচ্ছে মানে এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কালিন্দি পাহাড়, কালিন্দি পর্বত। এবং এইখানের খাঁজেও সেই যে জমাট বেঁধে থাকা যে হিমবাহ, সেই বরফটা গলে আস্তে আস্তে নামছে যত বেলা গড়াচ্ছে, সেইটা ভীষণ সুন্দর লাগে
1: একেবারে। মানে এই হিমবাহগুলো গলছে বলেই তো আমরা পাচ্ছি, তা সে গঙ্গা হোক বা যমুনা হোক, যেটাই হোক দুটোই আমরা সেজন্যই পাচ্ছি। তো এরকমই এভাবেই তোমাদের যমুনোত্রী দর্শন হবে। তো যমুনোত্রী দর্শন হয়ে যাওয়ার পরে যেটা করবে

পরীর আড্ডায় এই উৎসমুখের সন্ধানে। আজকে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর পিয়াসা, আর এরপর আসবো গঙ্গোত্রীর গল্প নিয়ে। কোথাও যেও না, ফিরছি এক্ষুনি চাঁদের পাহাড় শুনে।

0: চলো বেরিয়ে পড়ি।
1: বেরিয়ে তো আমরা পড়েছি, আর এবার মানে যমুনা থেকে পার করে আমরা ফিরে এসেছি বারকোটের দিকে। এবার যাওয়ার পালা কোথায়? মা গঙ্গার উৎপত্তি স্থল। আমাদের অত্যন্ত কি বলবো একটা ইন্টারেস্ট যে জায়গাটাকে ঘিরে, সেই ছোট থেকে ছোটবেলায় জেনারেল নলেজের বইতে পড়েছিলাম যে গঙ্গার উৎপত্তি কোথায়। সেই আমরা জেনেছিলাম গোমুখ গুহা, গঙ্গোত্রী, এবং যত বড় হয়েছি ধীরে ধীরে

0: এই মানে ইন্টারেস্টটা আরও গ্রো করেছে, জানার ইচ্ছেটা বেড়েছে, দেখার ইচ্ছেটা বেড়েছে, এবং এইভাবে বাড়তে বাড়তে যখন মনে সাহস এবং শরীরে বল দুটো তৈরি হয়েছে, তখন বেরিয়ে পড়তে হয়েছে। এবং যারা বেরিয়ে পড়েছো গঙ্গোত্রী দেখে এসেছো, তারা তোমাদের অভিজ্ঞতা ভাগ করতে পারো আমাদের সঙ্গে। আর যারা ভাবছো আমাদের থেকে গল্প শুনে গঙ্গোত্রী হিমবাহ ট্যুর করার, তারা তোমাদের ইচ্ছেটাও প্রকাশ করতে পারো। দেখি ফোন লাইনে কোন বন্ধু ইচ্ছে প্রকাশ করছে কিংবা অভিজ্ঞতা ভাগ করছে। না, এই মুহূর্তে শোনা গেল না, তবে তোমাদেরকে ফোন নম্বরটা একবার মনে করিয়ে দিই, 03322131342 নম্বরে তোমরা আমাদেরকে ফোন করতে পারো, কিংবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো।
1: আমরা আরেকবার দেখি বড় কে রয়েছে সঙ্গে।
0: কে রয়েছে আমাদের সঙ্গে?
1: নমস্কার।
2: নমস্কার, বহরমপুর খাসিমাতে মহারাজ বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আপনাদের প্রত্যাহ আমি এই মানে শুনি, খুব ভালো লাগে।
0: আচ্ছা, থ্যাংক ইউ।
2: একটা রিকোয়েস্ট ছিল যে আমাদের মুর্শিদাবাদ ঐতিহাসিক
0: মুর্শিদাবাদ ঘুরতে গিয়েছি একবার, তো মুর্শিদাবাদ নিয়ে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো। যখন বললেন যে বেরিয়ে পড়িতে মুর্শিদাবাদ নিয়ে পার্টিকুলার যদি একটা ঘোরার প্ল্যান করা যায়, ট্যুর প্ল্যান করা যায়, নিশ্চয়ই আমরা চেষ্টা করবো। এবং এই সাজেশন গুলো এটা কিন্তু খুব কাজের, এগুলো কিন্তু তোমরা আমাদের দিতে পারো। ফোন লাইনে আরো এক বন্ধু দেখবো, তার গঙ্গোত্রী হিম বা যমুনোত্রী নিয়ে কোনো কথা আছে কিনা। কে রয়েছে আমাদের সঙ্গে?
1: নমস্কার।
3: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যাঁ, অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে, অনেক কিছু জানা যাচ্ছে।
0: থ্যাংক ইউ। আপনার নামটা জানা গেল না, দুঃখের বিষয় এটাই। আপনার নামটা কিন্তু এসে বলবেন, তাহলে আমরা আপনার নামটাও জানতে পারবো। হ্যাঁ, ভালো লাগা খারাপ লাগা তা তো জানতে ইচ্ছেই করে, কিন্তু সে মানে সেটা কে বলছে সেটাও জানতে ইচ্ছে করে। কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি বিশ্বজিৎ গাইন বলছে বেড়ানোর খুব ইচ্ছে ছিল, এবারে গরমের ছুটিতে তার একজন পারিবারিক একজন অসুস্থ থাকায় চারধাম যাত্রা যেতে পারেননি, সেই জন্য আলোচনা শুনতে চান। চারধামের মধ্যে দুটো ধাম নিয়ে কথা হচ্ছে, বাকি নিয়ে অন্য কোনো দিন কথা হবে। আর সুমিতা রায় বলছে খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমাদের সঙ্গে সে ঘুরছে, দূরের জার্নি নিশ্চয়ই তার ভালো লাগে, সে কথা শেয়ার করেছে। আচ্ছা, আমরা এবার গঙ্গোত্রী পথে পাবার এই পিয়াসা।
1: হ্যাঁ, একদম তাই।
0: পিয়াসা খুব উৎসুক।
1: অবশ্যই, কারণ এটা আমাদের আজকের মানে আমাদের যা প্ল্যান সেই প্ল্যানের একদম সব থেকে ইন্টারেস্টিং পার্ট আমরা বলতে পারি। তো বেসিক্যালি অর্ণব যেমনটা বলছিলে যে আমরা বারকোটে ফিরে আসতে পারি, বারকোটে ফিরে এসে বারকোটে স্টে করতে পারি অথবা উত্তরকাশিতে স্টে করতে পারি। উত্তরকাশির আশপাশে ঘোরার জায়গা আছে এবং সেখানে সুখি টপ বলে একটা জায়গা আছে, ওখানটা তোমরা ছোট্ট করে ঘুরে নিতে পারো। এবার বলি যে সুখি টপ থেকে যদি আমরা গঙ্গোত্রীর দিকে এগোতে শুরু করি, মোটামুটি রাস্তা সুখি টপ থেকে রাস্তা নিচের দিকে গেছে এবং সেটা শেষ হয়ে নদীর ওপর ব্রিজ, সেই ব্রিজটা ক্রস করে দক্ষিণ পার বরাবর মোটামুটি গাড়ি যায় খানিকটা, এবং সেই রাস্তাটা একদম পাহাড়ের ঢালে, বড় বড় গাছপালা, সবুজ চারিদিকটা ভীষণ সুন্দর লাগে, এবং পাশেই তুমি দেখতে পাবে হর্ষিল উপত্যকা। সেইটা ক্রস করে মানে সেটা কখনো দেখা যাচ্ছে কখনো হারিয়ে যাচ্ছে, সেটা ক্রস করে একটা ছোট্ট গ্রাম পড়বে, যে গ্রামটার নাম ধারালি।
0: আচ্ছা।
1: এবং ধারালির ঠিক উল্টো দিকে মুখওয়া গ্রাম। বলা হয় এই যে মুখওয়া গ্রাম সেটা হচ্ছে গঙ্গোত্রী মানে গঙ্গোত্রী যে দেবী, যে মা, যে মন্দিরে যিনি অধিষ্ঠান করেন, তার শীতকালীন আবাস। সেই শীতকালে গঙ্গোত্রী মন্দিরের ঠাকুর নাকি ওই
0: বারকোট থেকে যদি উত্তরকাশীর কথা বলি, বারকোট থেকে উত্তরকাশীর রাস্তা প্রায় 84 কিলোমিটার মতন। তো সড়ক পথে উত্তরকাশী থেকে আমাদের গঙ্গোত্রী পর্যন্ত যেতে হবে, সড়ক পথে যেতে হবে আমাদের
1: পার্কিং থেকে মন্দির পর্যন্ত ওই রাস্তাটা তোমাকে হাঁটতে হবে, একদম সোজা রাস্তা।
0: আচ্ছা বেশ, সেখান থেকে হাঁটা শুরু করবে এবং দেখতে পাবে যে আশেপাশে অনেক ছোট বড় আশ্রম, যার মধ্যে কোনটা প্রায় 200 বছরের পুরনো, কোনটা হয়তো অতটা নয়। এবং সেই পথে কিন্তু সূর্যকুণ্ডের পরেই রয়েছে স্বামী সুন্দরানন্দজির যে স্মৃতি বিজড়িত কুঠিয়া এবং নবনির্মিত সংগ্রহশালা। তো এবং দেখতে
1: পাবো, হ্যাঁ সেটা তোমরা ঘুরতে পারো, সেখানে তোমরা ছবি টবি তুলতে পারো। এবং সেখানে এই এই যে সংগ্রহশালাটা, এখানে বেসিক্যালি হচ্ছে হিমালয়ের অজস্র দুষ্প্রাপ্য ছবি রয়েছে যেগুলো এই মুহূর্তে হিমালয়ে গেলে তুমি দেখতে পাবে না।
0: হ্যাঁ, মানে সেগুলো দেখতে গেলে সেই সুন্দরানন্দজির ক্যামেরায় তোলা যে ছবিগুলো সেগুলোই দেখতে হবে। তো যাই হোক, তোমরা সেটা ক্রস করলে এবং ক্রস করে তোমরা কিন্তু এগোতে থাকবে এগোতে থাকবে, এবং তোমরা দেখতে পাবে যে একটা পুল পড়বে একটু পরেই, সেখানে একটা জলধারা যেটা কিনা কেদারগঙ্গার, যার একটু দূরেই কিন্তু ভাগীরথী গঙ্গায় সেই পুলের থেকে যে কেদারগঙ্গার স্বচ্ছ জলধারা সেটা ভেদ করে একদম তলায় থাকা যে নুড়ি পাথর সেটাও দেখা যাবে, এতটাই স্বচ্ছ।
1: একদম তাই, জল পুরো ঝকঝকে পরিষ্কার যেটাকে বলি আমরা সেরকম।
0: এবং একদম যে শেষ পুল অর্থাৎ দ্বিতীয় পুল, সেটাই শেষ পুল এই রাস্তার, সেটা কিন্তু গঙ্গার ওপরেই। তো সেই পুল থেকে সোজা তাকালে কিন্তু তুমি দেখতে পাবে হাত ছানি দিয়ে তোমাকে ডাকছে গোমুখের পাহাড়। মানে তোমার যে রাস্তা, যাতায়াতের যে রাস্তা, সেটা প্রায় শেষ, মানে গঙ্গোত্রী থেকে গোমুখের পথে যে রাস্তা সেটা প্রায় শেষের দিকে। এবং তোমাদেরকে বলি, এখন এই মুহূর্তে জানি না এই মুহূর্তে হয় কিনা, আমি এটা বছর তিনেক আগের কথা বলছি, তখনও পর্যন্ত একটা নদী পার করতে হতো এই গোমুখ যাওয়ার পথে, সেটা এই মুহূর্তে এই আজকের দিনে দাঁড়িয়ে কন্ডিশনটা আমি জানি না, তখন খুব অদ্ভুতভাবে পার করতে হতো ট্রলিতে করে, জানো তো,
1: ট্রলিতে
0: করে, মানে যেরকম আমরা রোপওয়েতে করে যাতায়াত করি সেইরকম ভাবে ট্রলি, একটা রোপওয়ে ঠিক ওটা না, ওই রোপওয়ের মতন দড়িতে টেনে পার করতে হতো, মানে দড়িতে ঝোলানো একটা অংশ, তাতে চারজন মতো বসতে পারে এবং সেটা
1: এক পাশ থেকে
0: ছেড়ে দেওয়া হয়, অন্য পাশ থেকে টেনে নেওয়া হয়, কারণ এত স্রোত সেখানে নদীর যে ওটা অন্যভাবে পার করা প্রায় ইম্পসিবল। তো যাই হোক, ধূসর মেঘকে কাটিয়ে এবং এতটা রাস্তাকে কাটিয়ে তুমি গিয়ে পৌঁছবে গঙ্গার প্রায় কাছে, এবং সেখানে গিয়ে তুমি দেখবে যে গোমুখ যে হিমবাহ তার নিচ থেকে বেয়ে আসছে মা গঙ্গা, এবং দেখে চোখ জুড়োবে, মনে শান্তি আসবে, এবং তখন মনে হবে যে একটু এখানকার জল ভরে নিয়ে যাই, মানে গঙ্গা জল ভরে নিয়ে আসা তো এ তো মোটামুটি আমাদের গঙ্গার যেখানেই যাই মানে এই এক রীতি হয়ে দাঁড়িয়েছে যে গঙ্গার জল নিয়ে আসা।
1: এখানে জলের রংটা ভারী অদ্ভুত, নীল নয়, সাদা নয়, মানে ঘোলাটে যে জল হয় সেটাও নয়, একদম হালকা সবুজ রঙের জল।
0: হ্যাঁ, একেবারেই তাই। তো যদি সেটা নিয়ে আসতে চাও তাহলে বলি, মনে রাখবে পাহাড়ে কিছু নিয়ে ওঠা এবং কিছু নিয়ে নামা দুটোই বেশ কষ্টের, তার সে এক লিটার জলও যদি বাড়ে তোমার সঙ্গে থাকা জিনিসপত্রের সঙ্গে, তা কিন্তু নামাতে তোমার বেশ বেগ পেতে হবে।
1: একদম তাই, মেইন কথা হচ্ছে তোমার রুকসাকে জায়গা ধরবে না, যাওয়ার সময় তো একরকম ভাবে প্যাকিং করে তুমি যাবে, ফেরার সময় মনে হবে এত জিনিস কোথায় ছিল, কেন ঢুকছে না ব্যাগের মধ্যে।
0: একেবারেই তাই।
1: আর এই যে আমরা গঙ্গা জল টল ভরে নিয়ে দেখতে পাবে মোটামুটি ঘাট থেকে সোজা সিঁড়ি উঠে গেছে মন্দিরের উঠোনে, এবং মন্দিরের যে প্রধান দরজা সেটা একদম খুব সুন্দর সাদা ধপধপ করছে, আর ছাদটা সোনা দিয়ে মোড়া, এবং ভেতরে ওই দেবী মূর্তি অধিষ্ঠান করছেন যেমনটা আমরা বলছিলাম। আর মন্দিরের পিছনে পাহাড় থেকে একদম বিকেল বেলার ওই যে আলোটা ছড়িয়ে পড়ছে ওটা অসাধারণ লাগে দেখতে,
0: অসাধারণ, সত্যি অসাধারণ।
1: আর এই যে আমরা
0: মন্দির প্রাঙ্গণে মোটামুটি লোকজনের সমাগম তুমি দেখতে পাবে, কিন্তু সেখানেও যদি একটু নিরিবিলিতে নিজে একটু সময় কাটাতে পারো, দেখবে যে সেই জায়গাটাকে সত্যি সত্যি অনুভব করাটা বোধহয় সার্থক হবে, তুমি অনুভব করতে পারবে।
1: একদম তাই, মানে এখানটা গিয়ে মনে হবে আমরা যেমনটা আমাদের ড্রিম ডেস্টিনেশন হয়, ওই ড্রিম ডেস্টিনেশনটা ওই রিয়েল ডেস্টিনেশনের সঙ্গে কোথাও না কোথাও গিয়ে মিলে গেছে
0: একেবারেই। এবার ফেরার পথ সবকিছু দর্শন কমপ্লিট, গঙ্গোত্রী যমুনোত্রী পায়ে হেঁটে দর্শন করা সম্পূর্ণ, এবং ফেরার পথে এবার একটু পেট পুজো, চা সিঙ্গারা জিলিপি থেকে শুরু করে তোমার শীতবস্ত্র যা যা কেনার ইচ্ছা হবে সবকিছু পেয়ে যাবে ফেরার পথে, কিনে নিতে পারো। এবং যাদের হাতে ফেরার সময় আরও একদিন সময় রয়েছে তারা মুসৌরিতে একদিন কাটাতে পারো, একইভাবে ফিরবে, তো ফেরার কথা আর সেভাবে বললাম না, যেভাবে গেলে সে একইভাবে বারকোট থেকে ফিরবে।
1: আর একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে রাখি, এই মন্দির থেকে নামার পথে বেশ কিছু ছোট ছোট রেস্তোরাঁ বা হোটেল পাবে, সেখানে অবশ্যই ভাত আর অরর ডালটা ট্রাই করো।
0: হ্যাঁ, পেট পুজোর কথা না দিয়ে আমাদের শেষ হতো না, তো সেটা ট্রাই করতে পারো। আর ওই যে বললাম হাতে একদিন সময় থাকলে মুসৌরি ঘুরতে পারো, আরও একদিন বা দুদিন সময় থাকলে তোমরা
1: ওই পাশে হরশিলটাও
0: ঘুরতে পারো, তোমরা ঋষিকেশ চলে যেতে পারো যদি একদিন বা দুদিন সময় থাকে, কারণ ঋষিকেশের কথা আমি আলাদা করে আরও বললাম, আমি সম্প্রতি ঘুরে এসেছি ঋষিকেশে, তোমরা যারা একদিন দুদিন যেতে চাও, যারা অ্যাডভেঞ্চার লাভার তাদের জন্য বেশ লাভজনক হবে সেটা যাওয়াটা, এটুকু বলতে পারি। তো সব মিলে একটা দারুণ উত্তরাখণ্ডের যে ট্রিপ কমপ্লিট করতে পারো, ট্রিপ প্লাস ট্রেক সবটা মিলে মনের শান্তি পাবে, এবং যেটা পাবে তা অনেকদিন তোমার সঙ্গে থেকে যাবে, এটুকু বলতে পারি। আর সেইটুকুই আজকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলো অর্ণবার পিয়াসা, এতক্ষণ তোমাদের সঙ্গে বেরিয়ে পড়িতে উৎস সন্ধানে নিয়ে ছিলাম আমরা দুজন, উৎস খুঁজেছি গঙ্গার এবং যমুনার, নিশ্চয়ই সে গল্প তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে আমাদের জানাতে ভুলো না আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিংবা আমাদের মেল আইডিতে। আজকে তাহলে বলি টাটা, আর যেতে যেতে প্রত্যেক দিনের মতো একটা দারুণ গান থাকবে তোমাদের জন্য, আজকে থাকবে বোকা পাহাড়, গানটা শোনো, আজকের মতো চলি, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই প্রচুর প্রচুর প্রচুর ঘুরতে যেও। আজকের মতো টাটা।
4: আচ্ছা, তোকে আমার কলেজ লাইফের একটা বোকা বোকা প্রেমের কবিতা দিয়েছিলাম সুর করার জন্য, সেটা নিশ্চয় হয়নি?
5: Please.

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান যুববাণী। আপনাদের সঙ্গে ছিলেন প্রিয়াশা চক্রবর্তী এবং অর্ণব চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী সৌমি ভট্টাচার্য।

সৌমী ভট্টাচার্যের কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। এখন শুনবেন লোকগীতি, শিল্পী আনন্দ দাশ।

এতক্ষণ শুনলেন আনন্দ দাসের কণ্ঠে লোকগীতি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। পঞ্চায়েত স্তরে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার রূপরেখা স্থির করতে রাজ্য সরকারের তরফে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ আজ বিধাননগরের বৃত্তিকা ভবনে রাজ্যের সব বিধায়ক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং বিডিওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকের পরে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ শুরু করতে বাড়ি বাড়ি গিয়ে আবাস প্লাস সমীক্ষার কাজ শুরু হয়েছে। যোগ্য প্রাপকের হাতে নিশ্চিত সাহায্য তুলে দিতেই এই সমীক্ষা বলে মন্ত্রী জানান। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের পরিকল্পনা নিয়েও কথা হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে দক্ষিণ বামনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে তদন্তে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সওকাত মোল্লার জীবনতলার বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনআইএ। আজ ভোর থেকে অভিযান চলছে সওকাতের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়েও। যদিও সওকাত মোল্লা বাড়িতে নেই বলে খবর, তাঁর ছেলে ইমরান মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। ইমরানকে সঙ্গে নিয়ে তার রেস্তোরাঁতে এনআইএ তল্লাশি চালায়। ভেরি দখল করে এই রেস্তোরাঁ তৈরি করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে গত মার্চ মাসে চালতাবেরিয়ার দক্ষিণ বামনিয়া গ্রামে বোমা বিস্ফোরণ হয়। পরদিন উত্তর চব্বিশ পরগনার হাড়ুয়া থেকে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মাসিউর কাজীর দেহ উদ্ধার হয়। চালতাবেরিয়ায় বোমা বাঁধার সময় বিস্ফোরণে মাসিউরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে। এই ঘটনার তদন্তেই এই অভিযান। মুর্শিদাবাদ জেলার তফসিলি জাতিভুক্ত মানুষ ও ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে জেলা সফর করলেন জাতীয় তফসিলি জাতি কমিশনের সদস্য পার্থ বিশ্বাস। গত মঙ্গলবার তিনি লালগোলার শাহাবাদ ও তারানগর গ্রাম এবং বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘ পরিদর্শন করেন। এরপর বুধবার বহরমপুরে জেলা প্রশাসনের সঙ্গে তিনি একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে জেলাশাসক আর অর্জুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর মাজিদ ইকবাল খান এবং জেলা বিদ্যালয় পরিদর্শক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা টোলপ্লা সংলগ্ন একটি চায়ের দোকান থেকে আধার ভোটার সহ বিপুল পরিমাণ সরকারি নথি উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হয়েছে 35টি আধার কার্ড, 9টি ভোটার পরিচয়পত্র, 38টি এলআইসি বন্ড এবং 26টি এটিএম কার্ড ও ব্যাংক পাসবুক। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ঝুমা সরকারের বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী এবং স্বচ্ছ ভারত মিশনের বালতি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুরসভার মাধ্যমে বিতরণের জন্য আসা ত্রাণ সামগ্রীর একটা অংশ সাধারণ মানুষের হাতে পৌঁছত না। ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ দেখানো হয়। সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক নমিতা সারভাই রবিন শাহকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা মুর্শিদাবাদের রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবিরের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। 2026 সালের 5ই মার্চ থেকে আদালতের আবেদনের ভিত্তিতে তিনি সিআইএসএফের 13 জন রক্ষী সহ ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে আসছিলেন। অন্নপূর্ণা যোজনায় জলপাইগুড়ি জেলা সহ ডুয়ার্সের বিভিন্ন প্রান্তের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে জমা পড়ায় চা বাগানের শ্রমিক থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া পরিবারগুলি অত্যন্ত আনন্দিত। অনেকেই আবার এই প্রকল্পের সুবিধা পেতে নতুন করে ফর্ম পূরণ করেছেন। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরের খবর বেলা 1:30।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন কলকাতার আবহাওয়ার স্থানীয় পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকবে, কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 89% এবং সর্বনিম্ন আপেক্ষিক 49%। কৃষকদের উদ্দেশ্যে জানানো হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর জেলার কিছু কিছু জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রঝড় হতে পারে। এক সতর্কবার্তায় কৃষক ভাইদের উদ্দেশ্যে জানানো হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 2-1 জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব মেদিনীপুর জেলার 2-1 জায়গায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাত সহ বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার স্থানীয় পূর্বাভাস। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গ্রামীণ যুব বন্ধুদের অনুষ্ঠান।
2: নমস্কার, আজকের মূলত এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করাবো বা এমন একজন মানুষের কথা আপনাদেরকে শোনাব, একদম তরুণ প্রজন্ম, নতুনদের মুখ, কিন্তু তার কিছু কর্মকাণ্ড তার বাড়িতে এবং তার কাজ দেখতে। আমি এই মুহূর্তে রয়েছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত কুলপি ব্লকেরই শাম্বসের চক গ্রামের ভাণ্ডারি পাড়াতে। আমার সঙ্গে রয়েছে এখানকারই একটি, আপনাদের মতো যারা তরুণ বন্ধু যারা রয়েছেন তাদেরই একজন প্রতিনিধি বলা যেতে পারে। এই যে আমাদের সামাজিক বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন রকম প্রতিবাদের ভাষা প্রকাশ করি, সেরকম তারও প্রতিবাদের কিছু ভাষা রয়েছে, সেগুলো একটু ব্যতিক্রমী। সে কখনো ছবির মাধ্যমে তুলে ধরে, আবার কখনো নিজে সেখানে মুক্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে পড়ে, এবং শুধু তাই নয়, তার এই সামান্য বয়সে সে নিজের যে অঙ্গদানের ব্যাপার, হেয়ার ডোনেশনের ব্যাপার, সমাজের বিভিন্ন রকম মানুষ যারা নানান রকম সমস্যায় ভুগছে, তাদের কথাগুলো মাথার মধ্যে নিয়ে এসে তাদেরকে কীভাবে পাশে দাঁড়ানো যায়, তাদেরকে সাহায্য করা যায়, এবং সর্বোপরি সুন্দরবনের মতো প্রান্তিক এরিয়ায় থেকে সেখানকার এই যে জনজীবন, জীব বৈচিত্র্য, সেগুলোকে কীভাবে রক্ষা করতে হয়, বিশ্ব পরিবেশ দিবস নিয়ে তার একটা গভীর চিন্তাভাবনা রয়েছে, সেগুলো ঠিক কি তা আমরা পরপর তার মুখ থেকেই শুনব। আমি শুরুতেই স্বাগত জানাই আমার পাশে যে রয়েছে তাকে। নমস্কার। আচ্ছা, তোমার নামটা একটু শুনি।
3: আমার নাম অর্পিতা ভান্ডারী।
2: অর্পিতা, এখন কি করো?
3: আমি এখন নিজের হাতের কাজ নিয়েই আছি এবং বর্তমানে ভলভোবার শিখছি। পড়াশোনা এখন করি না।
2: পড়াশোনা কোন পর্যন্ত করেছো?
3: বিএ পর্যন্ত করেছি।
2: বিএ কমপ্লিট করেছো, করে তারপর এবারে পেশাগত কিছু করার চিন্তা ভাবনা করছো? আচ্ছা, এই ভয়েস ওভারের কথা বললে, ভয়েস ওভারটা এটা কি আগ্রহ থেকে এলো হঠাৎ?
3: আগ্রহ বলতে মনে অনেক কিছু ইচ্ছে তো হয়, কথা বলাটাও একটা শিল্প, সেটাকে পরিবেশন করাটাও একটা শিল্প, ওটা নিজের একটা ইচ্ছে থেকে।
2: তোমার পড়াশোনার পাশাপাশি তুমি কিছু সামাজিক সচেতনতামূলক কাজ কারবার করে বেড়াচ্ছ?
3: চেষ্টা করছো।
2: আবার বিশ্ব পরিবেশ দিবসে সেখানে তোমার একটা কিছু ইউনিক চিন্তা ভাবনা ছিল, সেটা কি রকম?
3: আমি মূলত ভেবেছিলাম জীব বৈচিত্রটাকে সংরক্ষণ করার জন্য আমাদের এখন অনেক জায়গা থেকে অনেক রকম প্রচারের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু রাখি জিনিসটাকে আমি বেছে নিয়েছিলাম এই কারণে, কারণ রাখি সবার ঘরেই একটা দিন দরকার হয়, এবং আমরা সেই হিসেবে ওইটাকে যদি মাধ্যম হিসেবে বেছে নিই, তো আমার মনে হয়েছিল একজনের হাতে একটা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া। আমি ওটা ভাবার পর, আমি যেহেতু কুরুষের কাজ মোটামুটি পারি, তো সেই কুরুষ দিয়ে বিভিন্ন প্রাণীর শেপ বানিয়েছিলাম, মুখের শেপ বা থাবা যেগুলো পশুদের হয়। হ্যাঁ, এবছর আমার ২৪ রকমের অ্যানিমেলসদের ওপরে ছিল, পশু পাখি প্রজাপতি গাছপালা ফুল সবকিছুর ওপরে, যাতে পরিবেশটাকে যে বাঁচানো দরকার সেইটা যেন মানুষকে বোঝানো যায়, এবং প্রত্যেকটা পার্সেলের সাথে ওই একটা ছোট চিরকুট দিয়েছিলাম, তাতে আমার নিজস্ব মাতৃভাষায় আমি ওই কথাটা লিখে দিয়েছি, যাতে নিজের মতো করে, যে ওরা ভালো না থাকলে আমরাও ভালো থাকবো না, আমার মতো করে বলার চেষ্টা করেছি।
2: তুমি তো বাড়িতে বসে তৈরি করো, কোনো কি দোকান রয়েছে নাকি?
3: না না, দোকান নেই। আমি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছিলাম, তো আশাতীতভাবে অনেকেই সাড়া দিয়েছেন, আমি এতটা আশা করিনি, এবং মানুষটি একটু হলেও বুঝেছে, এটা আমার খুব ভালো লেগেছে, কারণ দোকানেও রাখি পাওয়া যায়, মানুষ কেন আমার রাখি কিনবে, সেটা যে কিছু মানুষ হলেও বুঝেছে, এটা আমার সত্যিই ভালো লেগেছে।
2: বেশ, এটা তো শুনলাম তোমার একটা সামাজিক বার্তামূলক কিছু কথা। এবারে আরেকটা জিনিস যেটা দেখলাম, তোমার বাড়িতে ঢোকার মুখে ওখানে দেখলাম বেশ কিছু ফেলে দেওয়া প্লাস্টিকে তুমি গাছের চারা তৈরি করেছো, এটা কি চিন্তা ভাবনা থেকে?
3: মূলত আমি যেটা দেখেছিলাম যে আমার বাড়িতে অনেক প্যাকেট জমা হয়ে যাচ্ছিল, তো এই যেমন আটার প্যাকেট, নুন, সার, এইসব তো আমরা বাজার থেকে সবসময় প্রয়োজন মতো কিনে আনি, কিন্তু ওর যে প্যাকেটটা থাকে ওটা আমাদের কোনো কাজে লাগে না। আমার মা ওইগুলোকে উলের মধ্যে দিয়ে পুড়িয়ে দিত। তো একটা সময় আমার মনে হলো, এটা আমি গত 2-4 বছর ধরে করেছি, যে বাড়িতে যেসব বীজগুলো আমরা আম খাই বা লিচু খাই বা যেসব বীজগুলো থাকে ওগুলোকে আমি মানে ফেলে না দিয়ে, আমার মনে হয়েছিল যে যদি মানে মাটিতে দিয়ে ওগুলো তো গাছ হয়,
2: আচ্ছা
3: বসাতেই পারি, কিন্তু ওগুলোর জন্য তো আমাকে গ্রো ব্যাগ কিনতে হবে। তো যেহেতু বাড়িতে এই সব জিনিসপত্র গুলো প্যাকেট জমা হচ্ছে, আমার মনে হলো ওইগুলোকেই যদি গ্রো ব্যাগ হিসেবে ব্যবহার করি। ওর দুটো কোনা আমি স্টেপল করে দিয়েছি পিন দিয়ে, তারপরে ওটাকে উল্টে দিয়ে ওর গায়ে ফুটো করে দিয়ে ওর মধ্যে মাটি এবং ঘরের মধ্যে আমাদের যেসব সবজির খোসা গুলো হয়, কোনো সার কিনতেও হবে না আমাদের, বাড়িতেই যা আছে বানিয়ে নিতে পারবো। হ্যাঁ একদম,
2: যেগুলো আমরা ভার্মি কম্পোস্ট বা জৈব সার তৈরি করতে ব্যবহার করছি, যারা সেরকমই ঘরে ঘরেই করে,
3: ঘরে ঘরেই করে ফেলেছি। আর আমি তো থাকি একদম গ্রামে, আমাদের এইখানটায় গোবর খুবই সহজলভ্য বা মাটি মাঠে গেলেই পাওয়া যায়, একদমই সব আশেপাশেই পাওয়া যায়।
2: এই যে গাছগুলো তৈরি করছো, বীজ থেকে গাছের চারা তৈরি হচ্ছে, সেগুলো করছো কি?
3: এইগুলো যেসব মানুষ গাছ লাগাতে ভালোবাসে তাদের আমি উপহার হিসেবে তুলে দেওয়ার চেষ্টা করি। কিছুদিন আগেও মানে ডায়মন্ড হারবারে একজনকে বেশ কিছু গাছ দিয়েছি, উনি এইসব গাছপালা রাস্তার ধারে বসান, এই ধর

0: ওগুলো চেষ্টা করতে করতে ইন্টারনেট ঘাঁটতাম কিভাবে করছে, তারপরে নিজস্ব চিন্তা ভাবনা করতে করতে। এই যেমন রাখিগুলো বানিয়েছিলাম, প্রত্যেকটাই শুধু বোনা, উল দিয়েই বোনা, ওতে অন্য কোনো মেটেরিয়ালস ছিল না,
1: আচ্ছা আচ্ছা,
0: থালপোশ, রানার, জামা কাপড় সবকিছুই। মানে চেষ্টা করতে করতে একটা জায়গায় থেকে নিজস্ব চিন্তা ভাবনার সাথে আমার মনে হলো, শুধু এটা নিজের কাছে আটকে না রেখে যদি আমি এইটা দিয়ে শুধু নিজের ভালো কেন, আরো দুটো মানুষের যদি কিছু কাজে লাগে।
1: হুম হুম
0: তো আমি একটা পেজ খুললাম, তো কিছু সেল হলে আমার মনে হয় এই জিনিসটাকে আমি কিছু যদি বাড়ি আরো দুটো মানুষকে হেল্প করতে পারি নিজের
1: নিজের
0: জায়গা
1: ভালো
0: থেকে,
1: লাগাটাও থাকলো, সেই সঙ্গে
0: হ্যাঁ,
1: কিছু উপার্জনও হলো।
0: ভালোবেসে কাজ করাটা কিন্তু আত্মার শান্তি।
1: একদম,
0: জোর করে যেটা করা হয় আমার মনে হয় না সেটাতে যতই প্রফিট হোক
1: হুম হুম
0: দিন শেষে শান্তি থাকে না।
1: ঠিক, একদমই তাই। অনেক শ্রোতা বন্ধুরা, বিশেষ করে তরুণ প্রজন্মের কথা বলছি, তারা নানান রকম কাজে, বিশেষ করে এই সময়টার কথা যদি বলি, এখন প্রত্যেকেই সব মোবাইলে, মানে অধিকাংশ সময়টা তারা মোবাইলে কাটিয়ে দেন। কিন্তু অর্পিতা যে ইউনিক চিন্তা ভাবনা, যে সময়টাকে সেই কাটাবো কিন্তু নিজের ভালো লাগার যে সময়টা, হয়তো যারা মোবাইলে কাটাচ্ছেন তাদের হয়তো ওটাও ভালো লাগা, কিন্তু ওর যে ইউনিক চিন্তা ভাবনা সেগুলো থেকে তা তুমি আবার বললে যে জামা কাপড় তৈরি করো, জামা কাপড়টা সেটা কিসের জামা কাপড়?
0: ওটা ওই বিভিন্ন রকম সুতো দিয়েই বানাই,
1: সুতো দিয়ে? সেটা কি মানুষের নাকি?
0: মানুষেরও বা আমি বিভিন্ন রকম যে বিগ্রহ গুলো হয় ছোট
1: ঠাকুরের?
0: বড়, হ্যাঁ, সেই বিগ্রহের জামা কাপড়ও বানাই,
1: আচ্ছা আচ্ছা,
0: ওই সুতো দিয়ে বুনে বুনেই বানাই।
1: তুমি যে একটা এখন মোটামুটি এই যে জিনিসগুলো তোমার যেগুলো তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে জিনিস তো দেখছি, সব সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছো তুমি, এগুলো এর জন্য কি যে একটা পেজ করেছো বলছো, সেই পেজটা কি নামে করেছো?
0: পেজটার নাম সৃজনাঙ্গন। ওটা আমার নিজস্ব ভালো লাগার জায়গাটাকে সবার মধ্যে নিয়ে আমি, মানে ওটা একটা বেঁচে থাকার জন্য একটা রসদ চাই না প্রত্যেকটা মানুষের, তো সেইটা আমাদের আশেপাশেই থাকে, একটু খুঁজে নেওয়ার জন্য ধৈর্য, সামর্থ্য আর নিজস্ব ভালো লাগার একটা জায়গা হিসেবে আমি ওই পেজটাকে তৈরি করেছি।
1: আচ্ছা বেশ, তাহলে মানে আমরা যারা আমাদের শুনছেন, যারা তারা কি ফেসবুকে সার্চ করে পাবে?
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
1: বেশ, তাহলে তো খুবই ভালো হলো। সৃজনাঙ্গন আপনারা এই নামে সার্চ করে অর্পিতা নিজস্ব একটা যে কর্মকাণ্ড, এখানে গেলে আপনারা দেখতে পাবেন তার কিরকম কি কর্মকাণ্ড বা কি করে, কত ইউনিক জিনিস, যেগুলো হয়তো আপনারা শহরাঞ্চলে আদৌ দেখতে পাবেন বলে সন্দেহ রয়েছে, দেখতে পাবেন কিনা, কেননা আমি নিজে চোখে দেখেছি, নিজে হাতে ধরে দেখেছি যে জিনিসগুলো তৈরি করছে, এবং সম্পূর্ণ নিজস্ব চিন্তা ভাবনায়, নিজের ভালো লাগা থেকে যেটা ও মাথার মধ্যে নিয়ে আসে সেটাই ও ভাবটা প্রকাশ করে, ফুটিয়ে তোলার চেষ্টা করে। মোটামুটি আমরা তো এসে অনেক কিছুই দেখলাম, এবং দেখছি ওর হাতে কিছু উলের জিনিস, যেগুলো বলছে যে মাফলার তৈরি করবে। আচ্ছা, এই যে এগুলো কি জিনিস, কিভাবে কি তৈরি করছে বলো একটু।
0: এইগুলো গ্র্যানি স্কয়ার বলে,
1: হুম,
0: এইগুলোকে আমি এখন যে কাজটা করছি এইগুলো বানিয়ে এগুলোকে জুড়বো,
1: আচ্ছা,
0: এটা একটা মাফলার হবে, এটা একটা শীতের কাজ, সামনে শীত আসছে,
1: হুম
0: এখন উলের কাজটাই বেশি হবে, পুজোর সময় যেমন অর্নামেন্টস এর কাজ
1: মাফলারটা যেমন
0: বেশি।
1: একটা লম্বা করে হয়, কিন্তু এই যে ছোট ছোট পার্ট পার্ট করেছো এগুলো কি মানে এরপরে জুড়তে হবে আবার এই দিয়ে,
0: হ্যাঁ, ওই কাঁটা দিয়েই
1: কাঁটা
0: জুড়বো,
1: দিয়ে? আচ্ছা
0: কাঁটা দিয়েই জুড়বো,
1: বা, এটা কি কোনো অর্ডারি কাজ?
0: হ্যাঁ।
1: আচ্ছা, এটা অর্ডারি কাজ, বা, এইরকম অসাধারণ ইউনিক কাজগুলো অর্পিতা করছে। এবারে যদি আপনাদের মনে হয় এরকম কিছু ইউনিক জিনিস পেতে, তাহলে ওর ওই যে সৃজনাঙ্গন যে পেজটা রয়েছে সেখানে গেলে ওর কিছু কাজও দেখতে পাবেন, সেই সঙ্গে ওখান থেকে আপনারা চাইলে অর্ডারও করতে পারবেন। আচ্ছা বেশ, এটা গেল কাজটা কিছু দেখলাম, আর এছাড়াও কিছু সোশ্যাল ওয়ার্ক বা সামাজিক কিছু কাজ কারবার তুমি করে বেড়াচ্ছ, সেগুলো কি কি রয়েছে তার মধ্যে একটু?
0: সত্যি বলতে নিজের চোখের সামনে দেখে আমরা যখন কিছু একটা অনুভব করি সেটা থেকে যেভাবে একটা কাজ হয়, আমার মনে হয় না কোনো নিয়মের মধ্যে দিয়ে কোনো কাজ করা যায়। এই জন্য যখনই কেউ কিছু বলে তুমি অ্যাকচুয়ালি কাজটা কি করো, তখন আমি এক কথায় উত্তর দিতে পারি না, এইটা আমার একটা
1: মানে
0: সমস্যা হয়ে যায়।
1: যেটা হয় সেটা হচ্ছে, মানে এই সর্বঘাটে যে কাটালি কলাটা, তাদের মধ্যে সমস্যা হচ্ছে যে সে বলবেটা কি, সাথে সবকিছুই করে, তার তো একটা ইউনিক নির্দিষ্ট কোনো কিছু ধরে বসে নেই, তার সব কাজটাই ইউনিক এবং সব কাজেই সে পারদর্শী।
0: আমি চেষ্টা করি, যেহেতু ছোটবেলাতে তো আমিও দেখেছি অনেক কিছু যে যেগুলো আমি পাইনি সেগুলো আমার আশেপাশে যেসব বাচ্চারা পাচ্ছে না তাদেরকে সেইটুকু নিজের সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করি,
1: মানে
0: এটা একটা
1: কিরকম
0: করি।
1: কি জিনিস?
0: কারোর হয়তো

0: সময় দেখি বই কিনতে পারছে না, জামা কিনতে পারছে না। পুজোর সময় নতুন জামাটা, প্রত্যেকটা বাচ্চার একটা আবেগ থাকে, যেটা আমার মনে হয় আমি প্রত্যেক বছর এই রাখির ফান্ড থেকে বাচ্চাদের মূলত জামা কাপড় কেনার জন্যই এটা প্রথম শুরু করেছিলাম।
1: আচ্ছা,
0: এর আগেও আমি রাখি বানাতাম কিন্তু বিক্রি করতাম না, ওদেরকে কিছু পুজোর সময় দেবো এইটা ভেবেই যখন শুরু করেছিলাম, তারপরে এইটাকে ধীরে ধীরে মনে হলো আরেকটু বাড়াই। তো রিসেন্ট গেল একটা বাচ্চাকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, ওই বাচ্চাটা হৃদিকা নাম, তো ও একটা বিরল রোগে আক্রান্ত।
1: আচ্ছা,
0: ওর বাড়িতে আমি গেছিলাম, ওর মায়ের সাথে কথা বলেছি, এবং
1: সে কোথাকার বাচ্চা?
0: সোনারপুর,
1: আচ্ছা, সোনারপুর।
0: তো ওর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, যেটা ওর বাবা মার পক্ষে সম্ভব নয় এত টাকা জোগাড় করা, তো আমার পক্ষেও সম্ভব নয় কারোর পক্ষেই, কারণ অনেকটাই অ্যামাউন্ট। এবং আমি চেষ্টা করেছি ওকে কিছু দেওয়ার, আমার তো এত বড় সামর্থ্য নেই, কিন্তু আমার মতো অনেকেই যদি 2-4 টাকা করে দেয়, তো এই ধরনেরই আমি চেষ্টা করি। এই জন্যই যাওয়া, এই জন্যই দেখা, যাতে আমি আরো 2 মানুষকে বলতে পারি, যাতে আরো 2 মানুষ আমার চেনা মানুষ আরো এগিয়ে যায়, সেগুলো একটু চেষ্টা করা।
1: আরেকটা জিনিস যেটা তোমার সম্পর্কে জানলাম, যে তুমি নিজের যে মাথার চুল বা নিজের কিছু বডি পার্টস, সেগুলো আরো সমাজের জন্য, মানে চিকিৎসা জগতে সেগুলো তুমি ডোনেট করেছো।
0: হ্যাঁ, আমার মনে হয় যে জিনিসটাকে কাজে লাগানো যায় সেটাকে নষ্ট করবার কোনো মানে হয় না, তো এটা কোনো আবেগের জায়গা নয়, এটা প্র্যাকটিক্যালি যদি ভাবি সবাই তো মরে যাব, আমিও মরে যাব, কিন্তু মৃতদেহটা যদি কোনো একটা ভালো কাজে লাগে, খামোখা সেটাকে পুড়িয়ে বা পুঁতে দিয়ে কি লাভটা হবে। এটা আমি খুব লাকি যে যখন অনেকের বাড়িতে হয়তো সমস্যা হতে পারে বা অনেকে প্রশ্ন তুলতে পারে, কিন্তু আমি যখন নিজে উদ্যোগ নিয়ে ফর্ম ফিল আপ করি, তখন আমার বাবা মা নিজে সাক্ষী হয়ে সেইটাই সই করে দিয়েছেন, আমার নিজের বাবা মা। এবং আমি সত্যি লাকি যে আমার বাবা মা আমার চিন্তা ভাবনাটাকে বোঝে।
1: একদম, না হলে আসলে প্রত্যেক বাবা মায়ের তো একটা স্বপ্ন থাকে, তাদের সন্তানকে নিয়ে একটা গর্বের জায়গা থাকে। তা বাবা মা নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু দেখেছেন যেটা তাদের কাছে খুব গর্বের বলে মনে হয়, এবং তারা নিশ্চয়ই এমন একজন লক্ষ্মীমন্তা মেয়েকে পেয়ে তারা নিশ্চয়ই গর্বিত এবং আনন্দিত। কেননা তারা কতটা সাপোর্ট করলে তবে মেয়ের এমন একটা সিদ্ধান্ত, যেটা আমি আপনি বা আমাদের মতো যারা রয়েছি তারা কিন্তু সহজে ভাবতে পারি না, যে মৃত্যুর পরে দেহদান, অঙ্গদান যেগুলো হয়, সেগুলো এখনো পর্যন্ত বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করা সত্ত্বেও, মানুষের মধ্যে সচেতনতা নিয়ে আসার চেষ্টা করা সত্ত্বেও কিন্তু খুব একটা যে সচেতন হয়েছেন এমনটা বলা যায় না। হয়েছে, কাজ কোথাও কোথাও হচ্ছে, কিন্তু ও নিজের উদ্যোগেই, কোনো সচেতনতা বার্তা এসে পৌঁছেছে কিনা জানি না, কিন্তু ও নিজের মধ্যে থেকে যে অন্তরের চাহিদা সেটা কোথাও জাগ্রত হয়েছে, এবং যার ফলে নিজের মৃত্যুর পর তার কনসেপ্টটা আপনারা নিশ্চয়ই শুনছেন ওর মুখ থেকে, যে যদি যে জিনিসগুলো কাজে লাগানো যাবে সেগুলো কেন শুধু শুধু আমরা পুড়িয়ে বা মাটিতে পুঁতে ফেলে অপচয় করব। নিজের মৃত্যুর পর যদি সেই দেহটা নিয়ে কোনো চিকিৎসা শাস্ত্রে যারা রয়েছেন, কাজ করছেন, ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা, তাদের যদি কাজে লাগাতে পারে, কিন্তু যারা ক্যান্সার পেশেন্ট রয়েছেন তাদের যে কেমো দেওয়ার পরে মাথার চুলগুলো ঝরে যায়, পড়ে যায়, সেখানে যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে পারে, সেজন্য নিজের যে একটা নারীর অঙ্গের একটা অন্যতম শোভা যে মাথার চুল, সেটাও কিন্তু এখনো এখন থেকে সে ডোনেট করে রেখেছে বা ডোনেট করেছে, তাই তো?
0: হ্যাঁ করেছি, আবারও করার ইচ্ছে আছে।
1: বাহ, মানে এগুলো ভাবা যায় না, যেগুলো আমরা সাধারণ মানুষজন যারা ভাবতে পারি না এই সব জিনিসগুলো করা যেতে পারে বা করা যায়। আমরা সবসময় নিজেদেরকে নিয়ে আত্মকেন্দ্রিকতায় ভুগি এবং নিজে ভালো থাকবো, নিজেটা দেখবো, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে সবার মধ্যে থেকেও, সেই কারণেই অর্পিতা ইউনিক বা একজন ব্যতিক্রমী মানুষ, এবং সেই তার সেই গল্পটা শুনতে ছুটে আসতে হয়েছে এখানে, তার কর্মকাণ্ডই টেনে এনেছে আমাদের। আচ্ছা বেশ অর্পিতা, মোটামুটি তো তোমার আরো কিছু রয়েছে এইরকম, বডি ডোনেট করার ব্যাপার রয়েছে, হেয়ার ট্রান্সপ্লান্ট, হেয়ার ডোনেট করছো বা করবেও বলে জানালে, এছাড়া আর কি আর কি ডোনেট করেছো এখনো পর্যন্ত?
0: আমার বোন ম্যারো টেস্ট করা আছে, ওটা যদি কখনো দরকার পড়ে, কারোর সাথে ম্যাচ হয়, তো ওটা তখন যদি আমি শারীরিক ভাবে সক্ষম হই, আবারও তখন টেস্ট করানো হবে, তখন আমি যদি সক্ষম হই দিতে তখন ওটা দেওয়া হবে, ওটাও করা আছে। এবছরই জাস্ট জানুয়ারির ফার্স্টেই একদম আমার করা আছে ওটা। বা জীবনের একটা বড় দুঃখ হলো, আমি এখনো পর্যন্ত রক্তদান করতে পারি না। এর কারণ হলো আমি নিজেই শারীরিক ভাবে ভীষণ দুর্বল, যে কারণে আমি কাউকে রক্ত দিতে পারি না। জানি না ওটা কতদূর সফল হবে, কিন্তু মনে মনে ইচ্ছাটা রইলো, যদি ঈশ্বর চান কখনো ওটা হবে। তো
1: ঈশ্বর চান বলতে গেলে, আসলে যারা ভালো মানুষ হয় আর কি, তাদের জন্য তো ভালো কিছু অপেক্ষা করে সব সময়। সেটা তো মানে আমাদের শোনা বা আমাদের একটা একটা বিশ্বাস থাকে যে যে ভালো করে নিশ্চয়ই তার সঙ্গে এমন কিছু নিঃসন্দেহে ভালো হবে। সেটা এবারে ওপরওয়ালার ইচ্ছা, তার কি মর্জি, সেটা তো আর আমাদের হাতে কিছুই নয়। তবে আমার মনে হয় না তোমার এই যে আফসোসটা, এটা খুব বেশি আফসোসের জায়গায় আছে বা থাকা উচিত। কেননা যে কর্মকাণ্ড তুমি করে বেড়াচ্ছ, সেখানে সামান্যতম আফসোস তোমার থাকা উচিত নয়। মানে যা কিছু কর্মকাণ্ড করছো, সে সবকিছু আফসোসের ঊর্ধ্বে। সেখানে সামান্য রক্তদান করতে পারলে নিঃসন্দেহে সেটা একটা মহৎ দান, জীবন দান, কিন্তু তার ঊর্ধ্বে যেগুলো তুমি করে বেরিয়েছ, সেখানে এই আফসোসটুকু তোমার মধ্যে থাকলে কিন্তু হবে না। এই বয়সে এরকম একটা চিন্তা ভাবনা হতে পারে বা করতে পারে কেউ, এই বয়সী ছেলে মেয়েরা? আর সেদিক থেকে একদম আমার চোখে বারবার ও একদম ইউনিক এবং সবার চাইতে আলাদা, যেগুলো আমরা ভাবতেই পারি না। আর সে কারণে তবু ওর একটা ব্যক্তিগত আশা যে এরকম কখনো যদি করতে পারি, সেটা নিশ্চয়ই ঈশ্বর দেখবেন, দেখছেন তিনি তার কর্মকাণ্ড, তার আশীর্বাদ বাণী বা আশীষ হাত তার মাথায় সবসময় থাকবে। এটা তো বিভিন্ন তার লাইফস্টাইল বা তার জীবনের কিছু গল্প নিয়ে তো আলোচনা শুনলাম এতক্ষণ, কিন্তু তারও আরো একটা দিক যেটা রয়েছে, যেটা না শুনলেই নয়, ও কিন্তু বিভিন্ন রকম, যখন থেকে স্কুলে পড়তো তখন থেকে বিভিন্ন রকম কবিতা গল্প লিখতে ভালোবাসে এবং প্রচুর কবিতাও লিখেছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে গিয়ে কবিতা পাঠও করেছে। তা সেই জন্য এই সুযোগটা আর হাতছাড়া করতে চাইছি না, আপনাদেরকে ও শোনাই ওর নিজের লেখা কয়েকটি কবিতা বা কি শোনাতে চায় আমাদেরকে। দেখছি বেশ একেবারে ডায়েরি খাতা ভরে সব তোমার লেখা কবিতা। তা এইরকম একটা কিছু কবিতা আমাদেরকে শোনাও যেটা তুমি লিখেছো।
0: একেবারে কাঁচা লেখা কিন্তু
1: সে হোক,
0: কবিতা কখনো কখনো ছবি হয়ে যায়, ছাপ রেখে যায় বুকের দেওয়ালে, আশা নিরাশার প্রান্তরে দাঁড়িয়ে ওই দেওয়ালের মধ্যে কিছু কিছু ফাটল হয়তো চোখে পড়ে না। কবিতাগুলো যেখানে ঘাস হয়ে বেড়ে ওঠে, মাঝে মাঝে রঙিন ফুল ফোটায় ওরা, সময়ের ঝড় এসে ছিঁড়ে নিয়ে যায় তাদের, কেড়ে নিয়ে যায় বুকের দেওয়াল থেকে, তবুও তবুও কবিতা বেঁচে থাকে, মাঝে মাঝে ছবির মতো স্পষ্ট হয়ে ওঠে, রক্ত মাংসের বেড়াজাল পেরিয়ে অনেক দূরের ডাক আসে, জ্যোৎস্নার হেয়ালির জগৎ হয়তো সেটা, ভাসতে চায়, বেরিয়ে যেতে চায়, চায় সে শুধু কবিতা হয়ে বাঁচতে, আর আর সময়কে ফাঁকি দিয়ে অতীত আর ভবিষ্যতের মায়াজাল খুঁজতে। তখন কেমন যেন একটা একটা পাগল পাগল গন্ধ আসে কবিতার গা থেকে, বিদ ঘুটে ক্ষত যেন আর শুকাতে চায় না।
1: এটা একটু শুনি।
0: একদিন ঝাপসা আলোকে দেখি দুর্বার স্রোতে সব চলে লেখালেখি, দিন হতে দিন যায়, মাস হতে মাস, ভীষণ ত্রাস, আগুনের নাম না জানা জিদ যে ছিল অবোধ, তার আজ আগুনের কণ্ঠ, দফায় দফায় জ্বালা, আগুন বৃক্ষ হতে ফলের বীজের অঙ্কুর, কর্পূর হতে অদৃশ্য হতে বিশ্ব দুর্বার স্রোত ধায়, আগুনে অন্তিম বিরাট ছায়ায়, অবশেষে অপূর্ব কোমল আলোর কোটি সূর্য, আর মূর্তিমান তুমি বিশ্ব, ঘরের গুমোট বাতাস ভুলে তাই যাই চলে, ফিরি পথে পথে ভিখারির হাতে হাতে, দেখি কালো দাগ, ব্যথায় হতবাক, এখানে কোন আগুন।
1: না, প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে অনেক কিছু ব্যক্ত করার মতো রয়েছে বা অনেক কিছু সুপ্ত কথা লুকিয়ে রয়েছে। যেগুলো যারা কবিতা বোঝেন বেশি ভালো, বা যারা কবিতার লাইনে রয়েছেন, কবি মানুষ যারা রয়েছে, তারাই ভালো বুঝতে পারবেন। এবং এটাও একটা অর্পিতার গুণের কথা, অনেক গুণের কথা তো শুনছি, অনেক গুণের কথা তো বলছে, বা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে একই অঙ্গে এত রূপ দেখিনি আগে, সেই রকম কথা অর্পিতার জন্য খুবই প্রযোজ্য। কাজের মধ্য দিয়ে এগুলোও চালিয়ে রাখো, সাহিত্য চর্চাটাও থাকুক, থাকলে নিশ্চয়ই কোনো একটা জায়গায় আবার তোমার কবিতা ছেপে বেরোবে, কোনো একটা সময় বই আকারে প্রকাশ পাবে, সেটাও আমরা দেখতে পারি। এই কর্মকাণ্ড আরো এগিয়ে চলুক এবং নতুন প্রজন্ম তারা কিছু শিখুক অন্তত, দেখে যে শুধুমাত্র আমাদের যেগুলো করছি সেটা লাইফ নাও হতে পারে, আরো তার বাইরে আরো কিছু রয়েছে, সমাজের জন্য করার কিছু রয়েছে। সেই রকম একজন তোমাদেরই মুখ, তোমাদেরই প্রতিনিধি তরুণ বন্ধুদের।
2: এতক্ষণ আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান।

0: जोसेफ और स्टीफन ने एक गुब्बारा और उड़ाया, जिस पर खुद उन्होंने उड़ान भरी। ये गुब्बारा लगभग 900 मीटर ऊंचा उड़ा और इसने 2 किलोमीटर की यात्रा की। इस तरह शुरू हुआ उड्डयन का युग। लेकिन गुब्बारे में उड़ना बहुत जोखिम का काम था। तेज हवा गुब्बारे को किसी भी दिशा में उड़ा ले जाती थी। कई बार मनुष्य को इस उड़ान में अपनी जान से भी हाथ धोना पड़ता था। लेकिन मनुष्य ने हार नहीं मानी और वो इस दिशा में खोज करता रहा। आखिर में अमेरिका के 2 भाइयों विल्बर और ऑलिवर राइट, जिन्हें हम राइट ब्रदर्स के नाम से भी जानते हैं, उन्होंने हवाई जहाज का एक ऐसा नमूना विकसित किया जो पेट्रोल से उड़ सकता था। और इस तरह साकार हुआ मनुष्य का हवा में उड़ने का स्वप्न।
1: श्रोताओं, अभी आप सुन रहे थे कार्यक्रम पहली उड़ान, और अब इसी के साथ हमारा आज का प्रसारण यहीं पर समाप्त होता है। तो अपने मित्र अजीत
2: और विमलेश को उमंग कार्यक्रम की तकनीकी टीम के साथ कल तक के लिए आज्ञा दीजिए।
1: नमस्कार, नमस्कार।
3: उमंग, उमंग, उमंग, उमंग, उमंग।
4: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। শতবর্ষে ঋত্বিক সভামুখ্য অধ্যাপক সমীর বরুণ দত্ত, স্বাগত ভাষণ ডক্টর গিরিধারী সাহা, আলোচনা অধ্যাপক সুমন্ত বন্দ্যোপাধ্যায়, দেশভাগের যন্ত্রণা ও ঋত্বিকের চলচ্চিত্র, এই নিয়ে আলোচনা করবেন শ্যামল ভট্টাচার্য, নাট্যকার ও প্রাবন্ধিক। ঋত্বিকের সাংস্কৃতিক দলিল, ঋত্বিকের চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীত, আনক বর্ণপুরি উৎকয়ের ঋত্বিক এবং শ্রীমন্ত সাহা, ঋত্বিকের চলচ্চিত্রে লোকগান সুব্রত বৈদ্য, বিদ্যেন্দু বিশ্বাস, আবৃত্তি তরুণ সরকার, সোমনাথ দাস। আসুন আমরা সকলে সমবেত হই। ভারতীয় গণনাট্য সংঘ, পশ্চিমবঙ্গ, আনক শাখা। শুনলেন একটি বিশেষ ঘোষণা, আকাশবাণী মুর্শিদাবাদ এখন কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
5: আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। বাংলাদেশে হাম সংক্রমণে মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। গুজরাটের আমেদাবাদে আজ বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এতে যোগ দেবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া শক্তি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে উভয় দেশ মতবিনিময় করবে। আগেই জানানো হয়েছে, ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি গতকাল 5 দিনের সফরে নতুন দিল্লি এসে পৌঁছন। তাঁর সঙ্গে সেদেশের বিদেশমন্ত্রী, অর্থমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবহন মন্ত্রীও প্রতিনিধি দলে রয়েছেন। বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ভেনেজুয়েলার প্রতিনিধি দলটি শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে ভারতের শক্তি, ওষুধ এবং পরিবহন শিল্প ক্ষেত্রের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ দিল্লিতে ভারত সফররত ভেনেজুয়েলার অস্থায়ী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও ভেনেজুয়েলার মধ্যে সম্পর্ককে দীর্ঘমেয়াদী ভিত্তিতে মূল্যায়ন করা হয়ে থাকে। তিনি আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক দুদেশের মধ্যে সহযোগিতাকে আরও শক্তিশালী করে তুলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্র ও ভারতের মধ্যে বৌদ্ধ ধর্ম এবং রামায়ণ কেন্দ্রিক সভ্যতাভিত্তিক সম্পর্ক রয়েছে। গতকাল নতুন দিল্লিতে সেদেশের ভারত সফররত উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী থংসাভান ফোমভিয়ানের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে তিনি এক বৈঠকে মিলিত হন। পরে শ্রীমতী মুর্মু বলেন, ভারত এবং লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, তবে দুদেশের বাণিজ্য এবং লগ্নির এক বিরাট সম্ভাবনা রয়েছে। এদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল দশম ভারত লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রের যৌথ কমিশনের বৈঠকে সহ সভাপতিত্ব করেন। এই বৈঠকে উভয় দেশ ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়। শ্রী জয়শঙ্কর দুদেশের মধ্যেকার সভ্যতা কেন্দ্রিক সম্পর্কের কথা বলেন।
6: Our two countries have close civilizational ties reflected in the common heritage of Buddhism and Ramayana. Our relations go back in history based on deep cultural and people-to-people linkages. I fondly remember my own visit to your beautiful country during our ASEAN chairship in 2024.
5: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশীর বিশ্ববিখ্যাত GI ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6 পণ্য প্রদর্শন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। তিনি সুরাটে 18,800 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এবং কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এছাড়াও শ্রী মোদী সুরাটে একটি 200 শয্যার অত্যাধুনিক ESI হাসপাতালের উদ্বোধন করবেন। অন্যদিকে গুজরাট সরকারের কয়েকটি উন্নয়নমূলক উদ্যোগেরও উদ্বোধন করবেন তিনি। এগুলির মধ্যে রয়েছে শক্তি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ও নিকাশী ব্যবস্থার উন্নয়ন এবং দহেজে পেট্রোলিয়াম শোধন পরিকাঠামো। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন পৌঁছবেন এবং সেখানে 2,970 কোটি টাকা মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী 1,340 কোটি টাকা ব্যয়ে নির্মিত নমো বিমানবন্দর এবং হাসপাতালেরও উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সগুলির কাজও পর্যালোচনা করা হবে বৈঠকে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। গতকাল পর্যন্ত 24 ঘন্টায় এই রোগে আরও 7টি শিশুর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে 601 হয়েছে। সেদেশের স্বাস্থ্য পরিষেবার মহানির্দেশক দপ্তর সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত হামের সন্দেহজনক সংক্রমণে 511 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও 90টি শিশু এই রোগে মারা গেছে। সারা দেশে নতুন করে 1,210টি সংক্রমণের খবর পাওয়া গেছে। এবছরের মার্চে শুরু হওয়া সন্দেহজনক হাম সংক্রমণে 74,572 জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে 60,000 জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং 55,942 জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ মায়ানমার সীমান্তে মিজোরামের চাম্পাই শহরে নটি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। সীমান্তের ওপার থেকে বেআইনিভাবে বার্মি সুপারি চোরাচালান প্রতিরোধে এই অভিযান চলছে। স্থানীয় অধিবাসীদের বাড়ি এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই অভিযান চালিয়ে মায়ানমার থেকে বেআইনিভাবে সুপারি চোরাচালান রুখতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। তারই অঙ্গ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ মালব্যনগর অগ্নিকাণ্ডের আহতদের দেখতে সাকেতে একটি হাসপাতালে যান। তিনি আহত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এই ঘটনায় নিহতদের নিকট আত্মীয়দের জন্য এককালীন 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের জন্য 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের ত্রিপুরা সফরে আজ সন্ধ্যায় আগরতলায় যাবেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কামুড়ায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গের সব সরকারি এবং আধা সরকারি দপ্তরের কাজের ক্ষেত্রে কাগজের পরিবর্তে অনলাইন ব্যবস্থাকে গুরুত্ব দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভারত সরকারের সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন। নবান্ন থেকে ভার্চুয়ালি এই চুক্তি স্বাক্ষরিত হবে। রাজ্যে সর্বত্র এই ব্যবস্থা চালু হলে একদিকে যেমন কাজে স্বচ্ছতা আসবে, তেমনি সংরক্ষিত থাকা যাবতীয় নথিপত্র অনলাইনে দেখার সুবিধা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ আজ গুজরাটের আহমেদাবাদে শুরু হতে চলেছে। বিশ্ব ক্রীড়া জগতে এটি একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বজুড়ে যোগপ্রেমী এবং ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। 5 দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ 7টি দেশ থেকে 400-এরও বেশি প্রতিযোগী এতে অংশ নেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। শ্রী মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। রাজ্যজুড়ে পঞ্চায়েতের তিনটি স্তরে 11,154 শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। আজ বিধাননগরের মৃত্তিকা ভবন থেকে সমস্ত জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও এবং বিধায়কদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি বলেন, দীর্ঘদিন আটকে থাকা এমজি এনআরইজিএস, পিএমএওয়াইইজি এবং পিএমজিএসওয়াই সহ কেন্দ্রীয় অর্থ কমিশনের আওতাভুক্ত সব প্রকল্প ইতোমধ্যে শুরু করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 2,790 কিলোমিটার গ্রামীণ রাস্তা ও 45টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন মিলেছে, যেখানে প্রায় 2,500 কোটি টাকা খরচ করা হবে। এছাড়া 2022 সালের মার্চ মাস থেকে বন্ধ থাকার পর রাজ্যে 100 দিনের কাজের প্রকল্প পুনরায় দ্রুত চালু হতে চলেছে, যার মাধ্যমে 2,56,00,000 জব কার্ডধারী কর্মসংস্থানের সুযোগ পাবেন। পঞ্চায়েত মন্ত্রী আরও জানান, কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকা পুনর্বিন্যাস করা হবে এবং দুর্নীতি রুখতে প্রাথমিক পর্যায়ে রাজ্যের 10% গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিট করা হবে।
1: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ, ভারত সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রকের এম্পাওয়ার্ড কমিটি প্রায় 2,790 কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং 45টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছে। কেন্দ্র এবং রাজ্যের অংশ মিলিয়ে প্রায় 2,500 কোটি টাকার বিনিয়োগ এই রাজ্যের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করার কাজে ব্যবহৃত হবে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প 2022 সালের মার্চ মাস থেকে বন্ধ থাকার পর 2.56 কোটি জব কার্ডধারী মজুরিযুক্ত কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এই প্রকল্পের কাজ শুরু হবে। সারা দেশে 1 জুলাই 2026 থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ চালু হবে।
0: রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী তথা তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

0: সেখানে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীরা সন্দীপন সাহার ছবিতে জুতো মারার পাশাপাশি তাঁর বিরুদ্ধে চোরচোর স্লোগান দিয়ে ক্ষোভ উগরে দেন। কলকাতা পুরসভার 1984 সালের পুরো আইন মেনে চেয়ারপারসন মালা রায় পুরসভার মাসিক অধিবেশন ডাকতে পারবেন বলে আদালত নির্দেশ দিয়েছে। গত 22 মে চেয়ারপারসন মাসিক অধিবেশন ডাকলেও পুর সচিবালয়ের নির্দেশে তা স্থগিত করা হয়। এই স্থগিতাদেশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন চেয়ারপারসন মালা রায়, মেয়র ফিরাদ হাকিম সহ তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা। এর প্রতিবাদে ওইদিনই পুরসভার কাউন্সিলর ক্লাব রুমে একটি অধিবেশন ডাকা হয়, যেখানে মূলত এই স্থগিতাদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। পরবর্তীকালে এই ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের হলে আদালত স্পষ্ট জানায় যে চেয়ারপারসনই পুরসভার মাসিক অধিবেশন ডাকতে পারবে। ইতিমধ্যে জানা গেছে বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণ চক্রবর্তী ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। শ্লীলতাহানি ও প্রতারণার পৃথক দুটি অভিযোগে কলকাতা পুরসভার দুজন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিজেন্ট পার্ক থানার পুলিশ 114 নম্বর ওয়ার্ডের পরপর তিনবারের কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডলকে শ্লীলতাহানি হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে। অন্যদিকে বড়বাজার থানায় দায়ের হওয়া প্রতারণা ও জোরপূর্বক টাকা আদায়ের পুরনো একটি মামলার ভিত্তিতে গত বুধবার রাতে 42 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশ কুমার শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার জীবনতলার বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনআইএ। আজ ভোর থেকে অভিযান চলছে শওকতের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়ে। যদিও শওকত মোল্লা বাড়িতে নেই বলে খবর, তার ছেলে ইমরান মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। ইমরানকে সঙ্গে নিয়ে তার রেস্তোরাঁতেও এনআইএ তল্লাশি চালায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শিলিগুড়ির আইনজীবী রিঙ্কু সিং চ্যাটার্জি এই অভিযোগটি দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, দুদিন আগে কলকাতার ওয়াই চ্যানেলে ধর্ণা চলাকালীন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি খুনের ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে জড়িয়ে কিছু বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যকে কেন্দ্র করেই এই অভিযোগ। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ঘিরনিগাহ গ্রাম পঞ্চায়েতের কোটগাছ এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা ও গুলি চালানোর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত বুধবার সন্ধ্যায় এই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে বিজেপির 3 নম্বর মণ্ডল সভাপতির ছেলেও রয়েছেন। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হলেও আগামী 3-4 দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। গতকাল বেশ কিছু জায়গায় বৃষ্টি হলেও আজও সকাল থেকে অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে সর্বাধিক সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কলাইকুণ্ডাতে 40.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
2: বৌমা।
3: হ্যাঁ মা।
2: এই বাড়ির কিছু নিয়ম আছে।
3: যেমন?
2: যেমন এখানে ক্যাশের কোনো প্রচলন নেই।
3: তাহলে লেনদেন?
2: ওটা আমরা ডিজিটাল পেমেন্ট করি।
3: ও,
2: যেমন ইউপিআই দিয়ে?
3: আচ্ছা।
2: হ্যাঁ, আর শোনো, আরো একটা নিয়ম আছে।
3: সেটা কি মা?
2: তোমার মুখ দেখার টাকাটাও ইউপিআই দিয়েই পাবে।
3: আপনিও না মা।
4: ভারত ডিজিটাল পেমেন্ট করে
5: এখন, সব লেনদেনই সহজ একেবারে।
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: এখন মহিলা মহল, আপনাদের সঙ্গে সৌমিলি রায়।

0: আমাদের এই একটাই জীবন, আর জীবনে ভালো থাকার চাবিকাঠিটাও আমাদের হাতেই থাকে। কিন্তু শরীর থাকলে অসুস্থতা আসবে আমরা জানি, আর অসুস্থ শরীর মানেই অসুস্থ মনও। তাই মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার মতোই অত্যন্ত জরুরি একটি বিষয়, একে অন্যের উপর নির্ভরশীল। মন এবং শরীর দুটোই আমাদের সবসময় ভালো রাখতে হবে।
1: আজকে মহিলা মহলে ডাক্তারি পরামর্শ অনুষ্ঠানে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর নীলরতন নাইয়া। নমস্কার স্যার।
2: নমস্কার।
1: আমাদের স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। আজকে আমরা ভীষণই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু প্রথমেই আমি বলে দিয়েছি যে হৃদরোগ বিশেষজ্ঞ, মানে আমাদের শ্রোতা বন্ধুরা বুঝতেই পারছে যে আজকে আমরা শরীরের ঠিক কোন অংশটা নিয়ে আমরা কথা বলবো, সেটা তো গুরুত্বপূর্ণ ভীষণই হার্ট। কিন্তু এই হার্টের সঙ্গে আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে অতিরিক্ত চিন্তা করা বা যেটাকে আমরা বলি টেনশন করা। এখন আমাদের এই ব্যস্তময় জীবনে আমরা কম বেশি সকলেই নানান কারণে টেনশন করি, এবং এই টেনশনটা শুধুমাত্র আমরা বড়রা নয়, ছোটরাও কিন্তু এই টেনশনটা করে। তাদের পড়াশোনার জন্য হোক বা অতিরিক্ত চাপের জন্য হোক, এই সবকিছুর জন্যই এই টেনশনটা হচ্ছে, এবং এই টেনশন থেকে আমাদের কিন্তু হার্টের ক্ষতি হতে পারে। এই বিষয়ে আপনি কি বলবেন?
2: এখনকার যা আর্থসামাজিক অবস্থা, প্রত্যেকে আমরা নিজের প্রফেশনের জায়গা, সেটা আমরা যারা কাজকর্ম করি যে কোনো প্রফেশনই হোক বা ছাত্রছাত্রী, তারা তাদের কাজকর্ম মধ্যে খুবই মানসিক চাপের মধ্যে থাকে এখনকার নতুন কারিকুলাম হিসাবে। এই টেনশন বা যেটা হচ্ছে মানসিক চাপ, এটা কিন্তু হার্টের সঙ্গে, হার্টের সমস্যার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যদি কোনো কারণে টেনশন বাড়ে বা মানসিক চাপ বাড়ে, তাহলে কিন্তু হার্টের উপর খুবই এফেক্ট পড়ে। দুটো তিনটে যে বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি আমরা যখন টেনশন করি বা টেনশন হয় কোনো কারণে, স্ট্রেস হয়, সেটা অ্যাকুট হতে পারে, মানে হঠাৎ করে স্ট্রেস একটা হয়ে গেছে সেটা হতে পারে, আবার দীর্ঘদিন ধরে কোনো কারণে সামাজিক অর্থনৈতিক আর যে কোনো বিষয় নিয়ে, পারিবারিক হোক, সেটা কারণে যদি দীর্ঘদিন স্ট্রেস থাকে, তারও এফেক্ট একরকম থাকে। যদি হঠাৎ করে এক স্ট্রেস হয়, যেক্ষেত্রে আমাদের শরীরের মধ্যে যে একটা সিস্টেম থাকে, যেটা প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেক শরীরের একটা অঙ্গাঙ্গভাবে জড়িত, সেখানে আমাদের টেনশন হলে অথবা স্ট্রেস হলে আমাদের শরীরে বেশ কিছু হরমোনাল চেঞ্জ হয়। যেমন আমাদের খুব স্ট্রেস হলে সেক্ষেত্রে আমাদের কর্টিসোল, অ্যাড্রিনালিন, এই টাইপের যে হরমোন ক্ষরণ হয়, তার জন্য কিন্তু আমাদের শরীরে হৃদযন্ত্র বা কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্ট এবং তার শিরা উপশিরার উপর এফেক্ট পড়ে। হঠাৎ করে যদি আমাদের এই হরমোন গুলো বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে হয় যে অ্যাড্রিনালিন বেড়ে যায়, হঠাৎ কোনো স্ট্রেসের মধ্যে পড়ে আমাদের হার্ট রেট বেড়ে যায়, আবার ব্লাড প্রেশারও বেড়ে যায়। এই হার্ট রেট বেড়ে যাওয়া এবং ব্লাড প্রেশার দুটোই কিন্তু হার্টের পক্ষে ক্ষতিকর, এবং শরীরের সমস্ত ভাস্কুলার সিস্টেমের উপরও তার এফেক্ট পড়ে। হঠাৎ করে স্ট্রেস হলে আমাদের যে শিরা উপশিরা যেগুলো আছে, ধমনী বা আটারি বলে বা ভেন বা শিরা বলে, তার মধ্যে এফেক্ট পড়ে, তাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। ব্লাড প্রেশার বাড়ার সঙ্গে সঙ্গে তার এফেক্ট শুধু হার্টে নয়, কিডনি, ব্রেন সমস্ত জায়গা পড়ে, এমনকি আমাদের এই ভাইটাল যে অর্গান গুলো আছে, হার্ট, কিডনি, ব্রেন, তার অক্সিজেনটা কমে যায়, যেটা আমাদের হয়তো ইস্কিমিয়া বলে, ইস্কিমিক হার্ট ডিজিজ বলে। আবার দীর্ঘদিন ধরে যদি এই স্ট্রেস অথবা মানসিক চাপ যদি বেশি থাকে, সেক্ষেত্রে কি হয়, এই শিরা উপশিরা ধমনীর মধ্যে কিন্তু আমাদের যেগুলো লেয়ার থাকে, তার মধ্যে একটা ইনফ্লামেশন বা প্রদাহ হয়, যে কারণে ভিতরে ক্লট জমার সম্ভাবনা থাকে, যেটা আমাদের হচ্ছে প্লাক বলা হয়, যেটা হার্ট অ্যাটাকের জন্য দায়ী হয়ে থাকে। আবার হঠাৎ স্ট্রেস বাড়লে আবার এই প্লাক যদি রাপচার করে, সেখানে হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে থাকে। আবার দীর্ঘদিন ধরে এইরকম যদি আমাদের চাপ বেশি থাকে, সেক্ষেত্রে আমাদের অনেক সময় শুধু ডিরেক্ট হার্ট শিরা উপশিরা নয়, আমার বিহেভিয়ার অনেক সময় চেঞ্জ হয়, সাইকিয়াট্রিক প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় সেক্ষেত্রে অনেক সেকেন্ডারি লাইফস্টাইলে আমাদের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। যেমন দীর্ঘদিন ধরে স্ট্রেস চললে সেক্ষেত্রে যেটা হয়, আমাদের অনেক সময় আমরা ব্যাড হ্যাবিট কিছু, স্মোকিং, অ্যালকোহল, এসবের মধ্যে চলে যাই, আবার অন্যান্য লাইফস্টাইলে আমরা চলে যাই, বা কারোর ক্ষেত্রে এইটাকে স্ট্রেস থেকে বেরোনোর জন্য তার অনেক সময় ওভার ইটিং, মানে খাবার দাবার যে পরিমাণ খায় আরো বেশি খেতে শুরু করলো, সেটাও শরীরের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে থাকে আর কি। এই জন্য স্ট্রেসের কারণে ডিরেক্টলি ইনডিরেক্টলি সব দিক থেকে কিন্তু আমাদের হার্টের উপর চাপ পড়ে এবং তার একটা এফেক্ট সুদূর প্রসারী থাকে, যেটা হচ্ছে হঠাৎ করে হতে পারে আবার অনেক দীর্ঘদিন ধরতে পারে। এবং হঠাৎ করে স্ট্রেস বাড়লে আমাদের একটা হয় যে হার্ট অ্যাটাকের মতো একটা সিমটম, ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, অ্যানজাইনা হয়, এই স্ট্রেস থেকে হয়, যেটা আমাদের ভাষায় বলা হয় প্যাটাইসু কার্ডিওমায়োপ্যাথি, মানে হচ্ছে একদম হার্ট অ্যাটাকের সিমিলার এক সিমটম আছে হয়ে থাকে, এটা স্ট্রেসের ফলেই হয়ে থাকে।
1: একদমই তাই, একদমই তাই। আর এই যে আমি বললাম প্রথমেই শুরুতে যে ছোটদেরও কিন্তু একটা টেনশন থাকে, তাদের এখন তো ভীষণ ভাবে পড়ার একটা চাপ থাকে, বিশেষ করে নাম্বারের দৌড়ে, ইঁদুর দৌড়ে তারা যেভাবে দৌড়াচ্ছে, তাদের অভিভাবকেরা যেভাবে বাধ্য করছে বেশি বেশি নাম্বারের জন্য আরো বেশি করে প্রেশার দেওয়া, তো এই যে তাদের হার্টের কতটা ক্ষতি হতে পারে বলে আপনি মনে করেন?
2: এই স্ট্রেস বা মানসিক চাপ শুধু আমি যেটা জীবনে পারিনি সেটা বাচ্চারাই করে দেখাতে হবে। এই স্ট্রেস থেকে সবচেয়ে ভালো করতে হবে এবং সব বিষয়ে ক্লাসে প্রথম হতে হবে, এই যে চাপ ক্রনিক্যালি তার উপর থাকে, এর ফলে তাদের মেন্টাল অ্যাংজাইটি বাড়ে, খুব অল্প বয়সে তাদের ব্লাড প্রেশার বাড়তে শুরু করে এবং ব্লাড প্রেশার বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য যেগুলো কোমরবিডিটি বলে, যেগুলো আমাদের হার্টের পক্ষে ক্ষতিকর, কোলেস্ট্রল বাড়তে শুরু করে, ট্রাইগ্লিসারাইড বাড়তে শুরু করে, যেটা হার্ট অ্যাটাকের কিন্তু মোক্ষম জিনিস। এমনকি ছোট বয়সেও, কম বয়সে আমরা দেখেছি অত্যন্ত স্ট্রেসে পড়লে আমরা ইদানিং পাচ্ছি, একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেও আমরা পেয়েছি হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে এসছে, অ্যারিদমিয়া, আমার হার্ট রেটটা খুবই বেড়ে যায় অথবা খুবই কমে যায় সেরকম পাচ্ছি। এবং এর ফলে আরো যে জিনিসগুলো হচ্ছে, মানুষের ধৈর্য খুবই কমে যাচ্ছে, মানে পেশেন্স হারিয়ে ফেলছে তারা এই অ্যাংজাইটি ফলে ব্লাড প্রেশার বাড়ার জন্য, যার জন্য বাবা মা, গার্জিয়ানদের, টিচারদের সঙ্গে, ম্যাডামদের সঙ্গে তাদের কিন্তু একটা অন্যরকম এক্সচেঞ্জে তারা চলে যাচ্ছে, অমান্যতা চলে আসছে সারাক্ষণ তাদের এটা হচ্ছে। এবং সেক্ষেত্রে তারা কিন্তু সেটা পরে বাড়িতে গিয়েও কিন্তু তারা কনসেন্ট্রেশন ল্যাক করে যাচ্ছে, যে জিনিসটা অল্প সময় তারা পড়াশোনা করতে পারতো এটার জন্য কিন্তু তারা আরো কিন্তু সময় তাদের অনেক বেশি লেগে যাচ্ছে, এটা সারাক্ষণ তাদের একটা মেন্টাল প্রেশার থাকার জন্য এটা হচ্ছে আর কি। তাদের এই যে সময়ের বাইরে কিছু সময় তারা যে স্বাভাবিক জীবনযাপন, যেন খেলাধুলা, অন্যান্য যেগুলো রিক্রিয়েশন, সেই সময়টাও তারা পাচ্ছে না বলে এইটা ভিসিয়াস সাইকেলের মতো হয়ে যাচ্ছে, যে চাপ বাড়ার সঙ্গে সঙ্গে অন্য জিনিস প্রবলেম হচ্ছে, সময় কমে যাওয়ার জন্য রিক্রিয়েশন সময় হচ্ছে না, সব মিলে একটা কিন্তু তারা একটা গহ্বরের মধ্যে ঢুকে যাচ্ছে, এখানে ক্ষতি সবারই হচ্ছে, বাচ্চাদের হচ্ছে।
1: মানে এই যে হার্টের সমস্যা, এটা ছোট বড় যে কোনো বয়সের মানুষের মধ্যেই হতে পারে।
2: হ্যাঁ, এবার এইটা থেকে আমাদের কিভাবে বেরোতে হবে এটা যদি আমরা দেখে না যাই, মানে এটা থেকে বেরোনো উপায় সেটা তো আমাদের বের করতে হবে, এটা মানে আমাদের পক্ষে মেডিসিন ছাড়াও ওষুধপত্র তো আমাদের হাতে আছে, হার্ট অ্যাটাক বা প্রেশারের ওষুধ, টেনশনের ওষুধ, অ্যাংজাইটি ওষুধ, সাইকিয়াট্রি ওষুধ, সমস্ত কিছু আছে। এর বাইরেও কিছু জিনিস করে কিন্তু আমরা এই প্রবলেম থেকে বেরোতে পারি। ধরুন নিয়মিত একটা এক্সারসাইজ, ব্যায়াম, যেটা কিন্তু আমাদের প্রত্যেকটা মাসেল ইনক্লুডিং হাড় অন্যান্য সমস্ত মানে রিল্যাক্স হয়, এবং এই যে আমাদের চাপের ফলে যে আমাদের যেগুলো খুব মোক্ষম যেগুলো অ্যাড্রিনাল বা কর্টিজল নিঃসরণ হয় সেটাও কমাতে পারে, ব্যায়াম করে হতে পারে, নিয়মিত যোগাসন করে হতে পারে, বা কোনো একটা গোষ্ঠী আলোচনা, ফ্যামিলিয়াল আলোচনা অনুষ্ঠান যেখানে হচ্ছে কিন্তু অন্যান্য চিন্তা থেকে একটু আলাদাভাবে তাদের আনা যায়, সেটাই আমরা কমাতে পারি। এই ব্যায়াম দিয়ে আমরা বলি, এখন অনেকে একটা হ্যাবিট হয়েছে আমরা হাঁটা চলা না পারি, খেলাধুলা না করে আমরা জিমে চলে যাই, এটা দিয়েও কিন্তু পুরোটা নিস্তার হবে না, অনেকে হাঁটে ঠিকই কিন্তু সেটা মানে উপযুক্ত সময় ধরে না হলে হয় না, সপ্তাহে অ্যাটলিস্ট অন্তত পক্ষে 150 মিনিট, 150 মিনিটের দিনে 25-30 মিনিট হোক এটা তাদের হাঁটতে হবে, এবং সেই হাঁটাটা যেন সপ্তাহে 7 দিনের মধ্যে, মানে আমি 5 দিন টান হাঁটলাম, 2 দিন হাঁটলাম না, এরকম না হয়, একদিন গ্যাপে হতে পারে। আবার এই হাঁটাটা এমন হবে যে আমি আস্তে আস্তে হাঁটছি 1 ঘন্টা, সেটাও না, এমন ভাবে হাঁটতে হবে যে শরীরে এনার্জিটা ক্ষয় হয় এবং অন্তত ইনারও একটা যাতে ভিজে যায়, এই স্পিডে অন্তত হাঁটতে হবে, সেই স্পিডে হেঁটে অন্তত 30-35 মিনিট করলে এটা কাজ হয়। এটা এখন আমাদের একটা কাজের মধ্যে হয়েছে। আগেকার দিনে কিন্তু ছেলে মেয়েরা বাড়ির বাইরে খেলাধুলা তারা এমনিতেই যেত, এখন সেটা আমরা প্ল্যান করে হচ্ছে, কারণ আমরা সমস্ত সময় আমরা বাচ্চাদের চাই যে কোনো বিষয়ে এনগেজ থাকে, যে গান করতে হবে, নাচ করতে হবে, ওদের ড্রয়িং করতে হবে, আমরা কিন্তু এটা তাদের এই পিরিয়ডের মধ্যে এনে ফেলেছি। এটা আগে কিন্তু ছিল না, আগে তারা এমনি খেলাধুলা করতো, এখন আমরা সেটা প্ল্যান করেই করতে হচ্ছে, নিশ্চয়ই করতে হবে, না তো আমরা এই সমস্যা থেকে বের হতে পারবো না। এরপরে যদি সমস্যা হয় তখন কিন্তু আমরা অনেক সময় কিন্তু স্টেজ থেকে বেরোনোর জন্য প্রয়োজন হলে আমরা কাউন্সিলারকে দিয়ে কাউন্সিলিং করে তাকে বের করার ব্যবস্থা করতে হবে। এনিহাও তার টেনশন না কমাতে পারলে, অ্যাংজাইটি না কমাতে পারলে, ঘরে ঘরে কিন্তু আমরা সুদূর প্রসারী থেকে তাদের হাঁটের উপর কিন্তু আমরা একটা বাড়ি হয়ে দাঁড়াবো।
1: একদমই তাই। আর যেহেতু আপনি একজন ডাক্তার, তার মানে তো বহু পেশেন্ট আপনি দেখছেন, তো এই সময়ে দাঁড়িয়ে আমি যদি মেয়েদের কথা বলি, ছেলে এবং মেয়ে উভয়েরই তো প্রচুর মানসিক প্রেশার থাকে, কিন্তু দুজনের যে মানব যে শরীর, মানে একটা নারীদের শরীর এবং পুরুষের শরীরের মধ্যে যে গঠনটা, সেটা তো একটু কোথাও হলে পার্থক্য। তো সেই ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা কতটা বড় আকার নিতে পারে বলে আপনি মনে করছেন?
2: শুধু শারীরিক গঠন হিসাবে একজন স্ত্রী পুরুষ আলাদা শুধু তাই নয়, মায়েদের ক্ষেত্রে তাদের প্রজনন সময় প্রিপোডেক্টিভ এজে 13-14 থেকে তাদের 40-42, তারও এই সাইকেলের বাইরে কিছু হরমোনাল চেঞ্জ হয়, যেটা কিন্তু স্ট্রেসের ফলে সেই সিস্টেমটাও ডিস্টার্ব হয়, তার ফলে যেটা আমরা এতক্ষণ আলোচনা করি এটা কমন, এর বাইরেও কিন্তু মায়েদের ক্ষেত্রে ক্ষতি আরো বেশি হয়। শুধু তারা তো আমাদের স্বাভাবিক জীবনে যেমন আছে, আবার তাদের আমাদের এখনকার সামাজিক প্রেক্ষাপটে তাদের কিন্তু আরো কিছু এক্সট্রা দায়িত্ব তাদের নিতে হয়, বাড়ি ঘর সামলানো, সন্তান প্রতিপালন, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা আরো যখন বেশি হয়ে যায় তখন কিন্তু সমস্যাটা বাড়ে। আর এখনকার আর্থ সামাজিক অবস্থায় যেটা আগে ছিল আমাদের মায়েদের ক্ষেত্রে, আমরা বা রিপোর্টেড এই যে আমরা 18, 19, 20, 21, 22 আমরা বিবাহ দেওয়ার ব্যবস্থা করতো, এখনকার আর্থ সামাজিক অবস্থায় কিন্তু সেই বিবাহের এজটা কিন্তু অনেক বেড়ে গেছে, 25-30 এমনকি 30 ছাড়িয়ে গেছে। এই 30 ছাড়িয়ে গেলে স্বাভাবিকভাবে প্রযোজনের ক্ষেত্রে বা রিপ্রোডাকশনের ক্ষেত্রে সন্তান আনার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, যার জন্য যারা মূলত সার্ভিসে আছে বা অন্য কারণ তারা এনগেজ আছে, বিবাহ দেরি করে করছে, তাদের কিন্তু ইনফার্টিলিটি তারা ভুগছে। শুধু তাই নয়, তাদের ক্ষেত্রে মানে যেটা হচ্ছে স্ত্রী জননতন্ত্রে বিভিন্ন জায়গাতে অনেক ওভারিয়ান সিস্ট, ইউটেরাইন সিস্ট, পলিমার্ফিক ওভারিয়ান টিউমার, এইগুলো তাদের মধ্যে অনেক কিছু আরো ডেভেলপ করছে এই স্ট্রেসের কারণে। কারণ এই স্ট্রেসের ফলে কর্টিজল বা অ্যাড্রিনালিন যে হরমোন দিয়ে টোটালটা সাইকেল কন্ট্রোল হয়, সেই সাইকেলটা কোনো একটা ডিস্টার্ব হলে আমার মায়েদের ক্ষেত্রে যে হরমোনগুলো ফলিত হয় সেগুলো টোটালটা ডিস্টার্ব হয়, তার ফলে এই জিনিসটা তাদের ক্ষেত্রে পরিলক্ষিত আমরা দেখেছি।
1: আচ্ছা, তো এই যে আপনি মায়েদের কথা বললেন, তো গর্ভাবস্থায় যদি কোনো মা অতিরিক্ত টেনশন করে, তো তাহলে সেক্ষেত্রে তার বাচ্চার ক্ষেত্রেও কি হার্টের দিক থেকে কোন রকম সমস্যা হতে পারে জন্মের পর?
2: হ্যাঁ নিশ্চয়ই, এমনি স্ট্রেস যদি নাও থাকে, একটা আমাদের ভাষায় হচ্ছে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন আর পিআইজি বলে একটা কথা আছে, প্রেগনেন্সি এলেই তার কিছু হরমোনাল চেঞ্জ, এমনি মায়েদের ক্ষেত্রে নর্মাল ব্লাড প্রেশার ইয়ং ফিমেলদের কম থাকে সেটা বাড়তে শুরু করে, আবার স্ট্রেসের ফলে কিন্তু তাদের কিন্তু আরো বেড়ে যায়। এই স্ট্রেসের ফলে যদি বেড়ে যায় এটা কিন্তু বাচ্চার উপর এফেক্ট করে। কিরকম? এই স্ট্রেসের ফলে যে আটারি বা ধমনী বা শিরা দিয়ে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে রক্ত যাবে, সেখানে যদি সংকুচিত হয় তাহলে সেই বাচ্চা যেটা গর্ভে আছে ভ্রূণের মধ্যে কিন্তু ব্লাড সাপ্লাই স্কিমে হওয়ার কারণে বাচ্চার গ্রোথটা কিন্তু কমে যায়, এটা আমাদের গ্রোথ রিটার্ডেশন বলা হয়, মানে ওজন কমে যায়, বিলো নর্মাল ওয়েট চলে আসে আর কি, যার জন্য সেই বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তার ক্ষেত্রে তার ম্যাচুরিটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়, বুদ্ধিশুদ্ধি অনেকটা কমে যায়। আবার এই ব্লাড প্রেশার বেড়ে গেলে অনেক সময় দেখা যায় যে বাচ্চা যে সময় হওয়া উচিত তার অনেক আগে কিন্তু ডেলিভারি হয়ে যাচ্ছে, এবং যেটা দিয়ে মূলত মায়ের সঙ্গে বাচ্চার কানেকশন থাকে যেটা আমাদের প্লাসেন্টা বলা হয়, এটা অনেক সব রাপচার হয়ে যায়। প্রিমেচিওর ডেলিভারি যেমন হয় প্রিমেচিওর ব্লিডিং হতে শুরু করে, এটা কিন্তু এই স্ট্রেসের ফলে হয়ে থাকে। এবং কারণ এই জন্য আমরা যখন প্রেগনেন্সি আছে আপনারা খেয়াল করে দেখবেন সমস্ত মায়েদের ক্ষেত্রে আমরা কিন্তু সাংসারিক হোক পারিবারিক হোক অন্যান্য ইনস্টিটিউশনাল কাজের তুলনায় আমরা কিন্তু একটু স্ট্রেসটা কমানোর জন্য এই ক্ষেত্রে উদ্বুদ্ধ হতে বলে, তারা যদি ফ্রি থাকে, একটু ফ্রি মাইন্ডে থাকতে পারে, গল্প বই পড়তে বলি, তা থেকে আমরা একটু গান শুনতে বলি, গল্প বুঝে পড়তে বলি, যাতে এই স্ট্রেসটা তাদের না হয়, তাদেরকে অন্য সময় তুলনায় আমরা আপাত অর্থে কিছুটা রিল্যাক্স রাখার ব্যবস্থা করি, এইটা আমরা চেষ্টা করি। আবার বয়স যখন বেড়ে, এখনকার দিনে যেটা হয়েছিল বয়স বেশিতে অনেকে যখন প্রেগনেন্সি নেয়, তাদের ক্ষেত্রে এটা আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের ক্ষেত্রে কিন্তু এই বাচ্চাটা খুবই, সব বাচ্চাই মায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু যখন এল্ডারলি টাইমে 30 বছর বেশি হয় তখন কিন্তু এইগুলো না মেনে চললে কিন্তু মানে অ্যাবর্শন হয়ে যায় স্ট্রেসের ফলে। দেখবেন যারা অফিস আদালত করে, প্রচন্ড স্ট্রেসে কাজ করে, যারা আইটি সেক্টরে কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাবর্শন মানে অসময় বাচ্চাটা হয়ে যাচ্ছে, প্রিম্যাচুরটা, এই কারণে কিন্তু তাদের হয়, প্রচন্ড স্ট্রেসের ফলে এটা হয়।
1: আচ্ছা, তার মানে তো আমাদের যারা আর কি মা হচ্ছেন তাদের অনেক বেশি সচেতন থাকা উচিত যে এই গর্ভাবস্থায় থাকাকালীন যতটা পারা যায় আনন্দে হাসি খুশি একটা খুব উৎফুল্ল মেজাজে তাদের কিন্তু থাকা উচিত।
2: নিশ্চয়ই, মানে এটার জন্যই তো কারণ যে বাচ্চারা আগেকার দিনে মায়েরা 2-3টে সন্তান নিতেন, সব বাচ্চাই মায়ের কাছে সন্তান, কিন্তু এখন যখন আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি আমরা একটা অত খুব বেশি 2, তাহলে এই যে শিশুকে আমরা পৃথিবীতে আনছি তার সমস্ত রকম রক্ষার দায়িত্ব, তার সুস্থতা আমাদের কাম্য, কাজেই সেক্ষেত্রে মায়ের পরিচর্যা, প্রেগনেন্সির সময় যাতে কোনো অ্যাংজাইটি না হয়, হাইপারটেনশন না হয়ে যায়, অন্য কারণে অন্য রিস্কটা না বাড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা করি। আবার এই গর্ভাবস্থা অবস্থায় যদি কেউ টেনশন করে, অ্যাংজাইটি হয়, যেটা সেকেন্ডারি লাইফস্টাইল আমি আগে আলোচনা করলাম, এখনকার মডার্ন ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আমাদের মায়েদের ক্ষেত্রেও লক্ষ্য করছি, তারা কিন্তু সেকেন্ডারি লাইফস্টাইলে এরকম কনজামশন, অ্যালকোহল কনজামশন, স্মোকিং ও কিন্তু মায়েদের মধ্যে এসছে, সেটা কিন্তু এক্সট্রা বার্ডেন স্ট্রেসের কারণ হয়ে দাঁড়াচ্ছে, যেটা প্রিম্যাচিউর বেবি ক্ষেত্রে এবং গ্রোথ রিটার্ডেশন অর্থাৎ কম ওজনে বাচ্চার ডেলিভারি হচ্ছে, যাকে বাঁচানো অথবা সুস্থ অবস্থায় পৃথিবীতে আনা, তাকে ম্যাচুরিটি দেওয়া অনেক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এবং সেক্ষেত্রে শুধু ম্যাচুরিটির ক্ষেত্রে নয়, সেই সন্তানকে প্রতিপালনের ক্ষেত্রে আমাদের আর্থিক সামাজিক অবস্থায় খরচও প্রচুর হচ্ছে, আমরা সেক্ষেত্রে অনেক সময় নর্মাল ডেলিভারির কথা ভাবতেই পারি না, ইনস্টিটিউশন ডেলিভারি তো করতে, এমনকি বেশিরভাগ ক্ষেত্রে সিজার অথবা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, খরচপত্র প্রচুর বাড়ছে, শুধু মায়ের চাপ নয়, সংসারের ফ্যামিলির উপর সেই চাপটাও আবার স্ট্রেস দিচ্ছে।
1: একদমই তাই, একদমই তাই। একদম ধরুন একদম প্রাথমিক কি কি লক্ষণ দেখলে যে আমরা বুঝবো যে এটা হার্টের কোন একটা সমস্যা হতে পারে? অনেক পরিবারেই আছে না যে একটু ভয় পায়, আবার সে ডাক্তার দেখাতে যাব মানে ডাক্তারের নামটা শুনলেই ভয় পেয়ে যায়, কিন্তু একজন ডক্টর হিসেবে আপনি একটুখানি তাঁদের উদ্দেশ্যে বলুন যারা একটু কিছু প্রাথমিক লক্ষণ দেখলে তাদের অবশ্যই মানে অতি সত্বর ডাক্তারের কাছে যাওয়া উচিত, কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে আমাদের হার্টের একটু হলেও ক্ষতি হচ্ছে?
2: এমনি প্রাথমিক ভাবে আমাদের নর্মাল হার্ট রেট যেটা 70-80-90 মানে 100 মধ্যে থাকা উচিত, কোনো কারণে হার্ট রেটটা 100 ছাড়িয়ে যাচ্ছে কিনা, হার্ট রেট বেশি হচ্ছে কিনা, এই হার্ট রেট বেশি হওয়াটা কিন্তু হার্টের অসুখের একটা লক্ষণ, ব্লাড প্রেশার বাড়ছে কিনা, নর্মাল যে ব্লাড প্রেশার থাকে সে বয়স দিয়ে বয়সে যেটা থাকা কথা সেই তুলনায় আরো বেড়ে যাচ্ছে কিনা, অল্প হাঁটা চলা করলে কোনো স্ট্রেস হচ্ছে কিনা, হাঁপিয়ে যাচ্ছে কিনা, একটু থমকে যাচ্ছে কিনা, তার গতি স্লথ হচ্ছে কিনা, আবার রেসলেন্স এটা কমে যাচ্ছে কিনা, এটাও একটা হার্টের সিমটম, বা অল্প হাঁটলে, সিঁড়ি ভাঙলে, বুকে চাপ চাপ হচ্ছে কিনা, এগুলো তাদের ভাবতে হবে। এই 4-5টা জিনিস প্রাথমিক অবস্থায় যেটা হার্ট রেট বাড়ছে কিনা, প্রেশার বাড়ছে কিনা, হয়তো বুকের ব্যথা হচ্ছে কিনা, শ্বাসকষ্ট, এই কথা যদি আমরা ঠিক ঠিক করে দেখতে পারি তাহলে কিন্তু প্রাথমিক স্টেজেই কিন্তু আমরা সেগুলো ডিটেক্ট করতে পারলে হার্টের সমস্যাকে আমরা কিন্তু তাদের আমরা মুক্ত করতে পারি। এই 4-5টা জিনিস প্রাথমিকভাবে দেখা উচিত। এখন ব্লাড প্রেশার দেখাটা কোনো সমস্যা নয়, এখন পালস অক্সিমিটার যেটা যন্ত্র পাওয়া যায় পালস রেট সহজেই দেখা যায়, অথবা নিজেরা কাউন্ট করেও সেটা দেখতে পারেন, বা এমনি পালস অক্সিমিটার দেখতে পারেন, সেটা দেখা যায়। আর হাঁটা চলা করতে হলে বুকে ব্যথা সেটা নিজের ফিলিং এবং অল্পেতে হাঁপিয়ে যাচ্ছে কিনা। আরেকটা হচ্ছে যে বয়সে যেমন ওজন হওয়া উচিত তার তুলনায় ওভার হচ্ছে কিনা, সেটাও কিন্তু একটা কারণ, যে ওবেসিটি সেটা একটা, এর সঙ্গে সেকেন্ডারি লাইফস্টাইলে এসে অন্য কিছু নিতে চায় সেটা আরো রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, স্মোকিং, অ্যালকোহল, মানে তারপর হচ্ছে অনিদ্রা, এখন স্ট্রেসের ফলে ঘুমটা অনেকে কমে যাচ্ছে, সেটাও কিন্তু একটা হার্ট অ্যাটাক বা হার্টের ডিজিজের একটা কারণ, সেটাও আমাদের কিন্তু সমাধান করতে হবে। দিনে অন্তত 5-6 ঘন্টা ঘুমাতে হবে, যাতে তার স্লিপটা হয় সেটাও দেখতে হবে, অথবা সেটাও কিন্তু হার্ট অ্যাটাকের একটা কারণ হয়ে দাঁড়ায়।
1: আচ্ছা, একদম অনুষ্ঠানের শেষে আমরা চলে এসেছি, একদম আমরা তো একটা আলোচনা করলাম, একদম শেষ প্রশ্ন আপনার কাছে, ধরুন সুস্থ হৃদয় সুস্থ জীবন, বা সুস্থ জীবন সুস্থ হৃদয়, এই নীতিটা যে সুস্থ জীবন, আমাদের যা লাইফস্টাইল এই মুহূর্তে চলছে, মুঠো ফোনের জন্য তো অনেক রাত অব্দি জেগে থাকা, যেটা আপনি এক্ষুনি বললেন যে অনিদ্রা, কিংবা অতিরিক্ত টেনশন নানান কারণে, আর্থিক কারণে হোক বা নিজেদের পারিবারিক অনেক অশান্তির কারণে অনেকে নানান ভাবে টেনশনে থাকে, বা অতিরিক্ত কাজের প্রেশার, বেসরকারি অফিসে আরো অনেক বেশি কাজের চাপ, এই সবকিছু মিলিয়ে সবাই কিন্তু নানান ধরনের কম বেশি সবাই টেনশন করছে, ছোট থেকে বড়। একদম জাস্ট কয়েকটা পয়েন্টের মধ্যে দিয়ে আপনি একটু জাস্ট বলে দিন আমাদেরকে যে সুস্থ হৃদয় সুস্থ জীবন এইটা আমরা মেনে চলতে পারি এক কথায় আর কি, কয়েকটা পয়েন্ট দিয়ে।
2: এটা মেনে চলতে গেলে আমাদের স্ট্রেস আমাদের লাইফে, আমাদের আর্থসামাজিক পারিবারিক অবস্থা থাকবে, তাহলে এটা থেকে বেরোতে হলে আমার নিয়মিত যেটা একটা এক্সারসাইজ করা, যোগ ব্যায়াম করা, পারিবারিক অনুষ্ঠানে যোগদান করা, সময় মতো ঘুমানো, অ্যাডিকোয়েট সময়, এবং হচ্ছে খাবার দাবার সিম্পল, এবং হচ্ছে যাতে সেখানে বেশিও প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট রেশিও যাতে ঠিক হয়, এই জিনিসটা আমার দেখতে হবে। অহেতুক আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড এটাতে যাবো না, সেকেন্ডারি লাইফস্টাইল যেগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর, স্মোকিং, অ্যালকোহল, এই টাইপের জিনিস বা ওভার ইটিং, এই জিনিস আমরা যাবো না, তাহলে কিন্তু আমরা এই হার্ট অ্যাটাকের প্রাথমিক জায়গাতে আমরা আটকাতে পারি এইগুলো কন্ট্রোল করার মধ্য দিয়ে।
1: অনেক ধন্যবাদ জানাই আপনাকে ডাক্তার বাবু, খুব ভালো লাগলো আজকে আমরা এই ক্ষণিক সময়ের মধ্যে অনেক কিছু জানতে পারলাম, আপনি আমাদেরকে জানালেন, এবং আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেবার জন্য।
2: নমস্কার।

এতক্ষণ আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন না বলা বাণী। না বলা বাণীর সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়েই শুরু করছি আজকের না বলা বাণী। আজ না বলা বাণীর আসরে আপনাদের পাঠানো চিঠি আমরা পড়ব, তবে অনুষ্ঠানের শুরুতেই একটু জানিয়ে দিই আমাদের না বলা বাণীতে চিঠি পাঠানোর ঠিকানা। না বলা বাণী প্রযত্নী কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক সংখ্যা 742101। পাঠাবেন এই ঠিকানায়। আজ নাবালাবাণীর আসরে প্রথমেই আসুন চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটা গান শুনে নিই।

গান শুনলাম চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবারেই চলে আসি আপনাদের লেখা চিঠি। হ্যাঁ, প্রথম চিঠিটি আমাদের লিখেছেন আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। লিখছেন, রবিবার শুভ সকালের বিষয় ছিল ভাঙা গড়া। বিষয়টি আমার আমিকে ফিরে দেখার সুযোগ করে দিল। আমার মনে হয় জীবন ও নদীর চলার পথ একই রকম। আমাদের গ্রাম গঙ্গা বা ভাগীরথী নদীর তীরে ছোটবেলা থেকে দেখছি নদী কখনো এপার ভাঙছে ওপার করছে, আবার কখনো ওপার ভাঙছে এপার করছে। নদী নিরন্তর এই কাজ করে চলেছে। বর্তমানে আমাদের এখানে নদী এই পার করছে, নদী দুই ভাগে ভাগ হয়ে মধ্যে বিরাট চর তৈরি করেছে, যেখানে কৃষক চাষ করে সোনার ফসল উৎপাদন করছে। তাদের মুখে তৃপ্তির হাসি আর ওপারের মানুষের সঙ্গী হয়েছে দুঃখ ও কষ্ট। আমার জীবন ঠিক এইভাবেই দেখছে বা দেখেছে ভাঙা গড়ার খেলা। যত বড় হয়েছি জীবনকে চিনতে শিখেছি, দেখেছি অনেক স্বপ্ন, যার কিছু স্বপ্নকে ছুঁতে পেরেছি, কিছু স্বপ্ন স্বপ্নই থেকে গেছে জীবনে। এগিয়ে গিয়েছে জীবন। 1999 সালে মা যখন মারা যান তখন আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু জীবন তো নদীর মতো থেমে থাকে না। জীবন বুঝিয়েছিল ছোট্ট মেয়েটির শিক্ষা ও ভবিষ্যৎ তৈরি করার দায়িত্ব আমার। তাকে নিয়ে মন স্বপ্ন দেখা শুরু করে। সে যত বড় হয়েছে তার প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। জীবন আবার পথ গড়ে নিয়েছে, এগিয়ে গেছে। জীবনের মধ্য গগনে হঠাৎই এমন আমার জীবন এক ধাক্কা পায়। মনে হয়েছিল সব কিছু শেষ হয়ে গেল, মানসিকভাবে ভেঙেও পড়েছিলাম। ঠিক সেই সময় আমার স্ত্রী অসীম সাহসের সঙ্গে আমাকে সঙ্গ দিয়ে ফিরিয়ে আনতে পেরেছিল স্বাভাবিক জীবনে। আমি ফিরে পেয়েছিলাম আমাকে। 2020 সালে অবসরের পর যখন আমার ছুটন্ত জীবন থেমে যায় তখন মন ভেঙে যাচ্ছিল, মনে হচ্ছিল আমি শেষ, আমার আর কিছুই করার নেই। আর ঠিক সেই সময় আকাশবাণী আমাকে অভিভাবক বন্ধু হয়ে হাত বাড়িয়ে দিয়েছিল, বলেছিল আমি তো আছি। আমার জীবন পেয়েছিল ভালো ও সুস্থ থাকার রসদ। আজ আমি ব্যস্ত মানুষ, বন্ধু না বলা বাণী আকাশবাণীর আশীর্বাদে পেয়েছি মুর্শিদাবাদের বেতার শ্রোতা পরিবারের মতো পরিবার, পেয়েছি অসংখ্য শ্রোতা বন্ধু ও অভিভাবক। আমার জীবন নতুন করে গড়ে দিয়েছে আকাশবাণী। আমি ঋণী আকাশবাণী মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার ও শ্রোতা বন্ধুদের কাছে। বন্ধু জানো, আজ আমার মনে হয় আমার মন ভেঙে না গেলে আমি আকাশবাণী মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার ও অসংখ্য শ্রোতার কাছে পৌঁছাতে পারতাম না। সকলের সুস্থতা কামনা করি। আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই

মুর্শিদাবাদ থেকে। খুব সুন্দর একটা চিঠি আমরা পেলাম। হ্যাঁ, আকাশবাণী সব সময় সকলের সঙ্গে আছে, আর ভাঙা গড়ার খেলা সে তো চলতেই থাকবে, কিন্তু তা সত্ত্বেও তো আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাই সব সমস্যার সমাধান আকাশবাণী। একদম, আকাশবাণী মুর্শিদাবাদ আছে আপনাদের সকলের সঙ্গে। আসুন এবারে মান্না দে ও আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আরেকটা গান শুনিনি।

0: Eşu.
1: গান শুনলাম মান্না দে ও আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে আবার চলে আসবো আপনাদের পাঠানো চিঠিতে। এবারে না বলা বাণীর আসরে চিঠি লিখেছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে। লিখছেন, শুভ সকাল, বিষয় ছিল সবজিতে শক্তি। একটা বেশ সুন্দর কবিতা লিখেছেন। মোগলাই বিরিয়ানি ছেড়ে আমি হয়েছি শাকসবজি ভক্ত, তাই তো আমায় দেখতে লাগে যোগী ঋষির মতো শক্ত। এক ফোঁটাও ভুঁড়ি বাড়েনি আমার, গ্যাস অম্বলের প্রবলেমে কখনো ভুলি না। সর্বদা মেজাজ আমার ঠান্ডা থাকে, রক্তচাপ আমার তাই তো কখনো বাড়ে না। প্যাকেটজাত খাবার ছেড়ে এসো আজ থেকে সবুজ সবজি খাই, জৈব সারে সবজি চাষের নতুন নতুন দিশা দেখাই। অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে। এবারে আবার চলে যাই গ্রানে। হ্যাঁ, আরেকটা গান শুনিনি ইন্দ্রনীল সেনের কণ্ঠে।

এবারে আবার চলে যাই চিঠিতে। তবে তার আগে আবারও একবার বলে দিই, আমাদের প্রতি বৃহস্পতিবার না বলা বাণীর আসরে আপনারা চিঠি লিখে পাঠাতে পারবেন, তারাই যারা শুভ সকাল, মেহফিল বা বিভিন্ন ফোনের অনুষ্ঠানে হয়তো কোনো কারণে আপনি ফোনের লাইনটা পাননি বা আপনার সময় মতো আপনি ফোনে আসতে পারেননি, মানে আপনার কথাগুলো যেগুলো আমাদেরকে শোনানোর ইচ্ছে ছিল সেগুলো শোনাতে পারেননি, সেই সমস্ত কথা আপনারা না বলা বাণীর আসরে লিখে পাঠিয়ে দিন। আপনাদের মনের কথাগুলো আমরা সকলকে শুনিয়ে দেব। না বলা বাণী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক সংখ্যা 742101। এবারে চলে আসি চিঠিতে। হ্যাঁ, চিঠিটি পাঠিয়েছেন রতন ব্যানার্জি, গ্রাম রাতমা, রামপুরহাট থেকে। বিভাগ না বলা বাণী, বিষয় প্রকৃতির কোলে। নমস্কার, গত 1 জুন মানসীদের পরিচালনায় শুভ সকালের বিষয় ছিল প্রকৃতির কোলে। সেদিন আমার রেডিওটা একটু গণ্ডগোল করছিল, কোনো রকমই টিউন করে বিষয়টি শোনার চেষ্টা করছিলাম, কিছু লিখতে পারিনি সেদিন, তাই আজ না বলা বাণীর স্মরণ নিলাম। অনেকদিন আগের কথা, আমার এক ছাত্রের নিমন্ত্রণে নবান্ন উপলক্ষে তাদের গ্রামের বাড়ি গিয়েছিলাম। প্রত্যন্ত গ্রামটির নাম এই মুহূর্তে আমার স্মরণে আসছে না, তবে গ্রামের ছবিটি এখনও স্পষ্ট হয়ে আছে আমার মানসপটে। খুব সকালে স্নানটান সেরে তাদের বাড়ি পৌঁছলাম বেলা 9টা নাগাদ। মাসটা ছিল অঘ্রাণ মাস, সবে শীত পড়তে শুরু করেছে। গ্রামের পরিবেশটা সেদিন ছিল উৎসব মুখর। রাস্তার দুই ধারে বেশিরভাগই মাটির বাড়ি সুন্দর করে গোবর ছড়া দিয়ে নিকোনো, আর তাতে সাদা আলপনা দেওয়া। রাস্তাটাও কাঁচা এব্রোখেব্রো। ছাত্রের বাড়ি প্রবেশ করতে সকলে আমাকে এমনভাবে আপ্যায়ন করল, তা আমার আজও হৃদয়ে গেঁথে আছে। মাটির মেঝেতে একটা কম্বল পেতে আমাকে বসতে দেওয়া হলো। সকলেই আমাকে প্রণাম করল। তারপর নতুন চালের নবান্ন, কলা ইত্যাদি ফল মূল ও বাড়ির তৈরি কালো জাম আর জিলিপি খেতে দিল। অপূর্ব সে স্বাদ, আজও ভুলিনি তা। খাওয়া দাওয়ার পর আমার ছাত্র আমাকে পড়ার ঘরে নিয়ে গেল। ঘরটি ছিল নিজের বাড়ি থেকে কিছুটা দূরে, মাঠের মধ্যে। পাশে ময়ূরাক্ষী নদী বয়ে চলেছে, চারিদিকে আলুর জমি, সর্ষে, কুমড়ো তাদের মধ্যে দেখা যাচ্ছে। ঘরটি ছিল ইটের তৈরি, খড়ের ছাউনি। ঘরের ভিতরে বাঁশের মাচা করে তক্তপোষ তৈরি করা হয়েছে। ওই ঘরেই আমার ছাত্র পড়াশোনা করে, তাকের মধ্যে বইগুলো সাজানো আছে। তক্তার নিচে চাষের সরঞ্জাম, ঝুড়ি, কোদাল ইত্যাদি। পাশে সাবমার্সেবলের জল পড়ছে সশব্দে। আমি ছাত্রকে বললাম, তুমি তো প্রকৃতির কোলেই বসে আছো, এ তোমার সাধন ক্ষেত্র। ছাত্র বলল, আমি এখানে রাত্রেও থাকি, জমি আগলানো আর সাবমার্সেবল চালানোর জন্য। পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেলাম আর বললাম, তুমি এত কষ্ট করেও পড়াশোনা করছো, তুমি একদিন সফল হবেই। হ্যাঁ, আমার সে কথা মিথ্যে হয়নি। ওই ছাত্রটি আজ একজন হাই স্কুলের শিক্ষক। প্রকৃতির কোলে তার সাধনা বিফলে যায়নি। আর দীর্ঘায়িত করছি না, এখানে ইতি টানলাম। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। চিঠিটি পাঠিয়েছেন রতন ব্যানার্জি, গ্রাম রাতমা, রামপুরহাট নগর, রামপুরহাট থেকে। পরের চিঠিটি পড়ব, তবে তার আগে নিয়ে নিই, হ্যাঁ, একটা গান শোনার বিরতি, তাই না? হ্যাঁ, চলুন একটা গান শুনিনি ইন্দ্রাণী রায়চৌধুরীর কণ্ঠে।

আচ্ছা, গানটা তো শুনবো, তবে তার আগে এই চিঠিটি একটু পড়ে নিই, তারপরে আবার গান শুনব। হ্যাঁ, তালপুকুর হাড়ি ভাঙা। তালপুকুর হাড়ি ভাঙা লালবাগ থেকে খোরশেদ আলী মণ্ডল, খোরশেদ আলী মণ্ডল এই চিঠিটি পাঠিয়েছেন। লিখছেন, প্রিয় না বলা বাণী, আশা করি ভালো আছো। তোমার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু বিষয়ে উপকার পেয়েছি। শুভ সকাল, কথা ও গানে, মজলিস, মেহফিল ও জলসাঘর, এই ও সব এই অনুষ্ঠানগুলো শুনে থাকি। বার্তা ও ফোন করি তোমাদের কাছে, তোমাদের মাধ্যমে কথা বলতে চাই। বার্তা ও ফোনে ছোট করে বলা ও লেখার জন্য এই হাতে অনেক শ্রোতা বন্ধুর উপকার হবে। এইটুকুই অনুরোধ রাখলাম। মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর হাড়িভাঙা লালবাগ মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ বন্ধুরা, আমাদের না বলা বাণীর আসরে আমরা সেই কারণের জন্যই এই আসরটা করি। কেন বলুন তো? যাতে আপনারা আপনাদের মনের কথাগুলো আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। মনের কথাগুলো আমাদেরকে পাঠিয়ে দেন আমাদের এই না বলা বাণীর আসরে, যে কথাগুলো আপনারা শুভ সকাল, মেহফিল, কথাও গানে, মজলিস এই সমস্ত জায়গায় বলতে পারেন না। আপনাদের মনের কথাগুলো না বলাই থেকে যায়, তাই আমাদের না বলা বাণীর আসরে আপনারা চিঠি লিখে পাঠিয়ে দেন, আর আমরা আপনাদের সেই মনের কথাগুলো সকলকে পড়ে শোনাই। আসুন এবারে লোপামুদ্রা মিত্রর কণ্ঠে এই গানটি একটু শুনে নিই।

গান শুনলাম, আবার চলে আসি চিঠিতে। না বলা বাণীর আসরে এবার চিঠি লিখেছে সারগাছি বিনকার থেকে মৃণাল পাল। না বলা বাণী আজ বিষয় ছিল শুভ সকালের আধো কথার সময় হতে। আমি সকালে স্কুলে থাকায় আসতে পারিনি। আমি যখন ছোট ছিলাম আমার দিদি তখন আমাকে তোবাই বলে ডাকতো। তোবাই বলতো মানে ভাই বেরোতো না। তখন কত সুন্দরী না লাগতো, কোনো ছোট বাচ্চার কথা আলতো আলতো বেশ ভালোই লাগে। কচি কচি রাঙা গাল, খিলখিল হাসি, আধো আধো মিঠে কথা, বড় ভালোবাসি। এইটুকুই লিখলাম সারগাছি বিনকার থেকে মৃণাল পাল। সুন্দর ছোট্ট।

গান শুনলাম। আবার এই চিঠিতে চলে আসি। না বলা বাণীর আসরে এবারে চিঠি লিখে পাঠিয়েছেন সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া থেকে। প্রিয় না বলা বাণী, আকাশবাণী, মুর্শিদাবাদ। জ্যৈষ্ঠের তপ্ত বেলায় প্রিয় না বলা বাণী। গত 2 জুন 2026 তারিখে কথা ও গানের বিষয় ছিল খেয়ালি বৃষ্টি। সঞ্চালিকা ছিলেন নাজনীন দিদিভাই। খেয়ালি শব্দের আভিধানিক অর্থ মানুষের স্বভাব বা আচরণ, যা সাধারণভাবে বোধ বুদ্ধি বিচার ক্ষমতায় নির্ধারণ করা যায় না। কথা ও গান অনুষ্ঠানে খেয়ালি বৃষ্টি বিষয়ে নাজরীন দিদিভাই বৃষ্টির খেয়ালিপনার উদাহরণ সহ সুন্দরভাবে উপস্থাপনা করলেন। শ্রোতাবন্ধুদের সরাসরি অংশগ্রহণে খেয়ালি বৃষ্টি বিষয়ে তাদের বিভিন্ন রকম অভিজ্ঞতা ও অভিমত প্রকাশে অনুষ্ঠানটি চিত্তাকর্ষক ও আনন্দমুখর অনুষ্ঠানে পরিণত হয়েছিল, তা বলার অবকাশ রাখে না। সেই সাথে খেয়ালিপনা বৃষ্টিকে আবাহন, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আয় রিমঝিম বর্ষার গগনে, কাঠফাটা রোদের আগুনে, বর্ষার প্রথম ফোঁটা ফোঁটা বৃষ্টিতে মন গুনগুন করে ওঠে, আকাশের মেঘ দেখে বৃষ্টিতে ময়ূরী পেখম তুলে নাচে, বৃষ্টির মুগ্ধতাই অনুষ্ঠানে প্রচারিত, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি এ কোন অপরূপ সৃষ্টি, মিষ্টি মিষ্টি মিষ্টি আমার হারিয়ে গেছে দৃষ্টি। গানটি শুনে বৃষ্টিহীন জ্যৈষ্ঠের তপ্ত আবহাওয়ায় মন শান্ত হয়ে গেল। এবার আসি শুভ সকালের কথায়। গত 3 জুন আন্তর্জাতিক সাইকেল দিবস উপলক্ষে শুভ সকালের বিষয় ছিল বন্ধু যখন সাইকেল। উপস্থাপিকা ছিলেন নাজরীন দিদিভাই। বন্ধু সম্পর্কে সংস্কৃত শ্লোক, উৎসবে ব্যাসনে চৈব রাজোদ্দারে রাষ্ট্র বিপ্লবে, দুর্ভিক্ষে শ্মশানে চ য তিষ্ঠতি সবান্ধব। আবার বন্ধু যখন সাইকেল, সে নিজের অস্তিত্ব জানান দেয়, ক্রিং ক্রিং সাইকেল, সবে সরে যাও না, চলিতেছে সাইকেল, দেখিতে কি পাও না। সাইকেল এমন এক বন্ধু যে কোনো খরচ করে না, পরিবেশের ক্ষতি করে না, এক কথায় পরিবেশ বান্ধব। এই বন্ধুটিকে কাছে পাওয়ার জন্য আমার অভিজ্ঞতাটি খুব সুখকর নয়। ছেলেবেলায় মামাবাড়িতে সাইকেল শেখার সময় আছাড় খেয়ে পড়ে গেছিলাম চলন্ত গরুর গাড়ির তলায়। মজার বিষয়, সেই সাইকেল বন্ধু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি কর্মজীবনের প্রথম স্তরে বিশ্বস্ত বন্ধুর ভূমিকার পালন করেছিল। মাঝখানে মোটর সাইকেল কেনা হয়, কিন্তু দুর্ঘটনাজনিত কারণে মোটর সাইকেল ত্যাগ করে পুরনো সাথী সাইকেলেই ফিরতে হয়। অবসর জীবনে সাইকেল চালানোর গতি বর্তমান প্রজন্মের কাছে আলোচনার কেন্দ্র। শরীর সুস্থ রাখার কারণে সাইকেল চালানোর কোনো বিকল্প নেই। আন্তরিক শুভেচ্ছাসহ সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া থেকে। আজকের না বলা বাণীর আসরের শেষ চিঠিটি পড়লাম। এবারে অনুষ্ঠান শেষ করতে হবে, কেননা ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে অনুষ্ঠানের সময়সীমা শেষ হয়ে এসেছে, শেষ করতে হবে। তবে এই গানটি শুনতে শুনতে না বলা বাণীর আসর থেকে বিদায় নেব। শুনে নিই সৌমেন বিশ্বাসের কণ্ঠে এই গানটি।

0: আকাশবাণী
1: এখন শুরু হচ্ছে দিনান্তিকা।
0: আকাশবাণী মুর্শিদাবাদ। দিনান্তিকা।

সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি দিনান্তিকা। আজ দিনান্তিকার আসরে আমি মধুমিতা। আজ আমরা দিনান্তিকার আসরে কথা বলবো পরিবেশ নিয়ে। রাত পোহালেই 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। তো আজ আমরা পরিবেশ সম্পর্কে কিছু জেনে নিই। পরিবেশ হলো আমাদের চারপাশের সমস্ত সজীব ও নির্জীব উপাদানের সমষ্টি, যা আমাদের জীবনকে ও প্রকৃতিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে। এর মধ্যে রয়েছে মাটি, বায়ু, জল, উদ্ভিদ, প্রাণী এবং মানুষ। পরিবেশকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। প্রাকৃতিক পরিবেশ, যেমন প্রকৃতি থেকে পাওয়া উপাদান যা মানুষ তৈরি করেনি, যেমন পাহাড়, নদী, সমুদ্র, বনভূমি, সূর্যালোক এবং আবহাওয়া। আর মানব সৃষ্ট পরিবেশ, মানুষের তৈরি বা প্রভাবিত পরিবেশ, যেমন বাড়ি, রাস্তা, শহর, গ্রাম, কলকারখানা এবং সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা। পরিবেশের উপাদানগুলো একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং পৃথিবীতে জীবন টিকিয়ে রাখার জন্য ভারসাম্য বজায় রাখে। পরিবেশ আমাদের, পরিবেশটাকে পরিষ্কার রাখার জন্য আমাদেরকেই কিন্তু ভূমিকা নিতে হবে। আমরা যেমন সংসার করি, সংসারটা সুস্থ স্বাভাবিকভাবে কিভাবে চালাতে হয় সেটা আমরা মহিলারা নজর রাখি, তেমনি পরিবেশকে কিভাবে পরিচ্ছন্ন রাখতে হবে সেটাও আমরা মহিলারাই যদি নজর রাখি, তাহলে সে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বাধ্য। পরিবেশ রক্ষা ও সংরক্ষণের প্রতি জনসচেতনতা বৃদ্ধি আমাদেরই করতে হবে। যেমন ধরুন, বিশ্ব

পরিবেশ দিবসের মূল উদ্দেশ্য হল পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, প্লাস্টিক দূষণ ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধি। পরিবেশ সুরক্ষায় ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ নিতে হবে আমাদেরই। আমরা মহিলারা বাড়িতে যখন বাজার করতে আনার জন্য ব্যাগ দিই, তখন যদি প্লাস্টিকের ব্যাগটা না দিয়ে একটা চটের বা কাপড়ের ব্যাগ দিই, তাহলে অনেকটাই সাশ্রয় হয়। এই যে প্লাস্টিকগুলো আমরা যেখানে সেখানে ফেলে দিই, প্লাস্টিক ড্রেনে পড়লে ড্রেনের মুখ বন্ধ হয়ে যায়, সেগুলো কিন্তু আমাদেরই নজর রাখতে হবে। এবং চারিপাশে যেখানে সেখানে প্লাস্টিক, প্লাস্টিক তো পচনশীল নয়, কাজে এটা আমাদের পরিবেশকে স্বাভাবিক রাখতে ব্যাহত করে। আবার দেখুন, এই যে আমাদের পরিবেশে গাছ কাটা হচ্ছে, আমাদের শহরে এখন সবুজ গাছপালা প্রায় দেখাই যায় না, চারিদিকে শুধু অট্টালিকা আর অট্টালিকা, বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে। তো সেই ফ্ল্যাটগুলো আমরা, ফ্ল্যাটগুলো হওয়ার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে সবুজ গাছ দেখতে পাই না। তাই আমাদেরকে আমাদের বাড়িতে, বাড়িতে যেটুকু জায়গা আছে, এখন তো আর কারোর বাড়িতে প্রায় উঠোন দেখাই যায় না, কাজে গাছ লাগানোর কথা মাথা থেকে বেরিয়ে যাবে, সেটা তো কখনো নয়, আমরা ছাদের টবে গাছ লাগাবো বা বাড়ির বারান্দায়, ব্যালকানিতে, জানলায় ছোট্ট ছোট্ট টবে গাছ লাগাবো। তাহলে হাওয়া বাতাস পাবো, সকালবেলায় ঘুম থেকে উঠে সবুজের মুখ দেখতে পাবো, সেই সবুজ যে সবুজ গ্রামে গেলে এখনও দেখা যায়, কিন্তু গ্রামেও সবুজের হার আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের ছোটবেলার কথা মনে করে দেখুন তো, সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্যটা আমরা দেখতে পেতাম গাছের ফাঁক দিয়ে, কি ভালো লাগতো, আর সকালের সেই হাওয়াটা আমাদের মন ভরিয়ে দিত। এখন কিন্তু আমরা সেই হাওয়া আর পাই না, প্রত্যেকের ঘরে ঘরে এসি লাগাচ্ছি, এসির হাওয়া খাওয়া আমাদের একদমই উচিত না, সেটা জেনেও কিন্তু আমরা গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এসি লাগাচ্ছি। কিন্তু আমরা ছোটবেলায় সকালবেলায় ঘুম থেকে উঠেই জানলা খুলে দিতাম, আর সুন্দর একটা হাওয়া এসে আমাদের মন ভরিয়ে দিত, তাই না? সকালটা শুরুই হতো একটা দারুণ ফুরফুরে মেজাজ দিয়ে। তো আসুন এরকম একটা গান শুনিনি ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

ইন্দ্রাণী সেনের কণ্ঠে গান শুনলাম। পৃথিবী আমাদের শ্বাস নেওয়ার জন্য বিশুদ্ধ বাতাস, পান করার জন্য জল, খাওয়ার জন্য খাবার এবং আরও অনেক কিছু দেয়। কিন্তু আমরা গাছ কাটছি, যত্রতত্র আবর্জনা ফেলছি এবং আমাদের বাতাস ও জল দূষিত করছি, যা আমাদের গ্রহের ক্ষতি করছে। সেটা করা কি আমাদের উচিত? কখনোই নয় নিশ্চয়ই। কাজেই আজ আমরা আসুন এগুলো প্রতিজ্ঞা করি, যেগুলো আমরা কখনোই করব না। যে হারে আমরা গাছ কাটছি, সেই গাছ কাটা থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রত্যেকে আমরা বাড়িতে, নিজের বাড়িতে যতটুকু জায়গা পাওয়া যায় সেই জায়গাটুকুতেই আমরা গাছ লাগাব। বাড়িতে প্রত্যেকের ছাদ আছে, ছাদে অন্তত গাছ লাগাই এবং তার যত্ন নিই। আমার সন্তানকে যেভাবে আমি যত্ন করি, আমার গাছটাকেও ঠিক সেইভাবেই যত্ন করব। বাড়ির পরিবেশটা পরিষ্কার রাখবো, বাড়ির সামনেটা পরিষ্কার রাখবো, সামনের রাস্তাটা পরিষ্কার রাখবো। এভাবেই আমরা পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। 1973 সালে প্রথম অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানটি সামুদ্রিক দূষণ, অতিরিক্ত জনসংখ্যা, বৈশ্বিক উষ্ণায়ন, টেকসই উষ্ণায়ন এবং বন্যপ্রাণী অপরাধের মতো পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির একটি মঞ্চ হিসেবে কাজ করে আসছে। পরিবেশ দিবসের মূল উদ্দেশ্য হল পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষার প্রতি বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা এবং মানুষকে পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করা। প্রতি বছর আমরা 5ই জুন তারিখটা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করি। পরিবেশের ক্ষয়ক্ষতি রোধ করতে বিভিন্ন সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগকে একত্রিত করে কাজগুলো করতে থাকি। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে আমাদেরকেই, যাতে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের হ্রাস, দূষণ এবং বন উজাড়ের মতো সংকটগুলো সম্পর্কে বিশ্ববাসীকে আমরা অবগত করতে পারি। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির পরিচালনায় এটি পরিবেশ সচেতনতার জন্য বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এই দিবসটিকে আরও বিস্তারিতভাবে জানতে জাতিসংঘ পরিবেশ দিবস আমরা এই দিনটিকে পালন করব। আমাদের পরিবেশই আমাদের জীবনের উৎস। একে রক্ষা করা ঐচ্ছিক নয়, বরং আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য। এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা দায়িত্বশীল আচরণ করার, দূষণ কমানোর, সম্পদ রক্ষা করার এবং মহৎ কাজে অন্যদেরও উদ্বুদ্ধ করার প্রতিজ্ঞা করি। কিন্তু এই প্রতিজ্ঞা করে আজই আমরা থেমে যাব না। এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এটা আমরা চালিয়ে যাব। মানব পরিবেশের সুরক্ষা ও উন্নয়ন যে একটি প্রধান বিষয় যা বিশ্বজুড়ে মানুষের কল্যাণ ও অর্থনৈতিক উন্নয়নকে প্রভাবিত করে, সে বিষয়ে সচেতন থেকে জাতিসংঘ 5ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করেছে। পরিবেশ আপনার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত সজীব ও নির্জীব উপাদান নিয়ে গঠিত, তাই আপনার পারিপার্শ্বিকতার অখণ্ডতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে ধারণ ও টিকিয়ে রাখতে পারে। আসুন এবারে মান্না দে ও লতা মঙ্গেশকরের কণ্ঠে একটা গান শুনে নিই।

গান শুনে ফিরে আসলাম দিনান্তিকার আসরে। ঘড়ির কাঁটা আমাদের জানান দিচ্ছে যে সময় একদম শেষ, শেষ করব। তবে তার আগে যেতে যেতে একটু বলে দিই, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের জন্য পরিবেশ রক্ষা করা অপরিহার্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করতে এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করতে এবং আমাদের প্রাকৃতিক সম্পদের স্থায়িত্ব নিশ্চিত করতে পারি। পরিবেশ রক্ষা করা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং একটি সুস্থ ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য অপরিহার্য। আমরা এমন এক জীবনধারা গ্রহণ করি যা আমাদের এই অমূল্য গ্রহকে সম্মান ও সংরক্ষণ করে এবং সকলের জন্য নিরাপদ ও আনন্দময় জীবন নিশ্চিত করে। আজ আমরা পরিবেশ নিয়ে কথা বললাম। আগামীকাল 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আসুন আজকের এই দিনগুলোতে আমরা সকলে মিলে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি, আমাদের পরিবেশ আমরা বাঁচিয়ে রাখব, পরিবেশকে যত্নে রাখব, আমাদের সন্তানের মতো পরিবেশ পরিচ্ছন্ন করব, পরিবেশে প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে সন্তান সম স্নেহে আমরা পরিবেশকে বজায় রাখব, পরিবেশের ভারসাম্যতা বজায় রাখব। এই বলতে বলতে শেষ করছি আজকের দিনান্তিকার আসর থেকে বিদায় নিচ্ছি। আমি মধুমিতা সাহা, এতক্ষণ দিনান্তিকার আসরে ছিলাম। আজ আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো একদিন দিনান্তিকার আসরে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক গান। এবারের কেনে গানে সর্বাণী সেন।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক গান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন আজ সন্ধ্যায়।

শ্রোতা বন্ধুদের চিঠি পড়ার আগে আসুন জানিয়ে দিই আজ সন্ধ্যার বিষয়। হৃদয় আমার নাচেরে আজকে, ময়ূরের মতো নাচেরে, হৃদয় নাচেরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তাঁর কলমে আমরা বর্ষার বহু গান কবিতা পাই, উপন্যাস ছোট গল্পে পাই বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারবার। আমাদের এই বাংলার শিল্পী কবি সাহিত্যিক বৃন্দদের অনেকেরই বর্ষা প্রিয়। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অপরদিকে বহু মানুষ আছেন যাদের ইট কাঠ পাথুরে জীবনে বর্ষা আনন্দের নয়, বর্ষা বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তিকর। অথচ আমার মতো অনেক মানুষ আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। সন্ধ্যাবেলায় ঝিঁঝির ডাক আর একঘেয়ে বৃষ্টিতে চা পেঁয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প আসর মাতান। এভাবেই বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আপনার কাছে বর্ষা কি আনন্দের না বিরক্তিকর? আপনার বর্ষা অনুভবের কথা সারা জুন মাস জুড়ে আমরা শুনব আপনাদের চিঠির মাধ্যমে।

প্রথম চিঠি পাঠিয়েছেন 20 নম্বর বৈষ্ণব খাটা লেন আম্রপালি গ্রিন কলকাতা 47 থেকে মঞ্জুশ্রীকর। লিখছেন, প্রিয় বন্ধু, আজ সন্ধ্যায় তোমার এবারের বিষয় ঘনঘোর বর্ষার স্মৃতি সামনে নিয়ে এলো। গ্রীষ্মের দাবদাহে যখন সমস্ত পৃথিবী চলছে, তখন বর্ষা তার কালো মেঘের ছাড়ি দিয়ে আবির্ভূত হয়। তাই বর্ষার মনোহারিণী রূপ বহু যুগের ওপারের কথা স্মরণ করায়। কালিদাসের মেঘদূত কাব্যে বন্ধনহীন নবমেঘ পক্ষ উজ্জয়িনীর প্রাসাদ শিখরে যক্ষপ্রিয়ার কাছে দূত হিসেবে উড়ে এসেছিল। তাই মনে হয় আষাঢ় তোমার তুলনা নেই। তোমার গুরুগম্ভীর ডাক, বিদ্যুতের চমক, ঝমঝম বৃষ্টি আমার অনুভবে সারা জায়গায়। বর্ষা সুন্দরী, তুমি ক্ষণে ক্ষণে রূপ বদলাও। কখনো তুমি নীলাম্বরী, কখনো শ্যামলী, আবার কখনো বা কালো, কালো রূপ ধারণ করো। তাই মনে হয় নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে। বৃষ্টির ধারা অন্তরের বাণীকে রূপ দিতে চায়, কিন্তু কালো মেঘে মুখ ঢেকে কি তুমি আমার দুয়ারে এলে? আমি তোমার অপেক্ষায় দুয়ার খুলে বসে আছি। আমার মন যেন বৃষ্টির ধারায় স্নাত হয়ে ছন্দে ছন্দে গেয়ে ওঠে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে। বর্ষার প্রতিটি ধারা পিপাসার্থ ধরণীকে অমৃত লোকের বার্তা এনে দেয়। এসবের মধ্যেও আষাঢ় সন্ধ্যায় বেগুনি তেলে ভাজা এবং রাতে মায়ের হাতের খিচুড়ি আলুরদম পাঁপড় ভাজা অন্য মাত্রা এনে দেয়। এসব কি ভোলা যায়? স্রষ্টার অপরূপ সৃষ্টি তুমি বর্ষা, তোমাকে আবাহন করি। আমার প্রিয় বর্ষা, তোমার কানে কানে বলি, বর্ষা তোমার সৌন্দর্য সজীবতা গীতিছন্দ নিয়ে আবার আবারও ফিরে এসো। আষাঢ়ের শুভেচ্ছা জানিয়েছেন আমাদের বন্ধু মঞ্জুশ্রীকর।

পরে চিঠি পাঠিয়েছেন ডিহা জয়পুর বাঁকুড়া থেকে লিখছেন, প্রিয় আজ সন্ধ্যায় বৈশাখ জ্যৈষ্ঠের আগুন ছড়া দিনগুলিতে প্রচণ্ড উত্তাপে প্রাণীকুল যখন দিশেহারা, যখন দাবদাহে ঘরমাক্ত কলেবরে জীবের আয়ঠাই করার অবস্থা, তখন চাতক বাড়ির আশায় নীল আকাশের পানে চেয়ে সকাতর তেমনই এক নিষ্করুণ দিনে ঘনঘটায় আকাশের নীল ঢেকে দেয়, তখন হঠাৎ করেই আমার প্রিয় বর্ষার আবির্ভাব ঘটে। রবি ঠাকুরের ভাষায়, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো আরো আরো দাও প্রাণ। আমার হৃদয় তন্ত্রীতে তখন মন্দ্রিত হয় আষাঢ় শ্রাবণের সেই রিমঝিম ধারা। আমি কুঞ্চ বরণ কন্যা, আমার কুঞ্চিত এলাইত রাশারাশি কেশুদাম আকাশে ছড়িয়ে আনন্দ নৃত্যের ভঙ্গিমায় অজস্র অসংখ্য ধারায় ঝাঁপিয়ে পড়ি। আবার সেই অবিরাম ধারাপাতের মধ্যে চলে ঘন ঘন অশনি সংকেত, তীব্র বিদ্যুতের ঝলক বিচিত্র রেখায় মেঘের বুক চিরে চিত্রায়িত হয়। মাঝে মাঝে গুরু গুরু শব্দে আকাশ বাতাস মুখরিত করে, বজ্র নির্ঘোষিত হয়। বলি, ভয় পেও না, এগুলো আমার নৃত্যের ছন্দ, নৃত্যের মুদ্রা, নৃত্যের তাল। আমি তোমার তৃষিত প্রাণে শান্তি হয়ে পৃথিবী জুড়ে আনন্দ পরশ দিতে এসেছি। মাঠঘাট নদী নালা ডোবা নয়াঞ্জলি ভরিয়ে দিয়ে যাব, আবারও তোমরা শস্য শ্যামলা হয়ে উঠবে। কালের নিয়মেই সময়ের টানে আমি আসি, তোমরা আদর করে আমাকে যে নামে ডাকো, বর্ষা বাদল বাড়িথারা, আমি তোমাদের সাথে একাত্ম হয়ে যাই, তোমাদের মুগ্ধ করে নিজে মুগ্ধ হই। আমার ছোঁয়ায় তোমাদের প্রাণবন্ত সজীব করে তুলি, সবুজের সমারোহে দিক দিগন্ত হরিদ বর্ণে ভরিয়ে তুলি। পত্রবন্ধু সোমনাথ চট্টোপাধ্যায়, ডিহা জয়পুর বাঁকুড়া থেকে।

যাব পরে চিঠিতে। পরে চিঠি পাঠিয়েছেন ডাক্তার সুবল দাস, দাঁতঘর ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে লিখছেন দিশারি আজ সন্ধ্যায়। আশার বললেই হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে। কবির এই অমর বাণীর মতোই বর্ষার আগমন মানেই মনের ভিতর এক অমোচনীয় আনন্দ। বাইরে তখন অঝোরধারায় ঝরে বৃষ্টি, আর জানালার ওপারে সিক্ত কদম ফুলের মিষ্টি সুবাস। চারপাশে ক্লান্ত প্রকৃতির বুক চিরে যখন বৃষ্টির রিনিঝিনি শব্দ শুরু হয়, তখন বাঙালির মন এক চিরন্তন নস্টালজিয়ায় মেতে ওঠে। এই মেঘলা দিনে ঘরের কোণে বসে ধোঁয়া ওঠা গরম খিচুড়ি আর মুচমুচে পাঁপড় ভাজা তৃপ্তি রসনাবিলাসে এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়। বৃষ্টির অলস দুপুরে এই স্বাদ যেন বর্ষার রূপকে আরও মধুময় এবং পরিপূর্ণ করে তোলে। তবে এই জমজমাট আবহাওয়ায় আসল রোমাঞ্চ যোগ করে সন্ধ্যার গা ছমছমে ভূতের গল্প। বাড়ি যখন ঘন অন্ধকার আর ঝুমঝুমে বৃষ্টির শব্দ, তখন ঘরের ভিতর টিমটিমে আলোয় ভৌতিক আড্ডার এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয়। ভয় আর বিস্ময়ের এই মেলবন্ধন মনির কোণে এক অন্যরকম শিহরণ জাগায়। সব মিলিয়ে প্রকৃতির এই সতেজ রূপ, সুস্বাদু খাবারের আমেজ আর নৃত্যে ভূতের গল্পের জাদুকরি আড্ডার মেলবন্ধনেই বর্ষা বছরের সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ ঋতু। সকলকে সালাম এবং নমস্কার জানিয়েছেন ডাক্তার সুবল দাস, দাঁতঘর ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে।

পুলক কুমার ত্রিপাঠী, বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, বর্ষা আমার সবচেয়ে প্রিয় ঋতু। গ্রীষ্মের দাবদাহের শেষে যখন আকাশ জুড়ে কালো মেঘের সমারোহ দেখা যায়, তখন প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পায়। টুপটাপ বৃষ্টির শব্দ আমার মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। ভিজামানের সুধা গন্ধ, কদম ফুলের মিষ্টি সুবাস আর সবুজে মোড়া মাঠ ঘাট যেন পৃথিবীকে নতুন করে সাজিয়ে তোলে। মনে পড়ে যায় ছোটবেলাকার কথা, বৃষ্টির জলে ছেড়ে দিতাম নিজের হাতের তৈরি কাগজের সে নৌকো। হেলতে দুলতে যত এগিয়ে যায় মুখের হাসি তত চওড়া হয়। কখনো ঝমঝম তারায়, কখনো মৃদু ফোঁটার সুরে প্রকৃতি এক অপূর্ব সঙ্গীত রচনা করে। নদী নালা জল ভরে ওঠে, কৃষকের মুখে ফুটে ওঠে আশার হাসি। বৃষ্টি শুধু মাটি নয়, মানুষের মনকেও সজীব করে তোলে। হ্যাঁ, যদিও জল নিকাশের সমস্যার জন্য বর্ষা জমা জল দুর্ভোগ দেখা দেয়, তবুও তার সৌন্দর্য এবং প্রাণময়তা আমাকে বারবার মুগ্ধ করে। শুধু কামনা একটাই, আনন্দের বর্ষা যেন আতঙ্কের রূপ পরিবর্তন না হয়। পুলক কুমার ত্রিপাঠী পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন।

আজকে সেই চিঠি পাঠিয়েছেন পুটুরিয়া গোলাবাড়ি বাজার থেকে। পাঠিয়েছেন মোহাম্মদ সফিকুল ইসলাম। লিখছেন, গ্রীষ্মের প্রচণ্ড তাপদহে ধরিত্রী যখন চাতকের মতো বৃষ্টি জলের প্রত্যাশা করে, সেই জুনের মাঝামাঝি হুড়মুড়িয়ে চলে আসে বর্ষা। কবি কালিদাসের অধীর অপেক্ষায় থাকা মেঘের কাছে যক্ষ, যক্ষপ্রিয়ার বার্তা প্রত্যাশার মতোই আসে বর্ষা রানী। বর্ষা রানী যখন আসে ভ্যাবসা গরমের পর, আহা কি আরাম, কি স্বস্তি! ছোটবেলায় মায়ের নিষেধ অমান্য করে কিংবা লুকিয়ে বৃষ্টিতে ভিজে কাদা মাটি মেখে ফুটবল খেলা ছিল দারুণ আনন্দের। ঘরে ফিরে বকুনি খেয়েছি, কখনো সর্দি জ্বরে পড়েছি, সেসব ভুলে আবার বৃষ্টির টানে ছুটে গেছি। অপূর্ব স্বর্গীয় তৃপ্তি, মাঠ ঘাট নদী নালা খাল বিল পুকুর পুষ্করণী জলে ভরে ভরে যায়। গাছে গাছে নবপল্লব, কিতকি, কদম্ব, জুই, গাঁদা, রজনীগন্ধা প্রভৃতি ফুলে শোভিত হয় বাংলার প্রকৃতি। আম কাঁঠাল আনারসের গন্ধে মৌ মৌ করে চারপাশ। এই সময় মশা মাছির উপদ্রব হয়, ডায়রিয়া ডেঙ্গু ম্যালেরিয়া জ্বরের প্রাদুর্ভাব ঘটে। বর্ষায় বাংলার প্রধান ফসল আমন ধানের চাষ হয়। প্রতি বছর ফিরে আসুক আমার প্রিয় বর্ষা। পাঠিয়েছেন মোহাম্মদ সফিকুল ইসলাম, পুটুরিয়া গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা থেকে।

হ্যাঁ, বর্ষার বাড়িধারায় মনে পড়ে যায় কত কিছু। যেভাবে আজ মনে করলেন আপনারা, সেভাবেই নানাভাবে বর্ষা যাপনের ছবি আসুক আপনাদের লেখনীতে। এভাবেই আপনারা পাশে থাকুন আমাদের, কখনো ঝিমঝিম, কখনো ঝমঝম, অতল ধারা বা গুড়ি গুড়ি, সবটুকুই স্থান পাক আপনাদের চিঠিতে। আর আপনাদের সাথে আমরাও অবগাহন করব বর্ষার ধারায়। জীবনে বয়ে আনুক

0: আজ বর্ষার আনন্দ ভাগ করে নিলেন যারা। মঞ্জুশ্রী কর, কলকাতা 47, সোমনাথ চট্টোপাধ্যায়, ডিহা, জয়পুর, জলপাইগুড়ি থেকে সুবল দাস এবং উত্তর চব্বিশ পরগনা থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম, সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং বর্ষণ গীতিতে যারা ছিলেন আজ আমাদের সাথে, রেজওয়ানা চরি বন্ধা এবং মাধুরী চট্টোপাধ্যায়, সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি আজকে রাত সন্ধ্যায়। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান
1: শুরু করছি। অনুষ্ঠান ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250। নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
2: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরও একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কী কী, এর চিকিৎসা কী আছে।
3: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 বাই 80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200 বাই 100 প্রেশার আছে। এ প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না, যখন রুগীর একদম অনেক অ্যাডভান্স স্টেজের গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না, আর মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না। এটা আমরা বলবো না, 40 বছরের পর এমনি আপনাদের চান্স হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে, তারা নিজেরাই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে নেবে, এরকম ব্যাপার। কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়োপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো প্রেসবায়োপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চশমাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ প্রেসবায়োপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রক দেখছে, বা চোখে মাঝে মাঝেই একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা এখন ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে, মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো, সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না, লোকে আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে ফেলবো, মেশিন আছে, যে গ্লোকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লোকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লোকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লোকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লোকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হাতে একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লোকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লোকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: আপনারা শুনলেন ভকত আই কেয়ার।
4: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার এবং ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলমে প্রবেশ করেছে।

0: 2018 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, যোগব্যায়াম বা যোগ হল মানবজাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা আরেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মানুষের মন, শরীর ও আত্মাকে একসূত্রে বেঁধে সুস্থ আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
1: इस चैंपियनशिप के माध्यम से योगासन को एक कॉम्पिटिटिव स्पोर्ट्स के रूप में नई पहचान मिलेगी। मुझे विश्वास है कि भविष्य में योगासन भी अंतर्राष्ट्रीय खेलकूद में अपनी जगह बनाएगा, चाहे ओलंपिक्स हो या मल्टी स्पोर्ट्स इवेंट्स हो। और निश्चित तौर से इसमें अहमदाबाद में होने जा रही इस पहली वर्ल्ड योगासन चैंपियनशिप की बहुत बड़ी भूमिका होगी।
0: বিশ্বজুড়ে যোগপ্রেমী এবং ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। পাঁচ দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ 60টি দেশ থেকে 400 বেশি অংশগ্রহণকারী অংশ নেবেন। বিশ্ব যোগাসনের এই অনুষ্ঠানের লক্ষ্য সারা বিশ্বে যোগ ও সুস্থতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় যোগকে অন্তর্ভুক্ত করার পথ প্রশস্ত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র ট্যান্ডেন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আজকের আলোচনায় দুই দেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির ওপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে।
2: Venezuela is possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন যে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত মজুদ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের কোথাও কোনো এলপিজি ডিস্ট্রিবিউটর বা এজেন্সিতে গ্যাসের ঘাটতির খবর পাওয়া যায়নি।
3: Despite the ongoing situation in West Asia, supplies of crude oil, LPG, natural gas remain stable and adequate stocks of petrol, diesel, LPG are available in the country. Our refineries are operating at optimum level. As far as domestic cooking LPG gas is concerned, no dry out has been reported on the LPG distributorships. Around 99% of the bookings are now online.
0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তি যুগের অবসান ঘটিয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদ এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার পর এক্সাইন্ডেলে এক পোস্টে শ্রী শাহ একথা বলেন। তিনি বলেন, এই কাউন্সিল এখন উত্তর পূর্ব অঞ্চলের কৌশলগত উন্নয়নের পাশাপাশি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ উত্তর পূর্ব ভারত গড়ে তোলার লক্ষ্যে সমস্ত নেতাই আজ একজোট হয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটেনের বিদেশমন্ত্রী ইভেট কুভারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, ভারত ও ব্রিটেন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক এক নতুন অংশীদারিত্ব গড়ে তোলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকটি মূলত ভারত ব্রিটেন ভিশন 2035 এর পাঁচটি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করার বড় সুযোগ। তিনি আরও বলেন, দুই দেশের এই বৈঠকে ভারত ও ব্রিটেনের সর্বাত্মক অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার ও ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি চিকিৎসা এবং অন্যান্য প্রকল্প সহ প্রতিরক্ষা পরিষেবাগুলি সংশোধিত আর্থিক ক্ষমতা হস্তান্তরের নির্দেশিকাও প্রকাশ করেছেন তিনি। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, অজীবাশ্ম জ্বালানি বা পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত অসাধারণ সাফল্য পেয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করেছে ভারত। পিএম সূর্যঘর মুক্ত বিজলি যোজনা দুবছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
4: The 2.65 gigawatt was the total installed capacity in India. Now it is 150 plus gigawatt as far as solar alone I am speaking. If at all I can speak about the non-fossil sources, it is 288 gigawatt, including wind, of course hydro, small hydro, pump storage, all put together.
0: স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে সংসদ বিষয়ক মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন।
5: ওয়েস্ট বেঙ্গল লেজিস্লেটিভ অ্যাসেম্বলি আজ নেভা মে জুড়না মে মানতা হুঁ কি ঐতিহাসিক হ্যায়। মে ওয়েস্ট বেঙ্গল কে মাননীয় স্পিকার রতীন্দ্র বোস জি কো ও উনকে টিম কো মে বধাই দেতা হুঁ। ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম মে জুড়নে সে আব পশ্চিম বঙ্গাল অ্যাসেম্বলি ও দেশ কা জিতনা অ্যাসেম্বলিজ হ্যায়, জিতনা বিধানসভায় হ্যায়, হামারা পার্লামেন্ট, হাম সব এক প্ল্যাটফর্ম মে আ গয়ে হ্যায়।
0: ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ার ফলে একাধিক উন্নয়ন প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যুক্ত হয়ে প্রায় 22,700 কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি করা হবে।
6: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে, সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব।
0: সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি পরীক্ষায় স্বচ্ছতা বাড়াতে এবং ভুয়ো পরীক্ষার্থী বা জালিয়াতি রুখতে একটি ফেস অথেন্টিকেশন প্রোটোকল তৈরি করেছে। কমিশন সম্প্রতি সিভিল সার্ভিসেস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় সফলভাবে এই ফেস অথেন্টিকেশন ব্যবস্থার প্রয়োগ করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে ইউপিএসসি চেয়ারম্যান ডক্টর অজয় কুমার বলেন, জালিয়াতি মুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এটি কমিশনের নেওয়া একটি নতুন পদক্ষেপ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালায় পৌঁছেছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মৌসুমী বায়ু 1 জুন কেরালায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু 3 দিন বিলম্বে ওই রাজ্যে আজ থেকেই মৌসুমি বৃষ্টিপাত শুরু হয়েছে। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এতে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। জাকার্তা ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের এম আর অর্জুন এবং হরিহরন করুণন পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আজ এক হাড্ডাহাড্ডি ম্যাচে এই ভারতীয় জুটি মালয়েশিয়ার অ্যারন তাই এবং কাংখাই সিংকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম মানবজাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলামে প্রবেশ করেছে। খবর শেষ হল।
7: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

জানিয়ে দিই এখন। এরপর আপনাদের জন্য কি কি অনুষ্ঠান অপেক্ষা করছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে? রাত আটটায় অনুরোধের আসর, 8:30 অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, তারপর প্লাস্টিক ম্যানেজমেন্ট বিষয়ে অধ্যাপক কিশোর সরকারের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস এবং

সৌম্য মিশ্র, এটি আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। তারপর আকাশবাণী জয়পুর কেন্দ্রের নিবেদনে ওড়িয়া আধুনিক গান, শিল্পী বিজয় কুমার সামন্ত রায়। রাত ১০টায় নজরুল গীতি, শিল্পী সুনিতা বিশ্বাস। ১০টা ৪৫ মিনিটে রজনীকান্তের গান, শিল্পী সৌমি ভট্টাচার্য। ১১টায় লোকগীতি শুনবেন আনন্দ দাসের কণ্ঠে। ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী সোহিনী রায়চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত ৮টায় হিন্দি ছায়াছবির গান, ৮টা ১৫ মিনিটে নানা রঙের গান, ৮টা ৩০ মিনিটে স্পটলাইটের বাংলা রূপান্তর, ৯টা ১৬ মিনিটে দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট, রাত ১০টা বেজে ৩০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, এবং ১১টা বেজে ১০ মিনিটে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে হিন্দি ছায়াছবির গান।

তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য। গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে। গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না। বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো।

0: এখন বিজ্ঞাপন। বিজ্ঞাপনের পরে স্থানীয় সংবাদ।
1: যিনি আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম বলে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গ বিধানসভা জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবারে নতুন সমুদ্র বন্দর গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ যোগ দিচ্ছে। রাজ্য জুড়ে পঞ্চায়েতের তিনটি স্তরে 11,154টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে নবান্নে আজ রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যস্থতাকারীদের মধ্যে প্রথম বৈঠক হয়। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। কৃষ্ণা চক্রবর্তী বিধাননগরের পুর নিগমের মেয়র পদে ইস্তফা দিয়েছেন। বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত রবিলাল টুডুর জীবনাবসান হয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভা জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। সংসদ ভবনে আজ কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রকের উদ্যোগে এক অনুষ্ঠানে নেভা সংক্রান্ত ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। এর ফলে দেশের 33

0: ২৫তম আইনসভা হিসেবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হল পশ্চিমবঙ্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনার বাস্তব রূপই নেভা।
1: वेस्ट बंगाल असेंबली के स्पीकर और उसके टीम को मैं आश्वासन करना चाहता हूं कि आपको भविष्य में भी वेस्ट बंगाल असेंबली को एक चुरुस्त दुरुस्त रोबस्ट असेंबली बनाने में हम पूरा सहयोग करेंगे। प्राइम मिनिस्टर मोदी जी का सपना है डिजिटल इंडिया, पूरा देश डिजिटली कनेक्टेड हो रहा है और वन नेशन वन एप्लीकेशन नेशनल ई विधान, उसी सपना को पूरा करने के लिए तो वेस्ट बंगाल असेंबली भी टोटली डिजिटल असेंबली हो जाएगा।
0: অর্জুন রাম মেঘওয়ালও পশ্চিমবঙ্গ সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, সরকার পরিবর্তনের পর দ্রুত নেভা প্রকল্পে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে কাগজের ব্যবহার কমবে, পরিবেশ সংরক্ষণ হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু সরাসরি পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন। তার দাবি, তথ্য প্রযুক্তি নির্ভর প্রশাসনিক সংস্কারের পরিবর্তে রাজনৈতিক কারণে দীর্ঘদিন নেভা প্রকল্পকে আটকে রাখা হয়েছিল, ফলে পশ্চিমবঙ্গ জাতীয় ডিজিটাল আইনসভা ব্যবস্থার বাইরে থেকে যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সংসদীয় গণতন্ত্রের প্রাণকেন্দ্র হল সংসদ ও বিধানসভা, সেই প্রতিষ্ঠানগুলিকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা সময়ের দাবি। আদানি গোষ্ঠী সরে যাওয়ার পর পূর্ব মেদিনীপুরের তাজপুরের গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রকল্প পাকাপাকিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হল। পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবারে নতুন সমুদ্রবন্দর গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, তাজপুর প্রকল্পে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমি, রেল ও জাতীয় সড়ক সংযোগ কোনোটাই প্রস্তুত ছিল না। সরকারের মূল্যায়নে এও স্পষ্ট, বর্তমান অবস্থায় তাজপুরে বন্দর নির্মাণ বাস্তবসম্মত নয়, তাই তার পরিবর্তে তাজপুর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে দাদন পাত্রবার এলাকায় রাজ্য সরকারের হাতে থাকা প্রায় ১,৭০০ একর জমিকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে এই প্রকল্প এগিয়ে নিয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সাগরমালা প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ার ফলে একাধিক উন্নয়ন প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়েছে।
2: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা টু আমাদের অনুমোদিত হয়েছে দেশে, সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ২২,৭০০ কোটি টাকার প্রপোজাল আমাদের পাঁচ বছরের জন্য আমরা রেডি করব।
0: তিনি বলেন, এর আওতায় বন্দর সংযোগ, উপকূলবর্তী পরিবহন, অন্তর্দেশীয় জলপথ, মৎস্যজীবীদের পরিকাঠামো, দ্বীপাঞ্চল উন্নয়ন এবং উপকূল এলাকার অর্থনৈতিক বিকাশের পরিকল্পনা রয়েছে। এছাড়া ৪৪টি নতুন জেটি নির্মাণের মধ্যে ৪১টির প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে। সাগরদ্বীপে কপিলমুনি আশ্রম সংলগ্ন সমুদ্রতট সংরক্ষণ, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, বলাগড়ে নদী ভাঙন রোধ এবং ৪৫ কিলোমিটার ড্রেজিংয়ের মতো প্রকল্প বৈঠকে অনুমোদন লাভ করে। কলকাতা দেশের অষ্টাদশ শহর হিসেবে ওয়াটার মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, দেশের সপ্তদশ শহর হিসেবে কেরালামের কোচিতে ওয়াটার মেট্রো চালু হয়েছিল। এবার তা কলকাতায় শুরু করার ব্যাপারে কেন্দ্রের নীতিগত সম্মতি মিলেছে।
2: কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হয়েছে, আমাদের আজকের মিটিং এ মাননীয় মন্ত্রী এটা কনসেন্ট দিয়ে দিয়েছেন এবং আমরা এই শহর হিসেবে আমরা ১৮তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো, শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট।
0: তিনি বলেন, হুগলি নদীকে কেন্দ্র করে আধুনিক জলপথ পরিবহন ব্যবস্থার উন্নয়নই প্রকল্পের মূল লক্ষ্য। জলপথ পরিবহন ও উপকূলবর্তী পরিকাঠামো উন্নয়নে গতি আনার লক্ষ্যে রাজ্য সরকার পৃথক জাহাজ দপ্তর তৈরিরও পরিকল্পনা করছে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা জানান। রাজ্য জুড়ে পঞ্চায়েতের তিনটি স্তরে ১১,১৫৪টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। বিধাননগরের মৃত্তিকা ভবন থেকে সমস্ত জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও এবং বিধায়কদের সঙ্গে আজ এক ভার্চুয়াল বৈঠকের পর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ এক সাংবাদিক বৈঠকে একথা জানান।
3: কেন্দ্র এবং রাজ্যের অংশ মিলিয়ে প্রায় 2,500 কোটি টাকার বিনিয়োগ এই রাজ্যের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করার কাজে ব্যবহৃত হবে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তার প্রকল্প 2022 সালের মার্চ মাস থেকে বন্ধ থাকার পর 2.56 কোটি জব কার্ডধারী মজুরিযুক্ত কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এই প্রকল্পের কাজ শুরু হবে। সারা দেশে 1 জুলাই 2026 থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ চালু হবে।
0: স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দার্জিলিং পাহাড় তরাই ও ডুয়ার্সে দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সাংবিধানিক সমাধানের লক্ষ্যে নবান্নে আজ রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যস্থতাকারীর মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক বসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠকে যোগ দেন কেন্দ্রের নিযুক্ত মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের শীর্ষ আধিকারিক এবং রাজ্য পুলিশের মহানির্দেশক। মুখ্যমন্ত্রী বৈঠকে আশ্বাস দেন বিজেপি সরকার পাহাড় সমস্যার সাংবিধানিক সমাধান খুঁজতে কেন্দ্রের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার 6 জুন কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন নবান্ন সভাগরে শ্রী বৈষ্ণব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। শ্রী মাঝি আরও জানান ওইদিন বিকেলে রেল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরাও কলকাতায় আসবেন। সন্ধ্যায় রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে তারা বৈঠক করবেন। তথ্য সম্প্রচার মন্ত্রী শ্রী বৈষ্ণব ওইদিন আকাশবাণী কলকাতা কেন্দ্রেও আসার কথা রয়েছে। এছাড়া যাবেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেও। কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুর নিগমের মেয়র পদে ইস্তফা দিয়েছেন। তিনি পুর কমিশনারের কাছে আজ পদত্যাগপত্র পেশ করেন। এছাড়া পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং দপ্তরের সচিবের কাছেও পদত্যাগের কপি পাঠিয়েছেন তিনি। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে ইস্তফা বলে সাংবাদিকদের জানান পদত্যাগী মেয়র। এদিকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। আসানসোলে আজ তিনি সাংবাদিকদের বলেন, সামনেই বর্ষাকাল, বিধাননগরের বিস্তীর্ণ এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে মেয়রের পদত্যাগ দায়িত্বজ্ঞানহীনতা এবং নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা। সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় অন্যতম অভিযুক্ত পরিতোষ দত্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা বর্ধমান থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে আজ আদালতে তোলা হলে 17 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আরেক অভিযুক্ত দেবাশিস ব্যানার্জি ওরফে কানকাটা দেবু এখনও ফেরার। এদিকে উচ্চশিক্ষা দপ্তর সুরেন্দ্রনাথ কলেজের ওই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে। বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত রবিলাল টুডু প্রয়াত। বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে পড়ে গিয়ে আহত হওয়ার পর কল্যাণী এইমসে অস্ত্রোপচার করানো হয় এবং কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। আজ দুপুরে তার মরদেহ পূর্ব বর্ধমানের কালনা 2 নম্বর ব্লকে নোয়ারা গ্রামে বাড়িতে নেওয়া হলে শ্রদ্ধা জানান গ্রামবাসী ও এলাকার বিশিষ্টজনেরা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভা জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুর নিগমের মেয়র পদে ইস্তফা দিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
4: ঊর্জা, মহত্বপূর্ণ খনিজ, তকনিক, কৃষি, স্বাস্থ্য আর লোকো কে বীচ আপসী সম্পর্ক জেসে ক্ষেত্রো মে সহযোগ বড়ানে পর চর্চা হুই। प्रधानमंत्री ने कहा कि लैटिन अमेरिका में एक महत्वपूर्ण साझेदार के रूप में वेनेजुएला के साथ भारत का घनिष्ठ सहयोग विकासशील देशों के उत्थान के लिए बेहद महत्वपूर्ण है। बैठक के बाद विदेश मंत्रालय में पूर्वी क्षेत्र के सचिव रुद्रेंद्र टंडन ने मीडिया को बताया कि आज की बातचीत का मुख्य विषय ऊर्जा क्षेत्र में साझेदारी को मजबूत करना था।
5: आर्थिक सहयोग को सिर्फ ऊर्जा क्षेत्र तक सीमित न रखकर खनन, पशुपालन, परिवहन, कृषि उपकरण, ऑटोमोबाइल और दवा उद्योग जैसे क्षेत्रों तक विस्तारित करने पर चर्चा हुई। चर्चा का उद्देश्य ऐसे अवसर और तरीके तलाशना है जिनसे भारतीय कंपनियां वेनेजुएला के बाजार में सफलतापूर्वक अपना कारोबार बढ़ा सकें।
4: गृह मंत्री अमित शाह ने कहा है कि नरेंद्र मोदी सरकार ने पूर्वोत्तर में हिंसा के युग का अंत करके इस क्षेत्र को विवादों के केंद्र से अवसरों के केंद्र में बदल दिया है। पूर्वोत्तर परिषद के 73वें पूर्ण सत्र में भाग लेने के बाद सोशल मीडिया पोस्ट में गृह मंत्री ने कहा कि पूर्वोत्तर परिषद का इस क्षेत्र के विकास के लिए रणनीतिक योजना बनाने का काम कर रही है। पूर्वोत्तर परिषद की बैठक में गृह मंत्री ने मुख्यमंत्रियों से कहा कि वे कानून व्यवस्था पर ध्यान देने के बजाय नागरिकों के अधिकारों की रक्षा पर ध्यान केंद्रित करें, क्योंकि उग्रवाद अब कोई मुद्दा नहीं रह गया है। पेट्रोलियम और प्राकृतिक गैस मंत्री हरदीप सिंह पुरी तथा केंद्रीय सड़क परिवहन और राजमार्ग मंत्री नितिन गडकरी ने आज नई दिल्ली में भारत की पहली फ्लेक्स फ्यूल यात्री कार का लोकार्पण किया। इसका निर्माण मारुति सुजुकी ने किया है। इस अवसर पर श्री पुरी ने कहा कि यात्री वाहनों में फ्लेक्स फ्यूल तकनीक की शुरुआत भारत की ऊर्जा परिवर्तन यात्रा का एक नया अध्याय है। श्री नितिन गडकरी ने कहा कि फ्लेक्स फ्यूल वाहनों से प्रदूषण कम करने, कच्चे तेल के आयात पर निर्भरता घटाने और विदेशी मुद्रा की बचत करने में मदद मिलेगी। रक्षा मंत्री राजनाथ सिंह ने आज नई दिल्ली में परिचालन दक्षता बढ़ाने के लिए फील्ड कमांडरों के वित्तीय अधिकार दोगुना करने को मंजूरी दे दी। रक्षा मंत्रालय ने कहा है कि इन उपायों से 1,25,000 करोड़ रुपए से अधिक की खरीद में सुविधा होगी। मंत्रालय ने कहा कि वित्तीय शक्तियों में वृद्धि 100% तक की गई है और कुछ मामलों में ये दोगुने से भी अधिक है। नवीन और नवीकरणीय ऊर्जा मंत्री प्रहलाद जोशी ने कहा है कि भारत ने नवीकरणीय ऊर्जा के क्षेत्र में असाधारण प्रगति की है और गैर जीवाश्म ईंधन उत्पादन क्षमता के मामले में विश्व के शीर्ष उत्पादकों में से एक बनकर उभरा है। प्रधानमंत्री सूर्य घर मुफ्त बिजली योजना के 2 वर्ष पूरे होने पर नई दिल्ली में एक कार्यक्रम में उन्होंने कहा कि इस योजना की सफलता का मुख्य कारण ये है कि देश के नागरिकों ने समझ लिया है कि वे अपने घरों की छतों पर बिजली खुद पैदा कर सकते हैं और बिजली बिल शून्य हो सकता है। इसके अतिरिक्त श्री जोशी ने आज विभिन्न मंत्रालयों और संस्थानों के अधिकारियों के साथ बैठक में सरकारी भवनों के छत पर सौर ऊर्जा प्रणाली लगाने की प्रगति की भी समीक्षा की। श्री जोशी ने सोशल मीडिया पर बताया कि अब तक निर्धारित लक्ष्य का लगभग 80% काम पूरा हो चुका है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि योग मानवता को भारत का एक अनमोल उपहार है। अहमदाबाद में आयोजित विश्व योगासन खेल चैंपियनशिप के उद्घाटन समारोह को वर्चुअल माध्यम से संबोधित करते हुए श्री मोदी ने कहा कि योग मन, शरीर और आत्मा को एकजुट करता है। प्रधानमंत्री ने विश्वास व्यक्त किया कि प्रथम विश्व योग चैंपियनशिप योगासन को वैश्विक खेल पहचान दिलाएगी और युवाओं के लिए व्यापक अवसर उपलब्ध कराएगी। जकार्ता में इंडोनेशिया ओपन बैडमिंटन टूर्नामेंट में एमआर अर्जुन और हरिहरन ने क्वार्टर फाइनल में जगह बना ली है। पुरुष डबल्स में आज भारतीय जोड़ी ने मलेशिया के एरोन ताई और केंग खाईजिंग को शिकस्त दी। वहीं मिक्स डबल्स में रोहन कपूर और ऋत्विका शिवानी की भारतीय जोड़ी का मुकाबला फ्रांस के थॉम मार्क गिक्वेल और डेल्फिन आरोर डेलरू से जारी है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
6: This is Akashwani, the news read by Shagun Chopra. Prime Minister Narendra Modi today said, Yoga is India's timeless gift to humanity. Virtually joining the inaugural edition of the World Yogasana Sports Championship being held at Eka Arena in Ahmedabad, the Prime Minister said yoga unites mind, body and spirit and inspires a healthier and more harmonious world. The Prime Minister today expressed confidence that the maiden World Yoga Championship will give Yogasana a global sports identity and open a wide range of opportunities for the youth. Mr. Modi highlighted that every major sport brings along its own comprehensive ecosystem. He stated that as Yogasan sports expand globally, it will create significant new possibilities and career paths for athletes. Furthermore, Mr. Modi emphasized that this expansion will generate diverse opportunities for trainers, sports scientists, researchers and event managers in the coming days.
7: जैसे जैसे योगासना स्पोर्ट्स का विस्तार होगा वैसे वैसे इससे जुड़ी नई संभावनाएं भी बढ़ेगी। ये खिलाड़ियों के लिए नई कैरियर अपॉर्चुनिटीज लेकर आएगा। यह ट्रेनर्स, स्पोर्ट्स साइंटिस्ट, रिसर्चर्स और इवेंट मैनेजर्स के लिए भी नए अवसर बनाएगा।
6: Prime Minister Narendra Modi today held talks with acting President of Venezuela, Delcy Rodriguez, in New Delhi. The two leaders reviewed the full spectrum of bilateral relations and explored new avenues of cooperation in energy, trade, investment, healthcare, and automobiles, among others. In a social media post, Mr. Modi said they had extensive discussions on expanding cooperation in energy, critical minerals, technology, agriculture, health, and people-to-people ties. He added, both nations will continue to work together for the mutual benefit of the people of the two countries. Addressing media after the talks, Secretary East Rudendra Tandon said today's discussions between the two sides focused on forging an energy partnership between the two countries, as Venezuelan energy sector is undergoing a fundamental transformation. Union Minister for Petroleum and Natural Gas Hardeep Singh Puri and Union Minister for Road, Transport and Highways Nitin Gadkari today launched India's first flex-fuel passenger vehicle by Maruti Suzuki in New Delhi. Flex-fuel vehicles can operate on a range of ethanol-petrol blends from E20 up to E100. Speaking at the launch, the minister said the entry of flex-fuel technology into the passenger vehicle segment is not merely a product launch, but the beginning of a new chapter in the country's energy transition. Union Home Minister Amit Shah today said the Narendra Modi government has ended the era of violence in Northeast and transformed the region from a hotspot of disputes to that of opportunities. After attending the 73rd plenary session of the Northeastern Council or NEC, Mr. Shah in a social media post said that NEC is serving as an institution for strategic planning for the development of region while fulfilling people's aspirations and promoting culture. Union Minister of the Development of Northeastern Region, Jyotiraditya Sindhya, also attended the NEC and said all the leaders are united in their resolve to create a stronger and more prosperous Northeast. Defence Minister Rajnath Singh today approved a twofold increase in financial ceiling for field commanders to strengthen operational efficiency in New Delhi. He also released the revised delegation of financial powers for the defence services, including medical and works projects. The Ministry of Defence said the revised delegation of financial powers will facilitate procurement of more than 1,25,000 crore rupees through the revenue route in line with the current year's budgetary allocations. In Indonesia Open Badminton, Indian pair of M.R. Arjun and Hariharan Amsakarnan has advanced to the men's doubles quarterfinals in Jakarta. The Indian duo defeated the Malaysian pair of Aaron Tai and Kang Kai-shing in a hard-fought match by 16-21, 21-15 and 21-19 today. However, India's challenge in the singles discipline came to an end after P.V. Sindhu and Ayush Shetty suffered losses in their respective pre-quarterfinal matches. The death toll in the fire incident at a private hospital in Muzaffarpur, Bihar has risen to 5. District Magistrate Subrat Kumar Sen said that as per the Chief Minister's directions, an ex gratia amount of 4 lakh rupees each has also been provided to the bereaved families. And that is the end of this news bulletin.

0: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান।
1: মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। নিবেদনের মনোবীক্ষণ, রানীবাগান, বহরমপুর।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত অনুষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। মনোবীক্ষণ বহরমপুর রানীবাগানে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক মানের স্নায়ু ও মানসিক চিকিৎসা কেন্দ্র। এখানে মৃগী, নেশা, মানসিক অসুখ, স্নায়ুর রোগ, যৌন রোগ ও আরও বিভিন্ন রোগের চিকিৎসাতে সদা নিয়োজিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞরা। মনোবীক্ষণ সুস্থ মনের ঠিকানা অনুষ্ঠানে আমরা বিভিন্ন স্নায়বিক ও মানসিক রোগের চিকিৎসার বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে। আজকে এরকমই একটি বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সঙ্গে

0: উপস্থিত রয়েছি আমি ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী, মনোবীক্ষণের স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ।
1: মনোবীক্ষণ সাইকোলজি বিশদ জানতে ফোন করুন 7477799516। আবার বলছি 7477799516 এই নাম্বারে।
0: আজকে যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি সেটি গ্রাম বাংলাতে তো বটেই, এমনকি শহরাঞ্চলেও অনেকের মধ্যেই দেখা যায়, সেটা হচ্ছে দাঁতি লাগা বা হিস্টেরিয়া। দাঁতি লাগা বা হিস্টেরিয়া গ্রাম বাংলায় বিশেষ করে মহিলাদের মধ্যে ভীষণ কমনলি দেখা যায়, এবং সত্যি কথা বলতে এখন যেহেতু গ্রামের বহু মানুষ শহরে এসে বসবাস করেন, শহরের মানুষ তাদেরও গ্রামে অনেক সময় বাড়ি থাকে, তাই গ্রাম শহরের এই ডিফারেন্সটা এখন অনেকটাই ঘুচে গিয়েছে, অর্থাৎ শহরের অনেক মানুষের মধ্যেও আমরা এই জিনিসটা দেখতে পাই, এই হিস্টেরিয়া। তো আসুন আমরা আজকে একটু আলোচনা করি হিস্টেরিয়া জিনিসটা ঠিক কি এবং হিস্টেরিয়ার চিকিৎসা কি। সাধারণত হিস্টেরিয়া বলতে আমরা যে অসুখটাকে বুঝি সেটাতে রোগী হঠাৎ করে দাঁতি লেগে অজ্ঞান হয়ে পড়ে যান। দাঁতি লাগার এই যে বিশেষ অসুখ, এই অসুখটির মতন আর একটা খুব গুরুত্বপূর্ণ অসুখ রয়েছে যেটাকে আমরা অনেকেই চিনি বা জানি, সেটি হচ্ছে মৃগী বা এপিলেপসির অসুখ। কিন্তু মৃগীর দাঁতি লাগা আর এই হিস্টেরিয়ার দাঁতি লাগার মধ্যে একটা তফাৎ রয়েছে। মৃগী রোগীর দাঁতি লাগার সাথে সাথে তার হাত পায়ে খিঁচুনি হয়, তাই মৃগী রোগীর আর এক নাম খিঁচুনি রোগ। কিন্তু হিস্টেরিয়া রোগীতে সাধারণত হাত পায়ে সেরকম খিঁচুনি দেখা যায় না। রোগী দাঁতি লেগে পড়ে থাকেন হাত পা ছেড়ে দিয়ে, অনেকক্ষণ পড়ে থাকেন, কখনো ঘন্টার পর ঘন্টা। সাধারণত এই জিনিসটা মৃগী রোগীতে দেখা যায় না। মৃগী রোগীতে যে দাঁতিটা লাগে সেটা কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট, খুব বেশি হলে পাঁচ মিনিট, তার বেশি নয়। দশ মিনিটের বেশি যদি মৃগী রোগীতে দাঁতি লেগে পড়ে থাকে তাহলে সেটা একটা গ্রেভ ইমার্জেন্সি, মানে একটা অত্যন্ত গুরুত্ব, একটা ভয়ঙ্কর ইমার্জেন্সি ধরে নেওয়া যেতে পারে, কারণ সেক্ষেত্রে রোগীর পারমানেন্ট ড্যামেজ, এমনকি মৃত্যুরও সম্ভাবনা থাকে। কখনোই মৃগী রোগীর দাঁতি লেগে এক ঘন্টা, দু ঘন্টা বা তারও বেশি সময় ধরে পড়ে থাকা সম্ভব নয়। তাই কোনো রোগী যদি হাত পা ছেড়ে দিয়ে দাঁতি লেগে দীর্ঘক্ষণ পড়ে থাকেন, এক ঘন্টা, দু ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা ছেড়ে দিলে সারা দিন, তাহলে বুঝতে হবে যে এই রোগী মৃগী রোগী নয়, এই রোগী হিস্টেরিয়া রোগেতে ভুগছেন। হিস্টেরিয়া রোগে এইরকম দাঁতি লাগে এবং সেই দাঁতি যখন তখন যে কোনো জায়গাতেই লাগতে পারে। সাধারণত দেখা গেছে যে প্রথম প্রথম এই দাঁতি লাগাগুলো কোনো টেনশান বা কোনো স্ট্রেস বা কোনো সমস্যা ঘরে বা চারপাশের পরিবেশে উপস্থিত হলে তখন বেশি লাগে বা তখন লাগতে শুরু করে। পরের দিকে অবশ্য এরকম কোনো ইমিডিয়েট কোনো কারণ না থাকলেও, মানে আশপাশে এরকম কোনো ঘটনা বা কোনো চাপের ব্যাপার না ঘটলেও তার মধ্যে বারে বারে এই জিনিসটা দেখা যেতে পারে। ধারণা করা হয় যাদের মধ্যে হিস্টেরিয়া হয় তারা আদতে ভীষণ টেনশানের রোগী বা ভীষণ টেনশানে ভোগেন তারা, তাই প্রথম দিকে বা প্রথম এপিসোডগুলোতে যখন তারা ভীষণ রকমভাবে বা কোনো কারণে খুব বেশি রকম ভয় পেয়ে যান তখন ব্রেইন একরকম নিজেকে শাটডাউন করে ফেলে, ব্রেইন নিজেকে লোডশেডিং করে ফেলে অনেকটা বলা যেতে পারে, এবং সেই সময় তারা অজ্ঞান হয়ে পড়ে যান এবং দাঁতি লেগে থাকে। সাধারণত এই অজ্ঞান ব্যাপারটা খুব একটা সম্পূর্ণ অজ্ঞানতা হয় না, অর্থাৎ ভেতরে ভেতরে একটা জ্ঞান থাকে, এবং অনেক সময় এনারা বলেন যে বাইরে কে কি বলছে সেটা তারা স্পষ্ট শুনতে পান কিন্তু মুখে জবাব করতে পারেন না, কথা বলতে পারেন না, কথা বলার সেই শক্তি তাদের থাকে না, চেষ্টা করলেও হাত পা নাড়াতে তারা পারেন না। অথচ এই খুব আবছা একটা চারপাশের মানুষ কে কি করছে, বলছে, চলছে, সে ব্যাপারে তাদের একটা আভাস তারা পান। এই যে একটা আভাস পাওয়ার ব্যাপারটা, এই জিনিসটা হিস্টেরিয়া রোগের একটা বিশেষত্ব। সাধারণত এটা মৃগী রোগীতে দেখা যায় না, কারণ মৃগী রোগীর ক্ষেত্রে অজ্ঞানতাটা অনেকটা বেশি সম্পূর্ণ থাকে, অর্থাৎ আশপাশে কী ঘটছে বা না ঘটছে সেই ব্যাপারে তার কোনো হুঁশ থাকে না। সে একই কারণে মৃগীরোগী অনেক সময়ই মৃগীরোগের অ্যাটাক আসলে

0: বিছানায় বা কাপড়ে পেচ্ছাপ পায়খানা পর্যন্ত করে ফেলেন। কিন্তু সেই জিনিসটা হিস্টেরিয়া রোগীর ক্ষেত্রে খুব একটা দেখা যায় না বা কখনোই সেরকম দেখা যায় না। মৃগী রোগীর দাঁতে দাঁত লাগাটা এতটাই তীব্র হয় যে অনেক সময় জিভ কেটে রক্ত পড়ে, কিন্তু হিস্টেরিয়া রোগীর ক্ষেত্রে দাঁতে দাঁত লেগে থাকলেও জিভ কাটতে দেখা যায় না। অর্থাৎ এক কথায় বলতে গেলে হিস্টেরিয়া রোগীর দাঁতি লাগা, অজ্ঞান হয়ে পড়ে থাকা, এটা অনেকক্ষণ বেশি সময় ধরে হলেও মৃগী রোগীর থেকে তীব্রতায় সেটা অনেকটাই কম। মৃগী রোগীর কারণ হিসাবে আমরা যেখানে ব্রেনের ভেতরে ঘটে চলা বিভিন্ন সমস্যা, বিশেষ করে ব্রেনের ভেতরে যে বিদ্যুৎ প্রবাহ বলতে পারেন, সেই বিদ্যুৎ প্রবাহের একটা সমস্যাকে আমরা যেখানে ধারণা করে থাকি, সেখানে হিস্টেরিয়া রোগীর হিস্টেরিয়ার এই অ্যাটাকগুলো হওয়ার পেছনে অত্যধিক বেশি ঘাবড়ে যাওয়া, নার্ভাস হয়ে যাওয়া, কোনো কারণে খুব বেশি মানসিক দ্বন্দ্বে থাকা, চাপে থাকা, এইগুলোকেই মূল কারণ হিসেবে ধারণা করা হয়। অবশ্য পরবর্তীকালে এই মানুষটি হয়তো খুব সামান্য সামান্য কারণেই অজ্ঞান হয়ে পড়ে থাকতে পারেন, মানে ব্যাপারটা অনেকটা তার অভ্যাসের মতন দাঁড়িয়ে যায়। সেই জন্য হিস্টেরিয়া রোগীর চিকিৎসাতে এই টেনশানগুলো বা এই স্ট্রেসগুলো কমানোর দিকে একটা খুব বেশি রকম জোর দিতে হয় বা দেওয়া হয়। হিস্টেরিয়া রোগীর চিকিৎসাতে সেই জন্য যেসব ওষুধপত্র ব্যবহার হয় সেই ওষুধগুলোর টার্গেট থাকে অনেকটাই এই রোগীর মনে টেনশান বা স্ট্রেস কমানো। এখন এই টেনশান বা স্ট্রেস কমানো জিনিসটা শুধুমাত্র ওষুধ দিয়ে কখনোই সম্ভব নয়। সেই জন্য আশপাশের যে কারণে তার মনের মধ্যে স্ট্রেসগুলো হচ্ছে সেই কারণগুলোকে খুঁজে কারণগুলোকে সলভ করারও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে চিকিৎসাতে।
1: মনোবিজ্ঞানে আসতে ফোন করুন 7477799519। আবার বলছি 7477799519 এই নাম্বারে।
0: অনেক ক্ষেত্রেই যেহেতু হিস্টেরিয়া রোগীর এই টেনশান পরিবারে বা দাম্পত্য সম্পর্কের মধ্যে বিভিন্ন রকম টানাপোড়েনের জন্য হয়ে থাকে, তার জন্য হিস্টেরিয়া রোগীর চিকিৎসাতে ফ্যামিলি থেরাপি বা ম্যারিটাল থেরাপি নামে এক বিশেষ ধরনের কাউন্সেলিংয়ের খুব বড় ভূমিকা রয়েছে। এই ফ্যামিলি থেরাপিতে বা ম্যারিটাল থেরাপিতে হিস্টেরিয়া রোগীর স্বামী বা অন্যান্য আত্মীয় পরিজনকে একসাথে নিয়ে সাইকোলজিস্ট ডাক্তারবাবু তাদেরকে নিয়ে বসে সমস্যার সমাধান করার চেষ্টা করেন, যে এক্স্যাক্টলি পেশেন্টকে নিয়ে বা রোগীকে নিয়ে তাদের কী সমস্যা, সেই সব মানুষদেরকে নিয়ে রোগীর কী সমস্যা, সমস্যাটা কোথা থেকে অ্যাকচুয়ালি উৎপত্তি হচ্ছে, সমস্যাটাকে কীভাবে বাইপাস করা যেতে পারে, কীভাবে সমাধান করা যেতে পারে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনার মধ্যে ধীরে ধীরে সমস্যাটাকে মেটানোর চেষ্টা করা হয়। এই পদ্ধতিকে বলা হয় ফ্যামিলি থেরাপি। যিনি করেন এই কাজটি তাকে ফ্যামিলি থেরাপিস্ট বলা হয়। ইনি এক বিশেষ ধরনের সাইকোথেরাপিস্ট বা মনস্তত্ত্ববিদ। এনার এমফিল ডিগ্রি হওয়া বাঞ্ছনীয়। গোটা জেলাতে আমাদের জানা মতে মনোবিক্ষণের বাইরে কোনো ফ্যামিলি থেরাপিস্ট নেই। এখানেই একজন ফ্যামিলি থেরাপিস্ট রয়েছেন যিনি দীর্ঘদিন ধরে মনোবিক্ষণে প্রচুর এরকম হিস্টেরিয়ার রোগীর পারিবারিক বিভিন্ন সমস্যার সমাধান করে তাদেরকে জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনছেন। এরপরে এই হিস্টেরিয়ার চিকিৎসাতে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই রোগীদের মনের মধ্যে টেনশন বা স্ট্রেস বা মানসিক চাপ সহ্য করবার ক্ষমতা বাড়ানোর জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া। দেখা গেছে হিস্টেরিয়া রোগী যাদের হয় সাধারণভাবে মানসিকভাবে তারা খুব সবল বা খুব ঠান্ডা মাথার হন না, তারা দ্রুত খুব অল্পে খুব সহজে রিয়্যাক্ট করে ফেলেন, ঘাবড়ে যান, নার্ভাস হয়ে পড়েন, টেনশন করেন, রেগে যান। এই সমস্ত জিনিসগুলো মূল কারণ হচ্ছে তাদের ভেতরে কোথাও একটা কনফিডেন্সের ঘাটতি। এই গোটা জিনিসটাকে তাদেরকে ট্রেনিং দিয়ে, মানসিক ট্রেনিং বারে বারে বিভিন্ন সেশনের মাধ্যমে দিয়ে দিয়ে তাদের মানসিকভাবে শক্ত করে, মনের শক্তি বাড়িয়ে হিস্টেরিয়া রোগীর চিকিৎসা যারা করেন তারা হচ্ছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এই ক্লিনিক্যাল সাইকোলজিস্টও এক ধরনের মনস্তত্ত্ববিদ। এনারা ক্লিনিক্যাল সাইকোলজিতে এদের এমফিল ডিগ্রি থাকে এবং আবার বলা যে বাহুল্য আমাদের জানা মতে মনোবিক্ষণের বাইরে এরকম এমফিল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এই জেলাতে তো নেই, এর আশপাশের জেলাতেও বোধ হয় নেই। সব শেষে দেখা যায় যে হিস্টিরিয়া রোগীর যদিও মানসিক চাপ, পারিপার্শ্বিক চাপ, পারিবারিক চাপ তার রোগ ঘটাতে বা রোগ চালু রাখতে একটা খুব বড় ভূমিকা নেয়, কিছু অন্য শারীরিক সমস্যাও এই হিস্টিরিয়া রোগকে ত্বরান্বিত করে বা জিয়ে রাখতে সাহায্য করে। যেমন আমরা দেখেছি প্রচুর হিস্টিরিয়া রোগী তারা মাইগ্রেন, মাথা ব্যথা, খুব দ্রুত রেগে যাওয়া, বাইপোলার রোগ, ডিপ্রেশন ইত্যাদি বিভিন্ন অসুখে ভোগেন, যেগুলো সম্পূর্ণভাবে সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব নয়। সেখানে হয়তো তাদের ওষুধপত্র প্রয়োজন। এই ওষুধপত্র দেওয়ার জন্য যে ডাক্তারবাবুদের প্রয়োজন তারা হচ্ছেন এই আমার মতন সাইকিয়াট্রিস্ট বা স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ। এখন একই ছাদের তলায় স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ যিনি ওষুধ দিয়ে চিকিৎসা করবেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যিনি রোগের নিজের মানসিক জোর বাড়ানোর জন্য তাকে ট্রেনিং দেবেন, এবং ফ্যামিলি থেরাপিস্ট যিনি রোগীর আশপাশের মানুষজন, তার পরিবারের মানুষজন, তার স্বামী বা অন্য গুরুত্বপূর্ণ মানুষজনদের তাদের মধ্যেকার যে সমস্যা সেগুলো সমাধান করতে সাহায্য করবেন। এই সমস্ত মানুষজন, সমস্ত স্পেশালিস্ট একসাথে একটা টিমের মতন করে মনোবীক্ষণে কাজ করেন। তার ফলে এখানে আমরা প্রতিদিন প্রচুর এরকম হিস্টিরিয়া রোগী পাই যারা দূর দূরান্ত থেকে আসেন, অনেক জায়গায় অনেক চিকিৎসাতে ব্যর্থ হওয়ার পর আসেন এবং তারা সফল হয়ে একসময় বাড়ি যান। মনোবীক্ষণে তাই হিস্টিরিয়া রোগীর আমরা প্রচুর রোগী পাই এবং হিস্টিরিয়া রোগীর চিকিৎসার একটা মক্কা বলা যেতে পারে। তাই আপনার পরিচিত, আপনার আশপাশে, আপনার পরিবারে কেউ যদি এরকম থাকেন যিনি দীর্ঘদিন ধরে হিস্টিরিয়া রোগে কষ্ট পাচ্ছেন, বারে বারে হসপিটালে ভর্তি হতে হচ্ছে, প্রচুর পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে, করে কিছু পাওয়া যাচ্ছে না, অথচ জলের মতন টাকা পয়সা খরচ হচ্ছে, তাহলে তাকে নিয়ে মনোবীক্ষণে চলে আসুন। আমরা প্রতিদিন আছি আপনাদের জন্য। হিস্টিরিয়ার রোগী ভয় পাওয়ার কিছু নেই। হিস্টিরিয়াতে সাধারণত মানুষের মৃত্যু হয় না, কিন্তু আমরা একটা কথা বারবারই বলি যে এই রোগ মারেও না, এই রোগ ছাড়েও না, যদি না সঠিক চিকিৎসা হয়। আর সঠিক চিকিৎসার জন্য আমরা আছি মনোবীক্ষণে প্রতিদিন আপনাদের সাথে, আপনাদের পাশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে ছিলাম আজকে ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী, মনোবীক্ষণের স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ। নমস্কার, শুভরাত্রি।
1: মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। আরও বিশদ জানতে ফোন করুন 7477 99517। আবার বলছি 7477 99517। মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। শুনুন প্রতি রবি এবং বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। শুনছিলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। অনুষ্ঠানটি প্রযোজিত হল মনোবীক্ষণ রানীবাগান বহরমপুরের সৌজন্যে।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান মুক্তধারা। নিবেদনী একে কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9609977275 9434640048, ওয়েবসাইট www.akachemicalspvtltd.com।
3: মুক্তধারা, আঘাত লাগা, ব্যথা বেদনা, মাথা ধরা, আতকপালি, মাইগ্রেনের যন্ত্রণা, মৃগি ও মূর্ছায় দুফোঁটা তুলোয় ভিজিয়ে নাকে টানুন, যন্ত্রণার স্থানে মালিশ করুন এবং 5 ফোঁটা করে দিনে 2 বার খান।
2: মুক্তধারা, কান পাকা, কান গলা, কানের ভিতরে ফুসকুড়ি ও ঝাঁপ লাগা হলে রাত্রে শোয়ার আগে কাঠিতে তুলো একটুখানি জড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলেন আগে, তারপরে 2 ফোঁটা মুক্তধারা কানের ভিতর দিয়ে দিলেন, ব্যাস একদম সেরে যাবেন।
3: মুক্তধারা নাকের ভিতর ফুসকুড়ি ও নাসা ভাঙায় 1 চামচ ঠান্ডা জলে 2 ফোঁটা মুক্তধারা মিশিয়ে নাক দিয়ে আস্তে আস্তে টানুন এবং অতিরিক্ত হাঁচি হলে 5 ফোঁটা করে দিনে 2 বার সেবন করুন।
2: মুক্তধারা, চোখ চুলকানো, চোখ খচখচ করা, চোখ দিয়ে জল পড়া এবং চোখের আঞ্জনিতে কিন্তু আশ্চর্য রকমের ভালো ফল দেয় মুক্তধারা। সাবান দিয়ে প্রথমেই হাত মুখ ধুয়ে নিলেন, দিয়ে মুক্তধারা দিনে 2 বার করে 8 ফোঁটা আঙুলে নিয়ে চোখ বন্ধ করে চোখের পাতার উপর বুলিয়ে নিন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।
3: মুক্তধারা দন্তশূল, মাড়ি ফোলা, দাঁত নড়া, ক্ষত বা দাঁত দিয়ে রক্ত পড়া, দাঁত কনকনে, শিরশির করা, টক বা আঠা আঠা ভাব, মুখগহ্বরের যাবতীয় অসুখ ও মুখের দুর্গন্ধে তিন ফোঁটা মুক্তধারা দিনে দুবার ঈষৎ উষ্ণ গরম জলে দিয়ে কুলকুচি করুন। এছাড়া দাঁত তোলার পর ক্ষতস্থানে দিনে দুবার দু তিন ফোঁটা দিলে দ্রুত দাঁত তোলার ঘা শুকিয়ে যায় এবং ফোলা ব্যথা রক্ত পড়ার কোনো সমস্যা থাকে না। এবং রাত্রে শোয়ার আগে দু তিন ফোঁটা মুক্তধারা এক কাপ জলে দিয়ে কুলকুচি করলে কোনো প্রকার ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটতে দেয় না। নিয়মিত ব্যবহারে দাঁতের এনামেল ভালো থাকে, দাঁত শক্তিশালী হয় ও মুখে সুগন্ধ থাকে। এছাড়াও গৃহপালিত প্রাণী পশু পাখির ক্ষেত্রে মুক্তধারা সমান কার্যকরী এক আশ্চর্য ঔষধ। আরও অন্যান্য বহুবিধি রোগে মুক্তধারা ব্যবহারে সুফল পাওয়া যায়। পরীক্ষা প্রার্থনীয়।
4: শুভ সন্ধ্যা বন্ধুরা। গতকালকেও রাত্রে বৃষ্টি হয়েছে, আবার দিনের বেলা হতে না হতেই একেবারে বেশ গরম, যাকে বলে প্যাচপ্যাচে গরম। আর সেই মানে থাকা যাচ্ছে না, এতটাই গরম লাগছে, এত কষ্ট হচ্ছে। বেশ একটু ভেবেছিলাম যে যাক, একটা দিন বৃষ্টি হলো তাহলে নিশ্চয়ই পরের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা ভাবে থাকতে পারবো, কিন্তু নেই, আমাদের কিন্তু এইসবের মধ্যেই নিজেদেরকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। এবার বৃষ্টির জলে ভেজা আবার রোদে শাঁকা, দুটোকে একসঙ্গে ঠিকঠাকভাবে আমরা যাতে মেনটেন করতে পারি, আমাদের শরীর যাতে ভালো থাকে, সেইটা করতে গেলে কি করতে হবে, একটা সাপোর্টের দরকার। একদম ঠিক ধরেছেন, সেই সাপোর্ট যে দিচ্ছে যাব তার কাছেই।
5: ইউনানির অবদান মুক্তধারা, নানান রোগে ভোগেন যারা সঙ্গে রাখুন হার্বাল ড্রপ মুক্তধারা, একাধিক রোগের প্রাথমিক চিকিৎসায় ফলদায়ক ঔষধ মুক্তধারা। নির্মাতা একে কেমিক্যালস প্রাইভেট লিমিটেড।
6: আমরা পেয়েছি আমাদের প্রিয় বন্ধু হাকিম আবুল কালাম আজাদকে।
7: আমরা মোটামুটি একটা জায়গায় এখন পর্যন্ত এসে গেছি। আমাদের যে সাংবাদিক হাতিমুল ইসলাম, ওনার অনেক প্রচেষ্টায় আমাদের এই ক্ষুদ্র কোম্পানি উনি ভালোবাসেন এবং আমাদের প্রোডাক্ট নিয়ে উনিও ভাবেন অনেক কিছু। তো যাই হোক, আমরা সাধারণ মানুষের মধ্যে এটাই বলতে চাইছি যে আমাদের তো কাজের শেষ নাই, তো রোগ ছাড়বে কখন? নানান রকম রোগে আমরা জর্জরিত, বাড়ি যাচ্ছে ও দেখা যাচ্ছে যে অ্যালার্জি ফর্ম করেছে, করে তার কষ্ট হচ্ছে, কারো কাশি, কারো ব্যথা, হ্যাঁ, কারো লেগে গেছে, ছিঁড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। আপনাদের এই সবগুলো আকস্মিক যে অসুখগুলো হয়ে থাকে, ফার্স্ট এড বক্স হিসাবে আমাদের এটা আপনারা রাখুন। আজকে আমরা ঈদুজ্জোহায় চলে এসেছি, ঈদুজ্জোহা আমাদের হচ্ছে বা হলো বা হবে দিনের পর দিন, আমরা কিন্তু ওই শেষ নাই, আমরা সারা বছরই আপনাদের পাশে আছি। এই ক্ষেত্রে আমি একটু বলবো, সেটা হচ্ছে যে আমাদের কোরবানি মানে একটা মাংস খাওয়ার প্রবণতা থাকে, তো এইখানে যদি আমাদের পেটে কোনো গোলমাল হয় বা অস্বস্তি হয় তাহলে কষ্টকর ব্যাপার। তাই এই জায়গাতে আজকে বলবো, আপনি একটা ছোটো ফাইল 110 টাকা দিয়ে বা 150 টাকা দিয়ে মাঝারিটা নিয়ে রাখুন, খাওয়ান আপনি যা খুশি, কিন্তু আপনি 5 ফোঁটা মুক্তধারা খেয়ে শোবেন, আপনার কোনো ডিস্টার্ব নাই পেটের, সব ভালো হয়ে যাবে। মুক্তধারা পেটের সম্পর্কে যত রকম অসুখ আছে না কেন, আপনার আলাদা আলাদা করে আমাদের আয়ুর্বেদিক বা ইউনানি বা অ্যালোপ্যাথিক যাই বলেন না কেন দিতে হয়। এটা পেট ডাকা জন্য আলাদা দিতে হবে, পাতলা পায়খানার জন্য আলাদা দিতে হবে, শক্ত পায়খানার জন্য আলাদা দিতে হবে, কিন্তু ওই সব না, আমাদের একটা দিলেই যথেষ্ট। মুক্তধারা 5 ফোঁটা খাওয়ান, আপনার সেই সব রোগগুলো আপনার আপনি থেকে পালিয়ে যাবে। তা আজকের আমাদের যে কাজটা এসেছে, যে ঠান্ডা কিছুটা গরম, এতে আমাদের সর্দি কাশি, হ্যাঁ, গলা খুশখুশ করা, নিম্নতে এগুলো যেন হয়েই আসছে, তো এগুলোর জন্য আমরা কষ্ট করে একটা মুক্তধারা বাড়িতে রাখি। কাটা ছিঁড়া পোড়া মাথা ধরা, হ্যাঁ, তেল পুড়ে পুড়ে গেল, আপনার জ্বলন করছে, আপনি ওখানে একটু লাগিয়ে দেন, ফুসকা নেবে না, জ্বালা থাকবে না, ভালো হয়ে যাবে। এত কাছের বন্ধু আপনি কোথায় পাবেন? আপনি যেখানে যান না কেন, ওদের আলাদা দিক, সেভাবে তারা ব্যবহার করবে। আর আমরা বলবো এটা আপনি ফার্স্ট এড বক্স হিসাবে আপনি এটা ব্যবহার করুন। আমরা কাটা ছিঁড়া হলে কী করতাম, কেচকোচের ডাঁটা ছিলে ওখানে একটু রসটা দিয়ে দিতাম বা দুবড়ো ঘাসে দিতাম, এটা তো আমরা খবরাজি করেছি, আর এখন তো আমাদের এটা সরকার স্বীকৃত বাড়ানো ওষুধ, তাহলে এই জায়গাটাতে আমরা পিছিয়ে থাকবো কেন? শত রোগের কাজ করে, নানান রোগে ভোগেন যারা, ব্যবহার করবেন মুক্ত ধারা। আপনার এক থেকে দুবার লাগালে যথেষ্ট। আবার আপনি খাওয়ার ব্যাপারটা বা সেটা বললাম যদিও, তবে লাগানোর ব্যাপারটা হলো এক ফোঁটা দু ফোঁটা, আর কোনো রোগ নাই। আপনি কাজের মানুষ, ভালো মানুষ,

0: বাড়িতে আসলেন, খাওয়া দাওয়া করলেন, বিছানে শুয়ে আপনি দু ফোঁটা জিভে দিয়ে গিলে নেন, দিয়ে শুয়ে যান, আপনার শ্বাস প্রশ্বাস ভালো চলবে, আপনার কোনো চিন্তা থাকবে না, শরীরে যে আপনার ক্লান্ত ভাব সেটাও কেটে যাবে, এর এত পাওয়ার আছে। তাই আপনি এইসব মেডিসিন সবসময় পাওয়া যায় না, আজকে আমার 100টা প্রোডাক্ট আছে বলে এই মেডিসিনটা আমি বের করতে পেরেছি, কারণ এই মেডিসিনটা ওইভাবে বের করা যাবে না। এসব সব আপনার দারুচিনি, এলাচ, লবঙ্গ এইসবের তেল আছে হিসাব করা, এইসব তেলের প্রচুর দাম, যাই আপনারা অল্প ছোটো খাটো কোম্পানি নিয়ে এটা করতে পারবেন। আপনি একটা ব্যবহার করুন, দেখবেন যে আপনার বাড়ি ছাড়ছে না। মুক্তধারা এমনই জিনিস, আমাদের পাড়ার যত বাচ্চা কাচ্চা আছে কথা ফুটে নেই, তারা বলবে মুক্তধারা আছে গো।
1: ঠিক,
0: তো এই জায়গাটা আপনার বাড়ি তো তৈরি হয়ে যাবে 3 দিনের মধ্যে। আপনি একটা বাড়িতে রাখুন, দেখবেন আপনার ছেলে হোক মেয়ে হোক ভালো থাকুন, কিন্তু ওই আপনার মুক্তধারা আপনাকেই চাইবে, আমার ওখানে মুক্তধারা লাগিয়ে দাও। হ্যাঁ, আলতো আলতো কথা ভালো লাগছে খুব। তো আমরা বরাবরই দেখে আসছি এই জিনিসটা আছে, এবং এটা পাড়া প্রতিবেশীর উপকার হয়, সবাই কিনতে পারে না, আবার পয়সা থাকলেও সবসময় কাছে থাকে না। তা আপনার বাড়িতে রাখুন, বাচ্চা লোকেরও উপকার হবে, আপনারও হবে। আর মুক্তধারা নিয়ে গল্প কিচ্ছু নাই, 140টা হিসাবে আমরা রোগের কাজ করাই, অতগুলো বলা তো সম্ভব হয় না। আপনার আমার ভিতরে একটা কাগজ আছে, ওটা পড়ে নেবেন, আর যেটাতে আপনার দরকার একমাত্র চোখের ভেতরে দেবেন না, বাদ বাকি সব জায়গায় ব্যবহার করেন। দাড়ি কাটলেন আপনারা এক ফোঁটা হাতে নিয়ে একটু জল দিয়ে হাতটাকে মুড়িয়ে আপনি গালে লাগিয়ে দিন, আপনার সেফটি হবে না, ব্যথা থাকবে না। আপনার আমাদের যেগুলো এখন বর্তমান খাদ্য, সে খাওয়ার আমরা তো বাড়ির কম খাই, বাজারের কেনা খাওয়ার খাই, রুটি বলুন আর বিরিয়ানি বলুন আর যাই বলুন, তো এইগুলো মুখরোচক না হলে তো ওরা বাজার করতে পারবে না। আর মুখরোচক আমি সহ্য করতে পারবো কি সেটা আমাকে ভাবতে হবে। তো সেই জায়গাটা আপনি যদি মনে করেন, খান যা খুশি, আপনি 5 ফোঁটা মুক্তিধারা খেয়ে নেবেন, আপনার সবটাই যাবে হয়ে যাবে। অতএব মুক্তিধারা বাড়িতে না, ব্যাগে না, পকেটে রাখার জিনিস, আপনারা একটা ব্যবহার করুন, বেলা পয়সা খরচা করেছেন, আরও করবেন যতদিন বাঁচবেন, শরীর তো কাউকে অসুখ বলে আসবে না, আর কার কাছে ভালো হবে তাও বলা যাবে না, আর আপনিও চুপ করে বসে থাকতে পারবেন না। তো তার মধ্যে দিয়ে একটা মুক্তধারা পাকেটে রাখুন, নিয়মগুলো পড়ুন, সেই নিয়ম অনুসারে ব্যবহার করুন, তারপরে আপনার সাথে আমার কথা হবে। তবে আমি আর আজকে বেশি বাড়াচ্ছি না, আমি ওই আপনার নাম্বারটা একটু লিখে নেন তাহলে সুবিধে হয়, 9609977275, দেখুন মিলিয়ে নেন, 9609977275, এই নাম্বারে আপনি অনুষ্ঠান চলাকালীন ফোনটা করবেন না, তারপরে করবেন বা তার পরের দিন করবেন, সারাদিনই খোলা থাকে, আমাদের পুরনো নতুন যত চিকিৎসা হয় সব আমাদের এই হরিহর পাড়া চেম্বার থেকেই হয়। আমাদের ওষুধের মধ্যে সব রকমই ওষুধ আছে, চিকিৎসা পুরনো রোগের নতুন রোগের চিকিৎসা করা হয়, আপনারা সুবিধা মতো ফোনে যোগাযোগ করে নেবেন, নিয়ে আসবেন, দেখবেন, তাহলে আপনার আস্তে আস্তে একটা সাহস চলে আসবে যে একে কেমিক্যালসের এক মুক্ত ধারা সমস্ত রকম কাজ করে, আর আমাদের অন্য কিছু দরকার নেই। তাই আমরা মুক্ত ধারা সবসময়ের জন্য মুক্ত মনে আমরা একটা কাছে রাখি, আর আজকে এই পর্যন্তই রাখলাম, আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকুন, আমাদের ওষুধপত্র আপনারা একটু একটু করে ব্যবহার করে এর গুণগত মানটা বুঝিয়ে দেন। আজকের মতো এখানেই শেষ, খোদা হাফেজ।
2: মুক্তধারা, আঘাত লাগা, ব্যথা বেদনা, মাথা ধরা, আতকপালি, মাইগ্রেনের যন্ত্রণা, মৃগী ও মূর্ছায় দু ফোঁটা তুলোই ভিজিয়ে নাকে টানুন, যন্ত্রণার স্থানে মালিশ করুন এবং 5 ফোঁটা করে দিনে 2 বার খান।
3: মুক্তধারা, কান পাকা, কান গলা, কানের ভিতরে ফুসকুড়ি ও ঝাঁপ লাগা হলে রাত্রে শোয়ার আগে কাঠিতে তুলো একটুখানি জড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলেন আগে, তারপরে দুফোঁটা মুক্তধারা কানের ভিতর দিয়ে দিলেন, ব্যাস একদম সেরে যাবেন।
2: মুক্তধারা নাকের ভিতর ফুসকুড়ি ও নাসা ভাঙায় এক চামচ ঠান্ডা জলে দু ফোঁটা মুক্তধারা মিশিয়ে নাক দিয়ে আস্তে আস্তে টানুন এবং অতিরিক্ত হাঁচি হলে পাঁচ ফোঁটা করে দিনে দুবার সেবন করুন।
3: মুক্তধারা চোখ চুলকানো, চোখ খচখচ করা, চোখ দিয়ে জল পড়া এবং চোখের আঞ্জনিতে কিন্তু আশ্চর্য রকমের ভালো ফল দেয় মুক্তধারা। সাবান দিয়ে প্রথমে হাত মুখ ধুয়ে নিলেন, দিয়ে মুক্তধারা দিনে দুবার করে আধ ফোঁটা আঙুলে নিয়ে চোখ বন্ধ করে চোখের পাতার উপর বুলিয়ে নিন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। শুনলেন অনুষ্ঠান মুক্তধারা, নিবেদনে এ কে কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9609977275 9434640048, ওয়েবসাইট www.akachemicalspvt.ltd.com, উপস্থাপনা সাদাফুন নাজনীন, প্রযোজনা হাতিমুল ইসলাম, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
1: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। প্রথম শিল্পী রুমা গুহঠাকুরতা।

0: দ্বিশাস্ত্রী টেলিলয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান, এবারের গানে হেমন্ত মুখোপাধ্যায়।

অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথা ও গানে অনুষ্ঠানের বিষয় ঘুমপাড়ানি গল্পের একাল সেকাল। আপনারা আসবেন এই ফোন নাম্বারে 9434 9213 00।

আগামীকাল রাত 10:10 লাইভ ফোন ইন মজলিস অনুষ্ঠানের শুনবেন সুমন কল্যাণপুরের কণ্ঠে বাংলা গানের মজলিস। থাকবেন ফেরদৌস আরা বেগম।

আগামী 6 জুন শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানের বিষয় দিল এক মন্দির হ্যায় শ্রদ্ধাঞ্জলি সুমন কল্যাণপুর। সঙ্গে থাকবেন আপনাদের গানের সখা কথার বন্ধু মুক্তি হক। শুনলেন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা।

মতামত লিখে পাঠান আমাদের দপ্তরে। চিঠি পাঠানোর ঠিকানা সুজন এসু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। এছাড়াও ইমেলে পাঠাতে পারেন আমাদের ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com।

আপনাদের পাঠানো চিঠিপত্রের উত্তরের আসর সুজন এসু। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি মাসের শেষ মঙ্গলবার রাত 8টায়। অনুষ্ঠান সম্পর্কে আপনারা আপনাদের

অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার বা ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালামে প্রবেশ করেছে। বিশ্ব বক্সিংয়ের সাম্প্রতিকতম র্যাঙ্কিংয়ে মেয়েদের 57 কেজি বিভাগে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন জেসমিন ল্যাম্বোরিয়া। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনিজুয়েলা দ্বিপাক্ষিক সম্পর্কে সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব রুদেন্দ্র ট্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনিজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আজকের আলোচনায় দুই দেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। শ্রী ট্যান্ডন আরও জানান, শুধু জ্বালানি ক্ষেত্রটি নয়, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে পশুপালন, পরিবহন, কৃষিকাজের যন্ত্রপাতি, খনিশিল্প, গাড়ি উৎপাদন এবং ওষুধ শিল্পের মতো ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত কথা হয়েছে।
1: Venezuela possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটেনের বিদেশমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, ভারত ও ব্রিটেন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক এক নতুন অংশীদারিত্ব গড়ে তোলার সম্পূর্ণ প্রস্তুত। ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকটি মূলত ভারত ব্রিটেন ভিশন 2035-এর 5টি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করার বড় সুযোগ। এই 5টি স্তম্ভ হল

0: শক্তি, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু ও পরিবেশ বান্ধব শক্তি এবং শিক্ষা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার পর এক স্যান্ডেলে এক পোস্টে শ্রী শাহ একথা বলেন। তিনি বলেন, এই কাউন্সিল এখন উত্তর পূর্ব অঞ্চলের কৌশলগত উন্নয়নের পাশাপাশি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ ও সংস্কৃতির বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শক্তিশালী ও আরও সমৃদ্ধ উত্তর পূর্ব ভারত গড়ে তোলার লক্ষ্যে সমস্ত নেতায় আজ একজোট হয়েছেন। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার বা ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি চিকিৎসা এবং অন্যান্য প্রকল্প সহ প্রতিরক্ষা পরিষেবাগুলোর সংশোধিত আর্থিক ক্ষমতা হস্তান্তরের নির্দেশিকাও প্রকাশ করেছেন মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক ক্ষমতার এই সংশোধিত নিয়মের ফলে সোয়া 1,00,000 কোটি টাকারও বেশি মূল্যের প্রয়োজনীয় সামগ্রী কেনা অনেক সহজ ও দ্রুত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যোগব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের এক অ্যারেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মানুষের মন, শরীর ও আত্মাকে এক সূত্রে বেঁধে সুস্থ ও আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
1: जैसे जैसे योगासना स्पोर्ट्स का विस्तार होगा, वैसे वैसे इससे जुड़ी नई संभावनाएं भी बढ़ेगी। ये खिलाड़ियों के लिए नई कैरियर अपॉर्चुनिटीज लेकर आएगा। यह ट्रेनर्स, स्पोर्ट्स साइंटिस्ट, रिसर्चर्स और इवेंट मैनेजर्स के लिए भी नए अवसर बनाएगा।
0: প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে প্রথমবার আয়োজিত এই বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ যোগাসনকে একটি আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেবে। এটি তরুণ প্রজন্মের জন্য সুযোগের এক নতুন দিগন্ত খুলে দেবে। আহমেদাবাদের একা আরেনায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে আমেরিকা, ঘানা, কেনিয়া এবং মালয়েশিয়া সহ বিশ্বের 60টিরও বেশি দেশ থেকে 400রও বেশি প্রতিযোগী উপস্থিত হয়েছেন। আয়োজক দেশ হিসেবে ভারতও এই প্রতিযোগিতায় শক্তিশালী দল নামিয়েছে। সাব জুনিয়র থেকে সিনিয়র মাস্টার্স পর্যন্ত মোট 6টি বয়সভিত্তিক বিভাগে ভারতের 122 জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে আজ সংসদ বিষয়ক মন্ত্রক আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এর ফলে দেশের সব রাজ্যের বিধানসভা এবং সংসদ এখন একটি একক প্ল্যাটফর্মে চলে এলো। শ্রী রিজিজু জানেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনাকে বাস্তবায়িত করতেই এই বিশেষ অ্যাপটি চালু করা হয়েছে।
2: প্রাইম মিনিস্টার মোদী জি কা সপনা হ্যায় ডিজিটাল ইন্ডিয়া, পুরা দেশ ডিজিটালি কানেক্টেড হো রাহা হ্যায় অর ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশন ন্যাশনাল ই বিধান, উসি সপনা কো পুরা করনে কে লিয়ে তো ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ভি টোটালি ডিজিটাল অ্যাসেম্বলি হো জায়েগা।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু এবং ভার্চুয়াল যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্জুন রাম মেঘওয়ালও পশ্চিমবঙ্গ সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, সরকার পরিবর্তনের পর দ্রুত নিভাগ প্রকল্পে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কাগজের ব্যবহার কমবে, পরিবেশ সংরক্ষণ হবে এবং বিধানসভার কাজ আরও গতিশীল হবে। আদালতের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহারের বিষয়ে খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। শুধুমাত্র কোনো AI বিশ্লেষণ বা অ্যালগোরিদমের সিদ্ধান্তের উপর ভিত্তি করে কোনো মামলার রায় দেওয়া যাবে না বলে এতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই খসড়া প্রস্তাবের উপর আগামী 20 জুন পর্যন্ত জনসাধারণের মতামত চাওয়া হয়েছে। নতুন এই নির্দেশিকায় মামলার ফাইল সাজানো, শুনানির সময়সূচি ঠিক করা, কজলিস তৈরি, আইনি গবেষণা নথিপত্র সারসংক্ষেপ তৈরি, অনুবাদ এবং ট্রান্সক্রিপশনের মতো কাজে AI ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বিজেপি রাজ্যসভা নির্বাচন এবং উপনির্বাচনের জন্য 11 জন প্রার্থীর নাম আজ ঘোষণা করেছে। দলের জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুক এবং রজনী সাগরওয়াল মধ্যপ্রদেশ থেকে প্রার্থী হচ্ছেন। দলের আরেক সাধারণ সম্পাদক ডক্টর আলকা গর্জার ও সতীশ পুনিয়া রাজস্থান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গুজরাট থেকে রাজুভাই শুক্লা, মুকেশভাই রাঠিয়া, মানসিক পারমার ও জিতেন্দ্র মেঘজিভাই কাঞ্জরিয়াকে প্রার্থী করা হয়েছে। অরুণাচল প্রদেশ থেকে তাই তাগাক এবং মণিপুর থেকে সারদা দেবী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ওড়িশার রাজ্যসভার উপনির্বাচনের জন্য দেবাশীষ সামন্ত রায়কে প্রার্থী করেছে দল। সম্প্রতি তিনি বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ করেছেন। বিহারের মুজফ্ফরপুরের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। জেলাশাসক সুব্রত কুমার সেন জানিয়েছেন, ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শোকার্ত পরিবারগুলোকে 4 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শ্রী সেন বলেন, দুর্ঘটনা তদন্তের জন্য একটি 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন যে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ পর্যাপ্ত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের কোথাও কোনো এলপিজি ডিস্ট্রিবিউটর বা এজেন্সিতে গ্যাসের ঘাটতির খবর পাওয়া যায়নি। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, অজীবাশ্ম জ্বালানি বা পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারত। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালে প্রবেশ করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 7 দিনে কেরল, কর্ণাটক ও তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উপহিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড এবং উত্তর ভারতের রাজ্যগুলিতেও আগামী 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশ্ব বক্সিংয়ে সাম্প্রতিকতম র্যাঙ্কিংয়ে নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে ভারত। মেয়েদের 57 কেজি বিভাগে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন জেসমিন লম্বরিয়া। অন্যদিকে এশিয়া চ্যাম্পিয়ন প্রিয়া ঘাংঘাক 60 কেজি বিভাগে এবং বিশ্বনাথ সুরেত 50 কেজি বিভাগে নিজ নিজ ক্যাটাগরির সেরা 3-এর মধ্যে জায়গা করে নিয়েছেন। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ আর নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ইভিএম অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনতে পাবেন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই লাইভ ফোন ইন কথা ও গানে।
4: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

যিনি যেখানে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ফোন ইন কথা গানে অনুষ্ঠানে। আজ আপনাদের সাথে আছি আপনাদের বন্ধু আমি জয়িতা, জয়িতা সরকার। আপনাদের সঙ্গে কথা বলার নম্বরটা আগে ভাগে জানিয়ে দিই, 9434921300 এবং 0348225968। আজকের বিষয় ঘুম পাড়ানি, ঘুম পাড়ানির গানের একাল সেকাল।

ছেলেবেলার ঘুমনা আসা দুপুর বা রাত্রে মা ঠাকুমাদের থেকে ছড়া শোনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। এ যেন সেই সোনার কাঠি যা জাদুস্পর্শে মনির ক্যানভাসে জেগে ওঠে এক রূপকথার জগৎ, যেখানে আছে ব্যঙ্গমা ব্যঙ্গমী, লালকমল নীলকমল কিংবা রাক্ষসীর হাত থেকে রাজপুত্রের রাজকন্যাকে বাঁচিয়ে আনার রোমাঞ্চকর সব গল্প। বিশ্বব্যাপী লোকসাহিত্যের একটা বড় অংশ জুড়ে আছে সেই সব গল্প। সৃষ্টির আদি থেকে হঠাৎ যখন মানুষ নিজের মনির ভাব প্রকাশ করতে শিখেছে, তখন থেকে সৃষ্টি সুখের উল্লাসে তৈরি হয়েছে নানা রকম ছড়া। দেশকালের সীমানা ছাড়িয়ে এক যুগ থেকে অন্য যুগে সঞ্চারিত হয়ে যাওয়া সেই সব ছড়াগুলো রচয়িতার নাম হয়তো অজানা, তবু কিন্তু তাদের সৃষ্টি রয়ে গেছে আমাদের মধ্যে। সরল গ্রামীণ জনসাধারণ তাদের চারপাশে দেখার জগৎকে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে মৌখিকভাবে সেই ছড়াগুলোর মাধ্যমে ধরে রাখার চেষ্টা আমরা করি, আমরা করবই, তাই না? হ্যাঁ বন্ধুরা, আমরা সেই সব গল্প শুনবো আজকে আপনাদের কাছ থেকে। চলুন আপাতত একটা গান তো শুনি, তাই না?

0: 0348225968। নমস্কার, স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকের বিষয় ঘুমপাড়ানি গল্পের একাল সেকাল।
1: হ্যাঁ দিদি, মার মুখে শুনেছি, কখন ঘুমালো পাড়া জোড়ালো মুরগি এলো দেশে, ওরে বুলবুলিতে ধান খেতে কান্না দিব কিসে, কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন, ওরে মনা গাছে ফুল ফুটেছে মা বড় ধন, ধান ফুরালো পান ফুরালো খাজনা রোপাই কি, আর কটা দিন সবুর করলো শোন মুনেছি। ইংরেজদের বিরুদ্ধে দিদি এটা একটা ছড়া গান। তার মা তার সোনার খোকনকে এই ছড়া গানের মাধ্যমে নিজে রচিত করে এইভাবেই কবি

0: সৃষ্টি করে বা এইভাবে কল্পনার জগৎ তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে এইভাবে কথাবার্তা এইভাবে এই কথোপকথন একই লোক সংস্কৃতি লোকায়ত্ত এখনো দিদি এই মানুষের মুখে মুখে প্রচারিত।
1: এখনকার মায়েরাকে সেই ঘুম পাড়ানি গল্প বলে ছেলে মেয়েদের?
0: আমরা দিদি সেই বলি তো, আমাদের এখন আর শুনে না, মোবাইল হয়ে এই এই জগৎটা শেষ হয়ে গেছে একদম, প্রায় শেষের দিকে দিদি। হ্যাঁ, আমি আমার আমি একজন লোকগায়ক, তো আমরা যেভাবে গান অর্জন করেছি যেভাবে কষ্ট করে শিখেছি এখনকার জেনারেশন সেটা শিখবে না। আমরা অনেক ছেলেকে বলি, এই আমার কাছে লেখা আছে গানগুলো শিখ, ভালো ভালো গান, লালন গীতি 200 গান লালন গীতি গান আছে দিদি, একাধান না। তা কেউ একজন এসে বলুক যে আমাকে 5-10 লালন গীতি গান দাও বা তত্ত্ব গান দাও, এরকম এই জেনারেশন তো হয়েছে। এখন মোবাইল মানে এক কথায় সবকিছু ওই পেয়ে যাচ্ছে,
1: সেটাই আমরা মেনে নিচ্ছি, তাই না?
0: হ্যাঁ, এই লোকগান বিলুপ্তের পথে।
1: কোন সময়টা ভালো মনে হয় আপনার, সেই সময়টা না এই সময়টা?
0: হ্যাঁ, সরকার বাহাদুরের দ্বারাই যদি একটু বেঁচে থাকে, এরা যদি একটু বাঁচিয়ে রাখতে পারে তাহলে হবে।
1: সঙ্গে থাকুন, কেমন ভালো থাকবেন। আসলে নিজের পরিবারের মঙ্গলটা সরকার কেন নিজেরাই পারি আমরা, তাই না? সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার,
2: নমস্কার দিদিভাই।
1: নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল।
1: রাতে ভালো ঘুম হয়?
2: হ্যাঁ দিদিভাই, খুব ঘুম হয়। আগেকার দিনে তো আমার মা আমাদেরকে আয় আয় চাঁদ মামা ঠিক দিয়ে যা, হ্যাঁ চাঁদের কপালে চাঁদ, এই যে এই গল্পগুলো শুনিয়ে যে ঘুম পাড়াতো, আজকালকার দিনে আর কিন্তু সেই মানে ঘুম পাড়ানোর জিনিস তো সব উঠেই গেছে।
1: আর তাই জন্য আজকালকার বাচ্চারা সেই বাবা মার সাথেই রাত 12 হোক 1 হোক তখন ঘুমোতে যায়, তাই না?
2: হ্যাঁ, এবং তারপরে দিদিভাই এই মোবাইলে যুগে না, এখন আর কি বলবো, রাত্রে 2-2:30 অব্দি মোবাইল দেখছে, আর সকালে 8-9 আগে ঘুম ভাঙছে না, এবং যখনই তাদেরকে ডাকা হচ্ছে তারা বলছে বিরক্ত করো না দিকে। তো এই যে বাচ্চাদের মনে এই তো সঞ্চার এসেছে, আর আমরা তখন খেলাধুলো করেছি, হ্যাঁ এসে 2 খেয়ে দিয়ে এমন ঘুমিয়েছি, হ্যাঁ মানে ভোর 5 সময় উঠে উঠিয়ে নিজে যা মাঠে গিয়ে খেলাধুলা কর, তারপরে আবার এসে পড়তে বসবি। তো এই জিনিসগুলো সব হারিয়ে গেছে দিদি ভাই, এখন সব মানে বাস্তবটা অবাস্তবে পরিণত হয়েছে।
1: এটা একটা ভালো কথা বললেন, বাস্তবটাই অবাস্তবে পরিণত হয়েছে, এটা সত্যি সত্যি খুব কথাটা ভালো লাগলো আপনার। ভালো থাকবেন, কেমন সঙ্গে থাকবেন?
2: হ্যাঁ দিদি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকু বল।
1: একদম। আসলে ঘুম ব্যাপারটা অনেকের কাছে অনেক রকম, যেমন ধরুন কারোর কাছে খুব সহজ তো কারোর পক্ষে বেশ কঠিন, কারো কম হয় নানা কারণে, আবার কিছু লোক সারাদিন ঘুমোন, ঘুমের মাত্রা কমলেও বিপদ আবার বাড়ে। সেজন্য বোধহয় মানুষের একেবারে ছেলেবেলা বলতে গেলে জন্মের পর থেকে শিশুর বাবা মা চেষ্টা করে সন্তানের ঘুমের ব্যাপারটাকে যথাসম্ভব নিশ্চিত করার। ঘুমপাড়ানি গান বা গল্প বা বেড টাইম স্টোরি প্রভৃতির উদ্ভব সেই কারণে, এবং এটা যে কোনো বিশেষ এলাকা বা সমাজে আবদ্ধ নয়, সারা পৃথিবীর সম্ভবত প্রত্যেকটি সভ্যতায় শিশুকে ঘুম পাড়ানোর প্রচেষ্টার প্রচলন দেখা গেছে বহু প্রাচীন যুগ থেকে। আমরা দেখতে পাচ্ছি অবিরত লাল আলো এবং সবুজ আলো জ্বলছে। একটু ফোনে যায় নাকি? 03482259648। নমস্কার।
3: হ্যালো দিদি ভাই, নমস্কার।
1: নমস্কার, গলাটা ভারী দেখাচ্ছে কেন?
3: খুব শরীর খারাপ করছে দিদি, তবু কিন্তু ফোনে আসলাম, মনটা থাকলো না, থামলো না তাই।
1: খুব বৃষ্টিতে ভিজেছেন মনে হচ্ছে, এত গরমের পর মুষলধারে আকাশ ভেঙে বৃষ্টি পড়লো আজকে। আজকে তো স্বস্তির ঘুম নাকি?
3: হ্যাঁ বলুন।
1: আজকে তো স্বস্তির ঘুম।
3: হ্যাঁ আজকে স্বস্তির ঘুম দিদি। বাজবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার সলগ গলা কাজলা দিদি কই। সত্যি খুব ভালো অনুষ্ঠান দিয়েছেন। হ্যাঁ, আগে আমার ঠাকুমারা মায়েরা যেভাবে ঘুম পাড়া তো পাই করত আগেরটাই জন্য খুব ভালো ছিল। তবে আমার বাড়িতে কিন্তু ভুলিনি দিদি, আমার বাড়িতে আমার নাতি আছে, এগুলাও সময়ে সময়ে আমিও করি এবং আপনার বৌদিও বলে ঘুম পাড়াই নাতিকে।
1: খুব ভালো লাগলো শুনে। আজকালকার সবাই তো ব্যস্তর মধ্যে থাকে, তাই না? সময় নেই একটু বাচ্চাদেরকে কাছে নিয়ে বসানো, তাদের নিয়ে ঘুমোতে যাওয়া বা তাদের সঙ্গে একটু গল্প করা।
3: কিন্তু খুব ভালো লাগে যে যখন নাতিকে ঘুম পাড়াই বা নাতিকে কোলে করে নিয়ে বেড়াই, একটু নিজের মনটাও কিন্তু খুব সুন্দর হয়ে যায় দিদি।
1: একদম একদম, ভালো থাকবেন। কেমন নামটাই শোনা হলো না আপনার, কোথা থেকে বলছেন, কে বলছেন?
3: হ্যাঁ বলুন,
1: নামটা শুনি একবার।
3: ও নামটা বলিনি না, মধুমঙ্গল পাল, তিরমাইনি থেকে দিদি।
1: ভাই ভালো থাকবেন, কেমন?
3: হ্যাঁ দিদি, আপনিও ভালো থাকবেন।
1: বার্তায় নিয়মিত পাশে থাকেন বিধান দাস নিয়ালিশপাড়া থেকে, লিখছেন, ঘুম পাড়ানি আমার ভাই, যখন ছোট ছিল তখন আমি ঘুম পাড়াতাম আর বলতাম, চাঁদ মামা আমার ভাইয়ের কপালে টিপ দিয়ে যা, আর তখন আমার ভাই ঘুমিয়ে পড়ত। এটুকুই লিখেছেন বিধান দাস নিয়ালিশপাড়া থেকে। আসলে এই ঘুম পাড়ানি গান বা ছড়া যাই বলি না কেন, সেগুলোর মধ্যে একটা কেমন পেলবতা, একটা স্নেহ, একটা মায়া, মমতা যেন জুড়ে থাকে। সারাদিন ভূতের মতো খাটনি খাটার পর সন্তানকে নিয়ে যেবার শুতে হবে, এই যে মায়ের তাগিদটা, সেই তাগিদটা একটু হলেও আজ কিন্তু অভাব অভাব রয়েছে। মায়েরাও বা বাড়ির অন্যরাও কেমন যেন একটু মেশিনারি হয়ে গিয়েছি, তাই না? সবসময় আমাদের এটার পর ওটা, ওটার পর এটা, তারপর এটা, তারপর এটা করতে করতে একটা সময় দেখা যায় যে সময়টা বোধহয় খুব কম হয়ে যাচ্ছে। আর একটু যদি সময় পেতাম, আর একটু যদি রাতটা বড় হতো বা দিনটা আর একটু বড় হতো বা ছোট হতো, তাহলে হয়তো সব ঠিকমতো অ্যাডজাস্ট হয়ে যেত, কিন্তু সে তো হবার নয়। প্রথম থেকেই, সৃষ্টির আদি থেকে কিন্তু এভাবেই চলে আসছে। আজ তার ব্যতিক্রম অনেক ক্ষেত্রে হয়তো অনেক কিছুই হচ্ছে, এটা বোধহয় হবে না, তাই তা নিয়ে ভাবনা থাক, তাই না? নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
4: নমস্কার দিদি ভাই, আমি নওদা থানা থেকে গোয়াটা হালদার করা নরোত্তম হালদার বলছি।
1: স্বাগত নরোত্তম বাবু আজকের অনুষ্ঠানে। আজকের বিষয় ঘুম পাড়ানি গল্পের একাল সেকাল। তা আপনি কোন কালটা বলবেন, এখন না সেই সময়ের কথা?
4: ঘুম পাড়ানি যেসব কথাগুলো আপনি বলছেন, ঘুম পাড়ানি সেসব আড্ডা শুরু বলতেও আমরা বলছি অনেক, কিন্তু সেসব জিনিসগুলো তো হারিয়ে গিয়ে রাখে, যে দাদা বলে গেলেন সব অসময় নষ্ট হয়ে যায়, সে জিনিস নেই। আমরা একসময় যখন রাত্রে ঘুমাতাম তখন দেখা যায় সব একসময় শোয়ার পরে সব গল্প টল্প বিভিন্ন রকম শুরু করতো, বুঝলেন না, ঘুম পাড়ানি গান টান বিভিন্ন রকম। আর সেসব জিনিস কিন্তু হারিয়ে গিয়ে মোবাইলের ক্ষেত্রে সব শেষ হয়ে গেছে। এখন বাচ্চাদের সে ঘুম পাড়ানি গান আর বলে না। তাই আমি আপনাকে বলছি, এই একটা গান আছে আপনার, এক যে ছিল দুয়ো রানী থাকতো কুঁড়ে ঘরে, ও ঘুম পাড়ানোর গানটা মানে করছিল ওই আপনার প্রতিকার বইয়ে, বুঝলেন?
1: আচ্ছা, এটা তো আমাদের অনুরোধের আসর নয় দাদা, সঙ্গে থাকুন, কেমন?
4: হ্যাঁ ঠিক আছে দিদি ভাই, নমস্কার দেবেন।
1: আপনিও ভালো থাকবেন, কেমন? আমাদের সঙ্গে বার্তায় রয়েছেন আমিনুল হক সরকার, বলছেন তালবাগান পাড়া থেকে, লিখছেন, আজকের বিষয় রেখেছেন ঘুম পাড়ানি গল্পের একাল ও সেকাল। খুব সুন্দর বিষয়, আমার খুব মনে পড়ছে দিদি, সেকালে ছোটবেলায় আমার মা দিদিমা দিদা আমাকে ভূতের গল্প, দৈত্যর গল্প, তাছাড়া চাঁদ মামাকে দেখিয়ে অনেক গল্প শুনিয়ে ঘুম পাড়াতেন। আর এখানে দেখছি মোবাইলের সাহায্যে অনেক ঘুম পাড়াচ্ছে, কিন্তু আমার মনে হয় সেকালেই আন্তরিকতা ভালোবাসা ছিল, এটুকুই বললাম, ভালো থাকবেন। লিখেছেন আমিনুল হক সরকার, তালবাগান পাড়া থেকে লিখছেন। নমস্কার। হ্যালো।
5: হ্যাঁ নমস্কার,
1: কার সঙ্গে কথা বলছি?
5: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
1: নিতাই বাবু কেমন আছেন? নিতাই বাবু
5: হ্যাঁ ভালো আছি, প্রচন্ড গরম
1: কিন্তু আজকে তো বৃষ্টি।
5: হ্যাঁ বৃষ্টি আমার দিকে হয়নি দিদি।
1: আহারে,
5: একদম ঠান্ডা হাওয়া আসছে কিন্তু বৃষ্টি হয়নি।
1: বেশ, একটু তো শীতলতার স্পর্শ পাচ্ছেন।
5: হ্যাঁ একটু শীতলতা,
1: এই ভ্যাপসা গরমে এটুকুই বা কম কিসের?
5: কম কিসের, হ্যাঁ আম পাচ্ছি, খুব হাওয়া দিচ্ছে, খুব আম পাচ্ছি।
1: আচ্ছা বিষয়ে কথা বলি।
5: হ্যাঁ তো ধরুন আগেকার দিনে আমার ঠাকুমা মা সব ঘুম পাড়াতো, তো ধরুন সেসব গান এখন আর শোনা যায় না। হ্যাঁ তো ধরুন তখনকার গান গেয়ে মা ঠাকুমারা ঘুম পাড়াতো, আর এখনকার দিনে কিন্তু ছেলেপেয়েরা সেসব গান জানে না মারা। হ্যাঁ তো তারা এখন মোবাইল ছবি দেখেই তার ছেলেকে ঘুম পাড়াচ্ছে।
1: তাই আপনার সামনে এরকম হয় যে মোবাইলে ছবি দেখে ছেলেরা বা বাচ্চাদেরকে বাড়ির লোকেরা ঘুম পাড়াচ্ছে?
5: হ্যাঁ আমার সামনে হয়, আমি অনেককে দেখেছি এবং অনেককে বলেছি যে এই অভ্যাসটা করো না, এই অভ্যাসটা খুব খারাপ। আর কিছু কিছু বাচ্চা আবার আছে খাওয়াতে খাওয়াতে ফোন ছাড়া খাবে না, তো সেই অভ্যাসটা খুব খারাপ। আমি তাদেরকেও বলি যে ফোন একদম ছেলেকে দেবেন না, একটু সাবধানে রাখবেন, ফোন দেখালেই ছেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে।
1: আর এখন ফোনে আসক্ত হয়ে পড়বে।
5: হ্যাঁ এই
1: ভালো থাকবেন, কেমন সঙ্গে থাকবেন।
5: হ্যাঁ নমস্কার।

0: 0348225968। নমস্কার।
1: নমস্কার জয়িতাদি।
0: নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
1: নমস্কার জয়িতাদি, শোনা যাচ্ছে?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মানিকনগর বেলডাঙ্গা থেকে দিদি।
0: একদম স্পষ্ট শুনতে পেলাম নামটা।
1: এত সুন্দর মায়াবী উপস্থাপনায় আপনার সোনালি শব্দের মলাটে যেন মনটাকে সত্যি এক জৈবিক মানসিকতায় ধরিয়ে দিল। মায়াবী ঘুমের চাদর পরে আস্ত দুটি চোখে দাদু ঠাকুমার স্নেহের কোলে, একালের ঘুম হয়তো আশু চোখে আধুনিকতার চশমার সাজে, তবু সেই ঘুমে স্বপ্ন দেখি জীবনের প্রতিপাতে পাতে। আমি কয়েকদিন আগে কর্মক্ষেত্রে এক জায়গায় গিয়েছিলাম, এখানে ছোট্ট সোনামণি দুটো দাঁত বেরিয়েছে খিলখিল করে হাসছে, এবং তার মা তাকে নাকে নাক দিয়ে আদর করছে, আর মনে মনে গুনগুন করে কি একটা গান করছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম, তাকিয়ে দেখলাম এপাশ ওপাশে অনেক বড় বড় বাড়ি, চতুর্দিকে অনেক বাড়ি, অনেক বাড়ি আধুনিকতার সাজ, তবু যেন সেখান থেকে দূরে চলে গেল মন স্মৃতির বিশ্বস্ত ক্লোরোফিলে। আমি খুঁজে পেলাম আমার সেই প্রাচীন দাদু ঠাকুমার কল, শুনেছিলাম মনে নেই, তখন তাকে ক্যাঁচ পাখি বলে একটা পাখি ছিল। আমার বাবা এখনো মা বলে, আমার যখন ঘুম আসতো না তখন আমার দাদু, আমার মনে পড়ে না, আমি দাদু যখন ছিল তখন আমার বয়স মাত্র দু বছরেরও কম, মা বলে দাদু তোকে ক্যাঁচ পাখি বলে একটা গল্প বলতো। ক্যাঁচ পাখিকে আমি দেখিনি, দাদুকেও দেখে এখন ছবির মাধ্যমে, তবু স্বপ্ন সত্যির মধ্যেই যেন আমি বারবার সেই ক্যাঁচ পাখির গল্পটা শুনতে পাই। আজ আপনার উপস্থাপনায় আবারও মনে পড়ল সেই আমার দাদু ক্যাঁচ পাখির গল্প, হয়তো বা তিনি আমাকে শোনাচ্ছেন দিদি।
0: ভালো থাকবেন, সঙ্গে থাকুন। তালপুকুর থেকে কে বলছেন? স্বাগত আজকের অনুষ্ঠানে, বিষয়ে কথা বলি।
2: আচ্ছা আচ্ছা,
0: আমাদের আরেকটা যে নাম্বার রয়েছে 9434921300 তে,
2: কিষাণ মান্ডির নাম্বারটা বলেন।
0: আচ্ছা, এখন তো আমরা কথাও গানে অনুষ্ঠানে রয়েছি,
2: তাই না? ওই কাজটা কেন হচ্ছে? ওই কাজটা করতে কেন?
0: সত্যি কথাই লাইন না পেলে বোধ হয় মাথাটা এরকমই গরম হয়ে যায়, তাই না? আসলে বুঝতে পারি আপনারা ভীষণ ভীষণ ভালোবাসেন আকাশবাণী মুর্শিদাবাদকে, আর সেই জন্যই তো যখনই লাইন পান না বা হয়তো কোনো ভুলভ্রান্তি হয় বা কোনো বিচ্ছিন্ন হয়ে যায়, তখন মাথাটা ঠান্ডা রাখতে পারেন না আপনারা। বার্তায় যাই পাঠিয়েছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন। খুব সুন্দর বিষয় আজকের উপস্থাপনা। সত্যি কথা বলতে শিশুরা তো চিরকাল মাতৃক্রোড়ে থাকে না, কারণ বরাবর তারা শিশু থাকে না, ক্রমে কৈশোর পড়াশোনা শিখতে আরম্ভ করে। মাসি পিসি চাঁদ সূর্য ল্যাজঝুলা পাখি তাকে দুধকলা খাওয়ানো অতিক্রম করে বাড়তে থাকে ভাবনার পরিসর। বিশ্ব সম্পর্কে তখন তার বাড়তে থাকে অদম্য কৌতূহল। মানসিক বৃদ্ধি গঠনমূলক করার উদ্দেশ্য নিয়ে প্রয়োজন হই লুলাবাইদের বদলে বেড টাইম স্টোরিজ। বাবা মা দাদু দিদা কিংবা কাকা পিসিরা সারাদিনের কাজকর্ম সেরে শুতে গিয়ে বাড়ির বড় হতে থাকা শিশুটিকে গল্প শুনিয়ে শৈশব থেকে কৌশলে পৌঁছে দেওয়ার দায়িত্ব তুলে নেন। তোর মতো চাঁদ কোথায় পাবো, তুই চাঁদের শিরোমণি, ঘুমারে আমার খোকামণি। চন্দা হে তু মেরা সূরজ হে তু, ঘুমপাড়ানি গানগুলো বেশ জনপ্রিয়। ক্রেডল সং বা জোহান্স ব্রাইমসের ভিগান লিট খুব জনপ্রিয় হয়। আজকের দিনে ইয়ারপ্লাগ, ব্লুটুথ হেডফোন, আইফোন, ইউটিউবের জামানায় কিছুটা সময় উপকৃত হলেও মা ঠাকুমার সুরে বা বেসুরে গুনগুনিয়ে কোল ঘেঁষে শুয়ে থাকা গল্প শোনার আরাম অগ্রাহ্য করা যায় না। এখনও রসিক কল্পবিজ্ঞানের জগতে মাসে পিসির গান সমানভাবে কার্যকরী। নমস্কার জানিয়েছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন। নমস্কার
1: দিদি ভাই, কেমন আছেন?
0: কার সঙ্গে কথা বলছি বলুন তো?
1: আমি মধুপুর নরমপুর থেকে পলাশ সকা কথা বলছি দিদি ভাই।
0: খুব আনন্দ দেখছি বৃষ্টিটা পেয়ে।
1: আমি দিদি ভাই সবসময় আনন্দ থাকি দিদি ভাই।
0: তা ঠিক, এটা মানছি, এটা মানছি, আপনি ভীষণ আনন্দে থাকেন সবসময়, এটাই তো উচিত।
1: হাসতে ভালো লাগে দিদি ভাই। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে গগনতলা, এই চাঁদ উঠেছে ফুল ফুটেছে ভুলে গেল
0: কদম তলায়, কে
1: কদম তলায়, কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামণির বিয়ে।
0: আজকে কার বিয়ে?
1: আজকে কার বিয়ে? আজকে ব্যাংকে মনে করলাম পুজো দেবো দিদি ভাই। বৃষ্টিটা নামার জন্য কি গরম কি গরম।
0: কটা ব্যাংক ধরলেন বলুন তো?
1: দিদি ভাই ব্যাংক ধরতে গেছিলাম দিদি, একটা ব্যাংক মানে খুব উঁচু লাফাচ্ছে সোনা ব্যাংক দিদি ভাই, ধরতে পারলাম দিদি ভাই, ধরতে পারলাম।
0: আসলে বর্ষা নামছে, বর্ষা ঢুকে গেছে কিন্তু, আর আপনার এই ব্যাংকের গল্প বেশ জমছে
1: একদম দিদি ভাই। এই তো দেখুন, আগে তো মানুষ ওই ব্যাংক ব্যাংকে বিয়ে দিতে পুজো টুজো করতো বৃষ্টি নামার জন্য, কিন্তু এবার বৃষ্টি হচ্ছে, কালকে হয়েছে, আজকে হলো দিদি ভাই, মানুষ একটু ঘুমিয়ে আরাম পাবে।
0: তাই জন্যই তো, তাই জন্য তো
1: একদম দিদি ভাই। আর বাচ্চা দিদি মানে ফুল, এদেরকে কে ভালোবাসে না? এই যে দিদি ভাই এক্ষুনি যাই দেখে আমার একটা ভাগনার ছেলে, একে এক্ষুনি সেই কি বলবো দিদি ভাই, বলছে আমাকে যে ঘুম পাড়া, আমি কানে সুসুই সুসুই দিয়ে কি করবো দিদি ভাই, কানে হাত বুলিয়ে বলবে ঘায়ে নিয়ে পিঠে থাপা থাপাতে, ওই মা যেমন ঘরে বলতো আগেকার দিনে চাঁদে বুড়ি এক বসে আছে মানে কি বলবো, শিশু মানে তো ফুল, যে ফুলকে ভালোবাসে না, যে শিশুকে ভালোবাসে না, আমার মনে হয় সে মানুষের মধ্যে আসে কি আমি জানি না দিদি ভাই। যেমন আপনাদের দিদি ভাই কি সুন্দর প্রোগ্রাম হয় মুর্শিদাবাদ ব্যাংকে, আমি হ্যাটসঅপ জানাই। একটা বিষয় নিয়ে আসে সকালবেলায় শুভ সকালে, আপনারা দিদি ভাই 10:15 থেকে আসেন, এত শুনে আমি কলকাতারও শুনি, কিন্তু আমার মনে হয় কলকাতা থেকে আমাদের মুর্শিদাবাদ এফএমটা আরো ফাস্ট যায় যে কোনো বিষয়ে। কি বিষয় আসছে না দিদি ভাই বলুন তো, আজকে কত সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে এসছেন বলুন তো দিদি ভাই।
0: আমি আমাদের
1: মুর্শিদাবাদকে হ্যাটসঅপ জানাই দিদি ভাই।
0: সঙ্গে থাকুন, কেমন
1: আপনিও ভালো থাকবেন।
0: একদম একদম
1: একদম।

0: 0348225968। নমস্কার নমস্কার, হ্যালো হ্যালো,
1: ভালো আছেন?
0: হ্যাঁ, কার সঙ্গে কথা বলছি? কার সঙ্গে কথা বলছি? খোরশেদ বাবু, কেমন আছেন?
1: ভালো আছি।
0: হ্যাঁ বলুন, বিষয় বলুন। এখন খুব অস্পষ্ট আসছে জানেন, কথাটা আমি সম্পূর্ণ শুনতে পাচ্ছি না একদম। সঙ্গে থাকুন। রাখি বিশ্বাস লালদিঘি থেকে লিখেছেন, ঘুমপাড়ানি গানে গানে ছোট্ট শিশু ঘুমিয়ে পড়ে, একাল সেকাল উভয় কালে সুরের রেশ ভরায় মনে, মা ঠাকুমা ছড়া কাটে, মাথায় তখন হাতটি রেখে চোখে নামে ঘুমের রেশ, রয়ে যায় তার আবেশ, আজও হয়ে প্রাসঙ্গিক, ছড়িয়ে পড়ুক দিক বিদিক। পাঠিয়েছেন রাখি বিশ্বাস।

0: নমস্কার, হ্যালো, কার সঙ্গে কথা বলছি? তন্ময় প্রামাণিক, কেবল রামপুর থেকে। স্বাগত আজকের অনুষ্ঠানে।
1: আমাদের সময় ছিল, যেহেতু আমার 26+, তো আমাদের সময় তো ছিল, কিন্তু এখন একবারে নেই বললে চলে। খুবই কম দেখা যায়, যেমন সেই সময় আমাদের শোনা তো আমরা শুনেছি যে
0: ভালো থাকুন, কেমন সঙ্গে থাকুন। বার্তায় যাই, পাঠিয়েছেন চন্দনা বর্মন মণ্ডল, কয়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন। শুভ সন্ধ্যা। ঘুমপাড়ানি গান গল্প শুধু শিশুকে ঘুম পাড়ানোর মাধ্যম নয়, এটি সময়ের সাথে সাথে রূপান্তর ও বিবর্তনের ইতিহাস। সেকালের প্রচলিত মৌখিক ঐতিহ্যের রূপকথা ঠাকুরদা ঠাকুমা কেন্দ্রিক, সেখানে ঠাঁইপিত ব্যঙ্গমা ব্যঙ্গমী, রাক্ষস খক্ষস ডাইনী, চাঁদের পুরীর গল্প, আর সেখান থেকে আমরা বড় হয়েছি। বর্তমানে দেখি আশ্চর্য রূপান্তর, এখানে বিজ্ঞান পরিবেশ নৈতিকতার গল্প প্রাধান্য পায়। লিখেছেন চন্দনা বর্মন মণ্ডল, কয়া মুর্শিদাবাদ থেকে।

দুশ্চিন্তা বা কোনো কারণে টেনশন প্রভৃতির মাত্রা বোঝাতে এই শব্দবন্ধ বা বাগধারা প্রমাণ করে যে দুশ্চিন্তা থাকলে ঘুম আসতে চায় না। তাই ঘুমানোর জন্য মাথা সবসময় ভাবনাগুলো দূর করার একরকম শক্তির দরকার। এইরকম অবস্থাকে ইংরেজিতে বলে সুদিং, প্রশান্তির ভাব আনার প্রয়োজন। ঘুমপাড়ানি গান হিসেবে যে ছড়াগুলো বহুকাল যাবৎ সমাজে প্রচলিত, সেগুলোতে দেখা যায় শিশু তার বোধে যেসব জিনিসগুলো অনুভব করে, চিনতে পারে, সেই বস্তুগুলোকেই প্রিয়ভাবে সাজিয়ে শিশুর মনকে ঠান্ডা করে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে। আর সত্যি কথা বলতেই সেভাবেই ল্যাজঝোলা পাখিকে ডেকে তাকে দুধ কলা খাওয়ানোর লোভ দেখিয়ে সেই পাখিকে দিয়ে খোকাকে ঘুম পাড়িয়ে নেওয়ার গানে যেমন পাখি তার ল্যাজঝোলা, তাকে খেতে দেওয়া দুধ আর এইসব খোকার জীবনের অনুষঙ্গ খুঁজে পাওয়া যায়। হাটে ঘাটে লভ্য ঘুমের ছড়াটি ব্যাখ্যা করে রবি ঠাকুর বলেছিলেন যে রাতের ঘুমানোর সময় যখন হাট ঘাট জনহীন হয়ে গিয়েছে আর ঘুম ফিরছে পথে পথে, তখন চার করা নগদ দিয়ে ঘুম কেনা হচ্ছে মনির চোখের জন্য। এছাড়া বলা হয়েছে, তোর মতো কোথায় চাঁদ পাবো, যে চাঁদের শিরোমণি ঘুমরে আমার খোকামণি। এখন চাঁদ যা শিশুর কাছে অত্যন্ত আকর্ষণীয় বস্তু, তার সঙ্গে শিশুর তুলনা করে তার মনকে প্রশান্তি দিয়ে তাকে ঘুম পাড়ানোর প্রচেষ্টা লক্ষণীয়। অবশ্য খোকাকে সে শুধু আনন্দ দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা বাংলায় ঘুম পাড়ানি ছড়াতে দেখা গিয়েছে তা কিন্তু নয়। শিশুকে ঘুম পাড়ানোর ক্ষেত্রে ঘুমকে অনেক সময় কোনো দৈব চেহারায় বা মনীষীদের কল্পনাও করা হয়েছে বিভিন্ন ইতিহাসে, ভিন্ন ভিন্ন এলাকার লোকবিশ্বাসে। বাংলায় কখনো কখনো ঘুম আসে ঘুম যায়, আবার কখনো ঘুমের প্রতিনিধি হয়ে আসে কোনো মাসি বা পিসি। ঘুম বা তার প্রতিনিধি কোনো অলৌকিক বিশ্বাসে মাসি বা পিসির মতো অত্যন্ত স্নেহপ্রবণ নিকটজন অথবা কোনো উপকথার নায়ক দায়িত্ব নেয় ছোটদের সময় মতো ঘুম পাড়ানোর। হ্যাঁ বন্ধুরা, এভাবেই ঘুম পাড়ানি সেই সব ছড়া বা গানগুলো কখনো দত্তপাড়া, কখনো বা কোনো গানে বাগতিপাড়া দিয়ে। দত্তপাড়া দত্তদের কোনো চেনা বা অচেনা বউ হয়তো অন্যদের ঘুমের সুযোগ নিয়ে কাঁথা মুড়ি দিয়ে পালিয়ে যায় কোথাও। বাগতিপাড়া দিয়ে অন্যদের ঘুমের সুযোগ নিয়ে যখন তারা পালিয়ে যায়, তখন সেই বাগদিদের বেচারা ছেলেটা জাল গায়ে দিয়ে শরীর ঢেকে ঘুমিয়ে পড়ে যেমন তেমন করে। এভাবেই বিভিন্ন গানে কখনো স্নেহপ্রবণ মাসি পিসি খোকাকে আসে ঘুম পাড়াতে, আর খোকার বাড়ির বড়রা সেই মাসি আর পিসিকে আপ্যায়ন করে বাটা ভরা পান, ঘুমানোর জন্য শীতল পাটি, পায়ে তেল দেওয়ার জন্য বাঁধি, গাছপাকা কলা, দইয়ের হাঁড়ি বা খই মুরগি ইত্যাদি সাজিয়ে রাখে। তাদের শুধু একটাই আবদার, মাসি পুষি যেন ঘুম হয়ে তাদের বাড়ির খোকা মণি বা পুটুর চোখে বসে এবং তাকে ঘুম পাড়িয়ে দেয়।

ঘড়ি বলছি রাত 10:54 হয়ে 53 সেকেন্ড। হ্যাঁ, ঘুমানোর সময় বুঝি পেরিয়ে গেল, তাই না? ঘুম পালানির গল্প, মাসে পিসির গল্প আর আপনাদের চিঠি, আপনাদের কথাই ঘুম পালানির গল্প বেশ জমল নাকি? ঘুমপাড়ানি গান বা লুলাবাই থেকে শুরু করে বেড টাইম স্টোরি, ছবির বই হয়ে বেড সাইডে রাখার মতো কোনো বই বা অন্য প্রয়োজনীয় জিনিসে মানুষকে উপনীত হতে হয় জীবনের গতির সঙ্গে। আর সেই গতির সঙ্গে পাল্লা দিয়ে মানুষের জীবনে এসেছে ইয়ারপ্লাগ, ব্লুটুথ, হেডফোন বা কোনো ডিজিটাল উপকরণ। কিন্তু মা ঠাকুমার ঘুমপাড়ানি গান বা বাবার কোল ঘেঁষে গল্প শোনার আরাম অগ্রাহ্য করা যায় না এখন। একথা আপনারাই অবলীলায় স্বীকার করলেন আজকের অনুষ্ঠানে, যা সত্যি সেই সব দিনগুলোর কথা আমরা ভুলতে পারি না। আমরা কেউ মায়ের কাছে শুনেছি, কেউ বাবার কাছে শুনেছি, বা কেউ ঠাকুমা বা দিদিমা বা পিসি বা মাসি, কোনো না কোনোভাবে সেই গল্পগুলো, সেই গানগুলো আজও কিন্তু বেঁচে আছে আমাদের মনে প্রাণে। তবে হ্যাঁ, রাত বাড়ছে, ঘড়ির কাঁটা সেটাই বলছে, তাই ঘুমানোর সময় যথারীতি কিন্তু পেরিয়ে গেছে রাতের ঘুম প্রশান্তির, আর সেই শান্তিটুকুর আজকে বড্ড অভাব। মাঝে মধ্যে মনে হয় যে ঘুমপাড়ানি মাসিপিসিরা কি ভুলে গেল তাদের পথ। কত মানুষ অনিদ্রায় দিন কাটাচ্ছে, দুশ্চিন্তায় আতঙ্কে হাহাকারে ছটফট করছে, কিন্তু বলতে পারছে না কিছুই, শুধু চোখ দুটো একবার বন্ধ করছে একবার খুলছে, অনিদ্রায় কাটছে তাদের দিন, শুধু শান্তির অভাব। এটুকুই বললাম আজকে, ভালো থাকবেন সকলে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, আপনাদের বন্ধু জয়িতা সরকার, আর আমার সঙ্গে কারিগরি সহায়তায় ছিলেন অমিতাভ চট্টোপাধ্যায়। শুভচিন্তায় ভরে উঠুক আপনাদের সকলের অন্তর। আজকের মতো বিদায়, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন।

এখন জানিয়ে দেব আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে। অধিবেশন শুরু হবে ভোর 5:50, তারপর অমৃতবাণী, তারপর শুনবেন ভক্তিমূলক গান। 6:20 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সংবাদ, 6:30 রবীন্দ্রসঙ্গীত, 6:50 নজরুল গীতির অনুষ্ঠান, 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, 7:45 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:00 লাইভ ফোন ইন শুভ সকাল। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগামীকালের বিষয় থাকবে পৃথিবী আবার সবুজ হবে, থাকবেন সৈয়দা মুসানাত নাজরীন। আগামীকাল 10:10 লাইভ ফোন ইন মজলিশ অনুষ্ঠানের বিষয় থাকছে সুমন কল্যাণপুরের কণ্ঠে বাংলা গান, থাকবেন ফিরদৌস আরা বেগম। বন্ধুরা, শুনলেন আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে।

এখন জানিয়ে দেব আজকের আবহাওয়ার সম্পর্কে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী সাত দিন জেলার কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে বয়ে যেতে পারে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আগামী দুদিন আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শুনলেন আবহাওয়ার খবর।